0: টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়িকুঠি।
1: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়িকুঠি, প্রোপ্রাইটার ননিগোপাল দাস।
0: শাড়িকুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাসস্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
1: অন্যতম শোরুম 22-B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
0: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
1: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
0: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
1: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়িকুঠি প্রোপ্রাইটার ননিগোপাল দাস।
2: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম।
3: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
2: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
3: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
2: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
3: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।

এস কে মিত্র, বুলবুল বড়াল, দুর্গা বড়াল, শৈলেশ্বর চট্টোপাধ্যায়, অলোকনাথ দে, আলী আহমেদ হোসেন, অনিল বন্দ্যোপাধ্যায়, গোপীনাথ ভট্টাচার্য, শৈলেন দাস, সত্য মজুমদার, ভোলানাথ সাহা, শিশির শোভন ভট্টাচার্য, শ্যামল বসু, ফণীভূষণ ভট্টাচার্য, শ্যামচাঁদ সেন, বিবেকেন্দ্র দেবরায়, রবীন জর্জ, গোপাল বন্দ্যোপাধ্যায়, ডমরুপানি ভট্টাচার্য, বেঞ্জামিন গোমস, রবি সেন ও সমরেন্দ্র শিকদার। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। এখন শুনবেন আগমনী গান। প্রথমে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে, হীরেন বসুর কথায় সুরে আগমনী গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: প্রিয় ভোরাই, ভাবতে পারো হবেই হবে গেন, কারণ ভোরের ট্রেন। প্রথমে পাবে সিট মহাজন, একা একা পড়ে আছেন, কারণ ভোরের ট্রেন।

ভোরাইতে আজ বিষয় ভোরের ট্রেন, আর সেই সূত্র ধরেই বলি আপনারা অনেকেই আমাদেরকে অনেক চিঠি লিখে পাঠিয়েছেন, আপনাদের বার্তা আজ পড়ার সময় এসেছে। প্রচুর বার্তা আমার কাছে রয়েছে, আমি একে একে প্রত্যেকটি বার্তা পড়ে শোনাবো আপনাদের। একদম প্রথমে যার চিঠি দিয়ে আজকে শুরু করব, তিনি শিপ্রা সাঁত, পুয়া গড় হরিপুর

রমদিনী সুরে সুরে আমাদের ভীষণ ভালো কেটেছে, আমাদের সারাটা সকাল এবং সারাটা দিন ভালো কাটুক। আজ আসার পথে ওই ঠিক যেমন মাঝে মাঝে যাওয়া আসার পথে আমাদের যানবাহন খানিকটা হয়তো দূরে গিয়ে থমকে যায় নানান কারণে, কিছু ত্রুটি, কিছু ভুলের বশত আর কি, এবং সেটা কোনোটাই আমাদের হাতে থাকে না। ঠিক তেমনই আজ যখন ভোরবেলা আমরা রওনা হয়েছি স্টুডিওর প্রান্তে আসবো বলে অনুষ্ঠানের জন্য, অনুষ্ঠানের উদ্দেশ্যে আমাদেরকেও কিছুটা সময় পথে থমকে যেতে হয়েছিল। গোটা কলকাতায় রাস্তায় আজ এতখানি যানজট, জমজমাট বললেও চলে, কারণ আজ মহালয়ার দিন, পিতৃপুরুষের উদ্দেশ্যে সেই তর্পণের যে একটি প্রথা।

শুভানুথাই ভোরাই, আধার কাটতেই জাগে চেনা পথ ঘড়ির কাঁটার তারায়। লোহার লাইনেই সুর বেঁধে নেয় ভোরের জীবনযাত্রায়। একই স্টেশন, চেনা প্ল্যাটফর্ম, অনুভূতিই আলাদা। কখনো সেখানে মুক্তির গান, কখনো নিয়মিতে বাধা। পিঠে ঝোলানো ট্যুরিস্ট ব্যাগ, চোখেতে নতুন দেশ। হাওড়া স্টেশনে পা রাখতেই কাটে রোজকার রেশ। ছুটি চাটার আনন্দ বুকে ট্রেনের চেনা সে বাঁশি, জানলার ধারে বসতে পেরে জাগে মন ভালো করা হাসি। সবুজ বাংলা দু চোখে জড়ায়, গতি নেয় দূর গায়ে। ভোরের ট্রেনের এমন সফর শুধুই আনন্দ ছড়ায়। হঠাৎ কখন যে কার কপালে দুঃখের হয় উদয়, কোন জন বোধ হয় বিপদে পড়েছে মনে বাড়ে সংশয়। ট্রেনে বসে বসে ভয় ভীতি আসে, বুক কেঁপে ওঠে ত্রাসে। চেনা আনন্দ মলিন দেখায় অতি আশঙ্কার পরশে। ট্রেনটা যেন সময়ে আসে, সবার মনে চলে প্রার্থনা। চাকার আওয়াজে লুকিয়ে থাকে তীব্রতর যন্ত্রণা। প্রতিদিনের চেনা ইঁদুর দৌড়, অফিসের ব্যস্ততা, কোনোইয়ের ধাক্কা, ট্রেনের বিলম্ব, এক রাশ নিরবতা। ঘামে ভেজা ভিড়ে ঝুলে থাকা প্রাণ, বিরক্তির সুর, জীবিকার টানে রোজ সকালে চলে একঘেয়েমি প্রচুর। একই ট্রেনের চাকা ঘুরে যায় বিচিত্র আবেগে রোজ। কখনো সে দেয় দুঃখের খবর, কখনো দেয় আনন্দের খোঁজ। শিশির দাস, দেবীঝোড়া হাইস্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি থেকে লিখছেন উনি, ধন্যবাদ তাকে। আমরা আজ চিঠির ভোরাইতে আছি ভোরের ট্রেন এই বিষয় নিয়ে আপনাদের বার্তা আপনাদের সঙ্গেই ভাগ করে নিচ্ছি। 107 FM রেইনবো কলকাতায় রয়েছি আমি অম্বিকা, শুনছেন আজকের ভোরাই, মহালয়া স্পেশাল ভোরাই। আজকের এই দিনে সত্যি আকাশবাণী 100 বছরে পা দিয়েছে, এবং 100 বছরের এই প্রাক্কালে মহালয়ার দিন অনুষ্ঠান করতে আসা আকাশবাণীতে নিঃসন্দেহে একটি বিরাট প্রাপ্তি। ফিরে আসব ঠিক গানের উপারে। আদিতি মহসিনকে রেখে গেলাম আপনাদের গানে গানে। ঠিক 4 মিনিট 33 সেকেন্ড পর ফিরে আসছি আবারও।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: ফিরে এলাম আবারও ভোরাইতে। সঙ্গে রয়েছি আমি অম্বিকা। স্টুডিও ক্লকে 6:37 হয়ে 57 সেকেন্ড। আমরা রয়েছি আজ ভোরের ট্রেন নিয়ে কিছু বার্তা যা লিখেছেন আপনারা, এবং আমরা সেগুলোই একে একে পড়ার চেষ্টা করছি। আজ শনিবারের ভোরাই। আপনারা সকলেই জানেন, যারা নিয়মিত শোনেন বা যারা নতুন শুনছেন তাদের জন্য বলে রাখি, শনিবার এবং রবিবার চিঠির ভোরাই, সেখানে একটা বিষয় সেই মাসের মতো করে দিয়ে দেওয়া হয় এবং সেই বিষয় নিয়ে আপনারা আপনাদের ভাবনা আমাদের সঙ্গে ভাগ করে নেন। সেই বার্তাগুলো চিঠির আকারে, হোয়াটসঅ্যাপের আকারে, মেসেজের আকারে আমরা পেয়ে থাকি, ইমেলেও পেয়ে থাকি সেই বার্তা, এবং সেই বার্তাগুলো তারপর শুধুমাত্র শনিবার এবং রবিবার আমরা পড়ি। আজ ভোরের ট্রেন নিয়ে এবারে যে বার্তাটি আমি পড়ব সেটি লিখছেন ঠিবা লাভপুর বীরভূম থেকে অসীম মণ্ডল। প্রিয় ভোরাই, জীবনের বিভিন্ন সময়ে ভোরের ট্রেনের যাত্রার অভিজ্ঞতা, অনুভূতি, আনন্দ, আশঙ্কার একটি সামগ্রিক চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই সময়ে স্টেশনে এক অদ্ভুত নীরবতা অনুভূত হয়।

এবং রবিবার আমরা পড়ি। আজ ভোরের ট্রেন নিয়ে এবারে যে বার্তাটি আমি পড়ব সেটি লিখছেন ঠিবা লাভপুর বীরভূম থেকে অসীম মণ্ডল। প্রিয় ভোরাই, জীবনের বিভিন্ন সময়ে ভোরের ট্রেনের যাত্রার অভিজ্ঞতা, অনুভূতি, আনন্দ, আশঙ্কার একটি সামগ্রিক চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। এই সময়ে স্টেশনে এক অদ্ভুত নীরবতা অনুভূত হয়।

01435 পিন। অনেক ধন্যবাদ অনুপ খাটুয়াকে। সত্যি তো কিছু কিছু স্মৃতি এমনভাবে মনের মনে কোঠায় দাগ কেটে যায় যে সেই অভিজ্ঞতা কিন্তু বা সেই অনুভূতি কোনোদিনই ভোলার নয়। আজ মহালয়ার সকালের এই অনুষ্ঠান করতে আসা, 100তম বর্ষে পদার্পণ করেছে আকাশবাণী, সত্যি খুব স্পেশাল আমার জন্য, অত্যন্ত মানে বিশেষভাবে এক স্মৃতি, স্মৃতির মনে কোঠায় থেকে যাবে, মনের মনে কোঠায় সেই স্মৃতি উজ্জ্বল হয়ে থাকবে আসলে। এবং তার সঙ্গে আনুষাঙ্গিক যা পরিস্থিতির কবলে পড়েছিলাম, সেখান থেকে বেরিয়ে এসে আজ স্টুডিওর প্রান্তে বসে অনুষ্ঠান করছি, সেটুকু ভীষণভাবে থাকবে মনের মধ্যে গেঁথে সারা জীবন। এই মহালয়ার সকাল সত্যি মনে রাখার মতো। এর পরের চিঠিতে যাই, সোমনাথ দাস রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন। সোমনাথ দাস কি লিখছেন দেখি এবার। প্রভাত সখা প্রিয় ভোরাই, সতী মায়ের কপালে গোল লাল টিপের মতো

মগ্ন। তারপর তার ঘুম ভেঙে উঠে হঠাৎ হাত পা নেড়ে তার উপস্থিতি জানান দিতে থাকে। ট্রেন ছাড়ার হুইসেল বাজতেই সে সতর্ক হয়ে যায়। আরও কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন কাউকে দেখতে পায় না, তখন জড়ানো কাপড় সমেত শিশুটিকে কোলে তুলে নেয়, বুকে জড়িয়ে ধরে। এক অদ্ভুত শিহরণ সেই মুহূর্তে অনুভব করে। দেখতে দেখতে হাওড়া স্টেশনও এসে গেল। নেমে দাঁড়িয়ে দেখে অন্য লাইনে রামরাজাতলা যাওয়ার ট্রেন ছাড়ছে। শিশুটিকে বুকে জড়িয়ে ধরে সেই ট্রেনে উঠে বসে সে। শারদের কাশ শুভ্র শুভেচ্ছা সকলের জন্য পাঠালাম কৃষ্ণা কর্মকার, খরার পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন এই চিঠিটি। বড্ড মন কেমন করা, কিছুটা মন ভারাক্রান্ত করে দেয় সত্যি তো। এমনও কত ঘটনা ঘটে আমাদের সঙ্গে, তাই না? প্রতি মুহূর্তে, প্রতিদিন, প্রতিনিয়ত যখন আমরা রাস্তায় পথে ঘাটে বেরোই, পাঁচটি মানুষের সঙ্গে আলাপচারিতা করি, আমাদের প্রত্যেকের মনের মধ্যে কোথাও গিয়ে একটা সংবেদনশীল প্রাণ রয়েছে যা আমাদের ভাবতে শেখায়। এবং খুব কষ্ট হয় যখন এমন কিছু কিছু ঘটনা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। কিছু ক্ষেত্রে সত্যিই কিছু করার থাকে না, আর যেখানে করার থাকে সেখানে যদি করতে পারি তখন হয়তো কিছুটা মনের কষ্ট লাঘব হয়। বিজন মজুমদারের চিঠি অবশ্যই আমরা পড়ব, তবে চলে যাব আরও একটি গানে। অনেকক্ষণ ধরেই চিঠি পড়েছি, এবার একটি গানে যাচ্ছি। শিল্পী জয়তী চক্রবর্তীকে রেখে গেলাম আপনাদের কানে কানে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: একদম শেষ চিঠিতে চলে এসেছি আমরা, কারণ সময় আমাদের জানান দিচ্ছে যে আমরা খুব বেশি দূরে নেই, আমাদের পরের অনুষ্ঠানের সময়ও হয়ে এসছে। তবে যেতে যেতে আরও একটা চিঠি একটু পড়ে তারপর শেষ করব। যে চিঠিটি পড়ব সেই চিঠিটি লিখছেন বিজন মজুমদার। জীবনে অনেকবারই ভোরের ট্রেনে ভ্রমণ করেছি, ভোরের দিকে এমনিতেই পরিবেশ সুন্দর থাকে, জানালার ধারে সিট পাওয়ার আনন্দই আলাদা। ছুটন্ত ট্রেনের জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখার অনুভূতি অদ্ভুত রকম, গাছপালা সবুজ জমি জলাশয়ে কেমন যেন ঘুরতে থাকে, আর এই যেন এক চলমান ছায়াছবির দৃশ্য। কিন্তু সেই দৃশ্যে যদি এক নায়িকার আবির্ভাব ঘটে তাহলে তো আরোই জীবন্ত হবে। একবার ভোরের দিকে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিলিগুড়ি যাচ্ছি, লক্ষ্য দার্জিলিং। আমার বিপরীত দিকের সিট ফাঁকা রয়েছে, কিন্তু ট্রেন বর্ধমানে ঢোকা মাত্রই সেই সিটে হন্তদন্ত হয়ে একটি মেয়ে এসে বলল আর বসল। তার হাতে ঢাউস ব্যাগ। আমি স্বতঃপ্রণোদিত হয়ে তার ব্যাগটি সিটের নিচে রাখতে সাহায্য করলাম।

এই জলাশয়ে কেমন যেন ঘুরতে থাকে, আর এই যেন এক চলমান ছায়াছবির দৃশ্য। কিন্তু সেই দৃশ্যে যদি এক নায়িকার আবির্ভাব ঘটে তাহলে তো আরোই জীবন্ত হবে। একবার ভোরের দিকে শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিলিগুড়ি যাচ্ছি, লক্ষ্য দার্জিলিং। আমার বিপরীত দিকের সিট ফাঁকা রয়েছে, কিন্তু ট্রেন বর্ধমানে ঢোকা মাত্রই সেই সিটে হন্তদন্ত হয়ে একটি মেয়ে এসে বলল আর বসল। তার হাতে ঢাউস ব্যাগ। আমি স্বতঃপ্রণোদিত হয়ে তার ব্যাগটি সিটের নিচে রাখতে সাহায্য করলাম।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। আজ মহালয়া, এই উপলক্ষে ভোররাত থেকেই পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় কলকাতা গঙ্গার বিভিন্ন স্নানের ঘাটসহ রাজ্যের এক

0: নগরোন্নয়ন ও পুরদপ্তরের পর্যালোচনা বৈঠকে রাস্তা মেরামত, ডেঙ্গি প্রতিরোধ ও গঙ্গার ঘাটের নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে। 14 অক্টোবরের মধ্যে পুরসভা ও উন্নয়ন কর্তৃপক্ষের কর্মীদের বেতন ও চুক্তিভিত্তিক কর্মীদের বকেয়া মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে। দুর্গাপুজোকে কেন্দ্র করে কলকাতার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে লালবাজার। বোধন থেকে বিসর্জন পর্যন্ত শহর জুড়ে কড়া নজরদারি চালানো হবে। পুজোর নিরাপত্তায় কলকাতা পুলিশের সমস্ত বাহিনীকে কাজে লাগানো হবে। পুলিশ কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ত্রয়োদশ ইন্ডিয়ান সুপার লিগ ISL আজ শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে বেঙ্গালুরু কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু FC স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্য ম্যাচে FC গোয়া চেন্নাই FC মুখোমুখি হবে। রাঁচিতে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারতকে 6 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আর সর্বনিম্ন থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও আকাশ অংশত মেঘলা আর বৃষ্টির সম্ভাবনা কিছু কিছু এলাকায়, সব জায়গায় নয়, সাম এরিয়াজ। এরপর চলে যাই গত 24 ঘন্টার ঠিক কেমন ছিল ওয়েদার। গত 24 ঘন্টার ওয়েদার রিপোর্ট বলছে ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে -2.2 ডিগ্রি সেলসিয়াস কম, আর মিনিমাম টেম্পারেচার ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসের আপেক্ষিক আর্দ্রতার কথায় যদি আসি, ম্যাক্সিমাম রিলেটিভ হিউমিডিটি ছিল 97%, মিনিমাম ছিল 66%। বৃষ্টি গত 24 ঘন্টায় 0.00 মিলিমিটার, অর্থাৎ কোনো বৃষ্টি আমরা অন্তত 9ই অক্টোবর গতকাল সকাল 6:30 থেকে আজকের সকাল 6:30 পর্যন্ত কোনো বৃষ্টির দেখা আমরা পাইনি। এবং সেটা যদি সকাল 8টা পর্যন্ত বা 7:30 পর্যন্তও আমরা রেইনফলের বা বৃষ্টির কোনো কিছু ছিল কি না সেটা বোঝার চেষ্টা করি, তাহলেও ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 8:30 থেকে আজকের তারিখের 6:30 পর্যন্ত কিন্তু কোনো রকম বৃষ্টি ছিল না। এবার চলে আসি মৎস্যজীবীদের উদ্দেশ্যে। উপকূলবর্তী অঞ্চলে যারা রয়েছেন, যারা মৎস্যজীবীরা রয়েছেন, ফিশারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের উদ্দেশ্যে বলি কোনো রকম ওয়েদার ওয়ার্নিংস তাদের জন্য নেই। এটাই ছিল আজকের হাওয়া অফিসের হালচাল, অর্থাৎ ওয়েদার রিপোর্ট। এই সেগমেন্টটা এখানেই শেষ করছি।

স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 8:30 থেকে আজকের তারিখের 6:30 পর্যন্ত কিন্তু কোনো রকম বৃষ্টি ছিল না। এবার চলে আসি মৎস্যজীবীদের উদ্দেশ্যে। উপকূলবর্তী অঞ্চলে যারা রয়েছেন, যারা মৎস্যজীবীরা রয়েছেন, ফিশারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের উদ্দেশ্যে বলি কোনো রকম ওয়েদার ওয়ার্নিংস তাদের জন্যও নেই। এটাই ছিল আজকের হাওয়া অফিসের হালচাল, অর্থাৎ ওয়েদার রিপোর্ট। এই সেগমেন্টটা এখানেই শেষ করছি।

স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী 8:30 থেকে আজকের তারিখের 6:30 পর্যন্ত কিন্তু কোনো রকম বৃষ্টি ছিল না। এবার চলে আসি মৎস্যজীবীদের উদ্দেশ্যে। উপকূলবর্তী অঞ্চলে যারা রয়েছেন, যারা মৎস্যজীবীরা রয়েছেন, ফিশারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল, তাদের উদ্দেশ্যে বলি কোনো রকম ওয়েদার ওয়ার্নিংস তাদের জন্যও নেই। এটাই ছিল আজকের হাওয়া অফিসের হালচাল, অর্থাৎ ওয়েদার রিপোর্ট। এই সেগমেন্টটা এখানেই শেষ করছি।

03653992 এটাই হচ্ছে নাম্বার। এই মুহূর্তে ওই ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্টের মতো অন্য যে কোনো সেগমেন্ট, মানে মর্নিং মন্ত্রা হোক কিংবা দিনের ডায়েরি খুলে বসার আগে একটু গান মিলান্তি দিয়ে শুরু করা যাক, কারণ এই মুহূর্তে মেসেজের ছড়াছড়ি এবং প্রচুর মেসেজ আমরা পেয়েছি আমাদের 9903653992 এই হোয়াটসঅ্যাপ নম্বরে, যেখানে গানের রিকোয়েস্ট কিন্তু এসে পৌঁছে গেছে। এবং সেই যে বললাম ফাস্টেস্ট ফিঙ্গার ফার্স্ট, সব থেকে প্রথম যিনি লিখে পাঠিয়েছেন এই ঘন্টায় তার গানটি অবশ্যই বাজাতে হচ্ছে। এবং সেই গানটি কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং একটি গান, আমাদের ছোটোবেলায় আমরা সকলেই বোধহয় আমাদের মা কাকিমারা জেঠিমারা ঠাকুমারা সকলেই বোধহয় পুজো আসার মুখেই এই গানটি বাজাতেন হোম থিয়েটার সিস্টেমে টেপ রেকর্ডারে। আর ওই গানের সুরে সুরে আমরাও বুঝতে পারতাম যে হ্যাঁ একদম পুজো দোরগোড়ায়, পুজো এসে পড়েছে, আমরা তখন আমাদের জামা কাপড় কটা হয়েছে গুনছি, কোন সময় কোনটা পরবো সেটা প্ল্যানিং করছি, সেই পুজোর প্ল্যানিং এখনও চলেছে, প্রতি মুহূর্তে চলছে, যতই বড় হয়ে যায় না কেন মনটা কোথাও গিয়ে এখনও সেই শৈশবের দিনগুলো ভীষণভাবে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমরা

0: তাই শ্রদ্ধা। তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: মর্নিং মন্ত্র,
4: মর্নিং মন্ত্র।

ফিরে এলাম আমারও 107 FM রেইনবো কলকাতা শুনছেন অম্বিকাকে। আর 10th অক্টোবর 2026 আজ মহালয়ার এই পুণ্যতিথিতে আপনাদের সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে রাখি। নমস্কার কলকাতা, প্রতিদিনের মতো আজও 10টা পর্যন্ত সবই শুরু করেছি প্রথম ঘন্টা, এবং প্রথম ঘন্টার গান মিলানতি কিন্তু অলরেডি আমরা শুনে নিলাম, এবং সেই পুজোর গন্ধ এসেছে। সত্যি তো ভীষণ রকমের সেই পুজো এসে পড়েছে, গন্ধ তো ভীষণভাবে রয়েছে আকাশে বাতাসে, এবং সেই আগমনের সুর আমাদের মনের

কি ঘটে যায়, কখন কার সঙ্গে কি হয়, আজ আছি কাল নেই, এই আনপ্রেডিক্টেবিলিটির সঙ্গেই তো জীবনটাকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা এবং বেঁচে থাকার চেষ্টা করতে হয়। আমরা জানি আমরা একদিন থাকব না, কিন্তু তবুও যেটুকু সময় আছে সেটুকু ভালোভাবে থাকব। এই যে চেষ্টাটা, এই যে ভাবনাটা, এই ভাবনাই আমাদেরকে সারা দিন কেন সবসময় এগিয়ে নিয়ে যাক জীবনে। জগজিৎ সিং জি এই কথাটি বলতেন যে উই আর অল জাস্ট ওয়ান অ্যাক্সিডেন্ট অ্যাওয়ে ফ্রম

সুতরাং এই মর্নিং মন্ত্রা যেন আপনাদের সকলকে ভাবায় আমরা যেন ভালো থাকতে পারি। ওই যে বললাম, জীবন অত্যন্ত ভঙ্গুর, এমনটা যেন না হয় যে আমরা অন্য মানুষকে কষ্ট দিয়ে তাদের জীবন ওলট পালট করে দিলাম। আমরা সবাই যেন সবাইকে নিয়ে ভীষণভাবে ভালো থাকতে পারি, এটাই হচ্ছে একমাত্র চাওয়া, আর এটাই আজকের মর্নিং মন্ত্রা। আগামী দিনগুলো সত্যিই আনন্দের কাটবে সকলের, কিন্তু যারা একটু খানিক দুঃখে আছে, যারা হয়তো পুজোয় দুটো জামার জায়গায় হয়তো একটা সুতোও এখনও কিনে উঠতে পারেনি, হয়তো তাদের হয়তো এখনও অ্যাকাউন্টে সেই টাকাটা ট্রান্সফার হয়নি, আমরা যেন তাদের পাশে গিয়ে দাঁড়াতে পারি, আমরা যেন তাদের কথাও একটু চিন্তা করি, কারণ পুজো তো সবার, সে চারটে জামা হোক কিংবা একটা। মর্নিং মন্ত্রায় এটুকুই বলার আজ বলে নয়, আমরা যেন প্রতিনিয়ত মানুষকে ভালো রাখতে পারি, কারণ ওই যে লাইফ ইজ ভেরি আনপ্রেডিক্টেবল, যাকে ভালো লাগে তাকে বলে দাও, যাকে খারাপ লাগে তাকে খারাপভাবে না হলেও ভালোভাবে বলো তাকে কেন খারাপ লাগছে। আমার মনে হয় এভাবে আমরা অনেক ডিফারেন্সেস একে অপরের মধ্যে থেকে, কনফ্লিক্টস আর্গুমেন্টসকে সরিয়ে ফেলতে পারবো। আর পুজোর সময়টা তো সত্যিই তো বন্ধু শত্রু মিত্র সবাই এক, কোনো ধর্ম কোনো কিছু কোনো গোত্র কিছুই মানে না, সবার জন্যে এক পুজো, এক মা সবার। মর্নিং মন্ত্রা এখানে শেষ করে এইবার কিন্তু আমার দিনের ডায়েরিতে ঢোকার সময় হয়েছে, সঙ্গে রাখতে বলবো আপনাদের সকলকে 9903659992 নাম্বারটা। মর্নিং মন্ত্র, মর্নিং মন্ত্র।

পাতা উল্টাচ্ছি আমি। আসলে এবার ডায়েরিটা খুলে বসেছি, আর ক্যালেন্ডারের পাতা যেমন উল্টাতে উল্টাতে আমরা আসলে বছরের একদম শেষে এসে পৌঁছেছি। কিছুটা দুঃখ লাগছে, বছরে অনেক কিছু ঘটে গেছে, সেগুলো ভাবতেই ওই ফ্ল্যাশব্যাক মোডটা অন হয়ে যায় আর কি, যে কত কিছু ঘটিয়েছি এই বছরে এবং কত কোথাও না কোথাও গিয়ে ভালো লাগা মন্দ লাগা সবটুকু নিয়ে অনেক ভালো জায়গায় বেড়াতে গেছি, অনেক ভালো কিছু হয়েছে, সকলে

কি আমাদের সেই ইতিহাস মৌখিকভাবে ঘুরতে থাকে। এরকম আরও অনেক ঘটনা রয়েছে। আমি যেমন বললাম, মেসন ডিক্সন লাইন পেন ও কালভার্ট পরিবারের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধের নিষ্পত্তি করেছিল, তেমন আরও অনেক ঘটনা তো রয়েছে যেখানে মার্কিন নৌ একাডেমি চালু হয়, কর্নেল জর্জ কাস্টারের অন্ত্যেষ্টিক্রিয়া হয়েছিল আজকের তারিখে 1877, সেন্ট পলস ক্যাথিড্রালে 1940 সালে বোমা হামলা হয় ব্রিটেনের যুদ্ধ চলাকালে, 1954 ওয়েথ মিন উত্তর

নাটকের জন্য পরিচিত তার আজকের দিনে জন্ম। থেলোনিয়াস মঙ্ক, আমেরিকান জ্যাজ পিয়ানোবাদক, তারও জন্মদিন আজ। আমেরিকান থিয়েটারের ফার্স্ট লেডি, দুটি একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন। হেলেন হেইস, তিনিও কিন্তু আজকের দিনে জন্মগ্রহণ করেছেন। চলে যাওয়ার কথা বলছি আমরা, সেখানে গুরুদত্ত যেমন রয়েছেন, রয়েছেন অরসন ওয়েলস, একটু আগেই বললাম। আর গতকাল ছিল সুধীন দাশগুপ্তের জন্মবার্ষিকী, সেটা

0: রা। তাদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে মোতায়েন রয়েছে পুলিশ, রিভার ট্রাফিক পুলিশ। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। Tune to

0: এগুলো একটুখানি অন্যরকম হয়েও যায়, অনেকদিন ধরে মন খারাপ আছে, ভীষণ ভাবে চিন্তা হচ্ছে, অতিরিক্ত চিন্তা, ঘুম বা খাওয়ার অভ্যাসের কোনো পরিবর্তন হচ্ছে, কাজে মনোযোগ কমে যাচ্ছে ধীরে ধীরে, মানুষের থেকে নিজেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে, এরকম অনেকগুলো লক্ষণ অনেক সময় যদি অনেক দিন ধরে চলতে থাকে এবং সেটা যদি আমাদের প্রতিদিনের কাজকর্মকে ভীষণভাবে প্রভাবিত করে, তখন আমাদেরকে একটু লক্ষ্য দিতে হবে যে আমার হয়তো মানসিক স্বাস্থ্য ঠিক নেই বা কোনো প্রয়োজন আমার কারোর সাথে কথা বলার। তো এই লক্ষণগুলোকে আমাদের ভীষণভাবে নজর করতে হবে প্রত্যেকটা দিন সকাল থেকে রাত অবধি। ঠিক যেভাবে আমরা শরীরের স্বাস্থ্যের প্রতি যত্ন নিই, আমাদের মনটাকেও একটুখানি লক্ষ্য রাখতে হবে।
1: আমি লিসেনার রয়েছেন একজন আমাদের সঙ্গে এই মুহূর্তে অনলাইন, তিনি প্রশ্ন করছেন, সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখছেন যে অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং কখন সেটা স্বাভাবিক আর কখন তা মানসিক সমস্যার লক্ষণ, মানে সেই লেভেলসটা কিভাবে আমরা মেজার করতে পারি। এবং তারপর তিনি বলছেন যে যারা অল্প বয়সে বাবা মাকে হারিয়েছেন কিংবা জীবনের কোনো পর্যায়ে প্রিয়জনকে হারিয়ে ভীষণ একা হয়ে পড়েছেন, তাঁদের মধ্যে তৈরি হওয়া শূন্যতা, মানসিক চাপ কাটিয়ে ওঠার জন্য চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে কি কি পদক্ষেপ জরুরি?
0: একদম সৌভিক, তাই তো?
1: হ্যাঁ,
0: সৌভিককে আমি এটাই বলবো যে অবশ্যই চিন্তা তো আমাদের হবেই, মানে আমরা যখন মন যখন আছে, ভাবনা যখন আছে, চিন্তা তো আসবে। তো এমন না যে আমাদের সামান্য কিছু বিষয়ে চিন্তা হচ্ছে মানে আমি মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছি, সেটা নয়। তবে সেই চিন্তা কতটা আমার প্রতিদিনের কাজকে প্রভাবিত করছে, কারণ আমাদের চিন্তা হচ্ছে কিন্তু আমরা তারপরও দৈনন্দিন কাজ করতে পারছি, আমার যা যা করার আমি করছি, আমার সামগ্রিক ভাবে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, সেটাকে নিয়ে আমরা জেনারেলি সবাই চলি। যেটা এবং সেটা ভীষণ এমন না যে আমার সব ক্ষেত্রে হচ্ছে, কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের স্ট্রেস থাকে, যেসব কারণও আছে হয়তো, তার মানে হঠাৎ করে প্রচন্ড বাজ করছে

0: সেরকম ভাবেই আর কি আমাদের মনগুলো হয়তো প্রোগ্রামড হয়ে রয়েছে, পুরোটাই আর কি সোশ্যাল কনস্ট্রাক্ট, সেটাও একটা ব্যাপার। কিন্তু আমি একটু জানতে চাই, যারা আমরা আর কি একেবারেই সাইকোলজিস্ট নই এবং সেই ট্রেনিংও কোনোদিনই পাইনি, কিন্তু আমরা বন্ধু হয়ে একে অপরের পাশে থাকার চেষ্টা হয়তো প্রতি মুহূর্তে করি, অনেকের ক্ষেত্রেই এমন হয়। আমারও এমন কিছু বন্ধু বান্ধব আছে যারা হয়তো খুব ছোট বয়সে তাদের বাবা মাকে হারিয়েছিলেন, কলেজ লাইফে তাদের সঙ্গে একসঙ্গে পড়াশোনা করেছি এবং দেখেছে বিষণ্নতা কীভাবে তাদেরকে গ্রাস করেছে। সেখানে একজন বন্ধু হয়ে তার পাশে থেকে সেই বিষণ্নতায় ভুগছেন যে মানুষটি, তাকে আমরা কিভাবে সাহায্য করতে পারি?
1: একদম, কারণ আমরা সবসময় যে এরকম হবে যে আমরা যে ব্যক্তি বিশেষজ্ঞর কাছে যাবো তা তো নয়, কিন্তু আমাদের বলতে হবে, কেউ না কেউ আছে আমার আশেপাশের মানুষ যে কিন্তু আমায় শুনবে। আর আমাদের কাজ বন্ধু হয়ে প্রথম জায়গাটা হচ্ছে শোনা, আমাকে শুনতে হবে সেই মানুষটির সমস্ত কথাকে এবং কোন রকম জাজমেন্ট না রেখে শুনতে হবে। মানে আমি যদি হঠাৎ করে বলতে শুরু করি, আগে তুই এত চিন্তা করছিস কেন, যেটা আমরা সাধারণত বলি, এত চিন্তা করার কি আছে, এত চিন্তা করার কি আছে, বা

0: সেই জায়গা মনে করছে না, সেই জন্য সে বলতে পারছে না, সেই জায়গাটাতে তৈরি হয়নি এখনো। তো আমি যে তার সেই জায়গাটা দিতে পারি বিশ্বাসটা তৈরির পথে তো আগে যেতে হবে। তুমি কিন্তু বলে দেখতে পারো, ঠিক আছে আজকে তোমার মনে হচ্ছে, তুমি একটু ভেবে দেখো যে এটা নিয়ে কি কথা বলা যায়, এটা নিয়ে বললে কি একটু আরাম পাবে। জানি আমি হয়তো বেশি কিছু তোমায় সাহায্য করতে পারবো না, কিন্তু আমি কিন্তু শুনতে পারি, আমি কিন্তু তোমার বিশ্বাসটা দেখে তোমার সঙ্গে থাকতে পারি। তো এই জায়গাগুলো দিয়ে যখন সে সেই ট্রাস্টটা ডেভেলপ করবে, যখন সে ভাববে যে আমি ভালনারেবল নই, আমার বিপদ নেই কোনো, আমি যদি একে বলি, হয়তো সে ধীরে ধীরে পারবে তার ভাষায় প্রকাশ করতে অনুভূতিগুলোকে।
1: বেশ, সোমেন যাদবপুর থেকে একটি মেসেজ করেছেন, এই প্রশ্নটা আমারও ভীষণভাবে আপনাকে জিজ্ঞেস করার, সেটা হচ্ছে আমরা না প্রত্যেকেই ভীষণভাবে ব্যস্ত থাকি, প্রতি মুহূর্তে নানান রকম কাজের ডেডলাইন, সারাক্ষণ স্ট্রেস চলতে থাকে মাথার মধ্যে, হাজার একটা কাজ, মাল্টিটাস্কিং তো এই যুগে করতেই হয়, নানান রকম সব কিছু মাথায় রেখে চলা, সেখানে উদ্বেগ কমানোর উপায়, এবং কিছু কিছু মানুষের হয়, আমি আমাদের বন্ধুদের একটা সার্কেলের মধ্যেই অনেক ক্ষেত্রে দেখেছি, বা হয়তো কলিগসদের মধ্যে দেখেছি অনেক ক্ষেত্রে, যে তাদের হয়তো একটা প্যানিক অ্যাট্যাক হলো, কারণ তারা না কোনো কারণে হয়তো ভীষণ ওভারওয়েলমড ফিল করছেন, কোনোভাবেই সেটা শেয়ার সেই মুহূর্তে করা যাচ্ছে না, সেই প্রেশারটাকে নিয়ে কাজ করে যেতে হচ্ছে, বাড়ির একরকমের কাজের প্রেশার, সেখানে অনেকের ক্ষেত্রেই হয়তো সেই সাপোর্ট সিস্টেম একরকম নেই, সেই মুহূর্তে প্যানিক অ্যাট্যাক বা উদ্বেগ কমানোর উপায়টা কি, মানে আমি কিভাবে নিজের মানসিক চাপ দূর করব, সেটা কি মেডিটেশন করে বা কিছু একটা করে কোনো উপায়ে শান্তি বজায় রাখার চেষ্টা, মনটাকে শান্ত করার উপায় কি থাকতে পারে?
0: আমাদের উদ্বেগটা কোনো

0: কোনো একটা মেল এসছে, আমাকে সেই মুহূর্তে রিপ্লাই করতে হবে, আমি পরেও করতে পারি, আমার জীবনে এমন কিছু বদলে যাবে না, কিন্তু আমাকে সেই মুহূর্তে রিপ্লাইটা করতে হবে।
1: আমরা ভীষণ রেসপন্সিভ, হ্যাঁ ভীষণ প্রম্পটলি, মানে মেসেজের উত্তর, ইমেলের উত্তর, সব কিছু এক্ষুনি শেষ করার সত্যি এই তাগিদ বা তাড়াটা আমাদের সত্যি থাকে।
0: একটু ওয়েট হতেই পারি, মেলটা আমি কালকেও রিপ্লাই করতেই পারি, তো সেই জায়গাটা অবশ্যই ভাবনার জায়গাটা থেকে তৈরি করা যে আমি ঠিক আছে আমি কালকে করব, এগুলো তো কগনিটিভলি আমাদেরকে ভেবে করতে হবে।
1: আসলে পুরো ইঁদুর দৌড় তো, মানে এই কম্পিটিটিভ র‍্যাট রেসে মনে হয় যে আমি ওই আগে উত্তরটা না দিলে বা আগে না করলে আমি হয়তো পিছিয়ে গেলাম, সত্যি এই কম্পিটিশনে থাকতে থাকতে নিজেদের মনটাকেই শেষ করে ফেলি আমরা। তবে আপনি বলছিলেন কোন টার্মিনোলজি, হ্যাঁ টার্মিনোলজির কথায় আপনি যাবেন না বলছিলেন, কিন্তু কিছু কিছু বেসিক টার্মস আমরা বোধহয় এখন ভীষণ ভাবে জেনে অভ্যস্ত, শুনে অভ্যস্ত, এই যে OCD বা বাইপোলার ডিসঅর্ডার, সাইকোসিস, এই যে কথাগুলো, এই শব্দগুলো বেশ ভারী ভারী শব্দ, কিন্তু এগুলো তো অনেকের মধ্যেই হয়তো কোনোভাবে তার হয়তো বিকাশ ঘটছে, আমরা অনেক সময় অ্যাওয়্যার নই, জানতে পারি না, বুঝতে পারি না, এগুলো নির্ধারণ করার উপায় কি, মানে বুঝতে পারবো কি করে, নির্ণয় করবো কি করে যে আসলে এগুলো আমাদের হচ্ছে, মানে হ্যালুসিনেশন হতে পারে, সেটা সাইকোসিস হতে পারে, OCD।

0: পারি না, কারণ মানুষের মুখ তারা বলবে। কিন্তু আমি শুধু জানতে চাই যে এগুলো ডিটেক্ট কিভাবে করা যায়, যে আমার ওসিডি আছে, আমার সাইকোসিস হতে পারে, এগুলো সম্পর্কে আপনি কি বলবেন? বাইপোলার ডিসঅর্ডার অনেক সময় অনেক স্টুডেন্টসের ক্ষেত্রে আমরা দেখে থাকি যে এক্সট্রিম ফ্লাকচুয়েশনস উইদ ইন টেম্পারমেন্ট, খুব ভালো আবার কখনো খুব খারাপ, এই ব্যাধিগুলোর সঙ্গে লড়াই কিভাবে সম্ভব?
1: প্রথমত বলবো যে আমরা নিজেরা কিছু ডায়াগনোসিস করব না, তবে হ্যাঁ আমরা কিছু জিনিস

0: শনি নয়, তাই না? মানে
1: একদমই তো, আমরা একদমই এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে নেব না আমরা। হ্যাঁ অবশ্যই আমরা সিমটম গুলোকে নজর রাখবো যে আমাদের কোন রকম মনের কোন রকম সমস্যা হচ্ছে কিনা, আমরা সতর্ক থাকবো। যেরকম বলছিলাম অত্যাধিক ঘুমিয়ে পড়ছে বা অত্যাধিক ইরিটেবল মুড, যে কথাই বলছে ভীষণ রেগে যাচ্ছে, সবার থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, মুড ভীষণ ফ্লাকচুয়েট করছে, কখনো ভীষণ ভালো আছি, কখনো মনে হচ্ছে যে আমার এই দুনিয়ায় থাকার কি মানে আছে, এবং কখনো ভীষণ অত্যাধিক ভাবে আমি অ্যাক্টিভ হয়ে পড়ছি, এবং সেটা আমার নিয়মিত অনেক দিন ধরে একটা এপিসোডে চলছে, বা অনেক ক্ষেত্রে আমি এতবার আমার মাথায় এমন এমন চিন্তা আসছে যে চিন্তাটা আমি সরাতে পারছি না, যেখান থেকে অবসেশন আমাদের কথাটা তৈরি হয়, এত অবসেসিভ আমাদের চিন্তা আসছে, আমি কিছুতেই ওটা সরাতে পারছি না, এবং সেই চিন্তাটাকে

ক্ষেত্রে, সাইকোসিসের ক্ষেত্রে আমাদের রিয়েলিটি কন্ট্যাক্ট হারিয়ে যায়, কিন্তু এগুলো আমরা কেউ ডায়াগনোসিস করবো না, কারণ এগুলো ডায়াগনোসিস করার জন্য বিশেষজ্ঞরা আছেন। আমি নিজে এগুলো ডায়াগনোসিস করবো না, আমি শুধু লক্ষ্য রাখবো যে আমার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, যেটা হঠাৎ করে পরিবর্তন হয়েছে, মানে আগে ছিল না, এখন না আমার মধ্যে এটা চেঞ্জ এসেছে, তো সেই অবশ্যই লক্ষ্যটা রাখবো। এবং লক্ষ্য রাখার পরে যেটা হয়, আমরা পরামর্শ নেব বিশেষজ্ঞের, যদি এরকম কোনো সিরিয়াস সমস্যা আমি অনেকদিন ধরে

0: আমি শুধু লক্ষ্য রাখবো যে আমার মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে কিনা, যেটা হঠাৎ করে পরিবর্তন হয়েছে, মানে আগে ছিল না এখন না, আমার মধ্যে একটা চেঞ্জ এসেছে। তো সেই অবশ্যই লক্ষ্যটা রাখবো, এবং লক্ষ্য রাখার পরে যেটা হয় আমরা পরামর্শ নেব বিশেষজ্ঞের। যদি এরকম কোনো সিরিয়াস সমস্যা আমি অনেকদিন ধরে ফেস করি, তিনি ডায়াগনোসিস করবেন যে এটা কি, এবং সেই মতো তিনি যদি আমরা সাইকিয়াট্রিস্টের কাছে যাই তিনি ওষুধ দেবেন, আমরা যদি সাইকোলজিস্টের কাছে যান তিনি করি না। আমাদের কাছে এখন হাতে গুগল থাকে, অ্যাপ থাকে, আমাদের এআই আছে, আমাদের কিন্তু মনে হবে এই সবকটা সমস্যা আমাদের মধ্যে আছে। আমরা একদমই সেই সিমটমে যাবো না, আমরা শুধু নিজের খেয়ালটা রাখবো যে আমার কি কি সমস্যা হচ্ছে এবং সেটাকে আইডেন্টিফাই করবো। আমার কি হঠাৎ করে কোনো পরিবর্তন হচ্ছে আচরণে বা আমার ভাবনায় আমার অনুভূতিতে, সেগুলোকে আমাকে সতর্ক
1: থাকতে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন মানসিক স্বাস্থ্য যখন বিষয় তখন কিন্তু মানে ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলে কাটাতে পারি। বহু মানুষ বিভিন্ন কারণে আর কি মানসিকভাবে দুঃখিত থাকেন, তাদের নানান রকম এক এক সময় দিক দেখা যায় আর কি। কিন্তু সত্যি তো মানে আজকের এই তারিখে দাঁড়িয়ে আমরা অনুষ্ঠান করতে বসেছি ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে স্পেশাল বলে, কিন্তু আমাদেরও সময়ের একটা কোথাও গিয়ে মানে একটু জানান দিচ্ছে যে এবার আমাদের এই সেগমেন্ট হ্যালো ডক্টর সেগমেন্ট থেকে বেরোতে হবে। অনেক ধন্যবাদ আপনাকে, অবশ্যই আবারও হয়তো অন্য
0: একটি বিষয় বলতে পারি।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আমরা অভিজ্ঞতা করব এবং সেটি অবশ্যই বিভিন্ন মিডিয়া চ্যানেলে তার একটা কভারেজ আপনারা দেখতেও পাবেন যারা পৌঁছতে পারছেন না সেই অনুষ্ঠানে। কিন্তু শহরের রীতিকথায় তাহলে আজকে একটু ইডেন গার্ডেন্সের ইতিহাস নিয়ে কথা বলি। এই শহরের মধ্যে যাকে আমরা ইডেন গার্ডেন বলে চিনি সেটি আসলে কি? রানী রাসমণির দেওয়া কিন্তু জমিতেই এই বাগান তৈরি করেছিল ব্রিটিশের বোনেরা, যা আজকের ইডেন গার্ডেন্স। এটা কি আমরা জানি? একটু বলে রাখি, জঙ্গলের পাশ দিয়ে বয়ে গিয়েছে হুগলি নদী, আর সেই জলপথেই হানা দেয় দস্যুর দল। তবুও তো প্রাণীর ঝুঁকি নিয়ে যাতায়াত করার ব্যাপার থাকছে এবং সেখানে ব্যবসা ব্যাপারীর নৌকো, উপনিবেশিকদের জাহাজ, সবটুকু ঝুঁকি নিয়ে কিন্তু সেই যাতায়াত চলছিল। সেরকম এক পরিবেশে গড়ে উঠল একটি মনোরম উদ্যান, কৃতিত্ব কিন্তু দুই ব্রিটিশ বোনেদের। অনেক বছর পর তাঁদের নামেই হল নামকরণ, অর্থাৎ ইডেন উদ্যান। জঙ্গল ভরা এলাকা ছিল, সেই এলাকার পাশ দিয়ে যখন হুগলি নদী বয়ে চলত তখন সবাই দস্যুর ভয় করত। সেরকম এক পরিবেশেই ধীরে ধীরে কিন্তু ব্রিটিশদের হাতে কলকাতায় রূপান্তরিত হলো এমন একটা জায়গা। ব্রিটিশ প্রশাসকদের মধ্যে অন্যতম ছিলেন লর্ড অকল্যান্ড এবং 1836 থেকে 1842 এই সময় অবধি ভারতের গভর্নর জেনারেল ছিলেন তিনি। পোশাকি ভারী পরিচয় ফার্স্ট আর্ল অফ অকল্যান্ডের আড়ালে চাপা পড়ে গিয়েছিল তার আসল নাম, প্রকৃত নাম জর্জ ইডেন। ভারতের তৎকালীন রাজধানী কলকাতায় এসে লর্ড অকল্যান্ডের থেকেও বেশি সমস্যায় পড়েছিলেন তাঁর দুই বোন। মানিয়ে নিতে পারছিলেনই না এই পরিবেশের সঙ্গে, কলকাতার এই পরিবেশের সঙ্গে। আর দুই বোনেরই সান্ধ্য ভ্রমণে ভীষণ যাওয়ার অভ্যাস ছিল, সান্ধ্য ভ্রমণ অর্থাৎ ইভিনিং ওয়াক। শহরের সেই নির্দিষ্ট অংশে সকাল এবং সন্ধ্যায় হাঁটতে যেতেন ইউরোপীয়রা, এবং সেই ইউরোপিয়ানরা যখন হাঁটতে বেরোতেন সেখানে দুই বোনও জায়গা করলেন। দুই বোনও চাইলেন যে জায়গাটি একটু মনোরম হবে, একটু ইন্টারেস্টিং হবে, একটু এন্টারটেইনিং হবে, তাই মনোরমভাবে সাজাতে

আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। কিশোরীদের স্বাস্থ্য পুষ্টি ও সার্বিক উন্নতির উপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল নতুন দিল্লিতে নারী ও শিশু বিকাশ মন্ত্রকের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী জনভাগিদারী বা জনগণের অংশগ্রহণের গুরুত্বের উপর জোর দেন। তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে সামাজিক অংশগ্রহণের কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। ভারতে কোনো সংস্থার একচেটিয়া ব্যবসা বরদাস্ত করা হয় না বলে স্পষ্ট জানিয়েছেন যোগাযোগমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। ভারতের স্টার্লিং সংস্থাকে লাইসেন্স দেওয়া নিয়ে কংগ্রেসের সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি। শ্রী সিন্ধিয়া জানান, উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবার জন্য স্টার্লিং, জিও এবং ইউটেলস্যাট ওয়ানওয়েব এই তিনটি সংস্থাকে লাইসেন্স দেওয়া হয়েছে। নীতি চূড়ান্ত হলে এদের স্পেকট্রাম বন্টন করা হবে। মহালয়া উপলক্ষে আজ ভোররাত থেকে পিতৃপুরুষের আত্মার শান্তি কামনায় কলকাতায় গঙ্গার বিভিন্ন ঘাটের সহ রাজ্যের বিভিন্ন নদী ও জলাশয়ে তর্পণ করছেন পুণ্যার্থীরা। তাদের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ঘাটগুলিতে মোতায়েন রয়েছে পুলিশ, রিভার ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্গোৎসব উপলক্ষে রাজ্যজুড়ে বিশেষ উৎসবের আয়োজন করেছে রাজ্য সরকার। রেড রোড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত আজ শোভাযাত্রায় অংশ নেবেন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যে ইডেন গার্ডেন্সে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। পুজোর আগে বিহার রাস্তা সংস্কার ও মেরামতের যাবতীয় তথ্য সাধারণের কাছে তুলে ধরতে রাজ্য সরকার পথ নির্মাণ অ্যাপ ও ওয়েব পোর্টাল চালু করেছে। আজ থেকে পরবর্তী দুদিনের মধ্যে সংস্কার হওয়া সব রাস্তা যাবতীয়

0: কেন্দ্রীয় তথ্য ওই পোর্টালে আপলোড করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার বারহামে ওয়ার্ল্ড বোলস চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স প্রতিযোগিতায় ভারতের প্রথম পদক জয় নিশ্চিত করেছেন পুতুল সোনোয়াল। অসমের 43 বছরের এই খেলোয়াড় পুরুষদের সিঙ্গলস ইভেন্টের কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের হারিম্যান ইউএনকে হারিয়ে দেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: ওয়ান ও সেভেন এফ এম রেইনবো কলকাতায় ফিরে এলাম এবং সঙ্গে রয়েছি আমি অম্বিকা। নমস্কার কলকাতা চলছে এই মুহূর্তে, ট্রাফিকের খবর আপনাদের সকলের জন্য। আমাদের লাইভ ফোন ইনে রয়েছেন এই মুহূর্তে লালবাজার ট্রাফিক কন্ট্রোল রুমের কোন সার্জেন, একটু দেখে নেব। নমস্কার। নমস্কার, অনেক ধন্যবাদ। ঘাট সংলগ্ন এলাকা ছাড়াও আমাদের সার্জেন্ট বলে দিলেন যে সেই অর্থে হয়তো কোন রকম যানজট দেখা যাবে না ঘাট সংলগ্ন এলাকা এবং রেড রোড অবশ্যই, কারণ ইডেন গার্ডেন্স আজকে মহালয়ার স্পেশাল অনুষ্ঠান, মেগা ইভেন্ট। বেশ, এখানেই তবে ট্রাফিক আপডেট, জ্যাম যান জমায়েত শেষ হলো।

পর নভেম্বর, ধনতেরাস এবং তারপর বিয়ের সিজনে প্রচণ্ড পরিমাণে বাঙালিদের জীবনে সোনার প্রয়োজনীয়তা আমরা বুঝতে পারি। সেই সোনা বাঙালির জীবনে গুরুত্বপূর্ণ বলেই সেই কেনার ইচ্ছা থাকবে না থাক আমরা সেভ করার চেষ্টা করি, আমরা ইনভেস্ট করার চেষ্টা করি। সোনার দাম বৃদ্ধি পাওয়া মানেই আমরা জানি আমাদের গচ্ছিত সোনাটুকু হয়তো সত্যি বিরাট একটা দামে সেটা বিক্রি হবে এবং সেটার হয়তো সেভিং ভ্যালিউটাও অনেকটা। তাই কপালে চিন্তার ভাঁজ একেবারেই পড়া উচিত নয়, প্রাইস ট্যাগ মানি প্ল্যানিংটা বেটার করা। সস্তা হলেও মন খুশি, আর যদি একটু দামি হয় সেক্ষেত্রে যে কোনো জিনিসের ক্ষেত্রে একটু প্ল্যানিং করে বাজেট অনুযায়ী সব কিছুর ব্যবস্থা করা। হলুদ ধাতুর কথা যদি আসে, অর্থনৈতিক ঘটনা প্রবাহ যা যোগান চাহিদার উপর নির্ভর করছে অনেক কিছুই, সেখানে দাম প্রচুর বেড়েছে। আমি যদি আজকের তারিখের দামের কথা বলি সেখানে কিন্তু দাম বেশ অনেকটাই বেড়েছে। আজকের সোনার দাম প্রায় 141,500 বলছে আজকের দামে, সেটা অনেকটাই। এবং সেখানে 22 ক্যারেট, 21 ক্যারেট, এক একটা সোনার এক এক রকমের দাম। এক গ্রাম আমি যদি ধরি সেখানে 14,150 হচ্ছে, 916 22 ক্যারেট খুচরো।

রয়েছে, সেখানে এক্স্যাক্টলি রেসিপিটা কী হবে একটু পরে জানাচ্ছি। আমি একটু মেসেজগুলো দেখি, কারণ অনেকেই অনেক কিছু লিখছেন। সৌভিক সরকার কসবাহাল থেকে বলছেন, সুপ্রভাত দিদি, ছোট্টবেলায় মহালয়ার দিন রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনা, ধুলু ধুলু চোখে মাঝে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না, তারপর বাবা যেত তর্পণ করতে, সেই দিন আমরা গুরুদেবের আশ্রম যেতাম কিছু কাপড় জামা দিতে। বেশ, প্রত্যেকেরই হয়তো মানে মহালয়ার স্পেশাল কিছু কি বলবো প্ল্যানস থাকে। শুভ সকাল।

0: Food Fanda.
1: আমি অম্বিকা, আর এই মুহূর্তে আমরা যে সেগমেন্টে রয়েছি সেটা হচ্ছে ফুড ফান্ডা। পুজো মানেই প্রচুর খাওয়া দাওয়া, ভুরি ভোজ, কিন্তু সেখানে ভুরি ভোজের মধ্যে দ্য মোস্ট স্পেশাল এন্ট্রেন্ট, যেটা সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং সব থেকে স্পেশাল রেসিপি, আই বিট দ্যাট, মানে সেটা কিন্তু কোথাও গিয়ে তোমরা অন্য কিছুর সঙ্গে চ্যালেঞ্জ করতে পারবে না, মেলাতে পারবে না, আর সেটা হচ্ছে ভোগের খিচুড়ি। পুজোর সময় আর যাই খেয়ে থাকো না কেন, এই ভোগের খিচুড়িটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হয়, ভীষণ আনন্দ করে আমরা একেবারে লাইনে দাঁড়িয়ে অনেক সময় ভোগের খিচুড়ি নিতে ভীষণভাবে এনথুসিয়াজম ফিল করি। কিন্তু ধরো এমন একটা সিচুয়েশন, না আমি কোনোরকম স্পয়লার মুড স্পয়ল করতে চাই না, কিন্তু যদি হলো এরকম হয় যে হয়তো ভোগের খিচুড়িটা মিস হয়ে গেল কোনো কারণে, হয় তোমার অষ্টমীতে অফিস রয়েছে বা হয়তো কোনো কাজের জন্য ভোগের খিচুড়ি তুমি মিস করলে, তাহলে কি খিচুড়িটা

বিতরণ, সেটাও কিন্তু বাড়ির সকলে মিলে কি আনন্দ হয়, তাই না? কিন্তু কোনো কারণে অষ্টমীতে তুমি পাচ্ছ না। এবারে কিন্তু সমস্ত তিথি সকালবেলা পড়েছে, সুতরাং ওই সন্ধি পুজো থেকে শুরু করে সব রিচুয়ালস মেনটেন করে হয়তো সকালে উঠতে দেরি হলো বা কিছু একটা হলো, মন খারাপ করার কোনো কারণ নেই। বাড়িতে নয় একদিন একটু প্রিপারেশনটা করে নেওয়া যাবে নিজের হেসেলে। কী কী লাগবে একটু বলে দিই। গোবিন্দভোগ চাল 500 গ্রাম, মুগ ডাল, তেজপাতা, আলু 5 ফোড়ন, মটরশুঁটি, এলাচ, দারচিনি।

আজকে পুজোর প্লেলিস্টেও কিন্তু সেই ইন্ডি পপ গানকে ছাড়া যাচ্ছে না। কোথাও গিয়ে মনে হয় ওই পাড়ার পুজো মণ্ডপে একদিন না একদিন ওই পুজোর পাঁচ দিন বাঁচবেই। তাই আজকে ইন্ডি পপ প্লেলিস্টে সুনিতা রাওর একটা গান আপাতত তোমাদের জন্য রেখে যাচ্ছি। ফিরে এসে শুধুমাত্র তোমাদের কথা শুনবো, তোমাদের মেসেজগুলো পড়বো, আর বাকিটুকু যা রয়েছে সেগুলো দিয়ে র্যাপ আপ করবো আজকের নমস্কার কলকাতা।

ধরে আমায় খুব আকৃষ্ট করে। দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা জানাই আপনাদের সবাইকে। পুজো আপনাদের সবারই খুব ভালো কাটুক এই প্রার্থনা করি। খুবই ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিশ্চয়ই। আপনাকেও বলবো ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের সঙ্গে এইভাবেই থাকুন সবসময়। এবং আন্তরিকভাবে আরও একবার কৃতজ্ঞতা এই কারণে, এতক্ষণ পরে মেসেজ পড়ছি, এই যে অপেক্ষাটাই আসল, অনেকক্ষণ ধরে অপেক্ষা আপনাদের করতে হচ্ছে কিন্তু আপনারা তাও সঙ্গে রয়েছেন, এটা ভেবে ভীষণ ভালো লাগছে। খুব সুন্দর লিখেছেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনার পুজো ভীষণ ভালো কাটুক এবং বাড়ির পুজো যেহেতু ব্যস্ততা থাকলেও আনন্দ করে পুজো কাটাবেন, অনেক ধন্যবাদ। এর পরের মেসেজটি সোমেন যাদবপুর থেকে বলছে, শুভ মহালয়া বলা যায় না অম্বিকা দিদিভাই, ছোটোবেলায় মহালয়ার দিনে মা ভোর চারটের সময় ঘুম থেকে তুলে দিত, তখনও হালকা অন্ধকার ঠান্ডা, রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র গায়ে কাটা দিত। ভালো থাকবেন, আগাম শারদ শুভেচ্ছা। সোমেন যাদবপুর থেকে বলছে, অনেক ধন্যবাদ সোমেনকেও। এইভাবেই

মনের কথা বলেছেন, বৃষ্টি হলেই কিন্তু পুজোটা মাটি, আনন্দ করা যায় না, রাস্তাঘাটে দাঁড়িয়ে পড়তে হয়, জল জমে গেলে তো হয়েই গেল, রাস্তাঘাটের অবস্থাও সবসময় ঠিক থাকে না, এই গলি দিয়ে ঢোকা যাবে না, ওই গলি দিয়ে গাড়ি বার করা যাবে না, প্রতিটি গলিতে গলিতে মণ্ডপ, সত্যি যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আরোই সমস্যা। সেটা না হোক বাবা, আমরা সকলেই মায়ের কাছে প্রার্থনা রাখলাম, পুজোর দিনগুলো ভালোভাবে কাটুক আপনারও। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারও ভীষণ পুজো ভালো কাটুক। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রা ঘাটানার থেকে বলছেন।

0: FM Rainbow. Shad Shure Sharadin. Shad Shure Sharadin. Shuncho 107 FM Rainbow. Shad Shure Sharadin. Shad Shure Sharadin.
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সিঙ্গাপুরের

ট্রাফিক পুলিশ এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। অন্যদিকে দুর্গোৎসব উপলক্ষে রেড রোড থেকে ইডেন গার্ডেন পর্যন্ত শোভাযাত্রায় অংশ নেবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর আগে বেহাল রাস্তা সংস্কার ও মেরামতের যাবতীয় তথ্য সাধারণের কাছে তুলে ধরতে রাজ্য সরকার পথ নির্মাণ অ্যাপ ও ওয়েব পোর্টাল চালু করেছে। আজ থেকে পরবর্তী দুদিনের মধ্যে সংস্কার হওয়া সব রাস্তার যাবতীয় তথ্য

0: যে অনুষ্ঠানটি প্রচারিত হয় সেটিরই উল্লেখ করবেন, একথা কি বলার অপেক্ষা রাখে নীলাঞ্জনা?
1: সত্যি
0: বলছেন যে সমস্ত ভারতবর্ষের মধ্যে যেখানেই বাঙালি সমাজ আছেন ও যেখানেই বেতার যন্ত্র আছে সেখানেই অনুষ্ঠানটি শোনার জন্য আগ্রহ প্রকাশ পায়। এই প্রোগ্রাম শোনার জন্য অগণিত শ্রোতা যে কিরূপ কষ্ট স্বীকার করেন সে সমস্ত বিবরণ শুনলে বিস্মিত হতে হয়।
1: সত্যি সত্যি, তুমি দেখো এখনো এই যে আমাদের পাড়াতে যখন এই আজকে

0: যে অনুষ্ঠানটি প্রচারিত হয় সেটিরই উল্লেখ করবেন, একথা কি বলার অপেক্ষা রাখে নীলাঞ্জনা?
1: সত্যি
0: বলছেন যে সমস্ত ভারতবর্ষের মধ্যে যেখানেই বাঙালি সমাজ আছেন ও যেখানেই বেতার যন্ত্র আছে সেখানেই অনুষ্ঠানটি শোনার জন্য আগ্রহ প্রকাশ পায়। এই প্রোগ্রাম শোনার জন্য অগণিত শ্রোতা যে কিরূপ কষ্ট স্বীকার করেন সে সমস্ত বিবরণ শুনলে বিস্মিত হতে হয়।
1: সত্যি সত্যি, তুমি দেখো এখনো

1927 সালের আগস্ট মাসের 26 তারিখে কলকাতা স্টেশন জন্মগ্রহণ করে, এ কথা আমরা সবাই জানি। এর আগে টেম্পল চেম্বারে পরীক্ষামূলকভাবে মার্কনি কোম্পানি কিছুদিন ছোট্ট ট্রান্সমিটার ব্যবহার করে ঘণ্টাখানেক ঘণ্টা দেড়েক করে সন্ধ্যাবেলায় বেতার বার্তা প্রচার করতেন এবং কলকাতার মাত্র কয়েকজন লোক তা কানে হেডফোন লাগিয়ে শুনতেন। তারপর 1927 সালেই ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি নামে একটি সংস্থা কলকাতা

0: গোল দিচ্ছেন। হ্যাঁ,
1: সুপ্রসিদ্ধ পাঞ্জাবি গায়ক পণ্ডিত হরিশ্চন্দ্র বালি, বাণী কুমার ও আমি মানে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র সেই সভায় কত যে গল্প করেছি তার ঠিক ঠিকানা নেই। প্রত্যেক আড্ডাধারীকে সপ্তাহে অন্তত একটা করে প্রোগ্রাম সম্বন্ধে নতুন নতুন পরিকল্পনা পেশ করতে হবে।
0: বিষয়টা কিন্তু খুব সহজ নয়, যথেষ্ট কঠিন। ওই কজন তো মানুষ, তারা মিলে পুরো ট্রান্সমিশন চালাচ্ছেন এবং প্রত্যেক সপ্তাহে একটা করে নতুন
1: আইডিয়া নিয়ে আসতে হচ্ছে কি করে প্রোগ্রাম তৈরি করবে, এবং এর উদ্দেশ্য শ্রোতার সংখ্যা আরো কি করে বাড়ানো যায়। সেই সময় সরকার বেতারকে গ্রহণ করেছেন, ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিস নামে সেটা চলছে। তো এই হচ্ছে আড্ডা। আড্ডা তো চলছে মানে আড্ডা তো নয়, এটা নক্ষত্র সমাবেশ।
0: এবার এতগুলো নক্ষত্র এক জায়গা হলে সে আড্ডার ফসল কি হতে পারে?
1: মানে যেরকম ভাবে দেবতাদের প্রত্যেকের ওই জ্যোতি বিচ্ছুরিত হয়ে মহিষাসুর মানে মা তৈরি হলেন, তেমন ভাবে এতজন প্রতিভাবান মানুষের প্রতিভা একত্রিত হয়ে যেটা হয় সেটাই হলো।
0: একদমই তাই। আমরা পরপর দুটো গান শুনি, তারপরে সেই মক্ষম সময়ে আসব যে আড্ডার স্ফুলিঙ্গ কি করে
1: ছড়িয়ে পড়েছিল
0: আলো ছড়িয়ে, শারদ আলো।

আরও অনেকে আছেন বা ছিলেন, সবার নাম করা সম্ভব নয়। এবার প্রধান গায়ক পঙ্কজ মল্লিক, বিমলভূষণ, কৃষ্ণ ঘোষ, আভাবতী, মানিকমালা, প্রফুল্লবালা, বীণাপাণি, প্রভাবতী ও তখনকার কালের যারা শ্রেষ্ঠ গায়ক গায়িকা ছিলেন তারা একক ও কোরাসে অংশগ্রহণ করলেন। সত্যি কথা বলতে কি, পরে এই অনুষ্ঠানে হেমন্ত মুখোপাধ্যায়, জগন্ময় মিত্র, শৈলদেবী, রাধারানী, শ্যামল মিত্র

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের গলায় শুনছিলাম এই গান, পঙ্কজ কুমার মল্লিকের সুর, খুব সঙ্গত কারণেই। এবার বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের লেখা থেকে আমরা আপনাদেরকে শোনাচ্ছিলাম। তিনি বলছেন যে সেই প্রথম দিনটির কথা ভোলা যায় না, কী করে সমস্ত অনুষ্ঠানটা একটা সুরে বাঁধা হয়ে গেল নিতান্ত আকস্মিকভাবে, তার ইতিহাসও বড় বিচিত্র। কথা ছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র যখন সংস্কৃত শ্লোক সুরে আবৃত্তি করবেন সেই সময় যন্ত্রীরা তাকে সুর দিয়ে সাহায্য করবেন শুধু, তারপর তিনি যখন বাংলা গদ্য পাঠ করে যাবেন সেই সময় তার পেছনে কোনো রাগ আলাপ করবেন ধীরে ধীরে আবহ সঙ্গীত হিসেবে। রায়চাঁদ বড়াল মশাই মুসলমান বাজিয়েদের সেইটে বেশ ভালো করে বুঝিয়ে দিলেন, তারাও সব ব্যাপারটা রীতিমতো অনুধাবন করেছেন বলে জানালেন। যথারীতি প্রোগ্রাম শুরু হলো এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র শ্লোক আবৃত্তি করে একটু থেমে বাংলা গদ্য আবৃত্তি আরম্ভ করলেন। আজ শুভ শারদ উৎসব, জলে স্থলে প্রকৃতিতে আনন্দের বার্তা, ইত্যাদি ইত্যাদি। ওদিকে সংস্কৃত শ্লোক এবং বাংলার পার্থক্য বুঝতে না পেরে উর্দুভাষী মুসলমান বাদকবৃন্দ ঠিক বীরেন্দ্রবাবুর কথার সুরে বাজনা বাজিয়ে চললেন। মানে উনি গদ্য বাংলা গদ্য বলছেন, সংস্কৃত আর গদ্যের তফাত বুঝতে পারেননি। আর তখন বীরেন্দ্রকৃষ্ণ মানে তারা ভুলবশত বাজিয়েছে, যারা বাজাচ্ছিলেন। আর বীরেন্দ্রবাবু বলছেন যে তো মন্দ শোনাচ্ছে না, তখন সামান্য সুর রাখলুম গদ্যে, সেটি আরও চমৎকারভাবে মিলে গেল তাদের সুরের সঙ্গে। রায়চাঁদ, নৃপেন মজুমদার মহাশয়, পঙ্কজ সবাই সবিস্ময়ে আমার এবং যন্ত্রীদের দিকে চেয়ে রইলেন যে এরা করে কি। কিন্তু ব্যাপারটা ভালো লাগছিল সবারই। কিছুক্ষণ পরে বাঙালি যন্ত্রীরাও সুর ভিড়িয়ে দিলেন, তারপরে সে সুরে ভিড়ে গেল গান, আবার আবৃত্তি, সমস্ত জিনিসটা একটা অখণ্ড সুরের প্রবাহে বইতে লাগলো। দু ঘন্টা ধরে প্রোগ্রাম মাতিয়ে তুলল সবাই। তারপর বেতার অফিসে কি অজস্র অভিনন্দন যে আসতে শুরু করলো তা ভাষায় বর্ণনা করা যায় না। এবং এই যে একটা ঘটনাচক্রে যেন একটা স্পার্ক হয়ে গেল,
1: সত্যি সত্যি
0: গদ্য তো তার সুরে বলার কথা ছিল
1: না,
0: কিন্তু তিনি ঘটনাচক্রে বলছিলেন
1: বলছিলেন
0: এবং যারা বাজাচ্ছিলেন তারাও ভেবেছেন যে সংস্কৃতি ভালো,
1: তারা
0: অন্য কিছু বাজানোর কথা ছিল,
1: কিন্তু অলক্ষে হয়ে গেল একটা অভাবনীয় অসাধারণ অনুষ্ঠান। আর তুমি বলছো আমার যেন গলা বুঝে আসছে,
0: হ্যাঁ
1: মানে এইগুলো শোনার পর না সত্যি আবেগকে ধরে রাখা যায় না। নৃপেন মজুমদার মহাশয় খুশিতে ভরপুর হয়ে বলে উঠলেন, এ কারো কৃতিত্ব নয়, সবই মায়ের খেলা ভাই। মা দুর্গাই স্বয়ং যেন পিছন থেকে এসে আমাদের অনুষ্ঠানটিকে সুরে বেঁধে দিয়ে গেলেন। হিন্দু মুসলমান শিল্পীর মিলিত প্রচেষ্টায় মহিষাসুর মর্দিনে অনুষ্ঠানটি বৈচিত্র্যে ও জনপ্রিয়তার শীর্ষস্থান অধিকার করল। প্রথম দুবছর অনুষ্ঠানটি প্রচারিত হল ষষ্ঠীর প্রভাতে ভোর চারটের সময়, অর্থাৎ এখনকার ভোর চারটের 24 মিনিট আগে। দু ঘন্টা সময় নির্ধারিত ছিল, তারপর সেটিকে 1.5 ঘন্টা করা হয়। এবং ষষ্ঠী দিনে অনেক অফিস ছুটি থাকে না, লোকে পুজো উপলক্ষে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ে, বহু শ্রোতা বাইরে চলে যান, তাই শ্রোতাদের অনুরোধে এটি মহালয়ার প্রভাতে নিয়ে আসা হয়। ছুটির দিন থাকায় লোকে নিশ্চিন্ত মনে অনুষ্ঠানটি শুনে তৃপ্তিও পায়।
0: এরপর একটা গান না শুনলে হচ্ছে না,
1: হচ্ছে না।
0: পঙ্কজ কুমার মল্লিক এবং সমবেত কণ্ঠে একটা গান আপনাদের শোনাই, তারপরে আছে আরো অনেক গল্প আছে, সেগুলো বলবো।

একটি ঘোষণা, এবং সে ঘোষণাটি সুখের ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না কিন্তু, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। এই সুখের খবরটি দিলাম, সবাই নিশ্চয়ই শুনবেন এবং থাকবেন

0: পঙ্কজ কুমার মল্লিকের সুরে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলাম তব অচিন্ত। আমরা যারা সকালে আজ শুনতে পারিনি মহালয়া, তাদের কথা ভেবে গানগুলো চয়ন করা হয়েছে। আমরা এতক্ষণ
1: এই গান মনে হয়
0: সবসময়ের জন্যই খুব সুখশ্রাব্য, হ্যাঁ, নস্টালজিক,
1: এবং বিশেষ করে এই পুজোর সময় তো বটেই, তখন যেন মন প্রাণ জুড়ে এই গানটা শুনলে মনে হয় যে আগমনী বাজছে।
0: বাণী কুমার তার একটা লেখাতে বলছেন যে মহিষাসুর মর্দিনী আমার প্রথম যৌবনের রচনা, এবং এই মহিষাসুর মর্দিনীর উৎপত্তি এবং প্রচার কলকাতা বেতার প্রতিষ্ঠান আকাশবাণীতে। এই সর্বজন নন্দিত অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী কলকাতা বেতারের শ্রেষ্ঠ অর্ঘ্য। এই পরে আকর্ষণী শক্তি সবিশেষ বিস্তার করার অদম্য উৎসাহ এবং নব নব অনুষ্ঠান সম্ভার সাজাবার অক্লান্ত আয়োজন, এরই ফলে

0: জন্ম নিল বিচিত্র অনুষ্ঠান। মুখ্যত স্বল্পকালের মধ্যেই এই জাতীয় অনুষ্ঠানের রচনা থেকে পরিচালনা পর্যন্ত সম্পূর্ণ ভার বাণীকুমারের উপরেই ন্যস্ত হল। নামকরণ করলেন, প্রথমে নাম দিলেন বেতার বিচিত্রা। সাধারণ সঙ্গীতবহুল অনুষ্ঠান বৈচিত্র্য অনেক বেশি আদরণীয়। সেই সূত্রে শ্রী শ্রী মার্কণ্ডেয় চণ্ডীর বিষয়বস্তুর উপর ভিত্তি করে বসন্তেশ্বরী নামে একটি চম্পু রচনা করেন 1338 বঙ্গাব্দে। অর্থাৎ মহিষাসুর মর্দিনী যে একবারে আসেনি, তার আগেও যে অনেকগুলো প্রস্তুতির দিন চলছিল এবং পরীক্ষা নিরীক্ষা করতে করতে এই বেতার বিচিত্রা, তারপরে বসন্তেশ্বরী, সেই বসন্তেশ্বরী সম্প্রচারিত হলো। এবং বাণীকুমার বলছেন যে বন্ধুবর সঙ্গীত পণ্ডিত হরিশ্চন্দ্র বালির সুর সর্জনে রাগ বসন্ত এবং দেশী, দেবগিরি, বরাটি, তড়ি, ললিতা ও হিন্দুলি এই ছয় রাগিনী বাণী সংযোগে এক অপূর্ব রসের সঞ্চার হল। অন্য গানে সুর দেন পঙ্কজ কুমার মল্লিক। কয়েকটি নাট্যক কথাসূত্র ও গীতাংশ গ্রহণ করেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং বাণীকুমার শ্রী শ্রী চণ্ডীর কিছু শ্লোক আবৃত্তি করেন। বন্ধুবর রায়চাঁদ বড়ালের সঙ্গীত পরিচালনায় এবং বাণীকুমারের প্রবর্তনায় অনুষ্ঠানটি রসোত্তীর্ণ হয়। এই অনুষ্ঠানটিই মহিষাসুর মর্দিনী পরিকল্পনার উৎস। অর্থাৎ জনচিত্তে বসন্তেশ্বরীর অশেষ আবেদন সৃষ্টি হওয়াতে শারদীয়া পূজা উপলক্ষে ষষ্ঠীর উষাকালে শ্রী শ্রী চণ্ডী বর্ণিত মহাদেবীর লীলা অবলম্বনে রূপিত একটি অভিনব সঙ্গীতবহুল অনুষ্ঠান প্রয়োগের সংকল্প গৃহীত হল। তার মানে এই যে আজকে যে আমরা মহিষাসুর মর্দিনী শুনছি, সেটা যে একবারে হয়নি, তার আগে যে অনেকটা পথ পেরোতে হয়েছে, অনেক পরীক্ষা নিরীক্ষা হয়েছে, শ্রোতাদের রিয়াকশন কি ছিল সেগুলোকে যথাযথ মর্যাদা দিয়েছেন।
1: ভাবা হলো যে ছুটি পড়ে যায় বা ছুটি থাকলে কিরকম শোনা যায়, পুজোর সময় ব্যস্ত হয়ে গেলে ঠিক করে শোনা যায় না,
0: সবটাই কিন্তু পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে। এবং মজার ব্যাপার হচ্ছে তখন তো লাইভ হতো, রেকর্ডেড প্রোগ্রাম তখন যেত না। তো আমি কথাটা বলতে ভুলে যাব বলে একটুখানি বলে নিচ্ছি। তো যারা গান বাজনা করতেন, শ্লোক বলতেন বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, প্রত্যেকে জানো তো স্নান করে শুচি শুভ্র বসনে যেন তাদের একটা আরাধনার জায়গা
1: এবং ঘট স্থাপন করে জ্বালিয়ে
0: সেইভাবে কিন্তু তারা আসতেন। এবং এটা একটা সত্যি সত্যি সাধনার জায়গা। শুধু গান বাজনা বললে খুব মানে খুব ছোট করা হবে, না হলে সাধনা না হলে ওই রকম স্তরে উন্নীত হতে পারে না কোনো প্রোগ্রাম।
1: তো এইভাবে বসন্তেশ্বরী তৈরি হলো এবং জনচিত্তে বসন্তেশ্বরীর অশেষ আবেদন সৃষ্ট হওয়াতে শারদীয়া পূজা উপলক্ষে ষষ্ঠীর উষাকালে শ্রী শ্রী চণ্ডী পণ্ডিত মহাদেবীর লীলা অবলম্বনে রূপিত একটি অভিনব সঙ্গীতবহুল অনুষ্ঠান প্রয়োগের সংকল্প গৃহীত হলো। তো এইভাবে হচ্ছে আর কি। আমি মানে বাণীকুমার বলছেন, আমি সংস্কৃত রূপকের অন্তর্গত বিধি বা নাট্য রচনা শৈলী অনুকরণে নবভাবে মহিষাসুর মর্দিনী প্রণয়ন করি 1339 বঙ্গাব্দে। কারণ মানে এবং তখন যেটা মনে হয়েছিল যে শুভ ষষ্ঠীর প্রত্যুষে এটা বাজানো হবে,
0: হ্যাঁ যেটা আমরা একটু আগে বলেছি
1: শুনলাম, এবং যে গীতি সম্ভার সজ্জিত হয়েছিল তার মধ্যে কয়েকটি গানের স্বর সংযোগ করেন পণ্ডিত হরিশ্চন্দ্র এবং রায়চাঁদ, আর অধিকাংশ গানের সুরগ্রন্থনা পঙ্কজ কুমারের। বাণীকুমারের পরিকল্পনায় ও নির্দেশে এবং শক্তিমান গণের প্রকৃষ্ট সহযোগে এই বহু বাঞ্ছিত রস নৈবেদ্য সুসজ্জিত হল। আর 1339 বঙ্গাব্দের আশ্বিন মাসের ষষ্ঠীর নির্দিষ্ট উষালগ্নে এক অভূতপূর্ব রসমহিমায় মণ্ডিত হয়ে এই বিধিরূপিকা শরতের আকাশকে শান্ত পবিত্রভাবে পরিপূর্ণ করে তুলল। কি অসাধারণ বর্ণনাটা তুমি ভাবো। জনসাধারণের কাছ থেকে অভিনন্দনের পর অভিনন্দন আসতে লাগলো। সেই প্রথম অনুষ্ঠান বর্ষ থেকে আজ এত বৎসর বন্ধুবর বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র চণ্ডী শ্লোকাবৃত্তিকরণে ও অদ্বিতীয় গ্রন্থিক রূপে বৃত আছেন। সুহৃদয় পঙ্কজ কুমার মল্লিক সুষ্ঠু সঙ্গীত পরিচালনায় ও মোদীয় প্রবর্তনায় মহিষাসুর মর্দিনী রূপায়িত হয়ে রয়েছে। মহিষাসুর মর্দিনী কলকাতা বেতারে তথা বাংলায় এক কীর্তি স্থাপন করেছে। সত্যি সত্যি দেশ বিদেশ থেকে এসেছে এই অনুষ্ঠানের বহু অভিনন্দন। অখিল ভারত এই অনুষ্ঠানের শ্রোতা, সুদূর প্রাচ্যে ও প্রতীচ্যে যেখানে বাঙালির অবস্থান সেখানেই এই গ্রন্থের প্রচার মুহূর্তের অনেক পূর্ব থেকে রেডিও সেট আলো জ্বালিয়ে দেবী মাহাত্মের বাণী রসধারা গ্রহণ করতে প্রস্তুত হয়ে থাকে। জাতি ধর্ম নির্বিশেষে সকল রুচি শ্রোতা সমভাবেই মহিষাসুর মর্দিনীর অখণ্ড লীলারস উপভোগ করে আসছেন।
0: ঠিক,
1: মানে এই কথার আর কোনো দ্বিতীয় কোনো কথা হতে
0: না, আমরা কোনো ইম্প্রোভাইজ করারও চেষ্টা করছি না, এই কারণে কারণ যে মানুষগুলো ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন এই রকম একটা নির্মাণের মানে সৃজনের নেপথ্যে, তারা তাদের অভিজ্ঞতাটা শেয়ার করছেন, ফলে সেইটা যত সৎ অনেস্ট সেটাকে ইম্প্রোভাইজ করার কোনো চেষ্টাই আমরা করছি
1: না, দরকারই পড়ে না, কারণ তাদের কথাই শেষ কথা।
0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের গলায় শুনবো মহিষাসুর মর্দিনীর এই গান।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।

0: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান,
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থি অ্যাপ ডাউনলোড করুন।
1: স্টুডিওর ঘড়ি বলছে 12:40 হয়ে 55 সেকেন্ড। আপনি টিউন করেছেন 107 FM রেনবো গান্দরিয়াতে। আজ মহিষাসুর মর্দিনীর নেপথ্যে স্বপ্না নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে, আর অল্প একটু সময় আছি আমরা এই প্রথম পর্ব নিয়ে।
2: রিফিল, এই সমস্ত

0: বলতে গেলে না সময়ের কোনো খেয়াল থাকে,
1: সময়ের খেয়াল থাকে না আসলেই, তাই এত কিছু বলার আছে। ঋতুপর্ণ ঘোষ, তিনি একটা অন্যরকম বিষয় আমাদের ভাবাচ্ছেন। তিনি বলছেন যে কিচ্ছু না বুঝলেও মনের উপরে মার্গ সঙ্গীতে যেমন একটা অদ্ভুত ঘোর থাকে, তারকভস্কির ছবি দেখলে যেমন অনেক কিছু বুঝতে পারি না কিন্তু আমাদের মনের মধ্যে একটা ছাপ ফেলে যায়, কিভাবে যে ফেলে যায় সেটাও বুঝতে পারি না, প্রায় সেরকমভাবেই মহিষাসুর মর্দিনী আমাদের মধ্যে একটা বিরাট ভাষা সম্ভারের মাধুর্য ও গাম্ভীর্যের ইশারা রেখে চলে গিয়েছে, পরে যা পল্লবিত হয়ে অনেক কে হয়তো নিয়ে গেছে শব্দের কাছে, সাহিত্যের কাছে, সংলাপের কাছে। শরৎকালে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা রাম আর রাবণের মধ্যে। সেই অকালবোধনের ষষ্ঠীর দিন থেকে বিজয়াদশমীর রাবণকে বধ করার দিনটা কি করে যেন বাঙালির মনে দুর্গার মহিষাসুর বিজয়ের সঙ্গে মিলেমিশে গেল, প্রায় যেন অষ্টমী নবমী দশমী তিন তিনটে দিন যুদ্ধটা হলো, দশমীর দিন মহিষাসুর পরাস্ত হলেন, এইরকম একটা ছবি আমরা নিজেদের মনের মধ্যে এঁকে নিয়েছি। আর কখনো সচেতনভাবে ভাবার চেষ্টা করিনি এটার সঙ্গে আসল পুরাণটার কোনো যোগ নেই, একটা মহাকাব্যের গল্প আর একটা পুরাণ মিলেমিশে গিয়েছে এবং এর পেছনে বোধ হয় মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটির একটা বিরাট অবদান রয়েছে।
0: অনুষ্ঠানটা হয় মহালয়ার দিনে, কিন্তু সেই দিনটার সঙ্গে দেবীপক্ষের কোনো যোগ নেই, সেটা পিতৃপক্ষের শেষ দিন এবং সেদিনের সঙ্গে মহিষাসুর বধেরও তেমন কোনো যোগ নেই, কিন্তু কেবলমাত্র মহালয়ার দিন সকালবেলা অনুষ্ঠানটা হয় বলে অনুষ্ঠানটা প্রায় তিথিটার সঙ্গে সমার্থক হয়ে গিয়েছে। আমরা বলি এখন আমরা রেডিওয়ে মহালয়া শুনব, মহালয়া যেন একটা রেডিওয়ে শোনার মতো অনুষ্ঠান, সেটা যেন একটা দিন নয়, সেটা যেন একটা আলাদা তিথি নয়, সেটা পিতৃপুরুষদের মহান আলোয় ফিরে যাওয়ার দিন নয়। এই কথাগুলো আমার জানার মানে উনি বলছেন এক একটা সংস্কৃতি তো এক একটা প্রজন্মের কাছে এক এক রকমভাবে বেঁচে থাকে, আমাদের কাছে দুর্গাপুজো শুরু হয় মহিষাসুর মর্দিনী দিয়ে, সত্যিই তাই, আমাদের প্রত্যেকের কাছে আজও সকাল হয়েছে, পুজো শুরু হয়েছে মহিষাসুর মর্দিনীর সুর দিয়ে।
1: ঠিক, আমরা আবারও একটু গান শুনে নিই,
0: নিশ্চয়ই
1: তারপরে আসছি আবারও কথায়।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: ইমন চক্রবর্তীর গলায় শুনছিলাম এই গান, আর দেখতে দেখতে সময়টা কিরকম ফুরিয়ে গেল, 12:50 হয়ে 45 সেকেন্ড রয়েছে।
1: দেখো মানে দেবী আসছেন, কিন্তু তিনি দেবী হিসেবে নয়, কারোর কাছে বেটি, কারোর কাছে মা, কারোর কাছে কন্যা, কারোর কাছে উমা, মানে আমাদের আপন, আমাদের ঘরের কেউ আসছেন। বছরে একবার আসেন, 4 দিন থাকেন, একেবারে মাতিয়ে হাসিয়ে যাওয়ার সময় সব আলোটুকু নিয়ে চলে যান।
0: ঋতুপর্ণ ঘোষ বলছেন যে ছোটবেলায় বাবা আমায় ঠাকুর দেখাতে নিয়ে যেতেন, আমি খুব ঠাকুর দেখতে ভালোবাসতাম এবং এখন বুঝতে পারি প্রায় একটা শিল্পীর চোখ দিয়ে দেখতে ভালোবাসতাম। যে ঠাকুরটাই দেখতাম মনে মনে চট করে গুনতাম 10টা হাত কিনা। আমি ভাবতাম কুমোর নিশ্চয়ই একবার না একবার ভুল করবেন এবং একটা হাত কম গড়বেন, আর আমি ঠিক খুঁজে বের করতে পারবো কোনো একটা দুর্গার 9টা হাত। এইভাবে বছরের পর বছর আমি হতাশ হতে হতেও আনন্দিত হয়ে ফিরে আসতাম। ফিরে এলে আমার ঠাকুমা জিজ্ঞেস করতেন, ভাই কটা ঠাকুর দেখলে? আমি বলতাম এতগুলো ঠাকুর দেখেছে, তার মধ্যে এতগুলো ঠাকুর দেখতে ভালো, এতগুলো ঠাকুর মোটামুটি, আর এতগুলো ঠাকুর দেখতে বিচ্ছিরি। ঠাকুমা অবধারিতভাবে বলতেন, ছি ভাই, ঠাকুরকে বিচ্ছিরি দেখতে বলতে নেই, এই যে ঠাকুরকে বিচ্ছিরি বলতে নেই, ওখানে যে একটা অরূপকে রূপ দেওয়া হচ্ছে, মনের দেউলের জ্যোতির্ময়ী বিগ্রহকে দেওয়া হচ্ছে কল্পনা ও ভক্তি ভালোবাসা মিলিয়ে এক অপরূপ অবয়ব, ঠাকুমা ছাড়া সে কথা আমাকে শিখিয়েছে মহিষাসুর মর্দিনী। কি অসাধারণ কল্পনা কাহিনীকে এতখানি সত্যি করে উপস্থাপিত করতে গেলে আর সেই অনুভূতিকে বয়স ব্যক্তিত্ব নির্বিশেষে প্রত্যেক শ্রোতার মনে সঞ্চারিত করতে গেলে, একটা ধ্যানমূর্তির এমন অভাবনীয় শিল্পরূপ নির্মাণ করতে গেলে কতটা প্রতিভা আর কতটা প্রণাম একত্রিত করতে হয় ভাবলে তল পাওয়া যায় না। আর একটু বড় হয়ে খুব মন দিয়ে শুনতাম দেবতাদের অস্ত্রদানের জায়গাটা, দশপ্রহরণ ও ধারিণীকে সাজানো হচ্ছে কিভাবে, সেই জায়গাটা শুনতাম খুব মন দিয়ে।
1: শুনতাম কুবের দিলেন রত্নহার, ব্রহ্মা দিলেন অক্ষমালা আর কমণ্ডলু, দুর্গাপুজোর পরে যখন ভাসান হয়ে যেত এই টিনের অস্ত্রগুলো, আমাদের পাড়ার ছেলেরা, আমার বন্ধুরা, আমরা সব নিয়ে নিতাম একটা একটা করে। আমি খুব খুঁজতাম কিন্তু কোনোদিন অক্ষমালা কমণ্ডলু খুঁজে পাইনি, তন্ন তন্ন করে খুঁজতাম, নিশ্চিত ছিলাম ওগুলো আছেই, মহালয়ার প্রোগ্রামে শুনেছি যে শুধু ভয়ানক অস্ত্রগুলো পাওয়া যাচ্ছে আর অমন সুন্দর জিনিসগুলো নেই। আমার আজও মনে হয় এই রত্নহার, এই অক্ষমালা, কমণ্ডলু, যেগুলো দিয়ে একটা সৌন্দর্য, শান্তি, শ্রী সম্পূর্ণ হয়, যেটা আমাদের রিচুয়ালের ভেতর প্রথিত হয়ে থাকে, সেখান থেকে কিভাবে আমরা সরে এলাম। যুদ্ধে যাওয়ার সময়ও আমাদের সংস্কৃতির এই সৌন্দর্যের প্রয়োজনকে একবারের জন্যও ভোলেনি, মনে রেখেছে অমঙ্গলের বিরুদ্ধে জিততে গেলে অস্ত্র যতটা জরুরি, সুষমা, লালিত্য, লাবণ্য তেমনই অপরিহার্য। আজ আমরা কেউ আর সেই অক্ষমালা কমণ্ডলুর খোঁজ করি না, সত্যি সত্যি মানে অসাধারণ, অসাধারণ। আরেকটা জায়গায় দেখো বলছেন যে মহিষাসুর মর্দিনী শোনার অনুভূতিটা তো একটা তীব্র অনুভূতি, এটা এমনভাবে আমাদের ছেয়ে রাখে, এমনভাবে আমাদের একত্রিত করতে পারে, সব অর্থেই এই যে রাত্রি কেটে ভোর হওয়ার অকলুষ অনুভূতিটা, আমার মনে হয় যে মানে আলোই ওই একমাত্র মুডটাকে অনুষ্ঠানের সঙ্গে যুক্ত করে দিয়ে অনুভূতিটাকে ফুটিয়ে রাখতে পারে। মানে ওনাকে কেউ পরে রিকোয়েস্ট করেছিলেন যে তুমি তো এই মহিষাসুর মর্দিনীটাকে নিয়ে একটা অন্য কিছু করতে পারো, তখন উনি সেই অনুষঙ্গে বলেছেন যে এইটাকে কোনো কিছুতে ধরে রাখা যায় না, এটা একটা জাস্ট আমাদের অনুভূতি
0: না। উনি সেই উত্তরে বলছেন যে এত কিছু নিয়ে নিরীক্ষা এখন চলছে, আস্তে আস্তে মহিষাসুর মর্দিনী নিয়েও হয়তো অনেক কাজ হবে, আমার কিন্তু এই বেতার অনুষ্ঠানকে অবিকৃত অবস্থাতেই পেতে ভালো লাগে, হয়তো আমি কিছুটা পুরনোপন্থী, আসলে এটা আমার শৈশবের স্মৃতির আর আমার বাঙালিয়ানার ধারণার এতখানি জুড়ে আছে, এর কোনো পরিবর্তন আমার কাছে নিজের মাকে অদ্ভুত অপরিচিত পোশাকে দেখার মতোই ঠেকবে। আমার মনে আছে যখন বাগদাদে বোম্বিং হচ্ছিল, তাতে নিশ্চয়ই একটা সাংঘাতিক নিষ্ঠুরতা ছিল, অনেক প্রাণ গিয়েছিল। কিন্তু আমার প্রথম যেটা মনে হয়েছিল, এই আঘাতে আমার শৈশবের একটা অংশ মরে গেল। এই যে হারুন আল রশিদের বাগদাদ, রূপকথায় পড়া আশ্চর্য নগরী, সেখানে সবই ঘটতে পারে, সব অলিক অদ্ভুত জাদুই সেখানে সত্যি হয়ে ওঠে। ছোট্ট ছেলে সব কল্পনায় সেখানে সত্যি হয়ে ওঠার প্রশ্রয় পায়। সেই বাগদাদটা নষ্ট হয়ে গেল। মহিষাসুর মর্দিনী অনুষ্ঠানটার সম্পর্কে আমার ওই রকম একটা অসম্ভব প্রোটেক্টিভ ইনস্টিংক্ট কাজ করে।
1: সত্যি সত্যি আমরা হয়তো এত সুন্দর করে এত গুছিয়ে হয়তো কেন আমরা পারি না বলতে, কারণ এইরকম জ্ঞানী

0: গুণে বিদগ্ধ মানুষদের মতো শব্দ চয়নের ক্ষমতা তো আমাদের নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে যে মন প্রাণ সবটুকু দিয়ে ভালো লাগার অনুভূতিটাকে একেবারে একটু একটু একটু করে নিজের মধ্যে নিয়ে নেওয়া, এবং সেটা এত বছর ধরে প্রতিটা বাঙালি প্রতিটা মানুষ করে আসছে। আর সেই জন্যেই আবহমান কাল ধরে মহিষাসুর মর্দিনীর এই গান, এই সুর, এই ভাষ্য, এই ভাবনা জারিত হয়ে যাবে সকলের মনে।
1: সবার পুজো ভালো থাকুক, সকলকে শারদ শুভেচ্ছা জানাই। আমরা তার সঙ্গে এটাও প্রার্থনা করি যে যেন বৃষ্টি এসে আমাদের এই বছরকার এই কটা দিন যেন পণ্ড না করে, আবহাওয়া যেন ভালো থাকে, সেখানেও যেন মায়ের পরশটুকু থাকে। সবাই ভালো থাকুন। আজ এ পর্যন্ত এই গান শুনতে শুনতে বিদায় দিন আপনাদের বন্ধু স্বপ্না নীলাঞ্জনাকে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের ফলাফল আবারও প্রমাণ করে দিয়েছে মানুষ বিজেপি নেতৃত্বাধীন এনডিএর সুপ্রশাসনের ভাবনার সঙ্গে গভীরভাবে যুক্ত। সমাজ মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী দলের জয়ী প্রার্থীদের অভিনন্দন জানান। এই জনমত মানব কল্যাণে উন্নত পরিষেবা ভবিষ্যতের লক্ষ্যে কাজ করতে দলকে আরও উদ্বুদ্ধ করবে বলে তিনি জানান। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত যেসব কর্মীদের কাছে স্বাস্থ্যসাথী অথবা আয়ুষ্মান ভারত কার্ড রয়েছে তা দ্রুত জমা দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অর্থ দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় অবসরপ্রাপ্ত কর্মী ও পারিবারিক

পেনশন প্রাপকদের ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। 31 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট দপ্তরের প্রধানের কাছে এই কার্ড জমা দিতে হবে। রাজ্য সরকারের দপ্তরগুলি খেয়াল খুশিমতো সচিবালয়ের কর্মীদের আঞ্চলিক অফিসে কাজে লাগাতে পারবে না। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, কমন ক্যাডার বিভাগের লিখিত অনুমোদন ছাড়া কোনো দপ্তর বা বিভাগ সচিবালয় ক্যাডারের কর্মীদের ডিরেক্টরেটে বদলি বা বহাল করতে পারবে না। ভুয়ো অর্থলৈতিক সংস্থায় কষ্টার্জিত টাকা জমা রেখে সর্বস্বান্ত হওয়ার ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সচেতন করতে রাজ্য অর্থ দপ্তরের স্বল্প সঞ্চয় বিভাগ একটি কর্মসূচির আয়োজন করে। এই উপলক্ষে বর্ধমানের ছোট নীলপুর এলাকায় খেলার মাঠে দৌড়ের ছন্দে সঞ্চয় বন্ধনে শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় জেলার বিভিন্ন জায়গায় প্রায় সহদেরেক প্রতিযোগী অংশ নেন। দুর্গাপূজার আগে শহর জেলার সমস্ত পুর এলাকা পরিচ্ছন্ন আলোকিত ও নিরাপদ রাখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। নগরোন্নয়ন ও পুর দপ্তরের পর্যালোচনা বৈঠকে গতকাল রাস্তা মেরামত থেকে ডেঙ্গি প্রতিরোধ, গঙ্গার ঘাটের নিরাপত্তা সব ক্ষেত্রে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। এনকেডিএ, কেএমডিএ, হিডকো সহ উন্নয়ন কর্তৃপক্ষগুলোকে গুরুত্বপূর্ণ পর্যটনস্থলে আলোকসজ্জার দায়িত্ব দেওয়া হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। আজ মহালয়া, অবসান হয়েছে পিতৃপক্ষের। বাণীকুমার রচিত পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গ্রন্থনা ও স্তোত্র পাঠে আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী আজও চিরন্তন আবেগ ও বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে। পশ্চিমবঙ্গের গঙ্গা দামোদর তিস্তা, আসামের বরাক কুশিয়ারা কাটখাল, ত্রিপুরার হাওড়া গোমতী নদী সহ বিভিন্ন রাজ্যের নদনদী ও জলাশয়ে ভোর থেকেই চলছে তর্পণ। এই উপলক্ষে সর্বত্র প্রশাসন প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করেছে। মোতায়েন রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। মহালয়া উপলক্ষে ত্রিপুরা আসামে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। গঙ্গাবক্ষে নবনির্মিত চার লেনের ফারাক্কা সেতু আগামী 15ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 2018-তে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 512 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর দৈর্ঘ্য প্রায় 5.5 কিলোমিটার। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সেতুটি 112 নম্বর জাতীয় সড়কের গুরুত্বপূর্ণ অংশ। এটি চালু হলে কলকাতা থেকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্সগামী যান চলাচল 2 থেকে 3 ঘন্টা কমবে বলে আশা করা হচ্ছে। এর ফলে পর্যটনসহ স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের অনেক সুবিধা হবে। কলকাতার মানিকতলা ESI হাসপাতালে এক প্রৌঢ়ার দেহ ইঁদুরে খুবলে খাওয়ার অভিযোগের প্রেক্ষিতে 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 3 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভুয়ো অর্থলগ্নি সংস্থায় কষ্টার্জিত টাকা জমা রেখে সর্বশান্ত হওয়ার ঘটনা যাতে না ঘটে সেই বিষয়ে সচেতনতার জন্য রাজ্য অর্থ দপ্তরের স্বল্প সঞ্চয় বিভাগ একটি কর্মসূচির আয়োজন করে। এই উপলক্ষে বর্ধমানের ছোট নীলপুর এলাকায় খেলার মাঠে দৌড়ের ছন্দে সঞ্চয়ের বন্ধনে শীর্ষক ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় জেলার বিভিন্ন জায়গার প্রায় 100-এর প্রতিযোগী অংশ নেন। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7টায়। FM রেনবো প্রচার তরঙ্গের এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেনবো। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর। নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর। নাটকের দুপুর
2: আজকের নাটক রঙিন সাঁকো, কাহিনী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ প্রসূন স্বর্ণকার, প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়। নাটক রঙিন সাঁকো।

0: করার অলসুক জির চিরে ধারা পার হয়ে যাই এক স্বপ্নের উদ্যানে, স্বপ্নের উদ্যানে হচ্ছে না, হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। কি কষ্ট, বুকের মধ্যে শব্দের বাষ্প মেঘ হয়ে থাকে, তবু কবিতার বৃষ্টি হয় না। ভাবে আমার বুক চলে যায়, বুক পুড়ে যায় সন্তাপে।
1: শুনছো, শুনছো,
0: তুমি তুমি এই ঘরে কেন এসেছো? কেন তোমাকে এই ঘরে আসতে বলেছে?
1: আমি বলছিলাম কি, সন্ধ্যে থেকে তো তুমি কিছুই খাওনি।
0: গেট আউট, গেট আউট, নেগাও এসে ওই পই করে বারণ করেছি, এ ঘরে তুমি আসবে না। তবু ছল ছুত করে এ ঘরে কেন আসো? কেন, কেন
1: চেঁচেছো? কেন
0: মজা দেখতে এসেছো? না মজা দেখতে এসেছো? একটা ব্যর্থ মানুষ কিভাবে তিল তিল করে শেষ হয়ে যাচ্ছে না?
1: কি যে পাগলের মতো কথা বলো তুমি।
0: কি চাও, কি চাও তুমি কমলা? তোমার আর তোমার ছেলে মেয়েদের জন্য তো আমি দোতলা বাড়ি করে দিয়েছি। বাড়িতে কালার টিভি আছে, ফ্রিজ, ভেজিয়ার, টেলিফোন, ওয়াশিং মেশিন, প্রাইভেট কার, বিদেশি কুকুর, ফরেন কসমেটিক, আর আর কি চাও, কি চাও তুমি কমলা? কি পেলে তুমি খুশি হও বলো? কি পেলে
1: তুমি এমন করে বলো? তুমি কি এসব চাওনি?
0: আমি আমি শুধু হারতে চাইনি কমলা, সেই আমার অপরাধ, সেই আমার পাপ। আর আর তার জন্য আমি আমি আমাকে হারিয়েছি।
1: অত বড় বাড়ি ফেলে তুমি বাগানের মধ্যে কুড়ে ঘরে থাকো, ঘর ভর্তি ফুলের টব, এখনই আমি লাল নীল মাছ, বাড়ির কাজের লোকেরা হাসা হাসি করে, আমার মাথা কাটা যায়।
0: জানি জানি জানি, এসব কথা তুমি একবার নয়, দুবার নয়, হাজার বার বলেছ, তবু তবু আমি এঘরে থেকেছি। কিন্তু তাতে কি হলো, কি লাভ হলো তাতে? সে তো ছাড়িতে আসে না, পেন হাতে নিয়ে বসে থাকি রাতের পর রাত। যদি যদি দুটো লাইনও সৃষ্টি হয়, অন্তত অন্তত একটা কবিতার জনক যদি হতে পারতাম। ব্যর্থ, ব্যর্থ, সব ব্যর্থ, সব, সব।
1: কি করছো, কি করছো? এখন তো যে ভেঙে যাবে, ছাড়ো,
0: যাক, যাক, সব ধ্বংস হয়ে যাক, গুড়িয়ে ভেঙে চারকার করে দেবো সব। ভেবেছো কি সব, ভেবেছো কি? স্বাগত চ্যাটার্জিকে চেনে না? সব ভেঙে চৌচির করে দেবো।
1: হাতটা কতখানি কেটে গেল, শুনছো? কি করছো তুমি, কি হচ্ছে?
0: ডিস্ট্রাকশন কমপ্লিট, রিংড রোম ধ্বংস। এইবার এইবার আমি বেহালা বাজাবো। রোম ধ্বংস,
1: শান্ত হও, শান্ত হও, বেরো, কেন বেরো?

0: দাদা, তুই আমার ঘুড়িটা নিচ্ছিস?
1: তুই ঘুড়ি নিয়ে কি করবি?
0: ওড়াবো।
1: তুই মেয়ে না? মেয়েদের ঘুড়ি ওড়াতে নেই?
0: হ্যাঁ, ওড়াতে নেই। ও মা, দেখো না, দাদা আমার ঘুড়িটা দিচ্ছে না।
1: হ্যাঁ, দিচ্ছে না।
0: ও মা,
2: কি হচ্ছে টাকি? এই আরম্ভ হলো, সারা দিন দুটোতে ঝগড়া। তাড়াতাড়ি তৈরি হয়ে নে, এখন স্কুলের বাস এসে যাবে।
0: আগে আমার ঘুড়িটা দিতে বলো। আমি বলে বংশীদাদাকে ধরে ওই গাছের মাথা থেকে ঘুড়িটা পাড়ালাম।
1: ওটা আমার ঘুড়ি, উড়াতে গিয়ে গাছে আটকে। উমা,
2: আবার কি হলো?
1: ওই দেখো, কাকু আসছে, সঙ্গে একটা মোটা লোক।
2: উমা, তাই তো, বোধহয় সদরটা বুঝতে পারছে না। সৈকত, কাকুকে ডাক না।
1: কাকু? ও কাকু, এই যে আমরা এই জানলায়।
3: আরে, তোদের সদরটা কোথায় রে? বুঝেই তো পাচ্ছি না।
1: তুমি ওদিক দিয়ে এসো।
0: মা, আজ কিন্তু স্কুলে যাব না।
2: না, স্কুলে যাও, ওবেলা কাকুর সঙ্গে গল্প করো।
4: আরে বাপ রে বাপ, কি কেল্লা বানিয়েছো বৌদি! আমি তো মাত্র বছর পাঁচেক আসিনি, তার মধ্যে একবারে গোলক ধাঁধামা দিয়ে তুলেছো। আরে সদরটাই খুঁজে পাচ্ছিলাম না।
2: চিঠি পেয়েছো তাহলে?
4: পাইনি মানে? বাবা তো চিঠি পড়ে একবারে ফাইনাল অর্ডার, সিন্ধু এক্ষুনি কলকাতায় চলে যাও। তারপর জয়া, সৈকত কেমন আছিস?
0: ভালো আছি কাকু।
4: তোদের জন্য মা আগাকানা যা নারকল নাড়ু পাঠিয়েছে না, একবারে রসগোল্লা। বাদি ভাই, দাদা কোথায় বৌদি?
2: এই তো একটু আগে কলকাতায় চলে গেল। তুই যদি আসার আগে খবরটা দিতিস, তাহলে স্টেশনে গাড়িটা পাঠাতাম।
4: গাড়ি? ওরে বাবা, তোমরা তো এখন হেভি বড় লোক বৌদি। এই বেটা কনফার্ট, দেখে নে দেখে নে, আমার দাদারও চার চাকা আছে রে।
2: এনাকে তো আমার ঠিক চিনলাম না।
4: এ হলো কনফার্ট। তুমি আগে দেখোছো, ঠিক মনে করতে পারছো না? বেটা পার ইয়ারে 10 কেজি করে চর্বি বাড়ায়, চিনবে কি করে?
5: প্রণাম ভাবিজি।
2: থাক থাক থাক থাক থাক, আর প্রণাম করতে হবে না। অনেকক্ষণ ট্রেন জার্নি, তারপর স্টেশন থেকে এতখানি রাস্তা, খুব টায়ার্ড লাগছে না?
5: আমাকে তুমি করে বলবেন ভাবিজি, আমার কিছু কষ্ট হতো না। এই সিন্ধুটা খুব মাইজার আছে। হ্যাঁ, মাইজার চিপুস।
4: ও,
5: কুলি লিবে না, রিক্সা করবে না, খালি বলবে হাট বেটা হাট, হেঁটে হেঁটে ভুঁড়ি কমা।
4: তোমার পেটে পেটে এত বললে হার্ডশিপ করব, বিজনেস শিখব, এখন বৌদির কাছে কাঁদুনি গাইছো। তোমাকে যদি আমার বিজনেস আর নিয়েছি, তাহলে আমার নাম আমি
2: ওর কাছে বিজনেস শিখবে মানে?
4: বৌদি ওর বাপ জেঠার বিরাট ব্যবসা, কাপড়, হার্ডওয়্যার, সিনেমা হল। হলে কি হবে? ও বেটা যে আবার কলকাতায় কলেজ করতে এসে নাটক নিয়ে মেতেছিল, কালচারাল মুভমেন্ট, ব্যাস। ওর ব্যবসা বুদ্ধি তারটা ওইখানেই বেজে গেছে। নাম ছিল গণপথ, আমি গণফট করে দিয়েছি। হ্যাঁ, যে কাজই হাত দেয় তাই গণ আর ফট, পুরো বিল্লা।
5: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভাবিজি, বাপ যেটা কিছু শেখায়নি, ঘুট মুট আমায় তং করে। সিন্ধু আমার বন্ধু, তাই তোর সঙ্গে ভিড়ে পড়লাম।
4: আবার বিয়ে করেছে এই বাঁদরটা, যেন বৌদি বউ আবার গিটার শেখে।
5: হ্যাঁ, ফিল্মের গান বাজে।
4: হ্যাঁ, বেটা এদিক নেই ওদিক আছে।
5: চুপ চুপ কর সিন্ধু।
4: কেন চুপ করবো?
5: দরোজকা যোগী ভাত কে বলে অন্য, বকবাস বন্ধ। সমঝে?
2: তোমাদের জমেছে ভালো। হায় সিন্ধু, আয় চান করে নিয়ে দুটো মুখে দে। জয়া সৈকত, যা, আজ আর স্কুলে যেতে হবে না।
0: যেতে হবে না? কি মজা, কি মজা!
2: কাকুদের ঘরটা দেখিয়ে দে।

0: আসুন আসুন সাগরবাবু, ক্লাস নিচ্ছিলেন নাকি?
1: হ্যাঁ, ক্লাস ইলেভেন সেকশন বির একটা বেঙ্গলি ক্লাস ছিল, নিতাই বললো আপনি আমায় ডেকেছেন।
0: ডেকেছি মানে সকালে আপনার বন্ধু মানিকবাবু ফোন করেছিলেন, বলছিলেন আপনি আসলে যেন খবর দিই, এখন মনে পড়তেই নিতাইকে তাই ডাকতে বললাম।
1: মানিক? তার আবার কি দরকার পড়ল?
0: ফোন করে কাইন্ডলি একটু আমার সঙ্গে কথা বলে যাবেন সাগরবাবু, আমি ততক্ষণে হাতের ফাইলটা একটু দেখে নিই।
1: আচ্ছা, হ্যালো, কে? মানিক, ফোন করেছিল কেন? মজুমদার হাসমানি দিতে চাইছে? আরে দূর, টেন্ডারটা আমরাই পাবো, লাখ দুয়েকের কাজ। কি, কথা দিয়ে ফেলেছিস? আচ্ছা, আমাকে জিজ্ঞেস না করে কথা দিতে গেলি কেন? কত? 25,000 দিতে চাইছে? না না, 30 অফার কর। না না, তার নিচে অত বড় টেন্ডার ছাড়া যায় না। আরে আমার ক্লাস রয়েছে না? আরে শোন শোন, আরে শোন না, এই তো তোকে নি না মহা মুশকিল, হটপট কাজ করে ফেলবি, তারপর বার্গেনিং করতে হবে আমাকে। আচ্ছা আচ্ছা, আমি মজুমদারের সাথে দেখা করছি, 30 সেটল না করলে কিন্তু টেন্ডার আমরাই সাবমিট করব, তুই পেপার তৈরি কর। আর শোন, সময় করে একবার কারখানাতে যাস, গান মেটালের বুশগুলো ডেলিভারি দেয়নি, ঠিক আছে? হ্যাঁ, রাখছি।
0: এই শুনেছি আপনাদের বিজনেসে আপনি ওয়ার্কিং পার্টনার, ক্যাপিটালটা মানিকবাবুরই?
1: হ্যাঁ, কেন?
0: না, যেভাবে এতক্ষণ কথা বলছিলেন, যাকে শুনুন, এদিকে একটা ঘটনা ঘটেছে।
1: ঘটনা মানে?
0: হিমাদ্রিবাবু লাস্ট মিটিং এ ম্যানেজিং কমিটিতে আপনাদের কাছে কমপ্লেন করেছেন, মানে রুটিনে আপনার ক্লাস কম, অনেকদিন অ্যাটেন্ডেন্সে সই করেও ক্লাস নেন না, পরীক্ষার খাতা দেখেন না, এটসেট্রা এটসেট্রা নানান রকম। আমি অবশ্য ব্যাপারটা সামলে নিয়েছি, ঘটনাটা আপনাকে জানিয়ে রাখলাম।
1: আচ্ছা, আমি এখন একটু বেরোবো মাস্টার মশাই, একজনের সাথে দেখা করতে হবে।
0: ও শিওর শিওর, তবে কি জানেন, এসব বীজ অঙ্কুরে শেষ করে দেওয়াই ভালো, হিমাদ্রিবাবু পার্টি টাটি করেন, ওনাকে একটু।
1: মাস্টার মশাই, আমি বরং কালকেই রেজিগনেশন সাবমিট করব, আমারও ঠিক স্কুলে পোষাচ্ছে না, টাইম লস।
0: যা কি যে বলেন, লাস্ট থ্রি ইয়ারে আপনি নানাভাবে স্কুলকে লাখখানিক টাকা ডোনেশন দিয়েছেন, স্কুল আপনার কাছে ইন্ডেটেড, আপনার ওই জাস্ট ইনফরমেশন দেওয়াটাই আমার দরকার ছিল, তাই বললাম। এই দেখুন দেখিনি, একটা শুভ কাজে যাচ্ছিলেন, উড্ডা অফ করে দিলাম।
1: এখান থেকে চট করে ট্যাক্সিও পাওয়া যায় না।
0: ইয়ে, আর একটা রিকোয়েস্ট, এটাও তো পার্সোনাল, আমার ছেলের ওই খুব ইয়ে, মানে ওই সাহিত্যের ভাই, বুঝলেন, মানে অল্প বয়সে যা হয় আর কি, তা আমি আপনার নাম করে বললাম, একটু গর্ব করেই বলে ফেললাম, এই ওদের লিটল ম্যাগাজিনে আপনার কবিতা দিতে, আপনি সেই বিখ্যাত কবি এই সাগর শঙ্কর চ্যাটার্জি, শুনে ওরা তো একেবারে খুব ইমপ্রেসড, তা একটা কবিতা দেবেন তো? হ্যাঁ, এই সামনের মাসই ওদের নেক্সট ইস্যুটা বের হবে।
1: কবিতা? কতদিন কবিতা জনিত কোনো রক্তক্ষরণের শব্দ নেই।
0: হ্যাঁ, কিছু বললেন?
1: কবিতা লিখেছিলাম 5 বছর আগে, তারপর বহুদিন কিছু লিখিনি।
0: সেই সময় পাওয়া খুব মুশকিল, এই তো আমার মেয়েটা সামনে হায়ার সেকেন্ডারি পরীক্ষা, সেই জন্য মোটেই গান অব্দি ছেড়ে দিয়েছে।
1: না, সময় নয়, স্কুল কলেজে ক্লাসে কবিতা লিখেছি, কতদিন চলন্ত ট্রেনে, বাজারের ভিড়ে, রেশন দোকানের লাইনে কবিতা লিখেছি, আর এখন পাচ্ছি না, পাচ্ছি না, আসে না কবিতা।
0: সাগরবাবু,
1: তবে আমি খুব চেষ্টা করবো মাস্টার মশাই, এই জেনারেশন আমার লেখা চাইছে, আর আমি দেব না।
0: আর ইয়ে দেখুন, বলতেও লজ্জা করে, বুঝতেই পাচ্ছেন, পত্রিকাটা ওই রক্ত স্বল্পতায় ভুগছে, একটা বিজ্ঞাপনও কিন্তু চাই, ওই 5-6 টাকা হলেই চলবে, আপনার তো অনেক হোল্ড।
1: ও, বিজ্ঞাপন? হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই। হ্যাঁ দেব, বিজ্ঞাপন দেব, এখন চলি।
0: আচ্ছা,
1: ও হ্যাঁ, কবিতা বোধ হয় দিতে পারবো না মাস্টার মশাই, বিজ্ঞাপনটা দেব, আপনার ছেলেকে আমার অক্ষমতার কথা জানাবেন, কেমন? চলি।
2: ট্যাক্সি!
1: ট্যাক্সি।
2: তুমি
1: কোন দিকে যাচ্ছ?
2: জাহান্নামে। আসুন আসুন না, উঠে আসুন বলছি।
1: আচ্ছা, তুমি তো চমৎকার চালাও।
2: আচ্ছা,
1: আমি কিন্তু ওয়েলিংটন যাব।
2: শাকুরদা, আমি কেমন আছি জিজ্ঞেস করলেন না তো?
1: ভালোই তো দেখছি, একটু মোটা হয়েছ। এছাড়া এখনো আকর্ষণীয়া, দেবভজ্ঞা, শুচিস্মিতা, শ্রীময়ী।
2: এখনো খুব কবিতা লেখেন মনে হচ্ছে।
1: কবি? আরে, সাগর চ্যাটার্জি এখন সাংঘাতিক বিজনেসম্যান। শেয়ার বাজারের দালাল আর কন্ট্রাক্টররা আমার ভয়ে থরথর করে কাঁপে।
2: রিয়েলি? ইউনিভার্সিটিতে কিন্তু আমরা আপনার খুব ফ্যান ছিলাম। সব সময় পাঞ্জাবি পরতেন, বড় বড় চুল, স্বপ্নালো চোখ, সব কাগজে আপনার লেখা বেরোতো। আপনার মনে আছে সাগরদা, আপনি আমাকে আপনার একটা কবিতার বই প্রেজেন্ট করেছিলেন? তারপর আমি কত জায়গায় যে ঢপ দিয়েছি যে আমি বিখ্যাত কবি সাগর চ্যাটার্জির প্রেমিকা। আপনার আপনার সই করা সেই বই দেখে না মেয়েগুলো একেবারে হিংসেই জ্বলে যেত। আপনার সেই কবিতার বইটা এখনো কিন্তু আমি পড়ি সাগরদা।
1: সত্যি নাকি?
2: এই আপনার গা ছুঁয়ে বলছি, আমি যখন খুব একা বোধ করি, ক্লান্ত লাগে, নিজেকে কিরকম হিরো মনে হয়, তখন আপনার সেই বইটা পড়ি খুব ভালো লাগে জানেন। কেমন যেন আমার মনটা ভরে যায়।
1: আচ্ছা ইন্দ্রাণী, আমার কবিতার মধ্যে তুমি কি পাও? মানে আমি কবিতার ভেতর দিয়ে কি ভাব ফুটে তুলতাম বলো বলো ইন্দ্রাণী। মানে আমি আমি কি অনুভূতি দিয়ে শব্দগুলো কবিতা করে তুলতাম বলো বলো ইন্দ্রাণী, বলো বলো।
2: এখন বুঝি একদম লেখেন না তাই না?
1: মাঝে মাঝে একটা রঙিন শাখু দেখি ইন্দ্রাণী, দীর্ঘ খোয়াই, তারপর ঝির ঝিরে স্বচ্ছ ঘুম নদী, রঙিন আর ধনুকের মতো পাকা একখানি শাঁকো, ওপাশে স্বপ্নের বাগান,
2: তারপর
1: আর কিচ্ছু না ইন্দ্রাণী। ওই রঙিন শাঁকোটা আমায় হাত ছানি দিয়ে ডাকে, কিন্তু কিন্তু কিছুতেই ওখানে যেতে পারি না। কলমে কালি শুকিয়ে যায় ইন্দ্রাণী, খাতার পাতা ছিঁড়ে ছিঁড়ে পাহাড় করি, কিন্তু কিন্তু কবিতা হয় না ইন্দ্রাণী, কবিতা হয় না।
2: তাহলে আমাদের কি হবে সাগরদা? আমি

0: আমি আপনাকে ঠিক বলে বোঝাতে পারবো না। আপনার ওই কবিতার বইটা আমার জীবনে কি আশ্চর্য আশ্রয়। ইউনিভার্সিটিতে পড়তাম, ভালো নিয়েছিলাম না। আই লাভ অ্যাডভেঞ্চার, হইচই, পিকনিক, দিনরাত আড্ডা, বাজি ধরে বিয়ার টানা, স্পিড স্পিড।
1: সাবধান, হাতে স্টিয়ারিং।

0: জানেন সাগরদা, শেষের দিকে খেয়াল থাকতো না যে ছেলেগুলো আমার চারপাশে ভিড় করছে তারা সবাই আমার ক্লাসমেট কিনা। ইনফ্যাক্ট তখন আপনাদের মতো ওই ঠান্ডা ঠান্ডা মরালিস্ট, ওই ভাবুক ছেলেদের আমি এড়িয়ে চলতাম, আর তখনই আমার এই সর্বনাশ হলো। আপনি শুনেছেন বোধ হয় আই ওয়াজ রেপড বাই সাম হোলিগানস।
1: থাক, ওসব কথা থাকিত না নি
0: কবি। আর ঈশ্বরের কাছে লজ্জা কি সাগরদা? ধর্ষিতে ইন্দ্রাণী যে তখন আপনার কবিতা নিয়ে বেঁচেছিল, আজও বেঁচে আছে। সাগরদা প্লিজ প্লিজ আপনি লিখুন, আমার মতো মানুষরা তো আপনার মুখের দিকে তাকিয়ে বেঁচে আছে। লিখুন সাগরদা, লিখুন, আপনি লিখুন।
2: ইন্দ্রাণী, একটু একটু হিন্টস দাও না ইন্দ্রাণী, একটু হিন্টস দাও না। কি থাকতো কি থাকতো আমার কবিতায় যা তোমার ভালো লাগে? বলো বলো ইন্দ্রাণী, বলো বলো
0: সাগরদা।
2: হ্যাঁ, একটু হিন্টস দাও,
0: আপনার
2: একটু একটু হিন্টস দাও ইন্দ্রাণী।
0: আপনার কার্ডটা দিন।
1: হ্যাঁ, কার্ড?
0: হ্যাঁ,
1: কার্ড কি হবে ইন্দ্রাণী?
0: আমি যদি বুঝতে পারি তাহলে আপনাকে আমি ফোন করব।
3: বৌদি, বৌদি
4: আবার রান্নাঘরে এলি কেন? এই মাত্র কলকাতা থেকে ফিরলি, পাখার তলায় বসে আমি যাচ্ছি।
3: দূর, এখানেই বেশ দিব্যি হাওয়া, এই মোড়াটাতে আমি বসলুম।
4: গণপত এলো না?
3: আরে ও মোটুর কথা আর বলো না, একবারে নাটক পাগল। বড় বাজারে কেনাকাটা সেরে একটু তালতলায় গেলাম, সেখান থেকে বেরিয়ে বাড়ি ফিরবো। ও এটা বলে কি, সিন্ধু তুই যা, আমি থিয়েটারের তিনখানা টিকিট নিয়ে যাচ্ছি। বেটা মহা খলি ভাবুদি।
4: হ্যাঁ সিন্ধু, তালতলায় গেলি বকুনের সাথে দেখা হলো না?
3: বকুন মানে মনোজের বোন?
4: মনোজের বোন? মাথায় এমন গাঁটটা মারবো না, বিয়েটা করে ফেল না বাবা। তোর দাদা তো এখানে বাড়ি করলো, শিলিগুড়িতে মা বাবার দেখাশোনা করার কেউ নেই। খিরে চুপ কেন?
3: দূত, চাল নেই চুল নেই, দু বছর হয়ে গেল পাশ করে বসে আছি, ব্যবসাটাকে কিছুতে দাঁড় করাতে পারছি না।
4: তো দাদাকে বল
3: তুমি আমাকে আসতে লিখেছিলে কেন বৌদি?
4: আচ্ছা তোমার ভাই ভাই তো জেদি কেন রে, বড্ড গোঁতোদের, কিছুতে কারোর কাছে হার মানবি না। দাঁড়া, বকুন আসুক, তারপর দেখাচ্ছি মজা।
3: তুমি বকুনের কথা জানলে কি করে বৌদি?
4: ইস বাবু, নিউ জলপাইগুড়িতে পড়তেন, ফি শনিবারে বাড়ি আসা চাই চাই, আর এসেই অমনি মনোজদের বাড়ি। তবে মেয়েটা খুব রোগা, শুনেছি অসুখ বিসুখ লেগেই থাকে। একবার ওই হ্যাঁ পুজোর সময় আলাপ হয়েছিল, কেমন গলা স্বর যেন চড়ুই পাখি। মায়ের চিঠিতে জেনেছিলাম জোর চিকিৎসার জন্য নাকি কলকাতায় পাঠানো হচ্ছে। হ্যাঁ রে, ভালো আছে এখন?
3: বকুন বদলে গেছে বৌদি।
4: বদলে গেছে?
3: হ্যাঁ।
4: মানে কি বললো তোকে?
3: ওরা সবাই সিনেমায় যাচ্ছিল, কথা বলার সময় ছিল না, খুব সেজেছিল বকুন। কত মেয়ে হাসি খুশি, সেন্টের গন্ধ, বকুনকে কিন্তু একদম অসুস্থ দেখাচ্ছিল না, বরং খুব জলই লাগছিল, স্মার্ট। আমাকে পরশু দিন যেতে বলল।
4: তুই যেন কি চেপে যাচ্ছিস সিন্ধু?
3: মানুষ কখন যে কি চায় মানুষ নিজেও বোঝে না বৌদি। আজ বকুনকে এত অ্যাট্রাকটিভ লাগছিল যে আমার আমার ভয় হচ্ছিল। চাকরি বাকরি আমার পোষায় না, ইচ্ছে ছিল বিজনেসে একটা মার কাটারে কিছু করব, একটা আমি সাংঘাতিক, কিন্তু কিন্তু হলো না। আমি বোধহয় বকুনের যোগ্য নেই বৌদি।
4: তোরা না ভারী অদ্ভুত, তোর দাদা যেমন বড় লোক হবো বলে আমার সমস্ত গয়না বাঁধা দিয়ে বিজনেস শুরু করলো, এখন কবিতা লিখতে পারছে না বলে আমায় গালাগালি।
3: দাদা কি একদম কবিতা লিখতে পারছে না বৌদি?
4: একটা লাইনও না।
3: তোমার চিঠি পড়ে মা তো কান্নাকাটি করছে, ঠাকুর বাড়িতে কিছু মানত করে বসে আছে। দাদা লিখতে পারলেই ভগবানের কিছু লাভ হবে, বাবা তো দাদার কুষ্টি বার করে জ্যোতিষীর কাছে ছুটেছে।

0: বলে, আমার বড় ছেলে কবি, ছোটটার ব্যবসাদার, কাজ তো সে উল্টে গেল।
1: আরে কবিতা, কবিতাকে লিখতেই হয়।
0: চারচা থাক বৌদি, সাগর চ্যাটার্জির ছোটবেলা থেকেই ভোলে ভেলা কবি কবি ইমেজ। চাল কিনতে বলে ডাল কিনে আনে, বদলে গেলে কেমন সন্দেহ হয় না বৌদি?
2: আবার মিল গায়া, মিল গায়া, তিন কো টিকিট মিল গায়া,
3: আমার নাটুকে পার্টনার আ গায়া, এসে করছো?
2: এই ব্যবসার কথা বলবি তো গোলা টিপে দেবো। কি বলবো ভাবি জি, একদম ফার্স্ট রোয়ের তিনটে টিকিট পেয়ে গেলাম। নেক্সট সানডে থিয়েটার দেখবো আমি, আপনি আর এই সিন্ধু, বহুত মজা আয়গা ভাবি জি।
1: এখন আর আমার কোথাও যেতে ইচ্ছা করে না ভাই।
2: না না, সে কথা বললে হবে কেন? দেখেন ভাবি জি, আপনার প্রবলেম আমি সব জানি, এই সিন্ধু আমায় সব বলেছে, কিছু ভাববেন না, সব ঠিক হয়ে যাবে।
1: তুমি বলছো ভাই?
2: হ্যাঁ, দেখেন ভাবিজি, এ বড় সাংঘাতিক নেশা, কালচারের নেশায় যে থাকে তার আর কিছু ভালো লাগে না, কিউকি ভালো লাগা সব কিছু ইসকে ভিতর আছে।
3: কোন নাটকের ডায়লগ রে গনফট?
2: নেহি আর ইয়ে নাটক নেহি,
3: নাটক নেহি,
2: ইয়েলো, হ্যাঁ ইয়েলো, প্র্যাকটিক্যাল লাইফের কথা। দেখো ভাই সিন্ধু, বড় দাদা যখন কবি ছিলেন, ইসলিয়ে ও ফির কবিতা লিখবেন, না লিখে পারবেনই না কখনো না।

0: আসতে পারি মিস্টার মজুমদার?
1: আসুন আসুন মিস্টার স্বাগত চ্যাটার্জি, আই এম রেডি টু বি ইটেন বাই ইউ।
0: টাকাটা তৈরি রেখেছেন?
1: আমি 20 বছরের লাইনে আছি সাগর বাবু, মাই ওয়ার্ড ইজ ওয়ার্ড। করকরে 30,000 ওই ব্যাগে আছে, সন্দেহ তো গুনে নিন।
0: নট নেসেসারি, আজ আমি চলি।
1: ওয়েট মিস্টার চ্যাটার্জি, আপনার সাথে আমার ভীষণ জরুরি কতগুলো কথা আছে, না বললে তো আপনাকে ছাড়ছি না চ্যাটার্জি।
0: একটু তাড়াতাড়ি, আমার বাড়িটা সুবারবান এরিয়ায়, প্রায় লোকাল ট্রেনগুলো গন্ডগোল করে।
1: জানি, আপনার বায়োডাটা আমার মুখস্থ মিস্টার চ্যাটার্জি, আপনি হলেন আমাদের লাইনের শের। আপনি যদি টেন্ডারটা সাবমিট করতেন তো অর্ডারটা আপনিই পেতেন, আপনার কোটেশনের ধারে কাছে আমি পৌঁছতে পারতাম না। মানিকবাবু একটু অলস মানুষ, তাই 30,000 ঘুষ দিয়ে আপনাদের এন্ট্রিটা সিল করে দিলাম। এভাবে টাকা নেওয়াটা বোধহয় আপনি পছন্দ করেননি না?
0: দেখুন মিস্টার মজুমদার, কাজটা করলে লাখখানেক টাকা গেইন হতো, তাছাড়া আমি খেটে রোজগার করতে ভালোবাসি।
1: আবার ড্রিঙ্কস মিস্টার চ্যাটার্জি?
0: ছোট করে দিন, বাড়িতে ভাই এসেছে, তাড়াতাড়ি ফিরতে হবে।
1: এবার আমার প্রবলেমটা বলি মিস্টার চ্যাটার্জি, আমার একটা পুরনো 10 বছরের বউ ছিল, 2 ছেলে, বড়টা স্লাইট মেন্টালি রিটার্ডেড, আমি বিজনেস নিয়ে তাকে মতত খাই। বউয়ের সাথে আমার রিলেশনটা জাস্ট হাজবেন্ড আর ওয়াইফ, মানে প্রেম টেম ছিল কি ছিল না অত ভেবেই দেখিনি।
0: এসব আমায় বুঝুন কেন?
1: ওয়েট ওয়েট মিস্টার চ্যাটার্জি, সেই 10 বছরের পুরনো বউটা একটা কম বয়সী ছোকরার জন্য ডিভোর্স দিল, আমি প্রোটেস্ট করিনি, কিন্তু আমি এখনো রোজ সন্ধ্যাবেলা ওদের ফ্ল্যাটে যাই, একবার ছেলে দুটোকে না দেখে থাকতে পারি না। 2, সেই ছোকরার স্পেশালিটিটা বোঝার জন্য।
0: স্পেশালিটি?
1: সে একজন কবি মিস্টার চ্যাটার্জি, যেমন আপনি।
0: আমি লেখা ছেড়ে দিয়েছি।
1: ওটা আপনার ভান, কবিরা খুব ডেঞ্জারাস হয় বুঝলেন মশাই, কবি বলি আপনি তো ক্রুয়েল। আপনার বন্ধু মানিকবাবু আর আমি 20 বছরের লাইনে আছি, ফোড়ে দালাল চিট ফেরেবাজ 420-দের সাথে আমার ওটা বসা, কিন্তু আপনি আপনি লাইনে এসেছেন মোটে 5 বছর, অনলি 5 ইয়ার্স। নাও ইউ হ্যাভ পকেটেড দ্য মার্কেট, হাউ?
0: আমি হারতে ভালোবাসি না মিস্টার মজুমদার।
1: কবিরা কি ছেলেবেলা থেকে এরকম হয় জানেন? সেই ছোকরা স্পেশালিটিটা বোঝবার জন্য।

0: আমি রাশি রাশি কবিতার বই কিনি, দেশি বিদেশি চেনা অচেনা সব কবি লেখা। মাথার মধ্যে অসংখ্য শব্দের বৃষ্টি ঝমঝম করে। কবিতার ব্যবসা দুটো কি করে মেলালেন মিস্টার চ্যাটার্জি?
1: আমি আগে ব্যবসাদার ছিলাম না মিস্টার মজুমদার, স্কুলে পড়াতাম, স্কুলটা ভালো না, প্রায় টাইমলি স্যালারি হতো না। আমরা বেহালার দিকে একটা ভাঙা বাড়িতে ভাড়া থাকতাম, খুব কষ্ট হতো, জানেন, মাথার ছাদ থেকে জল পড়তো, ঘর থেকে চুন বালি খসে পড়তো, একটা জানালা ভাঙা ছিল, হ্যাঁ, সেই জন্য সেই জানালা দিয়ে শীতে হু হু করে ঠান্ডা হাওয়া ঢুকত। কিন্তু মজুমদার, তখন কবিতা ছিল, কাগজে পেন ফেকালেই কবিতার জন্ম হতো। প্রবলেম হলো যখন বাড়িওয়ালা আমাদের তুলে দিতে চাইল, হঠাৎ করে বছরের মাঝখানে উঠে যাওয়া, কোথায় যে যাই, আর বাড়িওয়ালার অসভ্য বউটা কুৎসিত ভাষায় গালাগাল দিত, কান করতাম না মজুমদার, কান করতাম না। কবিতার কাছে ছিল আমার জন্ম আত্মসমর্পণ। সেদিন হলো কি, আপনি বোধ হয় বোর হচ্ছেন মজুমদার?
0: না না, আমি এটাই শুনতে চাইছি মিস্টার চ্যাটার্জি।
1: সেদিন দুপুরে বুকে বালিশ দিয়ে লিখছি, চোখের সামনে একটা ঝির ঝিরে স্বচ্ছ ঘুম নদী, একটা রঙিন সাঁকো, দূরে একটা স্বপ্নের উত্তান। হঠাৎ মনে হলো কি একটা যেন ভেঙে পড়লো।
2: লজ্জা করে না ফিকিরি কোথাকার, পেটে ভাগ জোটে না ইয়েতে সিঁদুর, বইয়ের একটা বই দুটো যৌবন থাকবার কাপড় নেই, ছেলেমেয়ের পেটে ভাগ পড়ে না কবিতে হচ্ছে কবিতা, মনের মাথায় কৌটো না জাগে যা দুটো পয়সা হবে।
3: শুনছো শুনছো, তুমি শুনছো, এরপরে তুমি চুপ করে থাকবে।
1: দাঁড়া দাঁড়া কমলা দাঁড়া, আর আর দুটো লাইন লিখে নি।
2: আজ যদি ঘর খালি করে দিলি তো ভালো, নইলে কাল আবার গোবর জল ঢালবো। কি তোর ছোট লোক ফুটো পয়সার কাঁপতে, গরিবের ঘোড়া রোগ কাঁপতে।
3: বাজে কাজ করে লোক হাসিও না, অপদার্থ লোকের বউ আছে, গলায় দড়ি দেওয়া ভালো।
1: কি করলে কমলা, তুমি কি করলে আমার এত কষ্টের সৃষ্টিটাকে, তুমি ছিঁড়ে ফেললে কমলা, তুমি ছিঁড়ে ফেললে।

0: এখন একদম লেখেন না চ্যাটার্জি?
1: সবাই কবি নয় মজুমদার, কেউ কেউ কবি। এখন তাদের দলে আমার নাম কাটা গেছে মজুমদার।

0: আমার ইচ্ছে আছে একটা দেশ তৈরি করব মজুমদার, একটা দেশ। ভাত কাপড়ের আলোচনা সেখানে নিষিদ্ধ, ব্যবসা অচল, কোন ফোড়ে দালাল ব্যবসাদার রাজনীতির লোক সেখানে থাকবে না। সেখানে গাছে গাছে কবিতা টাঙাবো, সেখানে নদী স্রোতেও কবিতার শব্দ, বাতাস এসে বলে যাবে কবিতার নতুন নতুন জন্মের কথা। সেখানে সেখানে ডাকপিয়ন ঘরে ঘরে পৌঁছে দেবে কবিতার খবর।
1: আপনার আপনার নেশা হয়ে যাচ্ছে চ্যাটার্জি, প্লিজ প্লিজ স্টপ।
0: আমি এখন অনেক অনেক খাবো।
1: প্লিজ প্লিজ চ্যাটার্জি, প্লিজ আপনি আর খাবেন না চ্যাটার্জি, অত দূর যেতে হবে।
0: কোথায় যাব? বাড়ি?
1: হ্যাঁ
0: না, বাড়ি আমি যাব না
1: চ্যাটার্জি।
0: কমলা জানে না, ইন্দ্রাণী জানে, কি থাকতো সেই সব কবিতায় ও জানতো। আমি আমি ইন্দ্রাণীর কাছে যাব
1: চ্যাটার্জি।
2: ইন্দ্রাণী চ্যাটার্জি।

0: হ্যাঁ বলুন।
1: ইন্দ্রাণী ঘোষ?
0: ইয়েস মাই ওয়াইফ। আমার নাম বাদল ঘোষ। বলুন।
1: নমস্কার, আমি একটু ইন্দ্রাণীর সাথে দেখা করতে পারি?
0: সার্টেনলি। ভয়েসেস নার্সিং হোম, থার্ড ফ্লোর, বেড নাম্বার 64।
1: মানে
0: ইন্দ্রাণী আজ দুপুরে সুইসাইড করার চেষ্টা করেছিল, অনেকটা বিষ খেয়েছে, এখনো জ্ঞান আসেনি, ডিপ কোমা, বাঁচবে কিনা বলতে পারছি না।
2: ইন্দ্রাণী বিষ খেয়েছে?
1: আপনি যাবেন না?
0: যাওয়া তো উচিত, কিন্তু মুশকিল হচ্ছে কিছু বন্ধু বান্ধব এসে গেছে। ইন্দ্রাণী মাঝে মাঝে এত সেন্টিমেন্টাল হয়ে যায়, ইভিনিং এ একবার যাব।
3: বাদল,
0: সরি মিস্টার, আমি আপনাকে কোম্পানি দিতে পারছি না।
1: না, ঠিক আছে ঠিক আছে। নার্সিং হোম, ইন্দ্রাণী
2: বিষ খেয়েছে।

0: চচ্চড়ি হয়ে যাবে,
1: একটু সরু না,

0: আপনি একটা কবিতা লেখা দেবেন, দিন না সাগরদা।
1: ইন্দ্রাণী, তুমি কোথায়?
0: এই তো আমি ঠিক আপনার সামনে। সাগরদা, আমার চারিদিকে আমার চোখে কালো ঘুম, আমার আমার পা দুটো সবুজ শ্যাওলার মধ্যে আটকে গেছে। আমি যেন এক সপ্ত ডিঙায় চড়ে গভীর জলের তলায় অজানা পৃথিবীতে হারিয়ে গেছি। আমি আমি আমি কবি সাগর শঙ্করের প্রেমিকা। আমার অন্তরের বেদনা ফুল হয়ে ফোটে না কেন? কবি কবি ভাষা দাও, ভাষা দাও কবি, আমায় তুমি ভাষা দাও।
1: ভাষা ভাষা যে আমি ভুলে গেছি ইন্দ্রাণী, একটা রং জগে অপূর্ব দ্যুতিময় শাখ ছিল ইন্দ্রাণী। আমি আমি কতবার গেছি, আজ আজ কেন যেতে পারছি না ইন্দ্রাণী? ইন্দ্রাণী, আমি কি কথা বলতাম, তাই যে ভুলে গেছি, কি পেতে আমার কবিতা থেকে বলো বলো ইন্দ্রাণী।
0: সাগরদা, আমি হারিয়ে যাচ্ছি সাগরদা। একটা

0: পারি।
1: ইন্দ্রাণী শোনো, ইন্দ্রাণী শোনো,
0: সাগরদা আমি
1: যেও না, যেও না, বলে যাও ইন্দ্রাণী, বলে যাও ইন্দ্রাণী।

0: भाभी जी, भाभी जी की रकम नाटक देखलेन बोलेन।
1: खूब भालो भाई, तुम्हार जन्य देखा हलो, नईले सात झमेला आजकल तो कोथाओ बेरोनोई हय ना। এই গণপত ভাইয়ের জন্যই সুন্দর নাটকটা দেখা হলো।
0: এই এই সিন্ধু, ওই দেখ বুকুর, বুকুর
1: কই কই, ওমা তাই তো। আরে এ তো দিব্যি স্বাস্থ্যবতী তাজা মেয়ে, দাঁড়া ডাকি। বুকুন বুকুন, আরে এই বুকুন,
2: কি করছো এই বৌদি?
1: আরে এই যে আমরা এখানে।
3: ও মা বৌদি, আপনি?
1: ইশ, সামনে দেখলেই বুঝি আপন লাগে, আর দূরে থাকলে দুচ্ছাই আপদ বালাই।
3: ঠিক তা না, আপনারা হাওড়ার লাইনে বাড়ি করেছেন শুনেছি, ঠিক অ্যাড্রেসটা তো জানি না।
2: এবদি একটা ট্যাক্সি ডাকো।
1: ওমা কেন, আজকে বরযাত্রী যেতে হবে নাকি?
0: এইটা টপ বলেছেন ভাবিজি, ফ্যান্টাস্টিক।
1: আয় ভাই গণপত, আমরা একটু ওদিকে কেনাকাটা করি।
0: হ্যাঁ চল।
1: তুমি কিন্তু যেও না বকুন, তোমার সঙ্গে লোকজনেরা আছে তো?
3: হ্যাঁ বৌদি, ওরা ওই চায়ের দোকানে চা খাচ্ছে।
1: ও তুমি তো আবার চা খাও না। আচ্ছা হাই গণপত,
0: চলেন ভাবি ঝটপট।
3: সেদিন তুমি এলে না কেন?
2: কোন দিন?
3: বা তোমাকে বুধবার দিন আসতে বললাম না, সেদিন কথা বলতে পারিনি, সিনেমা দেখতে যাচ্ছিলাম, টিকিট কাটাই ছিল।
2: ভালোই তো।
3: আমি কি করব বলো, মিশুমশাইরা বড্ড আমোদে খালি হইচুই।
2: আমি তো তোমায় কিছু বলিনি বকুন।
3: জানো মিশুমশাইরা সম্বন্ধ করছে, দুজন পাত্রপক্ষ দেখেও গেছে। আমার আমার এত ভয় করে।
2: ভয়ের কি আছে, গোধূলির লগ্নে কোনো সুযোগ্য ক্ষমতাবান পুরুষ মানুষের হাতে নিজেকে সঁপে দেওয়ার জন্যই তো মেয়েরা অপেক্ষা করে থাকে বকুন।
3: আচ্ছা PWD রেজিস্ট্রেশনটা পাওনি, একটা লাইসেন্স বার করবে বলেছিলে, কি হলো?
2: ওসব চেষ্টা করলে পেতে পারি বকুন, কিন্তু ক্যাপিটাল চাই, ক্যাপিটাল। বেশ কিছু থোক টাকা না পেলে অর্ডারগুলো আমি ধরতে পারছি না। আমি আমি হেরে গেছি বকুন, কম্পিটিশনে আমি পিছিয়ে পড়ছি, কিছুতেই জিততে পারছি না বকুন, আমি জিততে পারছি না।
1: কে বকুন, প্যান প্যান করছো তো?
3: দেখুন না বৌদি, চাকরি করবে না বলে বিশ্বের প্রতিজ্ঞা, আর ব্যবসা যেন দুদিনে দাঁড়ায়।
1: তুমি কেন সুন্দরী হয়ে গেলে ভাই? তুমি বেশ রোগা ভোগা, নাক প্যান প্যানে দুবলা মেয়ে ছিলে, ওটাই সিন্দুর পছন্দ ছিল। এখন একটু বলতে নেই, থুথু ঝাড়িয়ে উঠেছ, ওটাই ওই হিংসুরেরা সহ্য হচ্ছে না বুঝলে।
2: কি যা তা বলছো বৌদি।
1: ঠিক বলছি, তোদের আমি চিনি। আর চলি ভাই, তুমি ভেবো না কবিকে ব্যবসাদার বানালাম, আর এ তো দুধের শিশু, কোন ধরে তোমার কাছে পাঠিয়ে দেবো।
2: কি হচ্ছে বৌদি?
1: চলি কেমন।
3: আচ্ছা বৌদি,

0: বাবা ও বাবা,
1: কি মা,
0: তুমি কি এখন খুব রেগে আছো?
1: কই না তো মা, আমি বুঝি খুব রাগি?
0: সবাই যে তাই বলে, তুমি যে রাত্রির বেলায় মাকে বকো, মা কাঁদে, আমরা চুপ করে শুনি তো।
1: পাগলি কোথাকার, তোর হাতে ওঠা কি মা?
0: ঘুড়ির কাগজ, এগুলি একটু ধরবে বাবা। মা বলেছিল 4:30 সময় বংশীদাকে বাগানে জল দেওয়ার কথা মনে করিয়ে দিতে। এখন 4:30 বাজে তো, তাই বংশীদাকে ডাকতে যাচ্ছি।
1: তোর মায়ের আসতে বুঝি খুব দেরি হবে?
0: ও মা, জানো না বুঝি, ছোটকা গলফট কাকু আর মা যে নাটক দেখতে গেছে। আমি যাই বাবা। তুমি কিন্তু কাগজগুলো দাদাকে দেবে না, ও তালে আর দেবে না।
1: খুড়ির কাগজগুলো বেশ হয়তো লাল নীল সবুজ ফিনফিনে পাতলা, ওদিক দিয়ে আলো দেখা যায়। এখানে একটা উড পেন্সিল ছিল না, এই তো পার হয়ে যাই এক স্বপ্নের উদ্যানে। বাহ, লিখলে মন তো দেখায় না। সে নদী বান ভাসি না, ঢেউ জাগানো দূর পিয়াসি, আলিঙ্গনে পাত ভেজেন রূপসী এক রঙিন।

0: ইস, বেশ সন্ধে হয়ে গেল। জয়া আর সৈকত কি করছে কে জানে?
1: বৌদি, দোতলার বারান্দায় দাদা না?
2: আরে হ্যাঁ, আচ্ছা ভাবিজি, বড় দাদা আন্ধারে বসে কি লিখছেন?
0: সিন্ধু, সিন্ধু, তোর দাদা, তোর দাদা কবিতা লিখছে।
1: এই নিচ থেকে বোঝা যায় নাকি? হিসেব করছে বোধ হয়।
0: না না না, হিসেব নয়, তোর দাদাকে আমার চেয়ে কেউ ভালো চেনে না। দেখ দেখ, হাঁটুর উপরে কাগজ রেখে এক মনে লিখে যাচ্ছে। বারান্দার আলোটা যে জেলে নিতে হবে সে খেয়াল নেই। সিন্ধু, সিন্ধু, আমার আমার ভীষণ ভয় করছে, ভীষণ ভয় করছে রে।
1: ভয়ের কি আছে, দেখে জিজ্ঞাসা করব। এই দাদা,
2: এই সিন্ধু, হাল্লা করবি না, হাল্লা করলে বড় দাদার মুড অফ হয়ে যেতে পারে। আহিস্তা আহিস্তা গিয়ে দেখি ব্যাপারটা সাজ কিনা, আহিস্তা আহিস্তা। ভাবিজি, কি বুঝছেন?
0: কবিতা, কবিতা, নিঘাত কবিতা। আগেও ঠিক এমনি হতো, পাথরের মতো থম মেরে থাকতো, পারিপার্শ্বিক জ্ঞান থাকতো না।
2: তখন তখন আপনি কি করতেন?
0: সে কথা বলে আর লজ্জা দিও না ভাই। তখন তখন জানতাম না যে কবিতা না লিখলে মানুষের এত কষ্ট হয়। আমি আমি মাঝে মাঝে বিরক্ত করতাম, রাগ হয়ে গেলে দু চার কথা শুনিয়েও দিতাম।
2: এ বাত ভাবিজি, তাহলে তাই করেন।
1: কি বলছিস কি, তাতে যদি দাদা রেগে যায়?
2: নেই নেই, কবি নেই, মাগার সেটাই নিচারাল হবে। এই যে আমরা দরওয়াজার পিছে ফিসফিস করছি, ভাবিজি পা টিপে টিপে হাঁটছে, ইসলিয়ে বড় দাদার মেজাজ নষ্ট হয়ে যাবে। ভাবিজি, ভাবিজি, আপনি যান, ঠিক আগের মতো ফরমাস করেন, ডিস্টার্ব করেন বড় দাদাকে। সোচিয়ে সোচিয়ে আগের মতো ফরমাস, সেই বিহালার ভাঙা বাড়িতে ভাড়া আছেন, যান যান ভাবিজি যান।
0: সিন্ধু, সিন্ধু, যাবো।
1: যাও, তবে বেশি বাড়াবাড়ি করো না।
0: যাই, ভয় কিসের, ভয় কিসের? হিমা, হিমা ভবতারিণী, মা গো, রক্ষে কর মা, রক্ষে কর। শুনছো, শুনছো, বলছে শুনছো?
3: কমলা, কিছু বলছো?

0: বলিয়ে ভাবিছি বলিয়ে
1: দিনরাত বসে বসে কবিতা লিখলে চলবে? বাড়ি কাজ কর্ম কিছু করতে হবে না? সংসারটা কি আমার একা?
2: কেন, কি হলোটা কি আবার
0: বলুন? বলিয়ে বলিয়ে ভাবিছি বলিয়ে বলিয়ে
3: কি বলতে বল,
1: পয়সা
2: দিলে না?
1: মাসের শেষে পয়সা কামড়াচ্ছে, খাতায় লিখে ওই রাঘবের দোকান থেকে গিয়ে নিয়ে এসো। কে যাও
0: পয়সা নেই,
1: বলো মাস কবে দিয়ে দেবো।
2: কি কি আর একবার বলো।
1: ওই তো ওই কি জান বললাম, হ্যাঁ ওই 100 ধনে আর ওই 250 নারকেল তেল।
0: নারকেল তেল? হ্যাঁ না, নারকেল তেল খা, কড়ুয়া তেল, কড়ুয়া সরিষার তেল।
2: দেখো আমার খাতাপত্রে কেউ যেন হাত না দেয়, কাজের সময় যত ঝামেলা। আশ্চর্য,
4: বৌদি গ্র্যান্ড গ্র্যান্ড, ও গল্পটার বুদ্ধি আছে ও, তোকে আমার বিজনেস পার্টনার করে ভুল করনি গল্প।
0: আরে
4: দাদার জন্য খুশি আর ধরছে না। সেই দাদা চির পরিচিত আমার কবি দাদা।
0: এক বাত শুনো শুনো শুনো সিন্ধু ভাই, এক বাত শুনো, বড় দাদার জানি হচ্ছে কবিতা, ওটা শেষ হলে বড় দাদার কাছে জীবনটাই বরবাদ হয়ে যাবে।
1: তোমার তোমার খুব ভালো হবে ভাই। অনেক উন্নতি করবে তুমি, এটা কর। আমি টাকা চাই না, গয়না চাই না, মিশর সম্পত্তি বাড়ি গাড়ি কিচ্ছু চাই না। তুমি তুমি আমার ভুলে ভালো উদাসী কবি মানুষটাকে ফিরিয়ে দাও, ও যেন আবার কবিতা লিখতে পারে, আবার কবিতা লিখতে পারে।
0: ভাবিজি, প্রণাম ভাবিজি।

0: রঙিন সাঁকো নাটকটি এখানেই শেষ হল। কাহিনী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ প্রসূন স্বর্ণকার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাগর, প্রশান্ত পাল, গনফট বিমল দেব, সিন্ধু সুনীল চট্টোপাধ্যায়, হেডমাস্টার অমিয়কান্তি, মজুমদার অপরূপ চক্রবর্তী, জয়া সোনিয়া মিত্র, সৈকত নীলাভ বন্দ্যোপাধ্যায়, কমলা চন্দ্রানী হালদার, বুকুন বর্ণালী সেন শর্মা ঘোষ, বাদল পীযূষ গঙ্গোপাধ্যায় এবং ইন্দ্রাণীর ভূমিকায় গীতা কর্মকার। সম্পাদনা শুভ্রপ্রকাশ দে। নাটকটি প্রযোজনা করেছেন শোভনলাল মুখোপাধ্যায়।
1: শারদ আকাশে আগো মনির সুর, মা আসছেন ঘরে, সাজো সাজো রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় জমুক শারদ সকাল আগামী 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়। 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী।

107 মেগাহার্টজ FM রেইনবো। একটি বিশেষ ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

অনুষ্ঠান শুনছেন 107 মেগাহার্টজ FM রেইনবোতে। স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে দুপুর 2:59 হয়ে 30 সেকেন্ড। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই, আর সামান্য কয়েকদিনের অপেক্ষা, তারপরেই আসছে আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। সকলের খুব ভালো কাটুক উৎসবের দিনগুলো, খুব আনন্দে থাকুন আর সাথে থাকুক FM রেইনবো, FM গোল্ড।

এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল চেন্নাইয়ে একটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন সহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দেবেন। তিনি চেন্নাই মেট্রোর পুনামালি থেকে বারাপালানি শাখার উদ্বোধন করবেন। পাশাপাশি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে পালানি, পারামাকুড়ি, নামাক্কাল, আম্বাসমুদ্রম এবং ভেলোর ক্যান্টনমেন্ট অমৃতভার স্টেশনের উদ্বোধন করবেন শ্রী মোদী। এছাড়াও কোয়েম্বাটোরের 700 কোটি টাকার একগুচ্ছ রেল প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে নতুন দিল্লি। সরকার বলেছে যে কোনো সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে নিরস্ত্রীকরণ বিষয়ক প্রথম কমিটির বৈঠকে ভারতের স্থায়ী মিশনের সিনিয়র উপদেষ্টা আনমোল সেরবেদী বলেন, সন্ত্রাসবাদী মদতদাতা এবং জঙ্গি হামলার মূল চক্রান্তকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না ভারত। নিয়ম না মানা এবং জননিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে আজ জাতীয় রাজধানী যন্তর মন্তরে সিজেপির প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির অনুমতি দিল্লি পুলিশ বাতিল করেছে। সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ জানান, যন্তর মন্তরে বিক্ষোভ বা অন্যান্য কর্মসূচি আয়োজনের অনুমতির আবেদন অন্তত 10 দিন আগে জমা দিতে হয়। নির্বাচনী তালিকায় নাম বাদ দেওয়ার বিষয়ে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী দাবি ও আপত্তি জানানোর সময়সীমা, কোনো ব্যক্তি সর্বাধিক 10টি ফর্ম 7 জমা দিতে পারবেন। অন্যদিকে ভোটার তালিকা নিরবচ্ছিন্ন সংশোধন প্রক্রিয়া চলাকালীন প্রতি মাসে সর্বাধিক 5টি ফর্ম 7 জমা দেওয়া যাবে। পুরুষদের ক্রিকেটে 5 ম্যাচের টি-20 সিরিজের তৃতীয় ম্যাচে আগামীকাল ইন্দোরের হোলকা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ভারত। ম্যাচ শুরু হবে সন্ধ্যা 7টায়। রাঁচিতে দ্বিতীয় টি-20 ম্যাচে গতকাল ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে ভারতকে হারিয়ে দেয়। এর ফলে সিরিজে 1-1 ব্যবধানে সমত রয়েছে। প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 249 রান তোলে। খবর এখনকার মতো এ পর্যন্তই।

ਤੂੰ ਆਇਆ ਜਿੰਦੜੀ ਨੂੰ ਕੰਮ ਤੇ ਲਾਇਆ ਉਹ ਦਿਲ ਨੂੰ ਖਿੱਚਦੀ।

0: আকাশবাণী কলকাতা এফএম নিম্ন প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি পার্থপতি মিত্র। মার্কিন যুক্তরাষ্ট্র 2027 সালের 7 এপ্রিল পর্যন্ত রুশ ডিজেল ক্রয় ও আমদানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লিতে নারী ও শিশু বিকাশ মন্ত্রকের দুদিনের জাতীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখার সময় কিশোরীদের স্বাস্থ্য, পুষ্টি এবং সার্বিক উন্নতির ওপর বিশেষ জোর দেওয়ার আহ্বান জানান। নারীদের নিরাপত্তার প্রসঙ্গে প্রধানমন্ত্রী শিশুদের জন্য বয়স উপযোগী সচেতনতামূলক পাঠ্যসূচি তৈরিরও পরামর্শ দেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, আধুনিক যুদ্ধের কৌশল এবং বিশ্ব নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভারত প্রতিবেশী দেশগুলির সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের পরিস্থিতি এবং তার কৌশলগত প্রভাবের ওপর বিশেষ নজর রাখছে। আজ মহালয়া আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী স্তোত্রপাঠ ও সুরমূর্ছনার মধ্যে দিয়ে সূচনা হল বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কোচবিহার এই উপলক্ষে বড়দেবীর বিশেষ পুজোর আয়োজন করা হয়। দুর্গাপুজোর আগে শহর এবং জেলার সমস্ত পুর এলাকা পরিচ্ছন্ন, আলোকিত ও নিরাপদ রাখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ নির্দেশ দিয়েছেন। পুজোর আগে বেহাল রাস্তা সংস্কার ও মেরামতের যাবতীয় তথ্য সাধারণের কাছে তুলে ধরার জন্য রাজ্য সরকার পথ নির্মাণ অ্যাপ ও ওয়েব পোর্টাল চালু করেছে। গঙ্গাবক্ষে নবনির্মিত 4 লেনের ফারাক্কা সেতু আগামী 15ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। 2018 সেতুর নির্মাণ কাজ শুরু হয়। 512 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর দৈর্ঘ্য প্রায় 5.5 কিলোমিটার। এই মুহূর্তের খবর এই পর্যন্ত।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর অপরূপার সঙ্গে।
2: একদম, আর এই উইকেন্ড ক্যাফে একদম দেবীপক্ষের সূচনা হয়ে গেল আজকে। মহালয়া সকালবেলা আমরা সবাই শুনেছি এই একটা দিন, একটা বিশেষ দিন, সেই দিন যখন হট সিট শেয়ার করতে পারি আকাশবাণী ভবনে বসে, তখন একটা অন্যরকমের আনন্দ তো হয় বটে।
1: একদম একদম, মনটা অন্যই একটা খুশিতে ভরে যায়। বাই দ্য ওয়ে, তোমাদের প্ল্যানিং নিয়ে গল্প হবে, কি করলে মোটামুটি জুতোর ফোসকা পড়বে না থেকে শুরু করে তুমি সাজের কি কি প্ল্যান করে রেখেছো সেই সব গল্প আজকে করবো, একদম কথা দিচ্ছি। কিন্তু তার আগে এই যে শুভারম্ভ হচ্ছে তোমাদের সঙ্গে আজকের আড্ডার একেবারে মহালয়ার দিন বিকালে, তো একেবারে দিব্যা কুমার আর শ্রুতি পাঠক গানে গানে সেটাই বলুক, তারপর না হয় ফিরে আসছি বাকিটা নিয়ে।

0: Yes, শুভারম তো অলরেডি হয়ে গেছে, আর এই যে শুভারম, শুভারমটা কি শুধু করা যায় বলো তোমাদের ছাড়া?
1: না, একদমই না। মানে এখানে অপরূপা আর অরুণিতা দুজন মিলে তোমাদেরকে সবটা বলে দেবে, তোমরা আনন্দ করবে, একটু কোমরটা দুলিয়ে নাচানাচি করবে, আর শুধু বসে থাকবে তা তো হয় না, তোমাকেও করতে হবে পার্টিসিপেট। 9903652992 এখন সময় কিসের?
0: একদম সোজাসুজি চলে যাই।
1: ছড়া কাটিং, আজকে পুজোর মরশুম একদম শুরু, আর আমরা একদম যে ছড়া কাটিংটা নিয়ে এসেছি সেটা তো পুজো পুজো ভাব দিয়েই আছে। তোমাকে আমরা প্রথম দুটো লাইন বলবো এবং তোমাকে যেটা করতে হবে পরের দুটো লাইন আমাদেরকে লিখে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে অথবা ফোন মেসেজে, তাই তো?
0: একদম একদম।
1: কি আছে তাহলে বলে ফেলি?
0: একদম নিশ্চয়ই।
1: মহালয়া হলো মানে পুজো এবার শুরু, মহালয়া হলো মানে পুজো এবার শুরু, বাকি দুটো লাইন তুমি বলে দাও চটপট গুরু।
0: একদম চটপট লিখে ফেলো। 9903652992 খোলা থাকবে তোমাদের জন্য, ইনফ্যাক্ট খোলা আছে তোমাদের জন্য, সেখানে চলে এসো, নিজের নাম আর লোকেশন লিখে ছড়ার বাকি অংশটা লিখে ফেলো। আর বাই দ্য ওয়ে অপরূপা, আজকে সকালবেলা রেডিও শুনেছো নিশ্চয়ই? মানে ভোরবেলা
1: আগে, মানে সেটা শুধু শুধু মাঝখানে একটু তন্দ্রা এসে গেছিল বটে, যেহেতু অনেক রাতে ঘুমোনো, কিন্তু এই ট্র্যাডিশনটা যতদিন বাঙালি আছে, যতদিন আমরা আছি, ততদিন থাকবে, এবং আমাদের মাধ্যমেই আমাদের পরবর্তী প্রজন্মতে কিন্তু
0: শোনাটা যাচ্ছে। একটু তন্দ্রা আসলেও ঠিক যখন মহিষাসুর বধের সময় হয় না, আমরা কিরকম একটা চার্জড আপ হয়ে যাই।
1: সত্যি তাই, সত্যি তাই।
0: আর মোটামুটি সারা বছর রেডিও ঘরের কোণে পড়ে ধুলো খেলেও, মানে সারা বছর ওটা কোণের রেডিও থাকলেও, বছরে আজকের দিনটাই ওটা মনের রেডিও হয়ে যায় কিন্তু।
1: পারফেক্ট।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: অ্যান্ড ইয়োর মনের রেডিও যদি তুমি টিউন ইন করে থাকো তাহলে বলে দিই আজকে তোমার সঙ্গে আড্ডায় কে কে রয়েছি।
2: অপরূপা আর অরুণিতা।
1: ইয়েস,
2: এবং আমাদের সাথে তোমার যে আড্ডাটা জমে যাচ্ছে মোটামুটি এই যে আমরা 17 মিনিট শুরু করে দিয়েছি, 17 মিনিট হয়ে গেল আমাদের আড্ডা, এই আড্ডাটা আরও জমে যাবে যখন আমরা তোমাদের সাথে পুজো রিলেটেড কিছু টিপস শেয়ার করব। কারণ আমরা মেয়েরা তো বরাবরই একটু সাজুগুজু করতে ভালোবাসি, তো সেই সাজুগুজু নিয়েও তো একটু কথা বলতে হবে।
1: বাই দ্য ওয়ে, শপিং কমপ্লিট হয়েছে?
2: হ্যাঁ, মোটামুটি।
1: আমার শপিং হচ্ছে ছোট গল্পের মতো, ইটস লাইক কখনোই শেষ হয় না,
2: এটা ভালো। আর এখন একটা কথা ঠিক অরুণিতা, যেহেতু সারা বছর মোটামুটি কেনাকাটা চলে, সেজন্য না জানি না মানে পূজোর শপিংটা না সেই ছোটবেলার মতো আবেগটা না কোথাও একটা মিসিং। ছোটবেলায় পূজোর জামা কাপড় মানে হচ্ছে সব থেকে সুন্দর জামা কাপড় পুজোতে হতো, এবং সেটা পুজোতে পরে তুলে রাখা হতো যে কখন বাড়িতে কোনো ওকেশন হবে, কারো বিয়ে হবে, কারো জন্মদিন হবে, তখন আবার আমরা পরবো। আর বছরে একটাবার
1: কিছু কিছু জিনিস মিস করি, কিন্তু জানো সাজগোজের ব্যাপারে কিন্তু আমাদেরকে ওই নস্টালজিক না হয়ে খানিক আপডেটেড হতে হবে,
2: হতেই হবে।
1: কেন কি মানে বিষয়টা হচ্ছে, ধরো তুমি যদি আগের মতো সাজো

0: তখন বলবে না এইসব মেকআপ স্টাইল এখন আউটডেটেড হয়ে গেছে, যে প্রচন্ড একটা মোটা বেস করা, বেশ একটু মোটা করে মানে নিজের আইব্রোটাকে ফ্রেম করা বা একটু এই ব্যাপারগুলো কিন্তু এখন একদম আউটডেটেড হয়ে যেটা নিউ নর্মাল দ্যাট ইজ মিনিমাল মেকআপ, মানে একদম অল্প অল্প সাজ অথচ স্কিনটা বেশ গ্লো করবে সেই ব্যাপারটাই কিন্তু এখন সাজে গোজে রয়েছে। এবং তার মধ্যে যে ব্যাপারটা ভীষণভাবে এখন মানে মিনিমাল মেকআপ জুড়ে রয়েছে দ্যাট ইজ ক্রিম ব্লাশ।
1: হ্যাঁ,
0: একটা মানে একটা তুমি ভালো বেস লাগাও, তার উপর একটু ক্রিম ব্লাশ লাগাও, আর একটু হালকা হাইলাইটার, আর তার সাথে একটু মাসকারা, আর কিছু নিউড শেডের লিপস্টিক,
1: এই ধরনের মোটামুটি সর্টেড
0: একদম। মানে পুজোর সময় যে তোমাকে প্রচুর মেকআপ করতে হবে ব্যাপারটা কিন্তু মোটেই সেরকম নয়,
1: এখন
0: একটা টাচ এন্ড গ্লো টাইপ ব্যাপার।
1: ইয়েস, এখন হয়ে গেছে যে এটাই আমার ন্যাচারাল গ্লো, মানে এটাই আমি এবং এটাই আমার ন্যাচারাল ফেস, এইটা বোঝানোটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। এবং এখন কিন্তু এটাও ঠিক যে একটা সময় মনে হতো আরে যা পারছি খাই খেয়ে নি মেকআপ তো আছে, এখন কিন্তু উল্টো হয়ে গেছে। এখন কিন্তু মানুষ অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকে কম বেশি একটু নিজেদের শরীর চর্চা, ত্বকের যত্ন নিতে পছন্দ করি, তার দরুন সত্যি একটা ন্যাচারাল গ্লো কিন্তু থাকে। তুমি দেখবে এখন সবাই বড় বড় ওই টাবগুলো নিয়ে ঘুরছে, যে টাম্বলার নিয়ে ঘুরছে যে না জল খেতে হবে।
0: হ্যাঁ, আমাকে সময় মতো জল খেতে হবে, ফল খেতে হবে, ইটস লাইক রাত্রের ঘুমটা আমায় 7-8 ঘন্টা কমপ্লিট করতেই হবে, এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে। সপ্তাহে একদিন একটা প্যাক লাগাতে হবে। বাই দ্য ওয়ে, আমি অন্যের করতে হবে বলতে বলতে কিন্তু তোমায় জ্ঞানগুলো দিয়ে দিচ্ছি, প্লিজ তুমি নিয়ে নাও, কারণ আর 5 দিন বাকি পুজো।
1: একদমই তাই, আর মাত্র 5 দিন বাকি, তাই মনের ভেতর থেকে, শরীরের অন্তর থেকে এবং শরীরের বাহ্যিক দিক থেকে সব দিক থেকেই তোমার সৌন্দর্য একদম ফেটে ফেটে পড়ুক, এইটুকুই বলতে পারি, কারণ মাত্র 5 দিন বাকি।
0: আর 5 দিন বাকি, আর নিজেকে সুন্দর রাখার সব থেকে একটা ভালো খবর দেব, দ্যাট ইজ চুপচাপ তোমাকে বলি, একদম কানে কানে শুনে রাখো।
1: হ্যাঁ প্লিজ তুমি বলো, মানে আমিও শুনতে চাই, কারণ আমার আমার দেখা অনেক সুন্দরীদের মধ্যে একজন তুমি।
0: ও মা,
1: হ্যাঁ বলো বলো কি কি।
0: দ্যাট ইজ নিজেকে একটু খুশি রাখো, নিজেকে খুশি রাখো, তাহলে দেখবে কিন্তু নিজের গ্লোটা সেটা একটা আলাদা রকম আসছে, সেটার জন্য কোনো ক্রিম লাগে না, কোনো আদার্স কিছু লাগে না। আর হ্যাঁ, আর একটা সুস্থ জীবনযাপন, অল দ্যাট থিংস ক্যান মেক ইউ সুন্দরী কমলা।
1: ওহ

0: শারদ আকাশে আগো মনির সুর, মা আসছেন ঘরে, সাজো সাজো রব প্রকৃতিতে আমাদের মনেও উৎসবের সে রঙে আরও একবার জারিয়ে নেওয়া যাক বাঙালির সৃষ্টি কৃষ্টি আমোদ আমেজ আর ইতিহাসকে। ভরপুর বাঙালিয়ানায় যুবক শারদ সকাল আগামী 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী। আগমনীর সুরের সঙ্গে দুর্গামণ্ডপ ধুতি শাড়ির আবেগ রসনার সাবেক স্বাদে পুজোর বাঙালি আর বাঙালির পুজো জমিয়ে তুলুক শারদ বৈঠক আকাশবাণীর স্টুডিওয়ে 11ই অক্টোবর রবিবার সকাল 10টা থেকে 12টা আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে বিশেষ অনুষ্ঠান আকাশবীণায় আগমনী।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। শুধুমাত্র 107 FM রেনবোতে। পুজো প্রিভিউ, পুজো প্রিভিউ।
2: Yes, পুজো প্রিভিউতে আমাদের সঙ্গে রয়েছেন কাশি বোস লেন থেকে এমন একজন যার কাছে আমরা পুজোর ব্যাপারে কিন্তু সবটা জেনে নেব। হ্যালো,
3: হ্যালো
2: দাদা, নমস্কার, ওয়েলকাম টু আওয়ার শো।
3: নমস্কার, নমস্কার।
2: এবার বলুন, কাশি বোস লেনের পুজো মানেই একটা আবেগ, তো সেই আবেগের পুজো এবছর আপনাদের থেকে আমরা নতুন কি পাচ্ছি, কি ভাবনা এবছর আপনাদের?
3: নমস্কার, আমি সোমেন দত্ত, সাধারণ সম্পাদক কাশি বোস লেন দুর্গাপূজা সমিতি। আগমনীর অপেক্ষায় আজ মহালয়, পুজোর ঢাক বেজে গেছে। আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত শ্রোতা বন্ধুদের আগাম শারদীয় শুভেচ্ছা জানিয়ে রাখি, আর জানিয়ে রাখি আমাদের মণ্ডপে আসার জন্য সাদর আমন্ত্রণ। এবছরে আমাদের ভাবনা আদিম, আমাদের শিল্পী শ্রী অনির্বাণ দাস 89তম বর্ষে পদার্পণ করে, শিল্পী অনির্বাণ দাসের হাত ধরে আমাদের মাতৃ প্রতিমার রূপদান এবং মণ্ডপ সজ্জায় সমগ্র পরিকল্পনায় তিনি আছেন। তার চিন্তা ভাবনা এবারে উপস্থাপনা হচ্ছে আদিম। আদিম শব্দটার সঙ্গে জড়িয়ে আছে মহারাষ্ট্রের একটি শিল্প কলা যার নাম ওয়ার্লি আর্ট। এই ওয়ার্লি আর্টেতে একক রেখাচিত্রের মাধ্যমে বিভিন্ন শিল্পের নৈপুণ্য

0: মালদা ফুটিয়ে তোলা হয়। কিন্তু এখানে যেটাকে করা হয়েছে সেইগুলোকে লোহার ছিটের ওপরে লেজারের মাধ্যমে থ্রি ডি এফেক্ট দিয়ে মন্দসজ্জায় সমস্ত জীবনযাপনটিকে ওই অঙ্কন চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে, যার সঙ্গে থাকছে প্রতিমার একটি মাধুর্য সনাতনী রূপ এবং সঙ্গে সম্মিলিত একটা উপস্থাপনা। আপনারা এলে অবশ্যই এর মধ্যে একটা নতুনত্ব খুঁজে পাবেন।
1: বাহ, চমৎকার, আমরা সবাই হই হই করতে করতে যাব, কারণ কাশী বসলেন তো অবশ্যই একটা আবেগের জায়গা, একটা অন্যরকম আনন্দের
0: জায়গা। কারণ হচ্ছে কাশী বসলেন এমন একটি দুর্গাপূজা সমিতি সারা কলকাতা এবং বাংলা জুড়ে একমাত্র সার্বজনীন পুজো, যে পুজো আজ মহালয়, কালকে প্রথমার দিন থেকে মাতৃ আরাধনার সূচনা হয়।
2: মানে এটা কিন্তু মানে সব থেকে বড় ব্যাপার, মানে যারা ঠাকুর দেখার প্ল্যান ইতিমধ্যে করে ফেলেছে তাদের জন্য কিন্তু একদম ফার্স্ট ডেস্টিনেশন হতে পারে এটা।
0: না, এই জায়গায় আমরা একটু ক্ষমা পাচ্ছি। আমরা কিন্তু দর্শনার্থীদের জন্য 14 তারিখ সন্ধ্যে 6টা থেকে আমাদের মণ্ডপ উন্মুক্ত করে দেব।
2: আচ্ছা, বেশ
1: বেশ বেশ,
2: থ্যাংক ইউ সো মাচ দাদা, শুভ শারদীয়া আপনাকেও।
0: শুভ শারদীয়া আপনাদেরকেও, অসংখ্য ধন্যবাদ।
3: ঢাকে কাঠি পড়ার আগেই পূজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ 107 FM রেনবোতে। তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM Rainbow Day, Indie Pop Playlist, Indie Pop Playlist.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে। অপরূপা আর অরুণিতা আজকে তোমার সাথে আছি আর থাকবো একদম 6:30 পর্যন্ত। পূজোর আগে এরকম একটা উইকেন্ড ক্যাফে মোটামুটি তোমার পূজোটাকে গুছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আজকে আমরা তোমাকে যেমন সাজগোজের টিপস বলে দিয়েছি যে এখন ট্রেন্ডিং কি এবং কিভাবে কি করলে কতটা সুন্দরী কমলা তোমাকে লাগতে পারে, যাই করো বাইরের বাহ্যিক দিকে, যাই লাগাও না লাগাও, মাখামাখি করো না করো, ভেতরে মানে ভেতরে যে ব্যাপার রয়েছে শরীরের মধ্যে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে, ফল খেতে হবে, তাহলেই কিন্তু স্কিনটা ন্যাচারালি গ্লো করবে
2: একদম। আর তার মাঝখানে যেটা করতে হবে দ্যাট ইজ ছড়া কাটিংটা মনে করে পাঠাতে হবে, তাই ছড়া কাটিংটা আরো একবার তোমাদেরই জন্য।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: মহালয়া হলো মানেই পুজো এবার শুরু, মহালয়া হলো মানেই পুজো এবার শুরু। 9903653992 তে তোমার মেসেজ কি আশা হলো শুরু দেখি,
1: সত্যি তো 9903653992 তে তোমার পাঠানো মেসেজের অপেক্ষায় আমরা, যেখানে ছড়া কাটিং এ তোমাকে দুটো লাইন আমরা বলেছি আর দুটো লাইন তোমার থেকে আশা করছি। প্রথম দুটো লাইন যেটা আমরা বলে দিয়েছি সেটা হলো মহালয়া হলো মানেই পুজো এবার শুরু, বাকি দুটো লাইন তোমাকে পাঠাতে হবে।
2: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখেছেন, মহালয়া হলো মানে পুজো এবার শুরু, বাঁধন হারা আনন্দে এ মনটা করছে উড়ু উড়ু।
1: উড়ু উড়ু উড়ু উড়ু মনকে এখন সারাক্ষণ উড়তে দাও, কারণ এখন পুজোর মরশুম চলছে, মনকে মোটেই বাঁধনে আটকানো উচিত না। উড়ুরু মন যত এদিক ওদিক উড়ে বেড়াবে তত তোমার মন মস্তিষ্ক সব একদম তরতাজা হয়ে উঠবে
2: একদম। শর্মিষ্ঠা সাঁকরাইল থেকে লিখছে, শুভ বিকেল দিদিভাইরা, মায়ের আবাহনে প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী সব সাজগোজ কেনাকাটা সবাইকে দেখানো, ষষ্ঠীতে নতুন জামা, সপ্তমীর ভোরে দরজায় ফোঁটা দেয়া ইত্যাদি ইত্যাদি। সে তো বুঝলাম শর্মিষ্ঠা, কিন্তু ছড়াটা কোথায় গেল?
1: ছড়া কই শর্মিষ্ঠা, ছড়া কই? 9903653992 তে তুমি পাঠাও, মহালয়া হলো মানে পুজো হলো শুরু, আর বাকি দুটো লাইন তুমি চটপট লিখে ফেলো গুরু গুরু গুরু।
2: একদম।
1: আমরা কি তাহলে একটা সুন্দর গান শুনতে পারি? কারণ গান শুনেই হতে পারে যে একটুখানি মগজ ধোলাই হতে পারে এবং দুটো লাইন বেরিয়ে আসতে পারে।
2: নিশ্চয়ই নিশ্চয়ই। আর গানটা যদি এরকম মিষ্টি গান হয়, মানে এই সময় মিষ্টি মিষ্টি কম খাও, কারণ পুজোয় তো চিট করবেই ডায়েট, তাই একটু মিষ্টি কম খেতে পারো, বাট গানে মিছরিতে ক্ষতি নেই।

0: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ, সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
1: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক,
2: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
3: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
2: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
1: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত, সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
4: FM রেইনবো পুজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
5: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।

0: আকাশবাণী কলকাতার তরফ থেকে একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে আগামী 31 অক্টোবর 2026 পর্যন্ত, শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস, তুমি শুনছো উইকেন্ড ক্যাফে অরুণিতা আর অপরূপার সঙ্গে, মানে 2A+ গার্লস আর হিয়ার।
2: হ্যাঁ, তাই তো আমি তো ভেবেছি। আরে সাবাস, ঠিক তো,
1: একদম
2: আজ ডাবল পাওয়ার চলছে,
1: একদম ডাবল পাওয়ার চলছে, 2A গ্রেড পিপল, তুমি যা বলবে তাই আর কি বিষয়টা। সেই জায়গা থেকে তোমাদের জন্য আমরা দুজনে একখানা ছড়া কাটিং দিয়েছিলাম, সেটা তোমরা কতটা লিখেছো সেটার গ্রেডিং আমরা করব না, কারণ আমরা জানি যে তুমি যেটা লিখবে প্রচণ্ড ভালোবেসেই লিখবে। আর যারা শোনোনি তাদের জন্য আরও একবার ছড়া কাটিংটা রিপিট করে দিই।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: And the ছড়া কাটিং is, মহালয়া হলো মানেই পুজো এবার শুরু।
2: আর তারপর তুমি যা মেসেজ পাঠিয়েছো সেটা একটু চটপট বলে দিই। মহালয়া হলো মানেই পুজো এবার শুরু, বৃষ্টি হবে কি না ভেবেই মন দুরু দুরু, পায়ের ফোসকা পড়বে কি না সেটাও চিন্তা মনে, মা দুর্গা দেখো একটু যেন সব ঠিক থাকে ওই চার দিনে। শাওন আমাদেরকে পাড়ার সাথে থেকে মেসেজটা করেছে, কি সুন্দর,
1: একদম মানে মা দুর্গার সঙ্গেও এখন থেকে মোটামুটি
2: ডিলিং চলছে,
1: ডিলিং চলছে।
2: আচ্ছা, 9903659992 তে আরও একটা মেসেজ পড়বো তোমার, তুমি লিখছো, হ্যালো দিদি, দিদি ভাই, শুভ শারদীয়ার শুভেচ্ছা, আমি মুম্বাই থেকে ঢাকের তালে কোমরের দোলে গানটা একটু হোক, আমার নাম পিন্টু শাও, বিশ্বজিৎ ভৌমিক দুটো নাম বলবে। আচ্ছা, পিন্টু এবং বিশ্বজিৎ তোমাদের দুজনের নামই বললাম, তবে তোমাদের গানে
1: কোমর দোলাবো, কোমর দোলাবো, দাঁড়াও, এই তো সবে শুরু, মহালয়া থেকে দশমী অবধি কোমর দোলালে ভীষণ ব্যথা হবে গুরু, একটু দাঁড়াও, একটু দাঁড়াও।
2: মহালয়া মানেই পুজো হলো এবার শুরু, পুজোর দিনগুলো তো মস্তিতে পুরো জমে যাবে গুরু। সুজয় হাজরা আমাদেরকে বড়ানগর থেকে লিখছে,
1: লিখতে থাকো কিন্তু 9903659992 খোলা রয়েছে, মানে মা দুর্গার থেকে আশীর্বাদ নিয়ে একদম ঝটপট করে আর কি লিখে ফেলো। কি লিখবে তুমি, মানে কি লিখি তোমায় করে ভেবো না, আমাদেরকে লিখবার জন্য অত ভাবতে হয় না, দুটো লাইন দিয়ে দিয়েছি আর তার পরেরগুলো লিখে ফেলো। আপাতত অল দ্য ললনাস তোমাদের জন্য এই গানটা, কারণ তারপর আবার ফিরছি আমরা বাকিটা নিয়ে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর উইকেন্ড ক্যাফেতে তোমাদের সঙ্গে আড্ডা দিতে দিতে কিন্তু এই ঘন্টা প্রায় শেষের পথে।
2: আর এই এক ঘন্টা যে শেষের পথে, তার মাঝেই তোমাকে জানিয়ে দিই যে এখনো যে দেড়টা ঘন্টা রয়েছে না, তাতে জাস্ট ধামাকা আছে, বস ধামাকা। এখন এটা টিজার দিয়ে দিলাম, বলতে পারো যে ধামাকা আছে। তুমি রেডি থাকো, কারণ এত এত এত এত এত কথা তোমার সাথে শেয়ার করার আছে, যেখানে তোমার শরীর স্বাস্থ্য নিয়ে কথা তো হবেই, তার সাথে কলকাতার পুজো, মফস্বলের পুজো, পাশাপাশি এই যে কলকাতার বিখ্যাত বিখ্যাত কিছু পুজো রয়েছে, পুজো প্যান্ডেল রয়েছে, যেমন আজকে আমরা কাশী বসলেনের সাথে কথা বললাম, তাদের ভাবনা তোমাদের কাছে পৌঁছে দিলাম।
1: হ্যাঁ, মানে পরের ঘন্টায় নিয়ে ফিরছি আরো অনেক কিছু।
2: ইয়েস, তাহলে আর বেশি দেরি করব না, শুনতে থাকো, সঙ্গে থাকো, ফিরে আসছি আমরা ঠিক 5টা বেজে 2 মিনিটে তোমাকে সাথে নিয়ে।
1: একদম, আপাতত নীতিমহানা জাভেদ আলী তোমার কানে কানে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় জল বিভাজিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই রাজ্য উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পশ্চিমাঞ্চলে জল সংরক্ষণ, সেচ সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী কৃষি এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে। বর্তমানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই ছয় জেলায় 27টি জল বিভাজিকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় 350 কোটি টাকার বেশি। দুর্গোৎসব উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠান আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। রেড রোড থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত এক শোভাযাত্রায় অংশ নিচ্ছেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলার লোকসংস্কৃতির নানা দিক, ঢাক, ধুনুচি, ছৌ সহ বিভিন্ন জেলার শিল্প ঐতিহ্যের উপস্থাপনার জন্য প্রস্তুত শিল্পীরা। পাশাপাশি রেড রোডে গড়ে তোলা হয়েছে 12টি জেলার পৃথক সাংস্কৃতিক প্রদর্শনী। মুর্শিদাবাদের রেজিনগরে বিধানসভা উপনির্বাচনে বিজেপির জয়লাভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তিতে তাঁর প্রতি ওই কেন্দ্রের মানুষের উপহার বলে বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য মন্তব্য করেছেন। কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। রাজ্যে বিভাজন, সাম্প্রদায়িক অশান্তি, দুর্নীতি, সিন্ডিকেটের দৌরাত্ম্য নেই। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের জন্যই হিংসামুক্ত, রক্তপাতহীন ও শান্তিপূর্ণ ভোট হয়েছে। তাঁকে পদ্মভূষণ দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। কলকাতা মেট্রো রেলের কবি সুভাষ জয়হিন্দ বিমানবন্দর করিডরের অরেঞ্জ লাইনের বেলেঘাটা আইটি সেক্টর সেকশনে আজ পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই প্রথম কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের সাফল্যের সঙ্গে এই ট্রেন চালানো সম্ভব হয়েছে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: শাড়ি কুঠি, প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
1: অন্যতম শোরুম 22/20 সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
2: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
1: শাড়ি কুঠি, 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
2: এবং শাড়ি কুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা। শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
3: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম।

0: তো আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
0: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
0: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
2: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
3: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে, প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পূজোর গান।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে, পুজো প্রিভিউ, পুজো প্রিভিউ, শুধুমাত্র 107 FM রেনবোতে। পুজো প্রিভিউ, পুজো প্রিভিউ।
1: Yes, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে কিন্তু রয়েছেন জগৎ মুখার্জি পার্ক থেকে রাজা মুখার্জি স্যার, তাই তো? হ্যালো, নমস্কার।
2: নমস্কার, নমস্কার
1: রাজাদা, আমাদের শোতে আপনাকে স্বাগত।
2: নমস্কার সকলকে, আমাদের শারদীয় শুভেচ্ছা, ভালো থাকবেন, সকলের পুজো ভালো কাটুক।
1: এবার বলুন, এই যে জগৎ মুখার্জি পার্কের পুজো, একদম নর্থ কলকাতা মানেই জগৎ মুখার্জি পার্ক একটা অন্যতম নাম। নর্থ কলকাতা কেন, গোটা কলকাতা জুড়েই, সেটা কথা না, মানে এই পুজোয় এবছরের আপনাদের ভাবনা কি একটু যদি বলেন।
2: প্রথমত এবছর আমাদের 90 বছর হচ্ছে।
1: আচ্ছা,
2: আর একটা কথা আমি শুরুতেই একটু বলে রাখি, আজকের কলকাতায় যে থিম পুজোর এত রংরমা, চারিদিকে থিম মানে বিষয় ভিত্তিক প্রতিমা এবং মন্ডপ নির্মাণ, এর শুরুটা হয়েছিল কিন্তু 60-এর দশকে এই জগৎ মুখার্জি পার্ক থেকে। সেদিক দিয়ে দেখতে গেলে আমরা কিন্তু আজকে এই থিম পুজোর যে পথিকৃত, এটা প্রায় এক বাক্যে সকল শিল্পীরাই স্বীকার করে নেন। এবার আপনার প্রশ্নের উত্তরে আসি, এবছর আমাদের ভাবনা হচ্ছে যে পোশাকটির নাম হচ্ছে শঙ্কর নামা। ভারতীয় নৃত্য জগতের ইতিহাস উদয় শঙ্কর ছাড়া অসম্পূর্ণ। উদয় শঙ্কর হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি ভারতীয় নৃত্যধারাকে সারা পৃথিবীর সামনে উপস্থাপিত করেছিলেন। সেই উদয় শঙ্করের জীবন এবং তার কর্ম, এই দুটো নিয়েই আমাদের এবারে বিষয় ভাবনা। সঙ্গে থাকছে অমল পালের চিরায়ত মাতৃ প্রতিমা। আমাদের এই সমস্ত ভাবনার রূপদান করেছেন শ্রী অভিজিৎ ঘটক, অত্যন্ত পরিচিত শিল্পী। আজকের সময় যারা এসব খবর রাখেন তারা নিশ্চয়ই চিনবেন ওনাকে, আশা করি।
1: নিশ্চয়ই, নিশ্চয়ই। দাদা, একটা কথা শুধু জানতে চাই, আপনাদের পুজো কবে উদ্বোধন হচ্ছে এবছর?
2: আমাদের উদ্বোধন হচ্ছে 4th, মানে 14th।
1: ওকে, মোটামুটি 4th থেকে দর্শনার্থীদের জন্য একদম ওপেন, তাই তো?
2: হ্যাঁ হ্যাঁ, 4th থেকে আমরা রাত্রি রাত্রির বেলা থেকে সাধারণ সবাই আসতে পারবেন, সবাই উপভোগ করতে পারবেন।
1: আচ্ছা, বেশ বেশ,
2: থাকবে।
1: এবং একটু রোড
2: লোকেশনটা হচ্ছে,
1: সেটা একটু বলে
2: একটু বলে নিচ্ছি। 1 নম্বর, যদি যারা দক্ষিণ কলকাতা থেকে আসবেন মেট্রো করে, তারা সোয়া বাজার মেট্রো কিংবা খামবাজার মেট্রো স্টেশনে নেমে টুয়ার্স বাগবাজার, মানে ধরুন শামবাজার মেট্রো স্টেশনে নেমে ভূপেন বোস অ্যাভিনিউ, যতীন্দ্রমোহন অ্যাভিনিউ এবং সেন্ট্রাল অ্যাভিনিউ, এই ক্রসিংটাতে, একদম এই ক্রসিংটাতেই হচ্ছে জগৎ মুখার্জি পার্ক। মানে সোয়া বাজার মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে 1-3 মিনিট, শামবাজার থেকেও 1-3 মিনিট, মোটামুটি একদম সেন্ট্রাল পয়েন্টে আমাদের। আর যারা উত্তর বা উত্তর শহরতলি থেকে আসবেন, তারা যে কোনো বাসে বা এখন তো ডানলপ থেকে মেট্রোও পাওয়া যায়, মেট্রো করে শামবাজার স্টেশনে নেমে ওখান থেকে হাঁটা পথে 3-4 মিনিটের রাস্তা।
1: ওকে, থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো থাকবেন, ভীষণ ভালো করে পুজো কাটাবেন।
2: আপনারাও অনেক ভালো থাকুন, অনেক শান্তিতে অনেক আনন্দে কাটান পুজোটা। আর আপনাদের মধ্যে দিয়ে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই, আপনারা সকলে আসুন, আপনাদের জন্য অনেক কিছু, আমি যেটুকু বললাম তার থেকে অনেক বেশি চমক আমাদের মণ্ডপে এবছর।
1: নিশ্চয়ই, নিশ্চয়ই, আমরা প্রত্যেক বারই একটা নতুন নতুন চমক আপনাদের থেকে পেয়ে থাকি, এবছরও আশা করি তার অন্যথা হবে না, এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ,
2: অনেক অনেক ধন্যবাদ।
0: ঢাকে কাঠি পড়ার আগেই পুজোর প্রিভিউ, শুধুমাত্র 107 FM রেনবোতে। পুজো প্রিভিউ, পুজো প্রিভিউ, 107 FM রেনবোতে।

0: হ্যাঁ, সৎকে যাওয়া তো বুঝলাম, কিন্তু অনলি নট রকিং, কিছু কিছু জিনিস ইরিটেটিংও, আর দ্যাট ইজ
1: আবার শকিংও বটে। দেখো, বৃষ্টি কিন্তু আসতে চলেছে আগামী 2-3 ঘন্টার মধ্যে, একেবারে ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত 30-40 কিলোমিটার।

0: বেগে। তবে কোথায়, আমি জানি তোমার মনটা ছটফট করছে যে অপরূপা অরুণিতা কোথায় সেটা তো বলো। বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ এই বৃষ্টিপাত হতে চলেছে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে পশ্চিম বর্ধমানের বিভিন্ন জেলায়।
1: তাই যারা আজকে শপিং টপিং করবে ঠিক করেছিলে বা বন্ধুদের সঙ্গে কোনো আগমনী আড্ডার প্ল্যান করেছিলে, প্লিজ সঙ্গে একটা ছাতা রেখো, আর এই বজ্রবিদ্যুতের সময় একটু নিজেকে সেফ রেখো।
0: একদমই তাই। পশ্চিম বর্ধমানে যারা রয়েছে এই মুহূর্তে, আনাচে কানাচে শহরের যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তোমাদের জন্য চট করে জানিয়ে দিলাম যে আগামী 2-3 ঘন্টার মধ্যে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তাই একটু নিজেরা সেফ থেকো। 9999 তো তোমার ছড়া কাটিং ঢুকছে আসছে,
1: আর সেই ছড়া কাটিং আরো একবার তোমাকে শুনিয়ে দিই, মানে বাজনা না বাজালে কি আর ছড়া কাটিং হয়?
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং,
1: এন্ড দ্য ছড়া কাটিং ইজ,
0: খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে আমাদের, লিখছো। আচ্ছা, থ্যাংক ইউ সৌভিক ঠাকুরিয়া, তুমি পাঠিয়েছো মহালয়া মানে পুজো এইবার শুরু, অষ্টমী দিন কোন সুন্দরী তাকালেই মন হবে ঘুরু ঘুরু। তোমাকে সুন্দরী মেয়ে তাকানোর জন্য অষ্টমী অবধি কেন ওয়েট করতে হচ্ছে?
1: পঞ্চমী, চতুর্থী পঞ্চমী থেকে এদের শুরু।
0: হ্যাঁ দি, আমি বরানগর থেকে বলছি, শুভ মহালয়া হলো মানে পুজো এবার শুরু, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী জমে যাবে গুরু। কিন্তু নিজের নামটাই বললে না ভায়া, তাহলে তোমায় কি নামে ডাকি বলো? গুড ইভিনিং আর জে অপরূপা এবং অরুণিতা, তোমরাও এফএম রেনবো পরিবার, তোমরা এবং তোমাদের এফএম রেনবো পরিবারকে জানাই শুভ শারদীয়া। ছড়া কাটিং মহালয়া হলো মানে পুজো এবার শুরু, এবার দশমী পর্যন্ত চলবে শুধু খাওয়া দাওয়া আর ঘুরু ঘুরু। জয়দীপ রায় বাঘা যতীন থেকে।
1: একদম, কারণ এই কটা দিন যদি না ঘুরু ঘুরু করো আর খাওয়া দাওয়া করো তাহলে আর কি হলো?
0: একদমই তাই। মনিরুদ্দিন লস্কর কি লিখছো দক্ষিণ সাকরাইল থেকে, লিখছো গুড ইভিনিং আর জে ফ্রেন্ড এ অ্যান্ড এ, থ্যাংক ইউ মনিরুদ্দিন। মহালয়া হলো মানে পুজো এবার শুরু, সবাই যেন সুস্থভাবে প্রতিমা দর্শন করতে পারে পুরো। ওকে,
1: আচ্ছা, মোটামুটি তোমাদের ছড়া কাটিংও চলতে থাকুক আর তার সাথে চলতে থাকুক অরুণিতা অপরূপার বকবক,
0: এবং সেই বকবকের মাঝে তুমি যেটা করতে পারো আমাদেরকে 9999 তে আমাদের ছড়া কাটিংটা কিন্তু পাঠিয়ে দিতে পারো। অপেক্ষা কিসের জন্য করছো? আর চটপট পাঠাও। আর মিনওয়াইল আমরা তোমাকে একটা ঝাঁকানাকা গান শোনাই, গানের পর ফিরে আসছি আবার অপরূপা এবং অরুণিতা আমরা দুজনেই, তাই তো?
1: একদম।

0: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর অপরূপার সঙ্গে। আর অরুণিতা আর অপরূপার সঙ্গে উইকেন্ড ক্যাফে যখন শুনছই, তো তোমাকে একটা কথা তো বলতেই হয় বস, দ্যাট ইজ এই যে পুজোর সময় তুমি ঘোরাঘুরি করবে, খাওয়া দাওয়া করবে, কোন কোন জিনিসগুলো একটু মাথায় রাখবে আমি জানি তুমি জানো, তবুও অরুণিতা আর অপরূপার কর্তব্য বলে তো কিছু আছে নাকি?
2: একদম, আর সেই জন্যেই তোমাকে যেটা করবো, যে খাওয়া দাওয়া এবং আনন্দ কিভাবে করবে, কোন কোন ব্যামোগুলোকে দূরে রাখবে এবং কিভাবে রাখবে, সবটা তোমাকে চটপট

0: আমরা বলে দেবো। দেখো পুজোয় আমরা তো ভীষণ একটা, মানে এক কথায় বলতে গেলে আমাদের পুজোর দিন যে কটা দিন, সেই কটা দিন না আছে কোনো রুটিন, না আছে কোনো ডায়েট প্ল্যান, না আছে কিছু। আমরা শুধু যেটা করি একদম ওই ওই হাওয়ায়
1: বেরিয়ে পড়লাম, মানে ওই যে মনবা পাংক লাগা কে লাইকস টু ফ্লাই, আমাদেরও ব্যাপারটা ঠিক সেরকমই থাকে। তাই পুজোয় মানে লাইকস টু ফ্লাই মানেই তুমি যখন ইচ্ছা দাবাই নেবে, ব্যাপারটা সেরকম না। একটু নিজেকে সুস্থ রাখো, খেয়ে দে, একটু হাঁটাচলা করো, মানে একেবারে বাড়ি ফেরার সময় প্রচুর খেলে রাত দুটোর সময়, তারপরে এসে ঘুমিয়ে পড়লে পরের দিন কিন্তু ঢেকুরটি অত্যন্ত খারাপ উঠলে প্লিজ আমায় বলো না, কারণ আমি তোমায় আগে থেকে সাবধান করেছি, আর তাই সেটা তোমাকে মনে রাখতে হবে। অ্যান্ড পুজোর সময় যখন খাওয়া দাওয়া করবে, যেদিন ধরো রাত্রে ঘুরবে ঠিক করবে, তো সেদিন চেষ্টা করো, আমি জানি তুমি বলবে ওর তুমি এসব কি বলছো, পুজোর সময় রোল বিরিয়ানি ফুচকা খাবো না, তাকে কোনো হয় খাবে তো, কিন্তু সেগুলো তো রাত্রে। তাই দিনের বেলাটায় চেষ্টা করো একটু লাইট খাবার আর তার সাথে একটু জল টল খেতে, যাতে রাত্রে ঘোরাটা একদম ঠিকঠাক থাকে।
0: একদমই তাই, এবং এর এতে যেটা তোমার হেল্প হবে, তুমি না পুরো নিংড়ে আনন্দ করতে পারবে।
1: হ্যাঁ
0: জানি পুজোর সময় আনন্দ করতে গিয়ে আর খেয়াল থাকে না যে শরীরে কোথায় ব্যথা হচ্ছে, কোথায় বেদনা, সবকিছু মনে হয় যে আরে কোনো ব্যাপারই না, পুজো বস, পায়ে ফোসকা পড়ুক আর পেটে ব্যথা করুক, সবকিছু উড়িয়ে আমরা পুজোয় আনন্দ করি। কিন্তু ভুলে গেলে চলবে না, পুজোর চারটে দিন পর আবার তোমাকে কিন্তু তোমার নর্মাল রুটিনে ফিরতে হবে,
1: অফিসে যেতেই হবে।
0: একদমই তাই,
1: না হলে কিন্তু অলরেডি এমনি পকেট ফাঁকা, তার উপর যদি অফিস না যাও তাহলে তো হয়েই গেল,
0: হয়েই গেল শেষ গল্প। তো সেই জন্যই শরীরকে সুস্থ রাখতে যা যা করণীয় সেটা কিন্তু তোমাদের করতে হবে, এটাই বুদ্ধিমান বা বুদ্ধিমতীদের কাজ।
1: বাই দ্য ওয়ে আপাতত যাবো একটা ছোট্ট মানে বিজ্ঞাপন বিরতিতে,
0: তারপর
1: কি ভালো ভালো বাংলা বলছি আমি,
0: হ্যাঁ
1: তারপর ফিরে আসছি, আবার ফিরে এসে তোমাদের সঙ্গে বাকি গপ্প।

0: দুর্গা পূজোয় এবার পাহাড়ে রহস্য।
1: সেই সুর, সেই সুর এত বছর পর কিভাবে? পাপ, পাপ সব পুরনো পাপ, সব রক্তচণ্ডীর অভিশাপ।
0: একের পর এক খুন, বেড়াতে গিয়ে রহস্যের সামনে সাংবাদিক,
2: মৃত্যুর আগে হ্যালুসিনেট করছে, মারা যাবে বুঝেও কিছু করতে পারছে না।
3: এই পাহাড়ে এমন অনেক গাছ আছে যা শরীরের জন্য বিষ,
2: কিন্তু এই বাঁশির সুরের সঙ্গে এত মানুষের মৃত্যুর কি সম্পর্ক?
0: 29 বছর পর জেগে ওঠে কোন হারিয়ে যাওয়া অতীত? সত্যি কোনো অভিশাপ নাকি ঠান্ডা মাথার বদলা?
4: FM রেইনবো পূজো স্পেশালে শুনুন অমৃতা কোনারের লেখা ক্রাইম থ্রিলার কোহেলি। কোহেলি
5: 17-21 অক্টোবর প্রতিদিন রাত 10:30 only on 107 FM রেইনবো। আমাদের গল্প যে কোনো সময় শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আকাশবাণী কলকাতা।
6: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। Weekend Cafe, Weekend Cafe.

0: तुम्ही सुनछो वीकेंड कैफे 107 एफएम रेनबो ते वीकेंड कैफे वीकेंड कैफे
1: यस तुम्ही वीकेंड कैफे सुनछो अरुणिता अपरूपार संगे आर आमादेर संगे এই যে উইকেন্ড ক্যাফের আড্ডা চলছে, উইকেন্ড ক্যাফের আড্ডায় কিন্তু অনেক কিছুর মধ্যেও যেটা মিস করা যাবে না, দ্যাট ইজ আজকে তোমার যদি বার্থডে হয়, তুমি তোমার বার্থডেটা কাদের সঙ্গে শেয়ার করছো, মানে কোন বিগ শটসদের সঙ্গে নিজের বার্থডে শেয়ার করছো, সেটা কি জানতে ইচ্ছা করছে না?
2: হ্যাঁ, জানতে তো হবেই, কারণ দেখো আজকে যাদের জন্মদিন তারা ভীষণ আনন্দিত একজনের কথা ভেবে, কারণ তারা তার সাথে নিজের জন্মদিন শেয়ার করেন, আর তিনি হলেন রেখাজি,
1: মানে বলিউড ডিভা যার কথা প্রথমেই বলতে হয়, এভারগ্রিন বিউটি যার কথা বলতে গেলে যে কত রকম নাম মাথায় আসে তার কোনো কথা নেই, সেই বলিউডের বিখ্যাত ব্যক্তিত্ব রেখাজি, তার আজ জন্মদিন। এবং বলে সুন্দরীদের বয়স বাড়ে না, বয়স একটা সংখ্যা মাত্র, যিনি বারবার প্রমাণ করেছেন তারই আজ জন্মদিন। তার বহু ছবি রয়েছে, তার মধ্যে যেগুলোর কথা না বললেই নয়, যেরকম মুকদ্দর কা সিকন্দর, খুন ভারি মাং, কলিযুগ, উমরাও জান, যে ছবিটার কথা না বললেই নয়, মানে যেটা তার মানে বলা যায় একদম সিগনেচার ফিল্ম, সেই সমস্ত ফিল্ম দিয়ে যিনি বলিউডকে ভীষণ ভীষণভাবে সমৃদ্ধ করেছেন, আজ তারই হ্যাপি বার্থডে।

0: একদমই তাই, আপনি একদম এই রকমই সুন্দরী থাকুন, একেবারে এভারগ্রিন যে মানুষটিকে আমরা দেখছি প্রতিনিয়ত, সেই মানুষটি একদম এই রকমই থাকুন, এবং অভিনয় দক্ষতা, অভিনয় পারদর্শিতা যা যা আছে আপনার, আপনি যেভাবে সকলের মন জয় করেছেন সেইভাবেই এই আপনার মন জয় করার যে ক্ষমতা সেটা বজায় থাকুক। আর আপাতত আমরা রেখাজির ওই মুগ্ধতায়, একেবারে প্রেমে, মনে, মন সব কিছুতে যে ওনার প্রতি আমাদের মুগ্ধতা রয়েছে, সেই মুগ্ধতায় একটু একটা পছন্দের গান তো শুনতেই পারি।
1: নিশ্চয়ই, অবশ্যই শুনবো, অ্যান্ড দ্যাট ইজ পরিণীতা ছবি থেকে সুনিধি চৌহানের গাওয়া গান, যেখানে তাকে না আইটেম ড্যান্সে দেখা গেছে, ভাবা যায় রেখাজি অ্যান্ড আইটেম ড্যান্স, এবং স্ক্রিনে যার উপর থেকে চোখ সরানো যায় না, সেই গান এই মুহূর্তে তোমাদেরই জন্য।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়াস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর অপরূপার সঙ্গে। আর এই যে দুর্গাপুজো এসে গেল, সেই নিয়ে তো বহু গপ্প রয়েছে তোমাদের সঙ্গে। আর এই যে ছড়া কাটিং তোমাদেরকে দেওয়া হয়েছিল, সেই ছড়া কাটিংটা আরও একবার মনে করিয়ে দিই, কারণ তোমাদেরকে লিখতে বলেছিলাম 9903653992। আজকে ছড়া কাটিং,
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
1: অ্যান্ড আজকে ছড়া কাটিং যেটা ছিল, মহালয়া হলো মানেই পুজো এবার শুরু, এর পরের লাইনগুলো তোমার লিখে জানাবার কথা ছিল। তো কে লিখেছে?
2: লিখেছ তুমি, আমাদের নাম হচ্ছে উর্মিলা। উর্মিলা শিলিগুড়ি থেকে লিখছেন, বলছেন যে শারদীয় শুভেচ্ছা সহ শুভ বিকেল, আর যে অরুণিতা আর অপরূপা, ছড়া কাটিং মহালয়া হলো মানেই পুজো এবার শুরু, যদিও আকাশে মেঘের কোঁচকানো ভরু, মাসছে বাপের বাড়ি, বাঙালিকে থামানো যাবে না গুরু, প্যান্ডেলে প্যান্ডেলে শেষের দিকে আলো শিল্পের সাজুগুজু, নতুন জামা জুতোয় ষষ্ঠী থেকে চুটিয়ে হবে খাওয়া দাওয়া আর ঘোরাঘুরি শুরু।
1: ঠিক ঠিক ঠিক, একদম একদম। মানে এই যে ঘোরাঘুরি শুরু, মোটামুটি প্ল্যান সবার কিন্তু একদম ফুল প্রুফ রেডি, মানে শুধু মানে কি বলবো আর কি, এখন পুজোটা শুরু হওয়ার অপেক্ষা। আর যারা এরকম সুন্দর সুন্দর ছড়া কাটিং পাঠাচ্ছ, তাদের জন্য আমরা কিছু দেবো না তা কখনো হয়? এই নাও, এটা তোমার জন্য। ইয়েস, এরপর কে লিখেছে?
2: এরপর লিখেছো মধুমিতা ঘোষ, আমাদেরকে লিখেছো মহালয়া এলো মানে পুজো শুরু, পাঁচ দিনে পাঁচ সাজ একেবারে শুরু। আচ্ছা বেশ, 9903653992 হোয়াটসঅ্যাপে লিখেছো হাওড়া থেকে রীতা, মহালয়া মানে পুজো এবার শুরু, ছন্দ মিলিয়ে ছড়া লেখা, ছড়িয়ে দিও না গুরু, বৃষ্টির কথা ভাবলেই আমার বুক করে দুরু দুরু।
1: এক্স্যাক্টলি, আমাদের সকলেরই বুক দুরু দুরু করছে, কারণ এই যে এবছর পুজোয় প্রচুর পরিমাণে লোকজন কাঠদানা জামদানি বা মোডাল সিল্ক এসব কিনেছে, কেউ তার মোডাল ছাতা, তার মধ্যে আয়না বসানো বা কাঠদানা জামদানির কাজ করা ছাতা, এসব তো কেউ কিনেনি, ফলে বৃষ্টি হলে মানে স্টাইল স্টেটমেন্টে কিন্তু ফাঁকি পড়েই যাবে তখন।
2: একটা দারুণ বিজনেস আইডিয়া দিলে ওরু, কেন যে তোমার সাথে আমার আজ থেকে ঠিক একটা মাস আগে দেখা হলো না, তাহলে এই আইডিয়াটা নিয়ে বেশ ওই ফ্যাশনেবল কিছু ছাতা আমি কিন্তু বানানোর একটা চেষ্টা করতে পারতাম।
1: একদম, মডেলের মিরর দেয়া ছাতা বা কাঠদানা জামদানি ওয়ার্ক করা ছাতা, মানে দেখতে হু হু করে বিক্রি হচ্ছে।
2: হ্যাঁ, একদমই তাই, কারণ পূজোতে তো ছাতা আর রেনকোট, আর কি বলি, দুঃখের কথা। শুভ মহালয়ার আন্তরিক অভিনন্দন জানালাম, উইকেন্ড ক্যাফে শুনছি, খুব ভালো লাগছে, শুরু হলো মহালয়ার ছোঁয়ায় শারদীয়ার সূচনায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, তাই আজ ছড়া কাটিং বিষয়ে পুজো নিয়ে, মহালয়া মানে, মহালয়া হলো মানে পুজো এবার শুরু, আনন্দেতে কাঁপছে ভুবন, উৎসব মহাগুরু। মাধাই দাস আমাদেরকে বহুরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন।
1: মানে সত্যি তাই, উৎসব তো এবার শুরু হয়েই গেল, মানে আমরা জাস্ট এবার সবাই অপেক্ষা করে রয়েছি কবে কবে কবে।

0: মানে এই যে মানে আর পাঁচটা দিন কবে কাটবে, তারপর আমরা আর কি বেরিয়ে পড়বো।
1: একদমই তাই। আরেকটা মেসেজ ছোট্ট করে পড়ি, তুমি বানপুর নদিয়া থেকে রজত বিশ্বাস লিখছো, গুড ইভিনিং দিদি, মহালয়া হলো মানে পুজো হলো শুরু, পুজোর গান ভেসে আসলে আর কি ঘরে থাকা যায় গুরু।
0: ঠিক ঠিক ঠিক, মানে এই যে পুজোর গান মানে পুরো একেবারে দিলকো চুরালিয়া ভাইব দেয়।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো। সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: ইয়েস, উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর অপরূপার সঙ্গে। আর তোমার ছড়া কাটিং নিয়ে আরও একবার কিন্তু আমরা হাজির হয়ে গেছি, কারণ যে কটা ছড়া কাটিং বাকি রয়েছে, যতক্ষণ না অরুণিতা আর অপরূপা পড়ছে না, মনের মধ্যে সেই শান্তিটাই পাচ্ছি না, কি বলো অপরূপা?
3: হ্যাঁ গো, সত্যি তাই, মনের মধ্যে শান্তিটা কোথাও একটা বিঘ্ন ঘটছে জানো।
2: মানে এই যে তোমরা এত সুন্দর করে লিখেছো, সেটা না পড়লে চলে? তাই চলো।
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: And the ছড়া কাটিং is মহালয়া হলো মানে পুজো এবার শুরু,
3: আর বাকি দুটো লাইন তোমাকেই লিখতে হতো গুরু। তো দেখা যাক তুমি কি লিখেছো। শুভ সন্ধ্যা, মহালয়া হলো মানে পুজো এবার শুরু, উৎসবেতে সামিল হতে পরিযায়ী শ্রমিকরা ফিরছে ঘরে, তাদের যাত্রা হয়েছে শুরু। উত্তরা দাস, বহুরু ঘোষপাড়া থেকে। থ্যাংক ইউ উত্তরা। আমাদের দুজন, তোমাদের দুজনকে শারদীয়ার দুর্গা উৎসবের শুভেচ্ছা। মহালয়া মানেই পুজো এবার শুরু, তুমি আমি এই পঞ্চমী করব ঘুরু ঘুরু। রিন্টু ফ্রম নেওয়ালিপুর, নেওয়ালিপুর নিউ আলিপুর হওয়া উচিত বোধ হয়। আচ্ছা, থ্যাংক ইউ ছড়া কাটিং লিখছ। মহালয়া হলো মানে পুজো এবার শুরু, সেজে গুজে বেরিয়ে পড়ুন, সাথে থাকুক এক খান মহাগুরু।
2: মহাগুরু কাকে?
3: গণেশ বলছো কে গো? মহাগুরু গণেশ, একটু বলো না আমাদেরও, তাহলে আমরা ওই এক
2: মানে মহাগুরুর কাছে বায়না করব। মহাগুরু এগরোল খাবো, ফুচকা খাবো, উনি খাবেন তো?
3: হ্যালো সুইট বার্ডস, অরুণিতা, অরুণিতা এবং অপরূপা দেবী। পাখির বন্ধুর উমর আবির্ভাব মুহূর্তে ছাড়াই আসলাম। আচ্ছা, মহালয়া হলো মানে পুজো এবার শুরু, আবারও কোনো অজুহাত চলবে না, বাইরে বেরোতে হবে বহু বন্ধুদের সাথে, বৃষ্টির ভয় বুকটা করছে দুরু দুরু। অ্যান্ডি আমাদেরকে মেসেজ করছো।
2: অ্যান্ডি, অজুহাত ছাড়াই তো লিখতে হতো।
3: আচ্ছা, মহালয়া হলো মানেই পুজো হলো শুরু, বাঁধন ছাড়া হৃদয়টা আজি করছে উড়ু উড়ু, তোমার আমার প্রেমের কবিতা আবার হলো শুরু। পায়েল ব্যানার্জি আমাদেরকে বেলঘরিয়া থেকে মেসেজ করছে।
2: ওকে,
3: আরো বেশ কিছু মেসেজ আছে, চটপট একটু পড়ে নে।
2: মানে অ্যাট লিস্ট তাদের নামগুলো বলে দাও যারা মেসেজ করেছে।
3: হ্যাঁ, আমাদের মেসেজ করেছো অভিজিৎ সেনহাটি থেকে। মহালয়া হলো মানেই পুজো এবার শুরু, মোদের বাংলা হলো সে মাতৃভূমি, যার কদর উমা আরাধনা, তে সবার থেকে বহু গুণ উঁচু। অভিজিৎ সেনহাটি থেকে আমাদের মেসেজ করেছো, থ্যাংক ইউ অভিজিৎ। আর আপাতত আমাদেরকে কিন্তু একটা গানের ব্রেকে যেতে হচ্ছে, কারণ আজ আরও একজনের জন্মদিন।
2: ইয়েস, আজকে SS রাজামৌলির জন্মদিন, যার থেকে আমরা বাহুবলী, RRR এরকম অনেক ছবি পেয়েছি, আর তাই আজকে তার জন্মদিনেই তার পরিচালিত RRR থেকে একটা দুর্দান্ত গান।
3: আপনি খুব ভালো থাকুন স্যার, এবং এইভাবেই আমাদেরকে চমৎকার কিছু, একদম লার্জ লাইফ কিছু দেখান, নিয়ে আসুন বড় পর্দায়। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি SS রাজামৌলির পরিচালিত সিনেমা RRR থেকে এই গান শুনতে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কলকাতা মেট্রো রেলের কবি সুভাষ জয় হিন্দ বিমানবন্দর করিডোরের অরেঞ্জ লাইনের বেলেঘাটা আইটি সেক্টর স্টেশনে আজ পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের উপস্থিতিতে এই প্রথম কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমে সাফল্যের সঙ্গে এই ট্রেন চালানো সম্ভব হয়েছে বলে মেট্রো রেল এক বিবৃতিতে জানিয়েছে। ভারতীয় নৌবাহিনী নতুন যুদ্ধজাহাজ নির্মাণের জন্য বিভিন্ন শিপইয়ার্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কলকাতায় আজ প্রতিরক্ষা মন্ত্রকের অধীন নির্মাণ সংস্থা গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড বা জিআরএসি নির্মিত নেক্সট জেনারেশন অফশোর প্যাট্রোল ভেসেলের উদ্বোধনী অনুষ্ঠানে নৌবাহিনীর ভাইস চিফ অব দ্য নাভাল স্টাফ ভাইস অ্যাডমিরাল অজয় কোছর জানিয়েছেন, 10টি বড় প্রকল্পের আওতায় 78টি জাহাজ সাবমেরিন এবং 127টি ফাস্ট ইন্টারসেপ্টার ক্রাফট নির্মাণের জন্য চুক্তি সম্পাদন হবে। এবারের দুর্গাপুজো উপলক্ষে যাত্রীদের বিপুল ভিড়ের সম্ভাবনার কথা মাথায় রেখে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন আজ রাজ্য পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ এবং গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ জিআরপির পদস্থ আধিকারিকদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করে। ওই বৈঠকে উৎসবের দিনগুলিতে কার্যকরভাবে ভিড় নিয়ন্ত্রণ, যাত্রীদের নিরাপত্তা এবং স্টেশন ও সংলগ্ন এলাকায় যাত্রী চলাচল স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে বিস্তারিত পর্যালোচনা হয়। আকাশবাণী রায়পুরের ডেপুটি ডিরেক্টর বিকল্প শুক্লার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের আধিকারিক শ্রী শুক্লা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন। সংবাদ সংগ্রহ এবং সম্পাদনার কাজে তাঁর বিশেষ সুনাম ছিল। ছত্তিশগড়ে সরকারি সংবাদ প্রতিষ্ঠানে তাঁর কাজ চিরস্মরণীয় হয়ে থাকবে। গঙ্গাবক্ষে নবনির্মিত চার লেনের ফারাক্কা সেতু আগামী 15ই অক্টোবর আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
1: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, দুই নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
0: অন্যতম শোরুম 22B সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
1: 203/1 MG রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড়বাজার, কলকাতা 7।
0: শাড়ি কুঠি 1 নম্বর নজরুল পার্ক, VIP কেষ্টপুর, কলকাতা 169,
1: এবং শাড়ি কুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
0: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107

0: শুধুমাত্র 107 FM রেইনবোতে পূজো প্রিভিউ।
1: Yes, নতুন ঘন্টা মানেই আরও একটা নতুন পূজোর গল্প তোমাদের জন্য। ভারত চক্র থেকে সন্দীপদা রয়েছেন আমাদের সঙ্গে। ওয়েলকাম সন্দীপদা আমাদের শোতে।
2: নমস্কার নমস্কার, কেমন আছো তোমরা সবাই?
1: আমরা ভালো আছি, আপনি কেমন আছেন?
2: দুর্দান্ত,
1: শুভ শারদীয় আপনাকে।
2: পূজো পূজো আসলেই তো পূজোর গন্ধে এমনিতেই আমরা আনন্দে মাতোয়ারা হয়ে যাই, সারা বাঙালি সেই পূজোর কথা দিনের জন্য তাকিয়ে থাকে সারা বছর ধরে। আর যখন আমাদের মতন পুজো উদ্যোক্তারা পুজো করে, আর দমদমপাড় ভারত চক্র তোমরা সবাই জানো কলকাতা এবং কলকাতা শহরতলির অন্যতম সেরা পুজো।
1: নিশ্চয়ই, মানে ওই এই পুজোগুলোর এত ক্রেজ রয়েছে যে মানে এই যে আমরা আগে থেকে থিমগুলো সম্পর্কে জেনে যাই, এটাই কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ এক্সাইটমেন্ট আমাদের কাছে।
2: অ্যাবসলিউটলি, আর কে কোথায় থিম করছে কি করছে সেটাও একটা। আর সবচেয়ে বড় কথা, এবছর তো একটা পরিবর্তনের পুজোই বলা যেতে পারে, সেখানে সনাতনী ভাবটা কি করে মানুষ তুলে ধরছে সেটাও সবাই তাকিয়ে থাকে।
1: নিশ্চয়ই, তো এবছর ভাবনাটা কি রয়েছে আপনাদের পুজোয়?
2: আমাদের এবছর ভাবনাটা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ কেন্দ্রিক।
1: আচ্ছা,
2: মানে যেই জিনিসটা আমাদের পশ্চিমবঙ্গবাসীরা হয়তো জানেন না, বা আমাদের বাবা মারা বা ঠাকুরদাদা ঠাকুমারা যেটা জানতেন, আজকের যুগে যখন জেনজি নিয়ে বিচার করছি তাদের কাছে এটা

0: বেশি উল্লেখযোগ্য নয়। আমরা এবছর কাজ করছি বঙ্গের রথকথা নিয়ে। বঙ্গের রথকথা, এখন রথ জিনিসটা তো আমরা সকলেই জানি যে রথ হচ্ছে, সবাই যেটা মনে করি সেটা হচ্ছে পুরীর জগন্নাথের রথ, কিন্তু বঙ্গের রথকথাটা কি, এটাই হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। সেইটা নিয়ে আমাদের এবছরে কাজ।
1: মানে ইতিহাস একদম পরতে পরতে রয়েছে, তাই তো?
0: একদম।
1: বেশ দাদা, যারা অনেক দূর থেকে আসবেন বা বিভিন্ন দিক থেকে যাবেন, তাদের জন্য যদি একটু বলে দেন যে মানুষজন কিভাবে যেতে পারে, ইজিয়েস্ট ওয়ে টু রিচ ভারত চক্র।
0: এখন আমাদের দমদমপাড় ভারত চক্র গুগল ম্যাপে সবার কাছেই আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আর গুগল জেমিনাইয়ের যুগে এইটা উল্লেখ করার মতন কিছু নেই। যেই যেখান থেকেই আসে, আমাদের এখান থেকে নিয়ারেস্ট ট্রেনের স্টপ যদি আপনারা লোকাল ট্রেন বা বিভিন্ন ট্রেনে করে আসেন, দমদম জংশন, বিধাননগর, এটা যেমন লোকাল স্টপ। মেট্রোতে বেলগাছিয়া হচ্ছে আমাদের নিয়ারেস্ট স্টপ। আর আমাদের পুজোটা ইজ ওয়েল কানেক্টেড ওভার যশোর রোড অ্যান্ড ভিআইপি রোড, কাজেই যেদিক থেকেই আপনারা আসুন না কেন, আপনাদের মূল স্টপেজটা যদি ভিআইপি দিয়ে আসেন তাহলে হবে দমদম পার্ক, আর যদি যশোর রোড দিয়ে আসেন সেখানেও দমদম পার্ক বা বাগন এভিনিউ স্টপেজ,
1: ওখান থেকে
0: নেবে, খুব হেঁটে হেঁটেই মানুষ আসতে পারে। আর পুজোর সময় তো গাড়ি ঘোড়া,
1: নিশ্চয়ই নিশ্চয়ই, মানে ওই পুজোর সময় ওই হাঁটাটার মধ্যে একটা আলাদা আনন্দ রয়েছে। আরো একটা কথা জিজ্ঞাসা করিনি দাদা, আপনাদের পুজোর উদ্বোধন কবে, মানে কবে থেকে দর্শনার্থীরা আর কি মণ্ডপ দর্শন করতে পারবে?
0: আমাদের উদ্বোধন তৃতীয়ার ইভিনিং এ ঠিক করা হয়েছে, কাজে দর্শক আর দর্শনার্থীদের আমাদের অনুরোধ রইল যে তৃতীয়া লেট ইভিনিং অথবা চতুর্থীর থেকে আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা, অবশ্যই আসতে পারে।
1: থ্যাংক ইউ সো মাচ দাদা, শুভ শারদীয়া, ভীষণ ভালো পুজো
0: কাটুক। তোমাদের জন্য একটু, দর্শকদের জন্য বঙ্গের রথকথা আমি কি 30 সেকেন্ড সময় পেতে
1: পারি? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই।
0: বঙ্গের রথকথা হচ্ছে, আমরা যখন পশ্চিমবঙ্গের রথের কথা বলি তখন বিভিন্ন রথের কথা উঠে আসে, আর পশ্চিমবঙ্গের রথের সাথে দুর্গাপুজোর একটা অভ্যন্তরীণ মিল রয়েছে, এবং সেটা রবীন্দ্রনাথের ভাষায়ও শুনেছি যে রথ বলে আমি দেব, পথ বলে আমি, মূর্তি বলে আমি দেব, হাসেন অন্তর্যামী। এবং এটাই কথায় প্রচলনে আছে যে বঙ্গের রথকথা যখন আমরা বলছি রথ টানলে দুর্গা আসে। আমরা সাধারণত জানি যে রথের দিন থেকে কিন্তু আমাদের দুর্গাপুজোর প্রস্তুতি বিভিন্ন জায়গায় হয়ে থাকে, সেটা রাজবাড়িতে বলুন বা বনেদি বাড়ি থেকে বলুন বা পারোয়ারি পুজো বাড়িতে। আমাদের এইবারে উপস্থাপনায় যেটা মানুষ দেখতে পাবে যে বঙ্গের বিভিন্ন রথ, বঙ্গের রথ বলতে আমরা মহেশের রথের কথা জানি, মহিষাদলের রথের কথা জানি, গুপ্তিপাড়ার রথের কথা জানি, এরকম এরকম রথের কথা আমরা জানতে পারবো যেগুলো হয়তো রাজবাড়ির ভেতরেই প্রদক্ষিণ করত।
1: আচ্ছা,
0: এই জিনিসটাকেই তুলে ধরা, এবং সেটা একটা সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আমাদের এবছরের শিল্পী মানস দাস। তার সাথে প্রতিমায় রূপদান করেছেন সৈকত বসু, লাইটে কুণাল পাঠক, এবং আমাদের আবহ সঙ্গীত, আমি আমি যেটা বলতে পারি এটা অত্যন্ত আনন্দদায়ক হবে যে মানুষ যখন একটা রথের মধ্যে প্রবেশ করবে তাদের মনের ভিতরে যে বাজনাটা বাজবে, যেটা দীপময় তৈরি করেছে, সেটাতে কিন্তু মানুষ এমনিতেই নাচবে, তারা তার মানে অন্তরের আত্মাটা সামনে বেরিয়ে পড়বে। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা আমরা শুনেছি, সেই ইতিহাসটাকে তুলে ধরাই হচ্ছে এবারে ভারত চক্র প্রতিষ্ঠা।
2: থ্যাংক ইউ সো মাচ। পুজো খুব ভালো কাটুক, এবং শারদীয় শুভেচ্ছা রইল আপনাকে এবং আপনার পুরো টিমকে। দেখা হচ্ছে,
0: আগাম শুভেচ্ছা সমস্ত তোমাদের শ্রোতা বন্ধুদের এবং তোমাদেরকে, শুভ শারদীয়া, এবং অবশ্যই আমরা চাই তোমরা আসো, আমাদের মণ্ডপ প্রদর্শন করো, এবং অবশ্যই আগামী দিনে তোমাদের এই মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে বা এই FM এর মাধ্যমে, রেডিওর মাধ্যমে আমরা চাই সেটার প্রচার আরো হোক, বাংলার বা বঙ্গের রথকথার প্রচারটা আরো হোক। ধন্যবাদ।
2: থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ, সুস্থ থাকুন, ভালো থাকুন।
3: ফাঁকে কাঠি পড়ার আগেই পূজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ 107 FM রেনবোতে।
1: Yes, তোমরা শুনছো আমাদের সঙ্গে FM রেইনবোতে উইকেন্ড ক্যাফে। আর আজকের উইকেন্ড ক্যাফেতে কিন্তু বিভিন্ন পূজোর প্রিভিউ অলরেডি তোমরা জানতে পেরে গেলে, কিন্তু ঘড়ির কাঁটা এমন জায়গায় গেছে এবার কিন্তু আমাদেরকে বলছে টাটা বাই বাই করতে হবে। কিন্তু টাটা বাই বাই এর আগে তোমাদের জন্য একটা দুর্দান্ত চমক, যেটা থাকে প্রত্যেক দিনই থাকে, বাট আজকে সেই চমকটাকেই লুকিয়ে রেখেছিলাম এতদিন। দ্যাট ইজ দিনেককে তিন গানের হ্যাট্রিক থাকলো তোমাদের জন্য, পরপর তিনখানা গান। আপাতত অরুণিতা আর অপরূপা বলবে
2: টাটা। প্লিজ সবাই খুব ভালো থেকো, আর পুজো সবার খুব শান্তিতে সুস্থভাবে সুন্দরভাবে কাটুক, শরীরের যত্ন নিও, প্রচণ্ড আনন্দ করতে গিয়ে ভুলে যেও না কিন্তু যে পুজো চলে যাওয়ার পর আবার কাজে ফিরতে হবে, তাই শরীর সুস্থ রেখে আনন্দ করাটা ভীষণ জরুরি।
1: ওকে টাটা।
3: FM রেনবোতে তিন একে তিন, তিন একে তিন।

0: FM Rainbow-তে 3-3 গানের হ্যাট্রিক গানের হ্যাট্রিক
1: এ ঢাকি ঢাক বাজাতো।

ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। আজ মহালয়া, পিতৃপক্ষের অবসানের দিন আজ অমাবস্যায়। সারাদিন ধরেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ চলে। দেবীপক্ষের সূচনায় বাঙালির ঘরে ঘরে শুরু হয়েছে দুর্গাপুজোর কাউন্টডাউন। সন্ধ্যায় শহরের রাস্তায় উৎসাহীদের ভিড় দেখা যাচ্ছে। এদিকে দুর্গোৎসব উপলক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে চলছে বিশেষ অনুষ্ঠান। উপস্থিত আছেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন, মিঠুন চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্টজন ও রাজ্য মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা। দুর্গাপুজো উপলক্ষে প্রত্যাশিত যাত্রীভিড় সামাল দিতে এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের DRM রাজীব সাক্সেনা আজ রাজ্য পুলিশ, কলকাতা ট্রাফিক পুলিশ ও রেল পুলিশের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। যানজট এড়াতে 15 থেকে 21 অক্টোবর শিয়ালদা স্টেশনের পার্কিং এলাকা বন্ধ থাকবে। কলকাতা মেট্রোর কবি সুভাষ জয়হিন্দ বিমানবন্দর করিডোরের অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে IT সেন্টার পর্যন্ত পরীক্ষামূলকভাবে আজ ট্রেন চালানো হয়। রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের উপস্থিতিতে সফলভাবে এই ট্রায়াল রান সম্পন্ন হয়। গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড GRSE নির্মিত নেক্সট জেনারেশন অফশোর পেট্রোল ভেসেল শ্রেয়সের আজ উদ্বোধন হয়েছে। অনুষ্ঠানে নৌবাহিনীর জন্য তৈরি 4টি অত্যাধুনিক অফশোর পেট্রোল ভেসেলের মধ্যে এটি তৃতীয় যুদ্ধজাহাজ। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত তার প্রতিবেশী ও বাইরের দেশগুলির ঘটনাবলীর ওপরেও নজর রাখছে। সামরিক কৌশলগত ব্যবস্থাগুলির রূপায়ণ ও আধুনিক যুদ্ধের বড় পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে এটা দরকার বলে তিনি মন্তব্য করেছেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় শিখদের বিখ্যাত তীর্থস্থান হেমকুণ্ড সাহিব আজ শীতকালের জন্য বন্ধ হয়ে গেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের

পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ, এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনে দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কলকাতা মেট্রোর কবি সুভাষ জয়হিন্দ বিমানবন্দর করিডোরের অরেঞ্জ লাইনে বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত পরীক্ষামূলকভাবে আজ ট্রেন চালানো হয়।

রেল বিকাশ নিগম লিমিটেড কর্তৃপক্ষের বিশেষজ্ঞদের উপস্থিতিতে সফলভাবে এই ট্রায়াল রান সম্পন্ন হয়। এবার শুরু হবে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেম বা CBTC-র পরীক্ষামূলক কার্যক্রম। এই পরিষেবা চালু হলে নিউ গড়িয়া থেকে খুব কম সময়ে সেক্টর 5 পৌঁছানো সম্ভব হবে। প্রধানমন্ত্রী কৃষি সিঁচাই যোজনার আওতায় জলবিভাজিকা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এই রাজ্য উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। পশ্চিমাঞ্চলের জল সংরক্ষণ, সেচ সম্প্রসারণ, দীর্ঘমেয়াদী কৃষি এবং গ্রামীণ জীবিকার উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে বলে কৃষি দপ্তরের তরফে জানানো হয়েছে। বর্তমানে বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই 6 জেলায় 27টি জলবিভাজিকা প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অ্যাডোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দুধরনের সদস্য পদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023-এ G20 সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্য পদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তা উল্লেখ করেন। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে নতুন দিল্লি। সরকার বলেছে, যে কোনো সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে নিরস্ত্রীকরণ বিষয়ক প্রথম কমিটির বৈঠকে ভারতের স্থায়ী মিশনের সিনিয়র উপদেষ্টা আনমোল শের বেদি বলেন, সন্ত্রাসবাদে মদতদাতা এবং জঙ্গি হামলার মূল চক্রান্তকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না ভারত। ইউক্রেনের ঝাপোরিজিয়া অঞ্চলে রুশ হামলায় অন্তত 11 জন নিহত এবং 16 জন জখম হয়েছেন। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিন পরেই রাশিয়ার এই হামলা। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: মাসে বিদ্যুতের বিলটা এত কম,
1: কমবেই তো। আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুভ বিজলি যোজনায়।
0: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
1: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
0: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
1: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। কেন্দ্রীয় বন্দর জাহাজ এবং জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরশাহীর শারজা অ্যাঙ্কারেজে পানামার পতাকাবাহী অপরিশোধিত তেলবাহী ট্যাঙ্কারে গতকাল ড্রোন হামলার পরে জাহাজে থাকা 22 জন নাবিক নিরাপদ ও সুস্থ আছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানান, ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করতে সরকার জাহাজ চালক সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। নতুন দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভস্থলে পৌঁছানোর চেষ্টা করলে আজ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে দিল্লি পুলিশ আটক করে। কংগ্রেস জনতা পার্টির ডাকা এই বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। আটকরা নাগরিকদের পরপর ছেড়ে দেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সিজেপির ডাকা এই বিক্ষোভকে কেন্দ্র করে জাতীয় রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোনো অবনতি না ঘটে সেজন্য দিল্লি পুলিশের পাশাপাশি মোতায়েন আধাসামরিক বাহিনীও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের খরা পরিস্থিতি মোকাবিলা এবং রাজ্যজুড়ে জল সংরক্ষণ ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে সকল বিভাগকে একজোট হয়ে পরিকল্পিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি পানি আড়ভা পানি জিরভা উদ্যোগকে অগ্রাধিকার দিয়ে বৃষ্টির জলের প্রতিটি ফোঁটা ধরে রাখার কথা বলেছেন। মহালয়ার সন্ধ্যায় আজ ইডেন গার্ডেন্সে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ সংস্কৃতি ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিরা। মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানান, গত বছরের তুলনায় এবার 12,400টি নতুন দুর্গাপুজো সরকারি অনুমোদন পেয়েছে। মহালয়ার দিন রাজ্যে একক জরুরি পরিষেবা 112 ফোন নম্বরের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। কলকাতার রেড রোডে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী এই পরিষেবার সূচনা করেন। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু 7:00। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: হ্যালো এন্ড ওয়েলকাম টু উইকেন্ড ফিল্মি ফিভার। আর আজকে

0: একদম ভোরবেলা রেডিও ফেডিও চালিয়ে একদম বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী শুনে একদম দিনটা শুরু করে ফেলেছি, এবং সবাই আজকে দেখতে পাচ্ছি প্রচণ্ড আনন্দের মুডে আছে। সবাই রাস্তায় বেরিয়ে পড়েছে, লাইট ফাইট জ্বালিয়ে একদম ঝাঁ চকচকে একটা ব্যাপার। এবং এই পুজোর আবহে ফিল্মি ফিভারে আজকে বাসু আর বিহঙ্গী তোমাদের সঙ্গে কথা বলবে বিভিন্ন ফিল্ম এবং তাদের ফান্ডা নিয়ে।
1: এক্স্যাক্টলি, আর যেটা হয় মানে বাসুর সঙ্গে যেহেতু আমার অনেক পরে পরে শো পড়ে, আর সেই কারণেই বাসু ভুলে যায় যে এখানে আমি শুধুই বিহু। যাই হোক, পুজোর সময় যেটা একটু আগেই বাসু বলছিল যে রাস্তা দিয়ে যখন আমরা আসছিলাম পুরো প্রচুর মানুষ বেরিয়ে পড়েছে, এবং সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে সবাই নতুন টতুন জামা টামাও পরে ফেলেছে, যেখানে কিনা আমি এখনও পর্যন্ত আজকে শনিবার হয়ে গেল, পরে শনিবার থেকে পরে শুক্রবার থেকে ইনফ্যাক্ট পুজো পুরো দামে শুরু হয়ে যাচ্ছে, একটা কিচ্ছু কেনাকাটা করার সুযোগ পাইনি। কিন্তু তা সত্ত্বেও পুজোর সময় চারটে বাংলা ছবি রিলিজ করছে, বেরোচ্ছে বেশ কিছু হিন্দি ছবি, সেসব নিয়েই তোমাদেরকে জানাবো। এছাড়াও যেটা জানাবো সেটা হলো যে এই যে পুজো, আর সেই পুজোতে যে তোমরা কী কী করতে পারো, মানে কোথায় যদি খোড়া ভিড়ে বেরোতে ইচ্ছা না করে তাহলে বাড়ি বসে কী কী দেখতে পারো, সেই সমস্ত চেকলিস্ট নিয়ে তোমাদের সঙ্গে আমরা সব আপডেট দেবো। তবে তার আগে যেটা করব সেটা হলো একটা গান শোনাবো। গানে পরে ফিরে আসছি নিয়ে বক্স অফিসের বাজিমাত, মানে কে হিট কে মিস টেক্কা।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
3: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
4: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
3: শ্যামলী ভট্টাচার্য।
5: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
3: পল্লব কুমার ঘোষ।

কৃষ্ণা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ওভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশটা ভেঙেছে বা।
1: দিলাশা চৌধুরী। দিশা রায়।
5: ডাকছে নদী, আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীলখাম।
1: সুদেশনা গঙ্গোপাধ্যায়।
6: এলো এলো দুপকা এলো, হেই বলো সবাই দুপকা এলো।
1: শারদীয়া পুজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
7: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। Weekend Filmy Fever. Weekend Filmy Fever. Dekka, ke hit, ke miss. Dekka, Dekka.
8: যেটা ব্যাপার হলো সেটা হলো, চলে এসেছি যেমনটা বলেছিলাম যে বক্স অফিসের কালেকশন নিয়ে। আগের সপ্তাহে মানে এই 2-3 অক্টোবর কিয়া হুয়া থা, কিয়া হুয়া থা মানে দৃশ্যম 3 রিলিজ করেছিল, যে দৃশ্যম এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমাদের সবার ভীষণ ভীষণ এক্সাইটমেন্ট থাকে। অজয় দেবগন তব্বু অভিনীত সেই দৃশ্যম 3 বক্স অফিসে এসেছে। আর যেটা হয়েছে সেটা হলো সারা ভারত জুড়ে তোমরা মোটামুটি ফাটিয়ে দেখে ফেলেছো দৃশ্যম 3।
9: এক্স্যাক্টলি, এবং দৃশ্যম 3 একটা অসাধারণ রেকর্ড করতে চলেছে। যদি সেটা হয় তাহলে দৃশ্যমের ফ্র্যাঞ্চাইজির প্রথম মানে প্রথম 3 ফিল্মই হয়তো এমন ফিল্ম যারা দাঁড়াবে যেগুলো প্রায় 400 কোটির ব্যবসা করে ফেলেছে। এবং দৃশ্যমের এই তৃতীয় যে দেখতে পাচ্ছি ভাগটা আমরা, সেটা এখন বিশ্বব্যাপী আয় করে ফেলেছে 407 কোটি টাকা। ঠিক আছে, 407 কোটি টাকা মানে কিন্তু চেংড়ামো নয়, মানে এটা কিন্তু ব্লকবাস্টার হিট হওয়ার দিকে এগোচ্ছে।
8: একদমই তাই। আর এই দৃশ্যম 3 যেটা হয়েছে, আগের দুটো কাস্টে আমরা দেখেছিলাম অক্ষয় খান্না রয়েছে, এবার একজন আনকোরা নতুন মানুষ যুক্ত হয়েছেন, তিনি হলেন প্রকাশ রাজ, আমার ভীষণ পছন্দের একজন অভিনেতা। আপাতত তোমাদের জন্য রইল দৃশ্যম 3 থেকে একটা সুন্দর গান, না দৃশ্যম 3 থেকে না, দৃশ্যম থেকে একটা গান। অনেকদিন এই সিঙ্গারকে আমি অন্তত পক্ষে বাংলা ছবিতে পাইনি, তবে হিন্দি ছবিতে তিনি কিন্তু বেশ চুটিয়ে গান গেয়ে যাচ্ছেন। গেস করো তো কার গলা।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। টেক্কা, কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
1: বাজু আর বিহঙ্গি আবারও ফিরে এসেছি উইকেন্ড ফিল্মি ফিভারে, আর এই মুহূর্তে আমরা কথা বলছি টেক্কা নিয়ে এবং যে ফিল্ম রিলিজ করেছে সে কত আর্ন করেছে সেটা নিয়ে। একটা হিন্দি ফিল্ম তো গেল যেটার নাম দৃশ্যম, যেটার তৃতীয় ভাগ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন থিয়েটার্সে ফাটিয়ে ব্যবসা করছে। এইবার একটা বাংলা ফিল্মের কথা বলবো, যে বাংলা ফিল্মে আমরা দেখতে পেয়েছি প্রিয়াঙ্কা সরকারকে।
2: এক্স্যাক্টলি, প্রিয়াঙ্কা সরকার ছাড়াও সেই ছবিতে রয়েছেন সাহেব চট্টোপাধ্যায়, এছাড়া আরও অনেক স্টার কাস্ট রয়েছে। সেই ছবির নাম হলো অটবি। সেই ছবিটি কিন্তু রিলিজ করেছিল 25শে সেপ্টেম্বর নাগাদ। এখনও বেশ কিছু হলে সেই ছবি রইলেও যা হয় আর কি, বাংলা ছবি দেখতে যে মানুষজন খুব একটা হলমুখ হন তা তো নয়। যদিও পুজোর চারটে ছবি নিয়ে আমাদের এক্সপেকটেশন রয়েছে, তবু এই ছবিটাতে যেটা হয়েছে যে ছবিটা ভীষণই ভালো, একটা অন্যরকম রহস্য রোমাঞ্চে ভরা হলেও এই ছবিটার বক্স অফিস কালেকশন কিন্তু একদমই ভালো নয়। মোটামুটি যদি ইনসাইডার নিউজ হয় তাহলে 10 থেকে 15 লাখের মতো মাত্র ইনকাম হয়েছে। তবে আশা রাখছি যে আবারও হয়তো এই ছবিটা না হলেও অন্য কোনো বাংলা ছবির হাত ধরে বাংলা ছবি আবার ফিরবে, আবারও আমরা বলতে পারবো যে হ্যাঁ, মানে হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে ইন্ডিয়া থ্যাংকস টুমারো। আপাতত যেহেতু প্রিয়াঙ্কা সরকারের কথা হচ্ছে, আর প্রিয়াঙ্কা সরকার যারা যারা ধরো 90s কিডস আমরা, বাট আর্লি 2000-এ জন্মেছি, তাদের কাছে ওই 2007-08 সেই সময়টা যখন রাহুল এবং প্রিয়াঙ্কা প্রথম একটা ছবি করেছিল যে ছবির নাম ছিল চিরদিনই তুমি যে আমার, সেই ছবি থেকে একটা গান রইল তোমাদের জন্য। জানি না কেন এই গায়িকাকেও বহু দিন কিন্তু আমরা আর খুঁজে পাই না। তিনি হলেন জুন ব্যানার্জী।

0: শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, বলিউডের সিনে ফান্ডা, বলিউডের সিনে ফান্ডা।
1: Yes, শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার। তোমাদের সঙ্গে রয়েছি বিহু, আর সঙ্গে রয়েছে বাসু। যেটা হয়েছে সেটা হলো যে এই যে বোম্বেতে মানে মুম্বাইতে অনেক কিছু ঘুরে যায়, যে সমস্ত খবর হয়তো আমরা সবসময় বলে উঠতে পারি না, তবে সেই নিয়ে তো ডিসকাশন হয়। জানো তো, বহুদিন আগে শাহরুখ খান বলেছিলেন যে আগর কিসি চিজ কো পুরি দিল সে চাতে হো তো পুরি কায়নাত উসকো মিলানে কে লিয়ে ব্লা ব্লা ব্লা, ভুলে গেছি আমি। তারপর তো সেটাই হচ্ছে, মানে এর আগে সঞ্জয় লীলা বনশালী আর করিনা কাপুরের একাধিক কাজের কথা উঠলেও ফাইনালি কিন্তু তারা কোনোদিনই কাজটা করতে পারেননি। এই যেমন ধরো, সঞ্জয় লীলা বনশালী প্রথমে চেয়েছিলেন যে হাম দিল দে চুকে সনম ছবিতে ঐশ্বরিয়ার বদলে তিনি নেবেন কাকে, করিনা কাপুর খানকে, তখনও খান হননি যদিও। পরবর্তীকালে ভেবেছিলেন যে ঠিক আছে, হাম দিল দে চুকে সনমে রাজি হলো না, অ্যাটলিস্ট দেবদাসে আমরা তাকে নেব। সেটাতেও যখন রাজি হলো না, তখন সঞ্জয় লীলা বনশালী ভেবেছিলেন যে রামলীলার জন্য অ্যাপ্রোচ করবেন করিনা কাপুর খানকে, কিন্তু আনফর্চুনেটলি সেই ছবিটাও কিন্তু সঞ্জয় লীলা বনশালী আর করিনা কাপুরের একসঙ্গে করা হয়ে ওঠেনি। তবে ফাইনালি বলিপাড়াতে শোনা যাচ্ছে যে এরকম কিছু একটা ঘটতে চলেছে। ফাইনালি করিনা কাপুর অ্যাগ্রি করেছেন, তিনি সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে একসঙ্গে ছবি করবেন, আর তার ফলে আমরা জানি সঞ্জয় লীলার ছবি মানেই একটা লার্জার দ্যান লাইফ ব্যাপার, আর বড় বড় সেট আর অনেক অনেক টাকা খরচ। আপাতত সেটা হচ্ছে কিনা সেটা তো অবশ্যই আমাদের নজর থাকবে। তবে সঞ্জয় লীলা বনশালীর কথা যখন উঠল, তখন তার সেই ছবি, তার সেই আইকনিক ছবি যেখানে পরতে পরতে মিশেছিল নস্টালজিয়া, পরতে পরতে মিশেছিল বাঙালিয়ানা, সেই ছবি অর্থাৎ দেবদাস থেকে একটা গান রইল তোমাদের জন্য। গানে পরে ফিরে আসছে বিহু আর বাসু শুধুমাত্র উইকেন্ড ফিল্মি ফিভারে।
2: এ মাসে বিদ্যুতের বিলটা এত কম,
3: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যগর মুভ বিজলি যোজনায়।
2: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
3: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা, এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
2: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
3: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
4: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পুজোর গান।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
5: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য।
6: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
2: পল্লব কুমার ঘোষ।
7: আকাশটা ভেঙেছে বাঁধ।
2: দিলাশা চৌধুরী। দিশা রায়।
8: ডাকছে নদী, আয় আয় বয়ে যায়, আকাশ পাঠালো নীলখাম।
2: সুদেশনা গঙ্গোপাধ্যায়।
9: এলো এলো দুক্কা এলো, হেই বলো সবাই দুক্কা এলো।
2: শারদীয়া পূজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 শারদীয়া পূজোর গান।

0: এই গানে দেখা গেছে কোন বিখ্যাত নায়ক নায়িকা জুটিকে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে, প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
3: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
4: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
3: শ্যামলী ভট্টাচার্য।
5: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
3: পল্লব কুমার ঘোষ।
6: আকাশটা ভেঙেছে বাঁধ।
3: দিলাশা চৌধুরী।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10 মিনিটে। শারদীয়া পুজোর গান।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। বম্বে টকিজ, বম্বে টকিজ, বলিউডের সিনে ফান্ডা, বলিউডের সিনে ফান্ডা।
1: বাসুয়ার বিহু আবার ফিরে এসেছি উইকেন্ড ফিল্মে ফিভারে, এবং এই মুহূর্তে ফিল্ম নিয়ে যেসব গল্প আছে আমাদের হচ্ছে, তার মধ্যে একটা গল্প আমাদেরকে বলতেই হবে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে রামায়ণ নিয়ে যে জনজোয়ার চলছে, যে উন্মাদনা চলছে, তো আমরা জানি যে খুব শিগগিরই দিওয়ালিতে একটা ফিল্ম আসতে চলেছে রামায়ণ নিয়ে। তাছাড়াও কিন্তু বেশ কিছু রামায়ণের ভার্সন এই মুহূর্তে চলছে। তবে 1987 সালের জনপ্রিয় ধারাবাহিক রামায়ণের রাম আর সীতা, মানে অরুণ গোভিল এবং দীপিকা চিকলিয়া, প্রায় 39 বছর পর আবার এক সঙ্গে পর্দায় ফিরতে চলেছেন, এবং তাদের নতুন ছবি নোটিস ওটিটিতে মুক্তি পাওয়ার কথা 6 নভেম্বর।
2: ইয়েস, আর যেটা ব্যাপার সেটা হলো যে এই যে অরুণ গোভিল এবং দীপিকা চিকলিয়াকে নিয়ে কিন্তু এত দিন পরেও মানুষের মনে ভীষণ এক্সাইটমেন্ট কাজ করে। আমি অ্যাকচুয়ালি আমার বাবার কাছে গল্প শুনেছি, সেই সময়তে যখন রামায়ণ সিরিয়ালটা হয় সেই সময় তো বাড়িতে, বিভিন্ন বাড়িতে এত টিভি ছিল না, ধরো পাড়ার মধ্যে একটা বাড়িতে টিভি ছিল, এবং যখন রামায়ণ টেলিকাস্ট হতো সেই সময়তে নাকি পুরো পাড়া সেই বাড়িতে গিয়ে মানে একদম মানে ভিড় করতো। স্পেশালি মানে বাবা বলেছে যেহেতু আমাদের বাড়িতে টিভি ছিল, পুরো পাড়া একদম ঝাঁপিয়ে এসে সেই বাড়িতে আসতো আমাদের বাড়িতে। এবং তারপর যেটা হতো একটা ছোটোখাটো পিকনিক, মানে সেখানে রান্না করতেন আমার ঠাকুমা এবং পাড়ার সমস্ত ছেলেমেয়েরা একসঙ্গে মজা করতো, একটা অন্য রকম ব্যাপার ছিল। আফটারঅল রামায়ণ বলে কথা, এবং যে দুজন মানুষ ছিলেন এত বছর কেটে যাওয়ার পরেই রাম সীতা বললে কিন্তু তাদের কথাই আমাদের মনে আসে। যাই হোক, উইকেন্ড ফিল্মি ফিভারে রয়েছে বাসু আর বিহু, তোমাদেরকে একটা কুইজ শুনিয়েছি, সেই কুইজের আনসার কিন্তু 9903652992 তে তোমরা দিতে ভুলো না। তবে রামায়ণ নিয়েই যখন কথা হচ্ছে, একটা সুন্দর একটা মিষ্টি গান রইল তোমাদের জন্য।

0: এই গানে দেখা গেছে কোন বিখ্যাত নায়ক নায়িকা জুটিকে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: শুধুমাত্র 107 FM রেনবোতে পুজো প্রিভিউ।
3: হ্যাঁ, পুজো মরশুম চলে এসেছে এবং 107 FM রেইনবো সেই পুজোটা যে সেলিব্রেট করবে না তা তো হতে পারে না। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষ গেস্ট, যিনি যোধপুর পার্কের পুজোর একজন কর্মকর্তা, তার নাম সুমন্ত রায়। সুমন্তবাবু কেমন আছেন?
4: নমস্কার, ভালো আছি। আপনি কেমন আছেন?
3: আমি ভালো আছি। আপনার পুজো কেমন কাটছে?
4: একটু খাটনি বেড়েছে, একদম মানে ক্লোজ হয়ে পড়েছে তো
3: আপনাদের পুজোর থিম কি?
4: আমাদের পুজোর থিম মানে যেটা বিষয় আমরা,
3: আচ্ছা
4: কি এই গুপ্তায়ন, কোন গুপ্তধনের সন্ধানে? হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ ঠিক গুপ্তধনের সন্ধানে ব্যাপারটাকে আমরা প্রকাশ করছি। যেরকম ভাবে আমরা একটা গুপ্ত যুগের যেসব আর্ট এন্ড কালচার আছে সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করছি। অনেকে তো আজকাল মানে বলতে পারেন সোনা গয়না বা অথকে মনে করে গুপ্ত ধন, কিন্তু গুপ্ত যুগে তাদের যে আর্ট এন্ড কালচার ছিল, যদি আপনি মানে অঙ্কুর কথা বলেন সেটাও সৃষ্টির সেই সময়, যদি আপনি বলেন তাদের এই আর্ট আমাদের যে আজকে আমরা যেসব শিল্পকলা গুলো দেখতে পাই সেগুলো কিন্তু ওই গুপ্ত যুগে স্বর্ণ যুগ ছিল, ওটা কিন্তু ওই সময় সব তৈরি। তো ওই জিনিসগুলোকে আমরা রাখার চেষ্টা করছি প্যান্ডেলের আশেপাশে সব জায়গায়। তার কারণ হচ্ছে আমরা একটা জিনিস চেষ্টা করছি, যেটা মূল মন্ত্র আমাদের, সেটা হচ্ছে যে আমাদের পুরোনো ইতিহাসটাকে ভুললে হবে না। এই যে আর্ট এন্ড কালচার নিয়ে আমাদের দুর্গাপুজো হয়, সত্যিকার আজকাল দুর্গাপুজোটা বলতে পারেন একটা মানে আর্ট ফেস্টিভ্যাল মতন হয়ে গেছে,
3: আর্ট ফেস্টিভ্যাল। ঠিক
4: সেক্ষেত্রে তার সূত্রপাত কোথায় ছিল? তো সূত্রপাত সেই সেই স্বর্ণ যুগটাই ছিল, সেটাই তুলে ধরার চেষ্টা। আর একটা জিনিস আমরা করছি, যেটা আমরা সত্যিকারে বলছি, আমরা বহু পুজো কমিটি এই জিনিস করেনি, সেটা হচ্ছে ধরুন আপনি আমার প্যান্ডেলে ঢুকলেন, ঢুকে বেরোবেন, ততক্ষণ আপনি মা দুর্গার মুখ দেখতে পারবেন। এবার আপনার কাছে বেশ জিনিসটা অবাক লাগবে যে কি করে দেখবেন মা দুর্গার মুখ। আমি ধরুন ওখানে আর্ট এন্ড কালচারের সব ওয়াল আছে এবং তাতে আপনার করা আছে সেই আপনাকে যেটা বললাম গুপ্ত যুগে যেসব ধর্মগুলো পালন করা হয়, হিন্দুইজম, জৈনিজম, তারপর আপনার এই তিনটে প্রদীক্ষণ করতে হবে। ইভেন আপনি হাঁটছেন মা দুর্গা সেখানে সেখানে আপনাকে আপনার সামনে পাচ্ছেন, তো আপনাকে মানে এটা খানিকটা আমি লোকাতে পারি কিন্তু আমি লোকাচ্ছি না, দিন কমে যাবে না। মা দুর্গা আপনার সঙ্গে আছে, যে আপনাদের যে এই দুর্গাপুজো কি আমরা সারা বছর যেন ভালো থাকি, এই যে আমরা গিয়ে অঞ্জলি দেওয়ার সময় এইগুলো আমরা করি যে মা আমাদের সবাইকে ভালো রেখো, সকলকে ভালো রেখো, সেইটাই একটা তুলে ধরার জন্য ওই মা দুর্গা যে ভ্রমণ
3: একবার যোধপুর পার্কে আপনাদের পুজোয় কিভাবে পৌঁছানো যায় তার একটা রুট ম্যাপ বলতে পারবেন?
4: হ্যাঁ, যদি গড়িয়াহাটি থেকে আসেন বা ধরুন আপনি পালিগঞ্জ থেকে আসেন, তাহলে আপনাকে সেলিমপুর বাস স্ট্যান্ডের থেকে এগিয়ে গিয়ে ডান হাতে ঢুকে যাচ্ছেন যোধপুর পার্ক। যদি আপনি রবীন্দ্র শর্মা মেট্রোয় নামেন, ওখান থেকে অটো পাওয়া যায়, যাদবপুর থানা অবধি অটো পাওয়া যায়। যাদবপুর থানা থেকে এলে ব্যাক করে এলেই যে কোনো যাদবপুর থানা, ওখানে যে কোনো গলিতে ঢুকলেই যোধপুরকে লাইট এবং প্যান্ডেল সবই দেখা যায় যদি আপনি দূরদর্শনে থেকে ঢুকতে চান। আর যদি আপনি আসেন ধরুন ভেতর ভেতর দিয়ে ঘুরে ঘুরে লেক গার্ডেন্স ব্রিজ দিয়ে, তাহলে আপনাকে লেক গার্ডেন্স এর পর যে কোনো গলি ধরলেই যোগপাক পুজো কমিটিতে পেয়ে যাবেন।
3: অসংখ্য ধন্যবাদ সুমন্তবাবু। সুমন্তবাবু ছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে, এবং এই মুহূর্তে একটা গান রইল তোমাদের সাথে এবং তারপরে ফিরে আসবো।

0: এই গানে দেখা গেছে কোন বিখ্যাত নায়ক নায়িকা জুটিকে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে

0: আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।
3: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
1: পল্লব কুমার ঘোষ।
4: আকাশটা ভেঙেছে বাঁধ।
1: দিলাশা চৌধুরী।

0: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: তাহলে শুরু করি ইনভেস্টিং এর।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: হ্যাঁ, তো চলে এসেছি সিনে কুইজের সঠিক উত্তরদাতাদের নাম নিয়ে। প্রথম সিনে কুইজের তারা হচ্ছেন শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, তন্ময় ভবানীপুর থেকে, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, তরুণ মণ্ডল দিল্লি থেকে, সৌরভ মেটিয়াবুরুজ থেকে, শুভ দেব বরাহনগর থেকে, তুহিন ডায়মন্ড হারবার থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, প্রশান্ত ধক বড়গাছিয়া থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, ত্রিপর্ণা নস্কর নলপুর থেকে, পিন্টু সাউ মুম্বাই থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, গণেশ ডোমজুর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, আশিস দাস বরিশা থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, সোনালী কালীঘাট থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, বিজয়া লেকটাউন থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে এবং আভা লস্কর হাওড়া থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন।
2: তোমাদের সবার জন্য রইল বিহু এবং বাসুর তরফ থেকে একটা। আর সঠিক উত্তরটা কি?
1: সঠিক উত্তরটা হচ্ছে যেই দুজন লেজেন্ডের জন্মদিন আই পরপর দুদিন আজ এবং কাল মিলিয়ে, অমিতাভ বচ্চন এবং রেখাজি। রইল গানটা তোমাদের জন্য, ফিরে আসি বাসু এবং বিহু, তোমরা শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার।

0: এই গানে দেখা গেছে কোন বিখ্যাত নায়ক নায়িকা জুটিকে?
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। শুধুমাত্র 107 এফএম রেনবোতে পূজো প্রিভিউ।
3: বাসু আর বিহু আবারও ফিরে এসেছি 107 এফএম রেইনবোতে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হিন্দুস্তান পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির শ্রী অরিজিৎ রায়চৌধুরী। অরিজিৎবাবু কেমন আছেন?
4: খুব ভালো।
3: কেমন কাটছে পুজো?
4: পুজো তো আজকে সবে শুরু।
3: আচ্ছা,
4: এখনো রজনী অনেক দূর।
3: ঠিকই। আপনাদের পুজো প্রস্তুতি কেমন এবার?
4: পুজো প্রস্তুতি একদম শেষ মুহূর্তে প্রস্তুতি জোর কদমে চলছে।
3: হতে
4: পারে 90% কাজ হয়ে গেছে।
3: আচ্ছা,
4: বাকিটুকু জাস্ট ফিনিশিং ওয়ার্ক এখন চলছে।
3: তো আপনাদের এই বছরের পুজোর থিম বা আপনারা কি ধরনের ভাবনা নিয়ে পুজো করছেন সে বিষয়ে যদি একটু আমাদেরকে জানান।
4: আমাদের পুজো এবার মলয় শুভময় শিল্পী যুগলের হাত ধরে হচ্ছে। থিমের নাম হলো স্ফুলিঙ্গ।
3: স্ফুলিঙ্গ, আচ্ছা।
4: দেশলাই তো আমাদের দৈনন্দিন জীবনের এক অপরিহার্য অঙ্গ, কিন্তু এই দেশলাইয়ের পেছনে যে একটা মারাত্মক করুণ ইতিহাস আছে সেটা আমরা কেউ কিন্তু জানি না। 90% লোকই বলতে পারবে না যে দেশলাইয়ের পেছনে এরকম একটা ঘটনা হতে পারে। সেই জিনিসটা আমরা ধরবার চেষ্টা করেছি। এই দেশলাই 1888 সালে ইংল্যান্ডের একটা কারখানা ওই সময় মেয়েদের মহিলা বাচ্চা বাচ্চা মেয়েদের কিন্তু শ্রমিক হিসেবে দেশলাই কারখানায় কাজ করানো হতো, এবং তাদের উপর খুব মিনিমাম টাকা দিয়ে মাইনে দিয়ে তাদের উপর অকথ্য অত্যাচার করতে হতো। এবং এই ফসফরাস, দেশলাই যে ফসফরাস সেটা লেগে ফসি জ বলে একটি মারাত্মক অসুখ হয় যেখানে চোয়ালটা গলে যায়।
3: হ্যাঁ,
4: আলটিমেটলি তারা মারা যেত। সেই জিনিসটা হতো, এই অকথ্য অত্যাচার চলতে থাকে দিনের পর দিন ধরে। তারপর যা হয় তার থেকে একটা প্রতিবাদের আগুন দিকে দিকে জ্বলতে থাকে, এবং সেই প্রতিবাদের ইন্ধন দেয়। এটা খুব ইন্টারেস্টিং, এই প্রতিবাদকে দানাবাদে সাহায্য করে অ্যানি বেসান্ত।
3: অ্যানি বেসান্ত, রাইট।
4: অ্যানি বেসান্ত কিন্তু তখন ইংল্যান্ডে আছেন, আমাদের ভারতবর্ষে আসার আগে। ভারতবর্ষের রাজনীতিতে অ্যানি বেসান্তের তো একটা খুব যোগাযোগ আছে, আমরা সবাই জানি।
3: ভীষণ বড় অবদান আছে।
4: হ্যাঁ, অবদান আছে। সেই সেই অ্যানি বেসান্ত ওখানে এই আন্দোলনটাকে উনি সংগঠিত করেন, এবং তার ফলস্বরূপ একদিন 1400 মহিলা শ্রমিক, বাচ্চা শ্রমিক পুরো কারখানা থেকে ওয়াক আউট করে বেরিয়ে আসে। এটা ম্যাচ গার্ল স্ট্রাইক বলে খুব ফেমাস। এটা 1888 সালে ইংল্যান্ডে এই ঘটনা ঘটেছিল। আমাদের এই মণ্ডপ এই তারপরে এইটা হবার পরে এই ঘটনা হওয়ার পরে তারপর সবাইকার একটু টনক নড়ে, এবং আস্তে আস্তে গভর্নমেন্ট রুল করে এইগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। হোয়াইট ফসফরাস এর ব্যবহার বন্ধ হয়ে যায়, বাচ্চাদের দিয়ে কাজ করানো শিশুশ্রমের বিরুদ্ধে একটা আওয়াজ ওঠে, এগুলো সব হয়। আমরা সেই এই দেশলাইয়ের মাধ্যমে সেই জিনিসটাকে ধরবার চেষ্টা করেছি।
3: খুব ভালো ভাবনা।
4: মণ্ডপের বাইরে দেশলাইয়ের বাক্স রয়েছে, আর মণ্ডপের মধ্যটা দেশলাইয়ের কারখানার আদলে তৈরি হয়েছে। সেখানে ঢুকলে অজস্র বাচ্চার অবদমিত কান্নার আকুতির আমরা একটা আবহ দেখতে পাবো।
3: বেশ, তো আপনাদের এই প্যান্ডেলের যেটা একদমই একটা স্ফুলিঙ্গ, একটা আগুন আগুন ব্যাপার রয়েছে, আপনারা আপনাদের প্যান্ডেলের অগ্নি নির্বাপন ব্যবস্থা কি রেখেছেন?
4: দেখুন, এখন পুজো আমরা যারা সর্বজনীন পুজো করি তারা সবাই এই ব্যাপারটা নিয়ে সবাই খুব সচেতন এবং ওয়াকিবহল। প্রত্যেক বছরের মতো এবার আমরা আগুনের অগ্নি নির্বাপক যে অত্যাধুনিক যেসব সরঞ্জাম আছে সেগুলো সমস্ত আমাদের এখানে ব্যবস্থা থাকে, এবং যেহেতু মণ্ডপের অনেক অংশ দাহ্য পদার্থ দিয়ে তৈরি হয়, বাঁশ কাঠ দড়ি এগুলো তো সবই দাহ্য, তো ন্যাচারালি তার উপর ফায়ার রিটার্ডেন্ট স্প্রে করা থাকে পুরো প্যান্ডেলটা। অগ্নি নির্বাপনের দিক থেকে সম্পূর্ণভাবে সুরক্ষিত।
3: খুব ভালো কথা। এবার মানে দর্শকরা প্রস্তুত হয়ে গেছে আপনাদের প্যান্ডেলটা এবং পুজোটা ঘুরে দেখার জন্য, আপনি যদি একটু দর্শকদেরকে জানিয়ে দিতেন যে কিভাবে তারা হিন্দুস্থান পার্ক সার্বজনীন দুর্গোৎসবে পৌঁছতে পারে।
4: আমাদের এই মণ্ডপে সবাইকার জন্য আছে, চোখের আরাম আছে, মনের আরাম আছে, যারা খালি দেখতে আসে সৌন্দর্য সেটাও পাবেন। দেশলাইয়ের বাক্স, রং বেরঙের নানা রকম দেশলাইয়ের কাঠি, সেই সব দিয়ে মণ্ডপের অলংকরণ হয়েছে। আর যারা তার ভেতরে ঢুকতে চান, সামান্য দেশলাই তার পেছনে এরকম একটা মর্মান্তিক ইতিহাস এবং সেই অত্যাচারের থেকে ঘুরে দাঁড়ানোর যে একটা

0: পৌঁছবো, মানে আমি জানতে চাইছি আপনাদের পুজোর রুট?
1: সহজ, এটা হলো গড়িয়াহাটা রাজবাড়ি অ্যাভিনিউ বাসন্তী দেবী কলেজের একদম বিপরীতে, হিন্দুস্তান বা সার্বজনীন দুর্গোৎসব কমিটির মণ্ডপ।
0: অনেক ধন্যবাদ। 96তম বর্ষ। থ্যাংক ইউ অরিজিৎ বাবু, থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা বলার জন্য এবং শ্রোতাদের সঙ্গে কথা বলার জন্য। আপনার পুজো ভালো কাটুক, শুভ শারদীয়া। তো কথা বললাম সুশান্তবাবুর সাথে, সরি অরিজিৎ বাবুর সাথে। এইবার একটা গান, তারপরে ফিরে এসে আবার বাকি কথা।

শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার FM রেনবো তে 3 একে 3, 3 একে 3।

0: এই গানে দেখা গেছে কোন বিখ্যাত নায়ক নায়িকা জুটিকে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ,
2: সিনে কুইজের দ্বিতীয় প্রশ্নের উত্তর নিয়ে চলে এসেছি বাসু এবং বিহু উইকেন্ড ফিল্মি ফিভারে। এবং যারা সঠিক উত্তর দিয়েছেন তাদের নাম হলো আবারও শঙ্করচন্দ্র দে, সুশান্ত সেনগুপ্ত, তন্ময় ভবানীপুর থেকে, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, তরুণ মণ্ডল দিল্লি থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, সৌরভ মেটিয়া বুরুজ থেকে, প্রশান্ত ধক বরগাছিয়া থেকে, ত্রিপর্ণানস্কর নলপুর থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, গণেশ ডোমজুর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, সোনালী কালীঘাট থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, শ্যামসুন্দর গাঙ্গুলী কৃষ্ণনগর থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, অ্যান্ডি কলকাতা থেকে, ভারতী সিমলা থেকে, বঙ্কিম দেবনাথ বরানগর থেকে, বাসুদেব মাইতি সোনারপুর থেকে, মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে, প্রেমার্ঘ পাত্র ঝুপকালি থেকে, সূর্য পাটনা থেকে এবং আভা লস্কর হাওড়া থেকে সঠিক উত্তর দিয়েছেন।
3: এক্স্যাক্টলি এন্ড দ্য রাইট অ্যানসার ইজ শাহরুখ খান আর কাজল, সেই আইকনিক জুটি। আর যারা যারা সঠিক উত্তর দিয়েছে তোমাদের সবার জন্য রইল।
2: হ্যাঁ, হাততালি বেজে গেছে। এইবার যেটা করবো সেটা হচ্ছে আমরা গানটা শুনিয়ে দেবো, এই আইকনিক গানটা না শুনলে হয়।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: বাহু আর
0: সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা, সিনেমা ওয়ালা, বাংলার সিনেফান্ডা, বাংলার সিনেফান্ডা।
2: ব্যাপারটা হচ্ছে যে সামনে তো পুজো টুজো চলে এসছে, মানে আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছি, কারণ চারিদিকে ভিড় ভাট্টা। যাই হোক, যেটা ব্যাপার সেটা হচ্ছে যে 107 FM রেনবোতে উইকেন্ড ফিল্মি ফিভারের দুটো কুইজ শোনানো হয়ে গেছে, থার্ড কুইজ শোনাবো, কিন্তু তার আগে বাসুর কিছু বলার আছে।
1: না, বাসুর যেটা বলার ছিল সেটা হচ্ছে বাসু আর বিহু তো ফিরে এসছে আবার উইকেন্ড ফিল্মি ফিভারে, এবং এই মুহূর্তে সিনেমার কথাটা একটু বলতে হবে, তো শুধু তো পুজো পুজো করলে হবে না। তাই সিনেমা ওয়ালাতে আমরা যে খবরটা দেবো সেটা হচ্ছে কৌশিক গাঙ্গুলির নবতম ছবির কাজ শুরু হচ্ছে, এবং সেই ছবির কিছু লুকস আমরা দেখতে পেয়েছি, যার মধ্যে আমরা দেখেছি অনির্বাণ ভট্টাচার্য, চুনি গাঙ্গুলি, রুদ্র নীল ঘোষ এবং রজতাভ দত্তকে, চারজনকে এক্সেলেন্ট লাগছে। একটু অন্য রকমের লুক তারা ক্রিয়েট করেছেন, যেটা আমার সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে। তার কারণটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ইদানিং কোনো ডিরেক্টরই হিরো হিরোইন নায়ক নায়িকা

0: প্রধান অভিনেতা অভিনেত্রীদের লুক নিয়ে খুব একটা কি বলবো এক্সপেরিমেন্ট করছেন না। এবার চরিত্র যখন কেউ অভিনয় করে তখন তো তার লুক নিয়ে এক্সপেরিমেন্ট করতে হয়। মানে যে লুকে আমি সোনাদা হয়েছি সেই লুকে যদি আমি সব্যসাচী হই তাহলে তো ব্যাপারটা খুব একটা ভালো লাগে না। তো একটু চুলটা একটু অন্যরকম করা, একটু লুকটা একটু অন্যরকম করা, একটু কস্টিউমটা অন্যরকম করা, এরকমভাবে যদি আমরা একটুখানি পারমোটেড কম্বিনেট করি তাহলে দর্শকেরও একটু দেখতে ভালো লাগে এই আর কি। তো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে কৌশিক গাঙ্গুলির এই ছবির নতুন লুক টেস্ট, এবং সেই সঙ্গে যেটা রয়েছে এই ছবির গল্পের একটা আজ আমরা পেয়েছি।
1: এক্স্যাক্টলি। সো আর যেটা কৌশিক গাঙ্গুলির ছবিকে নিয়ে বরাবরই আমাদের প্রত্যাশা থাকে, এরকম একটা প্রত্যাশা নিয়ে আমি গত বছর একটা ছবি দেখতে গিয়েছিলাম। ছবির নাম ছিল ধূমকেতু। বহুদিন পরে দেব আর শুভশ্রীকে আমরা দেখতে পেয়েছিলাম অন স্ক্রিন। তারপর গঙ্গা পদ্মা বহু বহু নদী দিয়ে বহু বহু জল গড়িয়ে গিয়েছে। আর কি হয়েছে সেটা তো দেশুর খবর নিয়ে ফিরবই, তবে তার আগে যেহেতু ধূমকেতু নিয়ে কথা হলো তাহলে গানে গানে তোমার জন্য এই গানটাই রইল।
2: রূপা

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: সিনে সিনে সিনে কুইজ।

0: এই গানে দেখা গেছে কোন বিখ্যাত নায়ক নায়িকা জুটিকে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
2: শ্যামলী ভট্টাচার্য।
4: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
2: পল্লব কুমার ঘোষ।
5: আকাশ চাঁদ ভেঙেছে বাঁধ।
2: দিলাশা চৌধুরী।
6: ওই বাঁশরি বালুকে বাজায়।
2: দিশা রায়।
7: ডাকছে নদী।
2: সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়।
8: এলো এলো দুঃখা এলো, হেই বলো সবাই দুঃখা এলো।
2: শারদীয়া পূজোর গান 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পূজোর গান।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার। উইকেন্ড ফিল্মি ফিভার।

তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।

0: তালসে তালে গানের গল্প এবং গানের সঙ্গে গানের গায়কের গল্প। যে গায়কের গল্প বলবো সেই গল্পের মানুষটি আসলে একজন রাজপুত্র বলা যায়, কিংবা বলা যায় মনের রাজা, যাকে আমরা নাম দিয়েছি আমাদের প্রাণের ঠাকুর অরিজিৎ সিং। এবং অরিজিৎ সিং এখন করতে চলেছেন ভারত সফর। অরিজিৎ সিং 2027 সালে ভারত জুড়ে 9টা শহরে অনুষ্ঠান করার কথা ঘোষণা করেছেন। যারা বড় মঞ্চে প্রিয় শিল্পীর গান শোনার অপেক্ষায় থাকেন তাদের জন্য এই খবরটা নিঃসন্দেহে আকর্ষণীয়, কারণ অরিজিতের কণ্ঠে প্রেমের গান হোক বা বিচ্ছেদের গান হোক, তার গানের সঙ্গে শ্রোতাদের আবেগের সম্পর্ক দীর্ঘদিনের। এবার দেশের 9টা শহরে তিনি অনুষ্ঠান করতে চলেছেন এবং সেটা নিয়ে তৈরি হয়েছে বিরাট বড় প্রত্যাশা, কারণ এই মুহূর্তে বহু সিঙ্গার্স, যেমন আমরা জানি দিলজিৎ সিং দোসাঞ্জ, তিনিও বা ওয়ার্ল্ড ট্যুর করছেন, নানান জায়গায় শো করছেন এবং ক্রাউডের রেসপন্স অসাধারণ। এবার অরিজিৎও সেটা করতে চলেছেন এবং দেশে করতে চলেছেন, সেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট।
1: এক্স্যাক্টলি, বাট হ্যাঁ, টিকিটের ব্যাপারটা একটু আমাদের মাথায় থাকবে ডেফিনেটলি। তবে এখনও টিকিটের প্রাইস কিন্তু ঘোষণা হয়নি, ওটা ডেফিনেটলি তোমাদের বলে দিতাম। একটু খোঁজ খবর রাখো, 2027 9টা শহরে কিন্তু অরিজিৎ সিং আসছে, আর তোমার লাগ ভালো থাকলে তুমিও কিন্তু সামনাসামনি তাকে দেখতে পারবে। ওই ঈশ্বরকে ছুঁয়ে দেখার একটা সারিয়াল এক্সপিরিয়েন্স বলা যেতে পারে। যাই হোক, এই পুজোর ভিড়ে তোমার যদি ঝুমকা পড়ে যায় সেইটা খুঁজে দেওয়ার জন্য লোক তুমি পাবে কি পাবে না সেটা তো জানি না, তবে গান ডেফিনেটলি বিহু আর বাসু তোমাকে শোনাতেই পারে।

0: এই গানে দেখা গেছে কোন বিখ্যাত নায়ক নায়িকা জুটিকে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: শুধুমাত্র 107 FM রেইনবোতে পুজো প্রিভিউ।
3: 107 FM রেইনবোতে বাসু এবং বিহু আবার ফিরে এসেছি, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একটি বিশেষ পুজোর একজন বিশেষ কর্মকর্তা। হ্যালো,
4: হ্যাঁ
3: বলুন। হ্যাঁ, এই মুহূর্তে আমরা রয়েছি দমদম পার্ক তরুণ সংঘর কর্মকর্তা তার সাথে। কেমন আছেন?
4: আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
3: আমি ভালো আছি। পুজো ভালো কাটছে তো আপনার?
4: দারুণ কাটছে।
3: তো শান্তনবাবু, আপনি আমাদেরকে বলুন যে এইবার দমদম পার্ক তরুণ

0: সংঘের থিমটা কি?
1: এই বছর দমদম পার্ক তরুণ সংঘের 41তম বছর পুজো হচ্ছে। আমাদের থিম হলো বেনিয়া কথা।
0: আচ্ছা,
1: বাংলা এক টাইমে, মানে সেটা যদি আমি অনেকটাই আগে চলে যাই, সপ্তগ্রাম, তমলুক এখন যেটা, আগে তাম্রলিপ্ত ছিল, ওই টাইমে মানে 400 BC 500 BC ওই টাইমে, ওখান থেকে টিল দ্বারকানাথ ঠাকুর যদি দেখি, বেঙ্গল ওয়াজ এ ইন্টারন্যাশনাল বিজনেস হাব। এই যে ইন্টারন্যাশনাল বিজনেস হাব ছিল এবং আজকের দিনে আমরা সেটা ভুলে যেতে চলেছি, আমাদের থিমের মাধ্যমে আমরা সেটা সবার কাছে তুলে ধরছি, যাতে লোকে এটা মনে রাখে যে বাংলা এক টাইমে ব্যবসায়িক দিক দিয়ে, ভারত তো ছেড়ে দিন, পুরো পৃথিবীতে একটা ফোর্স টু রেকেন উইথ ছিল। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের পুরো থিমটা সুন্দরভাবে শিল্পী অনির্বাণ দাস সাজিয়েছেন। আমি বলবো আপনারা সবাই আসুন, খুব এনজয় করবেন ব্যাপারটা।
0: আপনাদের এই বছরে এই যে থিমটা তৈরি হয়েছে, এই থিমটায় আপনারা কি ধরনের উপকরণ ইউজ করেছেন? এবার বিশেষ কোন উপকরণ?
1: দেখুন, মেজরলি কাঠ আছে, কাঠের উপর উড কার্ভিং করে হয়েছে কাজ,
0: তাঁত, তাঁত ব্যবহার করেছেন?
1: কাঠ উড।
0: আচ্ছা, কাঠ
1: উডের উপর কার্ভিং করে করে হয়েছে, তারপর পেইন্টিংস আছে, তারপর রোপ নিয়ে অনেক ইনস্টলেশনস আছে, বোটস তৈরি হয়েছে অনেক কাঠের উপর।
0: বেশ, আর আপনাদের যিনি মূল থিমের শিল্পী, তিনি কি আপনাদের প্রতিমা শিল্পী?
1: হ্যাঁ, তিনি প্রতিমা শিল্পী।
0: বেশ, আর আপনাদের এই পূজোয় পৌঁছতে গেলে আমাদের শ্রোতাদেরকে কোন রুটটা ধরতে হবে সেটা যদি একটু জানিয়ে দেন।
1: দেখুন, দুভাবেই আমাদের পুজোর একটা যেটা ব্যাপার হলো, সব দিক দিয়ে ভেরি ওয়েল কানেক্টেড। কেউ যদি প্রপার কলকাতা দিয়ে আসে, তাহলে মেট্রো দিয়ে যারা আসবেন তারা বেলগাছিয়া মেট্রো নেবে, একটা অটো ধরলেই দমদম পার্কে পৌঁছে যাবেন, দমদম পার্কের সামনে। কেউ যদি দমদম দিয়ে আসেন, দমদম স্টেশন দিয়ে, মানে ওই দিক দিয়ে মফস্বল দিয়ে কেউ যদি ট্রেনে করে আসেন, দমদম স্টেশন থেকে একটা অটো ধরলেই আমাদের দমদম পার্ক যশোরের মোড় দিয়ে অটো আছে, ওখানে ডিরেক্ট পৌঁছে যাবেন। VIP দিয়ে এলে উল্টো ডাঙা দিয়ে আপনি সোজা লেক টাউন ক্রস করেই, বাঙুর ক্রস করেই দমদম পার্ক, VIP দিয়ে ঢুকে যশোরের দিকে একটু এলেই আমাদের পুজো। এবং এদিক দিয়েই যাবেন, মানে যশোর দিয়ে ঢুকে যে ফার্স্ট পুজোটা পড়বে, মানে যেটা পুকুরের একটা বড় জলাশয় আছে তার সামনে, সেটাই, মানে ভেরি ওয়েল কানেক্টেড, সব দিক দিয়েই আপনি ইকুয়াল ডিস্টেন্সে পৌঁছে যেতে পারবেন খুব ইজিলি।
0: থ্যাংক ইউ ভেরি মাচ সায়ন্তন বাবু, আপনার পুজো খুব ভালো কাটুক।
1: থ্যাংক ইউ,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
2: যেমনটা সায়ন্তন বাবু বললেন যে আমাদেরকে, যারা মফস্বলে থাকে তারা কিভাবে দমদম পার্ক তরুণ সংঘের পুজোতে যাবে, আমার সত্যি কথা বলতে বাসু আমার একটা নস্টালজিক ফিল হচ্ছে, কারণ আমরা যখন খুব ছোট, খুব খুব খুব ছোট, তখন পাড়ায় পাড়ায় বেশ বড় একটা মাইক বেঁধে যে গানগুলো শোনানো হতো পুজোতে, অনেক সময় তো আমি জানি না মফস্বল বা ওই জাতীয় জায়গা এখন শোনানো হয় কি না, আমি এখন খুব একটা শুনতে পাই না সেরকমই একটা গান, যেটা পুজো আসবে আর সন্ধেবেলায় চলবে না এটা কিন্তু হয়ই না, সেরকমই একটা গান রইল তোমাদের জন্য। আশা ভোসলে গিয়েছিলেন কিন্তু এখনো ভীষণ ভীষণ প্রাসঙ্গিক।
3: ঢাকে কাঠি পড়ার আগেই পূজোর প্রিভিউ শুধুমাত্র 107 FM রেনবোতে। পূজো প্রিভিউ, পূজো প্রিভিউ 107 FM রেনবোতে।
4: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পা।

0: সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন। তাহলে শুরু করি।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: তাহলে শুরু করি ইনভেস্টিং এর পথ। দুই

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: বাসু আর বিহু আবারও ফিরে এসেছি উইকেন্ড ফিল্মি ফিভারে। আর এই মুহূর্তে
0: ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
2: হ্যাঁ, মানে যেটা হয় যে এই ফ্ল্যাশব্যাক ফিভার, মানে যেটা তোমাদেরকে মনে করিয়ে দিই আমরা যে কবে কখন কোন ছবি রিলিজ করেছিল। তো আজকে এমন দুটো ছবি নিয়ে কথা বলবো, যেই ছবি দুটো আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভীষণ ফেভারিট। প্রথম ছবি যেটা, সেটা হচ্ছে লাগা চুনরি মে দাগ। সেই ছবিতে কিন্তু অভিনয় করেছিলেন রানী মুখার্জি এবং ছিলেন অভিষেক বচ্চন আর আমার অত্যন্ত প্রিয় অভিনেত্রী কঙ্কনা সেন শর্মা। এবং সেই ছবিটা বক্স অফিসে খুব একটা যে হিট হয়েছিল তা কিন্তু জানা নেই। অথচ যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই ছবিটার ডিরেক্টর ছিলেন প্রদীপ সরকার। প্রদীপ সরকার একজন বাঙালি ডিরেক্টর, আমরা সকলেই জানি। পরিণীতা সহ বহু ছবির তিনি পরিচালক ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তাকে আমরা হারাই বেশ কিছু বছর আগে। এবং অভিষেক বচ্চন আর রানী মুখার্জি যে অসম্ভব ভালো একটা কেমিস্ট্রি এবং অত্যন্ত স্ট্রং একটা মেসেজ, সেটা কিন্তু এই ছবিটার মধ্যে দিয়ে আমরা পেয়েছি।
1: এক্স্যাক্টলি। এবং আরেকটা ছবি যেটার কথা আমাকে বলতেই হবে, যে অসাধারণ একটা সিকোয়েন্স অফ ফিল্মস তৈরি করে দিয়ে গেছে, সেটা হচ্ছে প্রিয়দর্শনের তৈরি করা ভুল ভুলাইয়া, যার প্রায় মোটামুটি 19-20 বছর হতে চললো ভুল ভুলাইয়ার। এবং অক্ষয় কুমার, বিদ্যা বালন এবং এখনো পর্যন্ত এতটাই দর্শকদের মধ্যে পপুলার যে তার পরপর তিনটে পার্ট তৈরি করতে হয়েছে এবং সেটা ততটা এক্সপেকটেশন মিট করেনি বলে আবারও কাছাকাছি কাস্টিংকে নিয়ে তৈরি করা হয়েছে ভূত বাংলা, যেটা খুব রিসেন্টলি রিলিজ করেছে। ফলত বোঝা যাচ্ছে যে প্রিয়দর্শনের এই সামাজিক ঘরানার ভূতিয়া কাহিনী সেটা কতটা দর্শকদের জনমানসে ছাপ ফেলে গেছে এবং সেই ফিল্ম এখন 20 বছর কমপ্লিট করতে চলেছে। তো সেই জন্য আমরা ভুল ভুলাইয়ার একটা গান শুনবো।
2: দেখো, ভুল ভুলাইয়ার সঙ্গেও কিন্তু আমার মনে হলো পুজোর একটা যোগ রয়েছে, কারণ মনে আছে দুর্গাষ্টমী কে দেন
3: আমি মঞ্জুলিকা।
2: যাই হোক, গানটা রইলো তোমাদের জন্য, ফিরে আসছি গান ঠিক পরে।

সেবির এক ইনভেস্টর সচেতনতামূলক উদ্যোগ। আরো জানতে হলে সেবির ইনভেস্টর ওয়েবসাইট দেখুন, নয়তো সেবি সার্থী অ্যাপ ডাউনলোড করুন।

0: এই গানে দেখা গেছে কোন বিখ্যাত নায়ক নায়িকা জুটিকে।
1: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশি।

0: রাঙা আলো। সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।
3: আকাশটা ভেঙেছে বাঁধ।
0: দিলাশা চৌধুরী।

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: বাজুয়ার বিহু ফিরে এসেছি আবার সিনে কুইজে, যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম নিয়ে। তাহলে তাদের নামগুলো হচ্ছে শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, জয়দীপ রায় বাঘা যতীন থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, ত্রিপর্ণা নস্কর নলপুর থেকে, গণেশ ডোমজুর থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, তিতু জানা চামড়াইল থেকে, সাথী কর্মকার আন্দুল রোড থেকে, শাহিদুল্লাহ খান হাওড়া থেকে, ইমরান মোল্লা বাগনান থেকে, অর্ঘ্য ব্যাঙ্গালোর থেকে।

0: রেখা দেব বরানগর থেকে, আবির জানা বারুইপুর থেকে, বাসুদেব মাইতি সোনারপুর থেকে, শুভজিৎ মণ্ডল কসবা থেকে, শ্যামসুন্দর গাঙ্গুলি না উনি সঠিক উত্তর দেননি, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, ভারতী সিমলা থেকে এবং আভা লস্কর হাওড়া থেকে সঠিক উত্তর দিয়েছেন। এবং আরেকটা নাম এই মুহূর্তে আমরা পেয়েছি, দিশা সরকার সিটি থেকে সঠিক উত্তর দিয়েছে।
1: আর তোমাদের সবার জন্য রইল বিহুয়ার বাসুর তরফ থেকে এই উপহার। Yes, and the right answer is Deepika Padukon আর রণবীর কাপুর। Yes, সিং নয় কিন্তু কাপুর, কারণ সেই সময় তাদের ভীষণ ভীষণ ভালোবাসা ছিল, একদম ব্রেকআপ টেপাক হয়নি, কোনো তিক্ততাও হয়নি। আর এই গানটা নিয়ে আমার একটা স্পেশাল মেমোরিজ আছে, যাই হোক বলতে গেলে শো শেষ হয়ে যাবে, তোমাদের জন্য রইল গানটা। ফিরে আসছি গানের ঠিক পরে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। সিরিজ ফ্যাক্টরি, রাতভর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
1: দেখো, পুজোর সময় তুমি রাতভর বিঞ্জ ওয়াচ করবে কিনা সেটা তো বিহু বা বাসু বলতে পারবে না। তবে হ্যাঁ, মানে যদি তোমার বাইরে বেরোতে ইচ্ছা না করে, তাহলে তোমাদের জানিয়ে রাখি যে কিছুদিন আগেই একটা ওটিটি প্ল্যাটফর্ম, যেটা কিনা বাংলার অন্যতম পপুলার ওটিটি প্ল্যাটফর্ম, তারা কিন্তু অনেক অনেক নতুন সিরিজের আইডিয়া নিয়ে এসছে। তাদের একটা গ্র্যান্ড ইভেন্টও হয়েছিল, তার মধ্যে রয়েছে তানসেনের তানপুরা, যেটা সিজন 2 আসতে চলেছে, যেখানে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়। এছাড়াও সেই তানসেনের তানপুরাতে আমরা দেখতে পাবো অপরাজিতা আঢ্য, উশুশী রায়ের মতো অনেক অভিনেতা অভিনেত্রীদের। আর এছাড়াও গোয়েন্দা কাহিনী থেকে শুরু করে রহস্য, রোমাঞ্চ, অনেক কিছু থাকবে। আর যেটা আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে পুরো ব্যাপারটার মধ্যে, পরমব্রত চট্টোপাধ্যায় নতুন তার একটা বেশ মিস্টিরিয়াস, মিসচেভিয়াস সিরিজ আনতে চলেছেন, যার নাম ছদ্মবেশী। মানে ছদ্মবেশী বলে আগেও একটা সিজন ছিল, মানে সিরিজ ছিল, সেটারই নতুন সিজন আনতে চলেছে বলেও কিন্তু শোনা যাচ্ছে।
2: এছাড়াও একটা সিরিজের কথা চলছে, যে সিরিজে অভিনয় করছেন উর্মিলা মাতোন্ডকর। সিরিজটার গল্প আপাতত গোপন রাখা হয়েছে, তবে জানা যাচ্ছে যে আইআইটিকে কেন্দ্র করে এই গল্পে উর্মিলাকে দেখা যাবে এক অধ্যক্ষের ভূমিকায়। শুটিং শুরু হয়ে গেছে এবং মুক্তির সম্ভাব্য সময় 2027 সাল। এবং উর্মিলা মাতোন্ডকরের ফিরে আসার পর এই যে কথাটা চলছে, এটা শোনার পর থেকেই আমার মনটা কেমন কেমন একটা করছে, একা একা লাগছে, কেমন একটা ভালো লাগছে, শুটটা ভালো লাগছে। আমার একটা গান শুনবো

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। তুমি আসবে বলে নেক্সট উইকের ওয়াচ লিস্ট। তুমি আসবে বলে, তুমি আসবে বলে।
1: বাসুয়ার বিহু আবারও ফিরে এসেছি উইকেন্ড ফিল্মে ফিভারে, এবং আমাদের লাস্ট কিছু মিনিটে কয়েকটা কথা বলার আছে, সেগুলো চট করে বলে দিই। আমরা বাড়ি চলে যাবো।
2: এক্স্যাক্টলি, তুমি বাড়ি যাবে না, আমি যাবো। সেটা হলো যে গত আগামী 15ই অক্টোবর, মানে এই যে পুজোর যে সপ্তাহটা, সেখানে কিন্তু চারটে বাংলা ছবি আসছে। আসছে প্রথমেই এম্পারর ভার্সেস শরৎচন্দ্র, মানে সুজিত মুখোপাধ্যায়ের ছবি, যেখানে রয়েছেন টোটা রয় চৌধুরী, আবির চট্টোপাধ্যায়, আর রয়েছেন মিমি চক্রবর্তী, দিব্যানী মণ্ডল সহ অনেকেই। এছাড়াও আরেকটা ছবির কথা বলবো, ভীষণই হাইলি অ্যান্টিসিপেটেড, সেটা হচ্ছে একেনবাবু। একেনবাবুর বাকি ফ্র্যাঞ্চাইজি, বাকি সিরিজগুলো কিন্তু বা সিনেমাগুলো প্রচণ্ড হিট। এই প্রথমবার একেনবাবুর কোনো সিনেমাতে দেখা যাবে রাইমা সেনকে। এছাড়াও অনির্বাণ, এ কে এ একেন, তাঁর বউয়ের পরিচয়, মানে খুকুর পরিচয় রিভিল হবে কিনা, রাইমাই খুকু কিনা, মানে ব্যাপারটা কি, তার জন্য কিন্তু সিনেমা হলে গিয়ে সেই ছবিটা দেখতে হবে।
1: এক্স্যাক্টলি। এছাড়াও আসছে বহুরূপী দ্য গোল্ডেন ডাকু, তার কাস্টিং সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং সেটাকে নিয়েও একটা অ্যান্টিসিপেশন, এক্সাইটমেন্ট তৈরি হয়ে রয়েছে। তবু বলে দিই যে এইখানে এই ফিল্মটায় যিশু সেনগুপ্ত কিন্তু রয়েছেন একদম নতুন কাস্টিং হিসেবে, এবং তার সঙ্গে রয়েছেন সোহিনী, এবং এদের দুজনের কেমিস্ট্রিটা কেমন সেটা দেখার জন্য আমরা অপেক্ষা করছি।
2: এছাড়াও আরেকটা ছবি, যে ছবিটা নিয়ে আকাশে বাতাসে চারিদিকে, মানে ইভেন কিছুদিন আগে নজরুল মঞ্চ হয়ে গেল একটা বিশাল ট্রেলার লঞ্চের অনুষ্ঠান, সেটা হলো দেব আর শুভশ্রীর বহু বছর পরে একসঙ্গে ছবি দেশু। ধূমকেতু তাকে আমি কাউন্ট করলাম না, কারণ ওটা যেহেতু আগে শ্যুট হয়েছিল, তাই বহু বছর বাদে সেই অর্থে যদি কাম ব্যাক বলা হয় তাহলে দেশু। দেশু নিয়েও কিন্তু মানুষের মনে ভীষণ ভীষণ একটা এক্সপেকটেশন রয়েছে। যাই হোক, কেমন হবে ছবি সেটা তো আর মাত্র এক সপ্তাহ পরেই জানা যাবে। যেটা বলার সেটা হলো সবার পুজো খুব ভালো কাটুক, আর সবাই প্লিজ প্লিজ সিনেমা হলে গিয়ে বাংলা ছবিগুলো দেখো। যদি ভালো লাগে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় লেখো, ভালো লাগ না লাগলেও সেটা লেখো, কারণ বিশ্বাস করো বাংলা ছবির দর্শক এত কমছে, আগামী দিনে কিন্তু সত্যিই মানে ফাঁপড়ে পড়তে হবে। আপাতত বিহু এখান থেকে বিদায় নিচ্ছে, কিন্তু বাসু থাকছে রাত 12টা থেকে 3টে, কারণ আজকে আজকে স্যাটারডে নাইট, মানে চুপ কথা নাইট।

গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা, 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা, 107 FM রেইনবোতে চুপ কথা।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

মহালয়ার অবসানে শারদীয়ার পথ চলা শুরু। মা আসছেন, সঙ্গে নিয়ে আসছেন নতুন আশার আলো, নতুন করে বাঁচার স্বপ্ন। এই উৎসবে দূর হোক মনের সব অন্ধকার, মুছে যাক সমস্ত হিংসা বিদ্বেষ, ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়ে। শুধু মণ্ডপে বা প্যান্ডেলে প্যান্ডেলে নয়, মানুষের মনেও আগমনের আলো জ্বলে উঠুক। শুভ শারদীয়া সবাইকে। গতকাল অর্থাৎ 10ই অক্টোবর ছিল মহালয়া, আর ঠিক তারপর আজকের দিনটা 11 তারিখ। এই দিন তোমাদের জন্যে তোমাদের সঙ্গে চলে এসেছি আমি। আর বলতে হবে কি কে আমি, আমার তো মনে হয় না, তোমরাই আমাকে বলে পাঠাও না দেখি। আর তোমাদের পরীক্ষা নিতে গেলে অবশ্য আমি ফেল করে যাব, সেটাও সত্যি কথা। তাই তোমাদের পরীক্ষা নেওয়ার মতো সাহস আমি দেখাচ্ছি না, একেবারেই নয়। কিন্তু মাঝে মাঝে জীবন মানুষকে না অদ্ভুত পরীক্ষায় ফেলে। যেমন ধরো, তুমি তোমার জীবনে বেশ একটা ছন্দে এগিয়ে চলেছিলে, তুমি ধারণাও করতে পারোনি যে কখন কি অদ্ভুত ঘটনা তোমার সাথে ঘটতে পারে। সেটা মানসিক হতে পারে, সেটা শারীরিক হতে পারে, অনেক কারণে হতে পারে। কিন্তু যখন তোমার সামনে সেই সমস্ত কিছু এসে দাঁড়িয়ে পড়ছে, অর্থাৎ তোমার এমন কিছু অন্তরায়, সেটা শারীরিক হোক বা মানসিক হোক, তুমি কি পারবে সেটা অ্যাভয়েড করতে? তুমি কি পারবে সেটা জাস্ট এড়িয়ে চলে যেতে পারবে? পারবে না তো। তোমার আজকে যদি একটা আঙুলে কেটে যায় কোথাও, রক্ত পড়াটা তো তুমি বন্ধ করতে পারবে না। তুমি চোখ বন্ধ করে নিলে কি আর রক্ত পড়বে না? তা তো নয়। তাই আমাদের জীবনের যত সমস্যা, যা কিছু খারাপ, এই সবটুকু না, আমাদের হাতে যখন নেই তখন আমরা একটাই কাজ করতে পারি। যেটা আছে আমাদের হাতে আছে, কিন্তু যেটা নেই সেটাকে, সেটার থেকে পালিয়ে না গিয়ে আমরা যদি একটু ফেস করি। কারণ পালিয়ে গেলে কি হবে জানো তো, সমস্যাও তোমার পিছু পিছু তোমার পিছনে যাবে। ওই যেমন বললাম, তোর একটা আঙুল কেটে গিয়েছে, রক্ত ঝরছে, তুমি যদি সেখানে একটা প্রপার প্রোটেকশন না নাও, তুমি একটা অ্যান্টিসেপ্টিক লিকুইড বা হাতটা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে এমন কোনো কিছু, যেই ধরনের কিছু লাগানো উচিত এমন কোনো ওষুধ, সেটা তুমি না লাগাও, তাহলে সেই ক্ষতে ধুলো জমবে, ধুলো জমে সেই ক্ষতটা আরও খারাপ জায়গায় যাবে। কী হলো, তুমি যদি অ্যাভয়েড একবার করতে শুরু করলে সেই ক্ষতটা না দ্বিগুণ হয়ে তোমার সামনে আসবে। তাই তোমাদের সকলকে বলি, এই যে এই আগমনের সুর, এই শারদ প্রাতে আমাদের এত মানুষের একসঙ্গে এত আনন্দ চোখের সামনে দেখা, এই সব কিছুর মধ্যে না নিজেকে ভুলে যেও না প্লিজ। নিজের খেয়াল রেখো, নিজের মনের খেয়াল তো রাখবেই। যদি এই সময়তে একটু ছুটি পাবে যখন, একবার জিজ্ঞাসা করো নিজেকে যে আচ্ছা তুমি কেমন আছো বলো তো। একবার নিজের দিকে তাকিয়ে দেখো, তুমি কি সেই তুমিই আছো? গত বছর পুজোর সময় তুমি যেমন ছিলে আজও কি তাই আছো, নাকি কিছু বদল হয়েছে? সেই বদলটা ভালো খারাপ যেমনই হোক, কিছু কি বদলেছে? আগে তুমি যেই বিষয়টা নিয়ে খুব ভয় পেতে, এখন হয়তো তোমার ভয় অনেকটা কেটে গিয়েছে। তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজে নিজেকে প্রেজ করো, নিজে নিজের কাঁধ চাপড়াও এবং কাঁধ চাপড়িয়ে বলো, ইয়েস তুমি পেরেছ। এবং তারপরে আবার নিজেকে বলো, ভবিষ্যতেও তুমি পারবে। দেখো, যে বা যারা তোমার প্রশংসা করলো না বা তোমার তোমাকে সাপোর্ট করলো না বলে তোমার মন খারাপ হলো, একদম ভুলে যাবে। কারণ অন্যের ভ্যালিডেশনের দরকার আর তোমার তখন পড়বে না। আর যখন
তুমি নিজের জীবনের খারাপ থেকে ভালোতে একটা করে স্টেপ এগোবে, অথবা খুব খারাপ অবস্থা থেকে একটু স্টেবল অবস্থায় নিজের চেষ্টায় এগোবে, তখন সেই জিতের পর না একটা অন্যরকমই আনন্দ হয়। না, এমন নয় যে আমি তোমাকে শুধুই

মনের গল্প বলছি, মনের কথা বলছি না, শুধু মানসিক দিক নিয়ে আমি কথা বলছি না, আমি কিন্তু শারীরিক দিক নিয়েও কথা বলছি। আমাদের শরীরের ভেতরে না অনেক সময় অনেক কিছু ঘটতে থাকে, আমরা সবসময়তে কেয়ার করি না। একদম শুনে মনে হবে ও তো ওই তো সেই তো একদিন, আমার আমার অনেক বন্ধুরা আছে এমন বলে, ওই আজকে খেয়ে নে না, কী হবে, কিছুই হবে না। হয়তো ওই মুহূর্তের জন্য তোমার ভালো লাগছে, আনন্দ লাগছে, কিন্তু যে কোনো কিছু টেম্পোরারি আনন্দে না সেটা শেষ হয়ে যাওয়ার দুঃখও থাকে। তুমি যদি লাইফ লং কোনো কিছু চাও তাহলে তোমায় তো একটু কষ্ট করতে হবে। আমরা অনেক সময় আমাদের শরীরের কোথায় কি আছে না আছে, অর্থাৎ শারীরিক সমস্যার কথা বলছি, বা একটা সামান্য অস্বস্তি হচ্ছে কোনো কিছু নিয়ে শরীরে, আমরা না সেগুলোকে গ্রাহ্য করি না অনেক সময়। এবং গ্রাহ্য না করে আর এক এক সময় এমনও ভাবি যে না না, ও এখন তো সমস্যা দিচ্ছে না, চোখে থাক, পরে যখন সমস্যা হবে তখন ভাববো। কিন্তু সেই পরটা যখন আসে তখন সমস্যা সমস্যার রাস্তা খুঁজে অনেক এগিয়ে গিয়েছে, কিন্তু ওই যে তুমি পিছিয়েছিলে, ব্যাস সে তো ঘিরে ফেলেছে তোমায়। তাই জন্যে সমস্যা দেখলে না পিছিয়ে যেও না, শারীরিক হোক বা মানসিক হোক। আজ যেটা সমস্যা, তুমি যেটা তুমি যখন জানতে পারবে তার সমাধানের রাস্তা খোঁজার সময় তোমার হাতে থাকবে। আবারও বলছি, এত এতবার করে কেন বলছি জানো, তার একটাই কারণ, এখন তো আনন্দের সময়, আনন্দের সময় আমরা আনন্দ করব ঠিকই, কিন্তু আমাদের দুঃখগুলো যে মুছে যাবে এমনও তো নয়, সেগুলো থাকবে। আর তার সঙ্গে সঙ্গে এই সময়টাতে আমরা যা খুশি খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছুই হয়তো করে ফেলি যেগুলো নর্মাল রুটিনের বাইরে। আমি কাউকে একদম এটা বলছি না যে পুজোয় মন ভরে খাওয়া দাওয়া করো না, কিন্তু দেখো যদি এমন হয় যে তোমার কোনো খাবারে বারণ আছে, তোমার কোনো একটা খাবার যেটা খেলে সমস্যা হতে পারে, সেটার জন্য তুমি একবার তোমার ডক্টরের পরামর্শ নিয়ে নাও যে আমার খুব ইচ্ছে করছে, আমি কি মিনিমাম লেভেলে জিনিসটা খেতে পারি। যদি এমন হয় যে তোমার খুব তেল মশলা খাওয়া বারণ, বা একটা প্রচণ্ড লোভনীয় খাবার যেটা না বলে পারছি না, সেটা হলো ধরো বিরিয়ানি। বিরিয়ানি তো একটা খুব সুস্বাদু জিনিস, আমাদের প্রায় সকলের খুব প্রিয়, তার মধ্যে অনেক কিছু থাকে, সেটা যদি তোমার শরীরের জন্য ক্ষতিকারক হয় তুমি একটু ভেবে নাও। ওই টেম্পোরারি আনন্দের জন্য কি তুমি আরো অনেকগুলো পুজোয় দুঃখ পেতে চাও? চাও না তো, তাই একটু কেয়ার করো নিজের। হঠাৎ করে পেট ব্যথা করছে, হঠাৎ করে মাথা ব্যথা করছে, হঠাৎ করে পিঠে ব্যথা করছে, প্লিজ এই সমস্যাগুলো যদি হয় সেগুলোকে না এড়িয়ে যেও না। ইটস ওকে, হচ্ছে হোক, পরে দেখব, এটাও করো না। আবার আমি এমনও বলছি না যে একটা খুব সামান্য বিষয় হচ্ছে যেটা তুমি বুঝতেও পারছো বা বোঝার মতন বিষয়, সেটা নিয়ে তুমি ওয়ারিড হয়ে যাও, একেবারেই তা বলছি না, কিন্তু এড়িয়ে যেও না প্লিজ। কারণ আমি কখনো চাই না তুমি সমস্যার মুখে পড়ো, আর যদি পড়ো আমি চাই তুমি তার সমাধান খুঁজে বার করো। কারণ একটাই জিনিস, তুমি আমার এতটা কেয়ার করো আর আমিও তোমার ঠিক ততটাই কেয়ার করি। কি এবার এই যে এতক্ষণ তোমার সঙ্গে এত গল্প করলাম, এত কিছু বললাম, বুঝতে কি পারলে? ওহো আচ্ছা, আমি জাস্ট ফোনটা হাতে নিয়েছি এবং এখানে প্রথম মেসেজটা পাচ্ছি, তুমি তো শ্রেয়া দি, তুমি তো শ্রেয়া, আচ্ছা ওকে, ইয়েস আমি শ্রেয়া, এবং তোমাদের সঙ্গে আজকে আমি থাকবো রাত 3টে পর্যন্ত। শুনতে থাকো 9903653992 এই নম্বরে তুমি তোমার কথা, তোমার মনের কথা, তোমার দুঃখ, তোমার কষ্ট, তোমার আনন্দ, যা কিছু নিশ্চিন্তে শেয়ার করতে পারো, কোনো ভয় নেই, শুধু তুমি থাকবে আর আমি থাকবো। আজ এই চুপ কথায় তুমি নির্দ্বিধায় তোমার সবটুকু আমায় জানিও।
9903652992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ তো করতেই পারো, আর তাছাড়াও নর্মাল মেসেজ করতে পারো। শুনতে থাকো

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথায় আজকে পূজোর সময়ের একটা বিশেষ রাতে, জাস্ট আজকের ভোরবেলাতেই মহালয়া ছিল এবং আজকে রাত্রিবেলা এই মুহূর্তে বহুদিন পর আবারও বাসু আর শ্রেয়া একসাথে তোমাদের সঙ্গে চুপ কথায় কথা বলবো বলে ফিরে এসেছি। তোমাদের বহু মেসেজ অন্যান্য আলাদা আলাদা শোতেও আমরা পেয়েছি, আমি পেয়েছি যে বাসুদা এবং শ্রেয়া তোমরা একসাথে কবে আসবে। তো আজকে ফিরে এসেছি, তোমাদের নাম্বার জানা যদি না থাকে আরেকবার বলে দিই, 9903653992 এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ আর মেসেজ করতে পারো।
2: এক্স্যাক্টলি, আজকে যখন আসবো আসার আগে আমাকে যারা জিজ্ঞাসা করেছে যে আজকে কি, আমি যখন বললাম যে আমি আর বাসু এবং সেই চিরপরিচিত একটা হাসি, আচ্ছা আচ্ছা অনেকদিন পরে আবার, ওয়াও আজকে তো দারুণ হবে তাহলে। ইনফ্যাক্ট আমার যে সমস্ত বন্ধুরা যারা FM এর নয় তার বাইরের, তারাও এই কথা বলল, আরে বাহ দারুণ ব্যাপার, আবার আজকে অনেকদিন পর তোরা। একদম, তো আমরা তোমাদের জন্য পূজোর এই মহালয়ার পরে শারদ প্রাতে তোমাদের জন্য এই উপহারটা নিয়ে এসেছি। তা আমার মনে হয় তোমাদের বেশ ভালোই লাগে, তোমাদের জন্যই তো আসা, তোমরা আমাদেরকে ভালোবাসো, তোমরা চাও যে আমরা একসঙ্গে আসি। যেমন বাসু বলল, এক্স্যাক্টলি আমিও এরকম অনেক প্রোগ্রামে শুনেছি যে শ্রেয়াদি তুমি আর বাসুদা কবে আসবে, তোমরা চুপ কথা আসছো না কেন, চলে এসেছি। এবং আজকে যখন শুরু হলো তখন আমি তো একটা সারপ্রাইজ রেখেছিলাম যে কে কে আছি এক্ষুনি বলবো না, আর এমনও বলেছিলাম যে আমি কে সেটাও আমি বলছিলাম না। তা তোমরা মানে এটা হচ্ছে একটু বেশি সাহস দেখানো এই মুহূর্তে দাঁড়িয়ে যে তোমাদের পরীক্ষা নেওয়া, এটাও আমি বলছিলাম তখন, কারণ এত ক্ষমতা আর আমাদের এখন নেই যে তোমাদের পরীক্ষা নেওয়া আর তোমাদের জিজ্ঞাসা করবো বলো তো আমি কে, একেবারেই নয়। সৌভিক লিখেছে, তুমি শ্রেয়াদি আমরা জানি, দিদি একটা মনের কথা বলি, প্রবাদে আছে না ডান হাত কি করছে বাঁ হাত যেন তা জানতে না পারে, কিন্তু মানব সেবার কি আদৌ ডান বাম ভেদাভেদ আছে? মহালয়ার পুণ্য লগ্নে যখন সকলে মহিষাসুরমর্দিনী শ্রবণে কিংবা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণে নিমগ্ন, তখন আমি আমার চার বন্ধুকে সঙ্গে নিয়ে দিনভর কয়েকজন অনাথ শিশুর সান্নিধ্যে কাটালাম। তাদের নিষ্পাপ হাসি আর অনাবিল আনন্দে সময়টা হয়ে উঠেছিল সুন্দর। মানবিকতাই হোক জীবনের শ্রেষ্ঠ অর্গ। একদমই,
1: থ্যাংক ইউ,
2: মানে সৌভিকের সঙ্গে আমরাও একমত, মানবিকতাই তো সত্যিই সবচেয়ে বড় অর্ঘ, এর থেকে বড় আর কি বা হতে পারে। আচ্ছা, এটাকে নাম লেখনি লিখেছ, অনেকদিন পর শ্রেয়াদি আর বাসুদা, খুব আনন্দ পেলাম, থ্যাংক ইউ, আমরাও ভীষণ আনন্দ পেয়েছি অনেকদিন পর একসঙ্গে তোমাদের কাছে এসে। আচ্ছা, আর তুমি বলছো যে আপনি মোদের সবার প্রিয় আর যে শ্রেয়াদি চালিয়ে যান সঙ্গে আছি। আচ্ছা, যখন আমি প্রথমে ওই সাহসটা দেখিয়েছিলাম বলতো অনেকে সেটার উত্তর। আর লিখেছে, আর হ্যাঁ আপনার খুদে শিশুর অভিনয়গুলো মন ছুঁয়ে যায়, খুব ভালো লাগে, বিশেষ করে লাভ শর্টসের অভিনয়গুলো। আমি আরিফ হোসেন মুর্শিদাবাদ থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে জাস্ট মানে মহালয়া, আচ্ছা তুমি সকালে

0: অফকোর্স
1: হ্যাঁ, আমিও শুনেছি এবং মহালয়া শুনবো বলে কতবার যে মাঝখানে উঠেছি ঘুম থেকে, যে 4টে বেজে যাচ্ছে না, তো অ্যালার্ম দেওয়া আছে কিন্তু তাও তো এই ব্যাপারটা হয়েছে। এবং ওই শুনতে শুনতে আমরা প্রতি বছরই তো শুনি, শুনতে শুনতে যখন আস্তে আস্তে শেষ হয়ে আসছে এবং অনেকে টিভিতেও দেখে, ঠিক মনে হয় এই তো এবার সেই একসঙ্গে অনেকগুলো মুখ দেখব যারা সবাই একসাথে আনন্দে আছে। এইটাই বোধ হয় সেই সময়টা, বছরের সেই শ্রেষ্ঠ সময় যখন আমরা এই দৃশ্যটা দেখতে পাই।
0: ঠিক, একদমই একদমই।
1: 9903652992 এই নম্বরে তোমাদের মেসেজ আসছে আর আমরা তোমাদের মেসেজের অপেক্ষায়। আমি শ্রেয়া এবং বাসু, হাই চুপ কথা, জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছি, প্রেম, ক্যারিয়ার, পড়াশোনা সব বিষয়ে নানা সমস্যা দেখা দিয়েছে। কি করে কাম ব্যাক করবো প্লিজ কিছু বলো। আগের দিন লাভ জাংশনে আমার মেসেজ পড়োনি। দেব ফ্রম ফুলিয়া, ওকে, দেখো আগের দিন লাভ জাংশনে তোমার মেসেজ কোনো কারণে মিস হয়ে গিয়েছে, হয়তো যারা ছিলেন অনেক মেসেজের ভিড়ে বা তোমার মেসেজ একটু দেরিতে এসেছে, যাই হোক না কেন, তবে এটা তো বুঝতে পারছো তোমার মেসেজ পড়া হবে না এমনটা নয়। আজ পড়ে ফেললাম তোমার মেসেজ। তো ওর বক্তব্য হচ্ছে যে জীবনে তো প্রচুর সমস্যার সম্মুখীনও হয়েছে, কাম ব্যাক করবে কি করে, এইটা ওর বক্তব্য।
0: কার জীবনে সমস্যা হয়নি আজ অব্দি? যে কাম ব্যাক করেছে তার জীবনে সমস্যা ছিল, যে কাম ব্যাক করেনি তার জীবনেও সমস্যা ছিল, যে সাকসেস পেয়েছে তার জীবনেও সমস্যা আছে, যে সাকসেস পায়নি তার জীবনেও সমস্যা আছে। জনি ডেব বলে একজন হলিউডের অভিনেতা আছে, অনেকেই চেনেন, অনেকেই চেনো না। তিনি একটা জায়গায় একটা ইন্টারভিউতে বলেছেন যে, ইউ নো হোয়াট, প্রবলেম ইজ নট দ্য প্রবলেম, ইটস অ্যাকচুয়ালি হাউ ইউ সি দ্য প্রবলেম। ঠিক আছে, সমস্ত সমস্যার মধ্যেই কিন্তু সেই সমস্যার সমাধান লুকিয়ে থাকে। আমাদের জীবনের সব থেকে বড় সমস্যার নাম হচ্ছে আমাদের মন, আমাদের মেন্টালিটি। আমরা কতটা একটা সমস্যাকে নিয়ে যুঝতে পারি, আমরা একটা সমস্যাকে কতটা ভালো করে বুঝতে পারি, আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রেই আমরা মানুষরা সমস্যাটা আদৌ কত বড় সমস্যা সেটা না বুঝেই সেটাকে বড় বা ছোট করতে থাকি। একটা ছোট্ট ঘটনার উদাহরণ দিই। কদিন আগে এক বন্ধু আমার, সে রাত্রিবেলা খিদে পাওয়াতে, বেশ অনেক রাতে খিদে পাওয়াতে, সে একটা খাবারের দোকানে খাবার অর্ডার দিয়েছে। অর্ডার হয়ে গেছে, কারণ সেই দোকানটা ছাড়া অন্য কোনো দোকান সে খাবার অর্ডার দিতে পারছিল না, মানে তার পছন্দের খাবার অর্ডার দিতে পারছিল না। খাবারটা অর্ডার দিয়ে সে পেমেন্ট টেমেন্ট করে দিয়ে সে বলছে, এত রাত্রিবেলা খাবারটা অর্ডার করলাম, খাবারটা নিশ্চয়ই খারাপ আসবে। আলম, তুই কী করে জানলি? বলছে, না রাত্রিবেলা খারাপই দেয়। আলম, তুই কবার খেয়েছিস? বলে, দু একবার খেয়েছি। আলম, দু একবার খেয়েছিস বলে তোর মনে হচ্ছে রাত্রিবেলা খারাপ খাবারটা খারাপ দেয়? আর যদি ভালো দেয়? যদি ভালো দেয় তাহলে তো ভালোই। আলম, এই কথাটাই তো উল্টোভাবে ভাবা যেতে পারত, যে তুই ভাবতেই পারিস যে খাবারটা আশা করছি ভালোই দেবে, যদি লাস্টে খাবার ভালো না লাগে, খারাপ লাগে, তাহলে বলবি যে ঠিক আছে খারাপ খাবার খেয়ে নিলাম, একদিন কি করা যাবে। তো আমরা যেটা করি, আমরা সমস্যা সামনে দেখলেই আমরা আগেই ধরে নিই যে এর একটা কিছু নেগেটিভ ইম্প্যাক্ট আমার জীবনে ভয়ঙ্করভাবে আসতে চলেছে। এটা মানুষের স্বভাবগতই দোষ, সব মানুষেরই, কারণ আমরা সবাই না একটু কমফোর্টেবল থাকতে চাই। আমরা কোনো একটা বিষয়ের মধ্যে থিতু হয়ে যেতে চাই, যত তাড়াতাড়ি আমরা থিতু হয়ে যেতে পারি তত তাড়াতাড়ি আমরা কি বলবো, রিল্যাক্স মোডে চলে যেতে ভালোবাসি। মানুষ আসলে তো কাজ করতে ভালোবাসে না, মানুষ আসলে অলস, কাজ থেকে করতে হয়, সে বাধ্য হয়ে কাজ করে। একটা সমস্যা আমাদের সামনে যেটা নিয়ে আসে সেটা হচ্ছে নতুন কর্মের রাস্তা, যে কোনো সমস্যা। তোমার বাড়িতে একটা কল হঠাৎ খারাপ হয়ে গেছে, তুমি মাথায় আছে, ও মাই গড, কল খারাপ হয়ে গেল, এবার আমি কি করব। কিন্তু তুমি দুপা বেরোলেই সামনের কোনো প্লাম্বারের দোকানে গিয়ে তাকে বলবে, একটা কল দিন নতুন, একটা মিস্ত্রি দিন, একটা মিস্ত্রির সঙ্গে যোগাযোগ হবে।

0: তোমার একটা সমস্যা, তোমার একটা কর্ম একটা নতুন মানুষের কর্মের রাস্তা খুলে দেয়। তাই সমস্যাগুলোকে সমস্যা না ভেবে সেই সমস্যার মধ্যে থেকে যদি সলিউশন খুঁজে বার করা যায় তাহলে অবশ্যই ভালো কিছু হবে। হ্যাঁ, আমি জানি বিভিন্ন মানসিক, শারীরিক, আর্থিক অসুবিধার সলিউশন সব সময় পাওয়া যায় না, তাহলে সেই মুহূর্তে কি করব? তাহলে অপেক্ষা করব সময়টা একটু ফেরার জন্য, কারণ এছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। মানে আমাদের কাছে অপশন এ দেওয়া আছে আর অপশন বি দেওয়া আছে। অপশন এ অথবা অপশন বির মধ্যে আমাকে একটা জিনিস চুজ করতেই হবে, ইদার বি পেশেন্ট অ্যান্ড ওয়েট অর ফাইট। এই দুটো উপায় ছাড়া সমস্যার ওভারকাম করা সম্ভব নয়। এটুকুই।
1: একদম, তুমি যে কথাটা বললে, এই কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল যে জীবনের এমন অনেক অনেক মুহূর্ত এসেছে যখন চারিপাশে অনেক সমস্যা বা সামনে পরীক্ষা, সিলেবাস শেষ হয়নি, প্রচুর পড়া, এইগুলো তো আমরা ফেস করেছি প্রচুর। তো সেই সময়তে বারবার একটাই কথা, ওই সমস্যাটাকে না ফেস করা খুব জরুরি, তাহলেই সমাধান বেরিয়ে আসে। আর সত্যি তো জীবনে কার সমস্যা হয়নি, এটা হচ্ছে কথা। সমস্যা না আসলে এক একটা মানুষকে অদ্ভুতভাবে নতুন নতুন রাস্তা দেখায়, বা সমস্যাকে হ্যান্ডেল করার যে ক্ষমতা তোমার মধ্যে, সেই পরীক্ষার একটা ফলাফল দেয়। মানে তুমি নিজেও জানতে পারবে না যে এটা একটা পরীক্ষা ছিল তোমার জন্য, এবং তারপর তুমি জানলে যে রে, আমি এটাতে এরকম পারফর্ম করি, জানতাম না তো। ঠিক এটাই ঘটে। 9900365992 এই নম্বরে তুমি তোমার মেসেজ করতে থাকো চুপ কথায়। শ্রেয়া এবং বাসু তোমার জন্য রয়েছে। এখন ঘড়ির কাঁটা বলছে 12:35 এবং আমরা দুজনেই তোমার জন্য, তোমার সঙ্গে থাকবো একদম রাত 3 পর্যন্ত। মানে মহালয়ার গতকালকে আমি ভাবছিলাম এই সময়টা কীভাবে কাটাচ্ছিলাম, আর আজকে তোমাদের সঙ্গে কাটাচ্ছি, এটা প্রাপ্তি। প্রতিটি ছেলের বুকের ভেতর একসাথে 3 যুদ্ধ চলে, পরিবারের দায়িত্ব, নিজের স্বপ্ন আর প্রিয় মানুষকে ধরে রাখার লড়াই। দুর্ভাগ্য হলো এই 3 যুদ্ধে জিততে গিয়ে অনেক ছেলে শেষ পর্যন্ত নিজেকে হারিয়ে ফেলে। এটা লিখেছে জাহির মেটিয়াবুরুজ থেকে।
0: ভাই জাহির, মন কা বাত কর দিয়া ভাই, কিন্তু ব্যাপারটা এরকম নয় যেটাই সবসময় সত্যি। আসল ঘটনাটা হচ্ছে একটা মানুষের জীবনে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, একসাথে অনেকগুলো লড়াই চলতে থাকে সব সময়। ইট ইজ ইউ যে প্রায়োরিটি দেবে এই লড়াইগুলোকে। তুমি বলছো একটা ছেলের জীবনে পরিবার, তার ক্যারিয়ার আর প্রিয় মানুষকে ধরে রাখার যে লড়াই, এই 3 একসাথে চলতে থাকে। আমি বলছি যে এই 2-3 যুদ্ধের মধ্যে একটা যুদ্ধ জয় করলেই কিন্তু তোমার 3 যুদ্ধ জেতা হয়ে যাবে, সেটা হচ্ছে তোমার ক্যারিয়ার। তুমি আলাদা করে ভাবছো এই 2 সমস্যা নিয়ে, ক্যারিয়ারের ব্যাপারটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে। কিন্তু সেখানেই আমার বক্তব্য যে একটা মানুষের জীবনে 100 যুদ্ধ চলতে থাকে, কারোর শারীরিক যুদ্ধ থাকে, কারোর মানসিক যুদ্ধ থাকে। আমরা তো মানে এটাকে নিজেরাই নিজেরা অ্যাড্রেস করতে পারি না, যে আমাদের মনের মধ্যে ওই ক্যারিয়ার, পরিবার, প্রিয় মানুষ এগুলো বাদ দিয়েও আরও কত রকমের যুদ্ধ চলতে থাকে, কারণ আমরা অনেক বেশি ফোকাসড থাকি এইগুলোতে। একটা মানুষের হঠাৎ হঠাৎ ভুলে যাওয়ার একটা প্রবণতা থাকে, সে এটাকে প্রথমে পাত্তা দেয় না, কিন্তু একটা বয়সের পর দেখা যাচ্ছে যে সে নিজের কাছের লোকজনকেই চিনতে পারছে না, তার ডিমেনশিয়া হয়ে গেছে, অ্যালজাইমার্স হয়ে গেছে। সে প্রথমে বুঝতে পারেনি যে এটা সমস্যা, কারণ সে খেয়াল করেনি, সে প্রায়োরিটি দেয়নি। তাই সমস্যা ভাই অনেক, যুদ্ধ ভাই অনেক, শুধুই এইগুলোই সমস্যা বা এইগুলোই যুদ্ধ নয়। আমার এই কথাটা তোমাকে বলার কারণ এটাই যে শুধুই এই 3 জিনিসে খেয়াল দিতে গিয়ে নিজের শরীর, মন এগুলোর দিকে খেয়াল দেওয়া ভুলে যেও না। তুমি নিজেও একটা অস্তিত্ব, এবং তোমাকে তোমার অস্তিত্ব রক্ষা করার জন্য প্রথমে যেটা যেটা করতে হবে সেটা আগে করবে, তারপরে বাকি সব কিছু থাকবে সময়ের সঙ্গে সঙ্গে। যা থাকার সেগুলো থাকবেই, যা থাকার নয় সেগুলো থাকবে না। তুমি যতই চেষ্টা করো না কেন, যতই লড়াই করো না কেন, দ্যাটস ইট।
1: 9900365992 এই নম্বরে তুমি তোমার কথা একদম নিশ্চিন্তে আমাদের জানাতে পারো। আজকে রাস্তায় যখন আমি আসছি রাস্তা দিয়ে, দেখছি যে মোটামুটি চারিপাশে বেশ কিছু দল, তারা একসঙ্গে বন্ধুদের দল আর কি, একসাথে বেরিয়েছে এবং বোঝাই যাচ্ছে মোটামুটি নতুন জামা কাপড়ই পরেছে তারা। বেশ মোটামুটি অনেকের প্ল্যান সারা রাত ঘুরবে, অনেকের প্ল্যান কেউ কেউ কিছু কিছু ঠাকুর কিছু কিছু জায়গায় হয়তো দেখা যাচ্ছে, অলরেডি দেখতে শুরু করে দিয়েছে। তা আমরা তো এরকম, মানে বাঙালি আমরা, আমরা তো ভীষণভাবেই এই উৎসব তো আমাদের প্রাণ। তা আমরা এই উৎসবকে ঘিরে অনেক অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা, অনেক কিছু প্ল্যান করি, অনেক কিছু ভাবি। এবার কি হয়, প্রতি বছর হয়তো এই বছরটা পুজো আসার আগে একটা মানুষ কোনো একটা প্ল্যান করে রেখেছে। এমনটা অনেক সময় হয় যে একদম সেই মুহূর্তের আগে, যেই মুহূর্তের জন্য সমস্ত প্ল্যান, সেই মুহূর্তের আগে একেবারে প্ল্যানটায় পুরো একেবারে ভেসে গেল প্ল্যানটা, কোনোভাবেই সেটা আর বাস্তবায়িত করা সম্ভব হলো না। এইরকম অবস্থা থেকেও কিন্তু মানুষ আবার উঠে দাঁড়িয়ে নিজের কাজ করে।
0: রাইট, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি।
1: এবং কি জানো তো, এই অবস্থায় দাঁড়িয়ে হয়তো সেই মুহূর্তে প্রচন্ড খারাপ লাগছে, প্রচন্ড কষ্ট হচ্ছে, এবং যখন সেই মুহূর্তটা পেরিয়ে গেল, নতুন মুহূর্ত এলো, আবার একটা স্টেবল জায়গায় মানুষটা এলো, তখন সে আবার নিজেকে চিনল যে আমি জানলাম ভবিষ্যতে আবারও এমন হতে পারে, আমার ইচ্ছে, আমার তৈরি করা ভাবনা চিন্তা, আমি যা কিছু প্ল্যান করেছিলাম সেগুলো জলে যেতেই পারে, আমি কিন্তু প্রস্তুত,
0: আমি প্রস্তুত, রাইট,
1: এটা ভেবে নেবই না, যে না যা ভেবেছি তাই হবে। অনেকদিন পর আমাদের সেই যমজ দুই বোন ঈশিকা আর ঈশিতা অনেক কিছু লিখেছে আমাদের, দেখি কি বলছে। মহালয়ার দিন, দশমীর কথা ভাবতে নেই, ঠিক, মা এসেছেন বলে তার ফিরে যাওয়ার হিসেব কষতে নেই। আনন্দের শুরুতে যে বিদায়ের ছায়া পড়ে, সেই ছায়া মেখেই তো উৎসব বাঁচে। দুর্গা আসবেন, আবার চলে যাবেন, এ তো জানাই, তবু তার আগমনে কেন চোখ ভিজে যায়, কেন তার বিদায়ে বুকের ভেতরটা এত শূন্য হয়ে যায়। কয়েকশো রাত পেরিয়ে আবার আসে সেই মহালয়ার ভোর, চণ্ডীপাঠের সুরে ঘুম ভাঙে শহরের, আর ঘুম ভাঙে আমাদের ভিতরে জমে থাকা কত না বলা দুঃখ, কত চাপা কান্নার। মা আসেন শুধু মন্দিরে নয়, আসেন আমাদের ক্ষতবিক্ষত মনে, ভেঙে পড়া স্বপ্নের পাশে, একলা রাতের নিঃশব্দ প্রার্থনায়, যে হৃদয় সারা বছর শক্ত থাকার অভিনয় করে। মায়ের মুখ দেখলেই সে হৃদয়ও শিশুর মতো কেঁদে ওঠে। আমরা জানি আনন্দেরও শেষ আছে, উৎসবেরও একদিন বিসর্জন হয়, জীবনের প্রতিটি আগমনের বুকেই লুকিয়ে থাকে একটি বিদায়ের গল্প। তবু কি তাই বলে ভালোবাসতে নেই? ফুল ঝরে যাবে, ফুল ঝরে যাবে বলে কি বসন্তকে দুই হাত ভরে ছুঁয়ে নিতে নেই? না মা, তোমার চলে যাওয়ার কথা ভেবে তোমার আশার আনন্দটুকু আমরা আর মলিন করতে চাই না, ঈশিকা আর ঈশিতা লিখেছে।
0: খুব সুন্দর লিখেছে ঈশিকা আর ঈশিতা। তোমাদের মেসেজটা অনেক দিন পরে পড়ে আমার খুব ভালো লাগলো,
1: একদমই। আরও তোমরা যারা ভাবছো এখন বসে যে লিখবো নাকি লিখবো না, এত ভেবো না, লিখে ফেলো যা মনে হচ্ছে সেটা নিশ্চিন্তে লিখে ফেলো। তবে শুধু কয়েকটা জিনিস একটু তোমাদের বলে দিই, তোমরা যখন লিখবে একটু শব্দ সংখ্যাটা লিমিটে রেখো, না হলে কি হচ্ছে, এখনো অনেকের মেসেজ পাচ্ছি যেখানে এতটাই বড় মেসেজটা, এটা পড়তেই পারি কিন্তু সেটা পড়তে গিয়ে হয়তো আরও কারোর মেসেজ পড়া হবে না, তারা দুঃখ পাবে, পরের দিন বলবে আমার মেসেজ পড়া হয়নি। তাই প্লিজ শব্দ সংখ্যাটা একটু কন্ট্রোলে রেখে নিয়ে, একটু লিমিটে রেখে নিয়ে তুমি পাঠাও মেসেজ। এবং আরও একটা কথা বলে দিই, আমরা এই অনুষ্ঠানে চুপ কথায় আমরা যে কোনো সমস্যা নিয়ে, যে কোনো মন খারাপ লাগা, আনন্দ, দুঃখ, ভালো লাগা, ভালোবাসা সবটা নিয়ে কথা বলি। তবে একদম স্পেসিফিক রোম্যান্টিক লাভের জন্যে বা সেই সংক্রান্ত সমস্যার জন্য আমাদের একটা একদম আলাদা অনুষ্ঠান আছে, যার নাম লাভ জাংশন, এবং যেটা শুক্রবার দিন রাত 9টায় হয়। একটু এই ব্যাপারটা খেয়াল রেখো, তাহলেই হবে। মানে আমি জানি তোমাদের মুখস্থ হয়ে গেছে আর তোমাদের বলার কিছু নেই, তবুও বললাম। এমন তো হতেই পারে যে তুমি আজ প্রথম শুনছো, জাস্ট চেঞ্জ করতে করতে হঠাৎ আমাদের কথা শুনে তুমি থমকে গিয়েছো, হতেই তো পারে। আর যদি সেটা হয় তাহলে এই শারদ প্রাতে তোমার সঙ্গে আমাদের দেখা হওয়াটা কিন্তু এটা দেবী দুর্গারই প্ল্যান বলতে পারি, হ্যাঁ, এবং তুমি সেটা আমাদের জানাতে ভুলো না। হ্যালো চুপকথা, কেমন আছো? দিদিভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি। আমি রূপান্তর, ওকে রূপান্তর, দুর্গানগর থেকে লিখছি। আমি আবার চুপকথাতে তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি। কাজের চাপের জন্যে তোমাদের এই অনুষ্ঠানটাকে আমি খুব মিস করি। আজ আমি আমার একটা কবিতা তোমাদের সাথে শেয়ার করতে চাই, অবশ্যই পড়ো পড়ো কিন্তু। দিদিভাই তোমার গলার স্বরটা আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, কবিতাটার নাম হচ্ছে ছেলেবেলা। দুপুর হলেই মা জানলা টেনে দিয়ে বলতো, ঘুমো বিকেলে খেলতে যাস। ঘুম আসতো না কিছুতেই। পাখা ঘুরতে থাকা শব্দের সঙ্গে চোখের সামনে ভাসত পাড়ার মাঠটা। একটু পরেই চুপি চুপি দরজা খুলে খালি পায়ে বেরিয়ে পড়া। বিকেল নামতো, খেলা শেষ হতো না। তারপর দূর থেকে মায়ের ডাক, এই বাড়ি আয়। আজ এত বছর পর সারাদিন ছুটি পেলেও সেই বিকেলটা আর আসে না। কত কি যে মনে করিয়ে দিল রূপান্তর, খুব সাংঘাতিক একটা কথা এবং অদ্ভুত একটা স্মৃতি রোমন্থন।
0: অনেক অনেক ছোটবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল এই মুহূর্তে।
1: শুনতে থাকো, আমাদের সঙ্গে থাকো, এবং ওই সেই বিকেলগুলো যেগুলো সত্যি ফুরিয়ে যায় না, যেগুলো আর ফিরেও আসে না, হ্যাঁ, ওই বিকেলগুলো আমাদের মনে না একটা একদম অন্য একটা, আমরা যেরকম ফোল্ডার বানাই জিনিসপত্র সেভ করি, একদম একটা আলাদা ফোল্ডার হিসেবে আমাদের মনে বিকেলগুলো আছে। আর ওই বিকেলগুলো আমাদের জীবনে এমন একটা জায়গা করে নিয়েছে যে আমরা নিজের ইচ্ছে মতো ওই বিকেলে খেলি। শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো। বাসু আর শ্রিয়া চুপ কথায়, তোমার জন্যে তোমার সঙ্গে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শুনছো চুপ কথা, আর তোমার সঙ্গে রয়েছি আমি আরজে শ্রেয়া এবং বাসু। আর তোমাদের জন্যে, তোমাদের কথা, তোমাদের সবটুকু, এই সবটুকুই কিন্তু আমাদের এই চুপ কথার প্রাণ। ঘড়ির কাঁটা এখন 12:49 হয়ে গিয়েছে, মানে এখন প্রায় 1টা ঘন্টা পেরিয়ে গিয়েছে তোমাদের সঙ্গে। আচ্ছা, তোমরা এই আর তো খুব একটা বেশি দিন, পুজো শুরু হয়ে গেছেই বলতে পারি, মহালয় মানে পুজো শুরু হয়ে যাওয়া আমাদের কাছে। তবু আমি যদি ধরি ওই পঞ্চমী বা ষষ্ঠী থেকে পুজো শুরু হচ্ছে, তোমাদের কার কেমন কি প্ল্যান একটু বলো না আমাদেরকে। মানে ধরো এমন প্ল্যানও শেয়ার করতে পারো যে শ্রেয়া, তুমি ঘুম থেকে উঠলে, উঠে রেডি হলে, খাওয়া দাওয়া সেরে নিয়ে রেডি হয়ে বেরোলে, বেরিয়ে না প্রথমে তুমি এইখানে যাবে, এই প্যান্ডেলে গিয়ে এই ঠাকুরগুলো দেখবে, ওখান থেকে ঠিক শর্টকাটে এইখানে চলে গেলে, তারপরে এই ঠাকুরগুলো দেখলে, মানে এই প্ল্যানগুলো কিন্তু তুমি দিতে পারো নিশ্চিন্তে। কারণ প্যান্ডেল হপিং করতে আমি কিন্তু খুব ভালোবাসি, এবং আমি খুব ছোটোবেলার থেকে এই ঠাকুর দেখতে যাওয়া, এটা যে আমার কাছে কী আনন্দের ভাবতে পারবে না। এমন কি আমি একা একাও চলে যাই ঠাকুর দেখতে। যখন ছোট ছিলাম আমি মা বাবার কাছে প্রচণ্ড এইটা বায়না করতাম যে না, আমরা ঘুরে ঘুরে নর্থ সাউথ ঠাকুর দেখব। তো ছোটোবেলায়, মানে আমি ছোট ছিলাম, আমার মা বাবা ছোটই ছিল তখন, তো মা বাবাও তখন আমার সাথে ঘুরে ঘুরে নর্থ সাউথের ঠাকুর দেখতো। সাউথটা আমরা একাধিকবার গিয়েছি, আর আমরা কিছু, আমার বাবার অফিস থেকে বাবা কিছু পাসেস পেতো, তো VIP পাসগুলো থাকতো, সেগুলোর ফলে হয়তো খুব একটা সমস্যা হতো না। কিন্তু যাই বলো না কেন, পুজোর সময় ওই যে দড়ি দিয়ে আটকে দেওয়া, তারপরে দড়ি ছাড়লো, এরকম বহুবার হয়েছে ঘুরতে ঘুরতে গিয়ে আমরা সেই এক জায়গায় পৌঁছেছি, মানে দড়ি থেকে দড়ি ছাড়লো বেরোনাম, বেরিয়ে গিয়ে ঘুরে ঘুরে ঘুরে আবার ওখানে, আবার বেরিয়ে ঘুরে ওখানে, তিনবার এমন হয়েছে। কিন্তু তাও ওই ঘোরার মধ্যে কোনো ক্লান্তি থাকে না, তাও আনন্দ থাকে। হ্যাঁ, মনে হয় একটু টাইম ওয়েস্ট হয়ে গেল ঠিকই, কিন্তু দেখবে যেটা আমার হয়, যেই রাস্তাগুলোতে এরকম হয়েছে, পরে যখন ওখান দিয়ে যেতাম তখন মনে করতাম যে কী অবস্থা, মনে আছে মা, মনে আছে বাবা এখানে কী হয়েছিল, মনে আছে এখান দিয়ে বিরিয়ানি খেলাম, আর আমি তো হোল নাইট করতামই, ভীষণভাবে করতাম, এখন একটু কম করি, কারণ এখন এই রাতগুলো অনেকটা বেশি স্পেশাল তোমাদের কারণে, নিজের মানুষজনের জন্য তো বটেই, কিন্তু ফ্যামিলি ছাড়াও, তোমরা তো আমার একটা ফ্যামিলি, তোমাদের সঙ্গে কিন্তু পুজোর অনেক রাত কাটছে এবং কাটবে, এটাও বলে দিই। 9903652992 এই নম্বরে তোমার মেসেজ পড়ে ফেলি চটপট। হাই চুপ কথা, আমি বর্ষা ফ্রম বেহালা। শ্রেয়াদি, তোমার ভয়েসটা খুব সুন্দর, থ্যাংক ইউ। এই যে মহালয়াতে, জানো তো মনটা, আচ্ছা মনে হলো না, এটা মহালয়াই মনে হলো না, ওকে, সামনে তোমার বোর্ড এক্সাম, আচ্ছা খুব টেনশনে আছি, পুজো নিয়ে তেমন কোনো এক্সাইটমেন্ট নেই আমার, এই বছর বেশি জামা হয়নি, ওই দুটোই, তোমার কটা জামা হয়েছে। তোমার এই কথাটা এত সুন্দর স্মৃতি মনে করিয়ে দিল না, কি বলবো, ছোটবেলাতে

0: এরকম হতো যে আমরা তো কম্পিট করতাম, বন্ধুরা বা ভাই বোনরাও করতাম। তো এরকম আমি যেটা করতাম, আমি আর আমার কাজিন, আমাদের টার্গেট ছিল ও যেটা বলবে আমি একটা বাড়িয়ে বলবো। এবং আমি ওকে আগের থেকে একটা সময় পরে আমি বলতে শুরু করলাম, আমি তো জানি আমি পাঁচটা বললে তুই ছটা বলবি, এটা আমি জানি, তাই জন্য আমি আগেই বলে দিচ্ছি যে আমার সাতটা জামা। এবং এই জিনিসটা করতাম আমরা, ধরো একটা টি শার্ট আর একটা জিন্স দুটোকে কিন্তু একসাথে কাউন্ট করতাম না, আলাদা আলাদা। টি শার্ট একটা নাম্বার, জিন্সটা আলাদা নাম্বার, এটাই করতাম। এবং এমনও হতো স্কুলে দেখতাম একজন আরেকজনকে বলছে, কি রে তোর কটা জামা? ও বললো যে আমার তো পাঁচটা জামা। ও বলছে মাত্র পাঁচটা? আমার তো ১৭টা, আরও তিনটে হবে এইটা। এবং তারপরে বাড়ি গিয়ে সে দুঃখ করছে, ওর তো পাঁচটা হয়ে গেল, আমার তো এখনো দুটো, আমাকে আরেকটা তো কিনে দাও। এই ঘটনা কিন্তু ভীষণভাবে ঘটেছে আমাদের ছোটবেলায়, এখনো ঘটে। এখনো যে ঘটে না তা নয়, এখনো ঘটে। তাই তোমার এই কথাগুলো শুনে মনে পড়ে গেল। আর হ্যাঁ, তুমি জানতে চাইছো পূজায় কটা জামা হয়েছে, তোমার কটা হয়েছে বলো।
1: আমার আমার হয়েছে দুটো টি শার্ট,
0: আচ্ছা দুটো হলো, তিনটে, আচ্ছা আর
1: আর একটা জিন্স,
0: চারটে। তোমার চারটে ড্রেস হয়ে গেছে। তো আমারও মোটামুটি ওরকমই, আমি যদি একটু ম্যাচ করে করে ধরি আর কি, জিন্স হয়েছে দুটো, হ্যাঁ দুটো টি শার্ট হয়েছে, একটা একটা অ্যালার্ন হয়েছে, হ্যাঁ শাড়িও হয়েছে, শাড়িও হয়েছে, কারণ ওটা ছাড়া না পুজো অসম্পূর্ণ, শাড়ি না হলে আর কি। সেরকমই যেমন মেয়েদের শাড়ি, ছেলেদের পাঞ্জাবি, সেরকম আর কি ব্যাপারটা। তো সেইগুলোর বিশেষ বিশেষ দিন থাকে, বিশেষ বিশেষ সময় থাকে, এসব তো থাকেই আর এসব আছেই।
1: তবে একটা কথা আমার এক মুহূর্তে বলতে ইচ্ছে করছে, যে এই বছর তো দুটো টি শার্ট একটা শার্ট হয়েছে, কিন্তু এই বছরই দুটো টি শার্ট একটা শার্টের থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় পুজোর জামা হিসেবে, সেই বছরগুলো যখন আমি একদম জবলেস ছিলাম, বেকার ছিলাম, একটাই হয়তো শার্ট পেয়েছি, কেউ একজন দিয়েছে, সেই শার্টটা কিন্তু আজও আমার কাছে অনেক অনেক বেশি স্পেশাল।
0: একদম ঠিক বলেছো, সত্যি তাই। ওই ওরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে কোনো একটা উপহার কেউ আমার জন্য ভেবে নিয়ে এসেছে, এই অনুভূতিটা আজীবনের,
1: আজীবনের।
0: আর ওই বস্তুটা যে অবস্থায় থাকুক না কেন, মানে ধরো শার্টটা অনেকদিন হয়ে গিয়েছে তোমার, ওটা হয়তো একটু ফেডও হতে পারে, বা হয়তো একদম অনেকটাই নতুনের মতনও হয়তো থাকতে পারে, কিন্তু ওটার প্রতি ওই যত্নটা, ওইটার প্রতি যে আবেগ, এটা না ওই অনেক অনেক পুজো আরও আসবে, তোমার হয়তো ১০টা ১২টা জামা হবে, কিন্তু ওই একটা জামার ওই আবেগ তোমার প্রতিটা পূজায় অন্য একটা আনন্দ,
1: অন্য একটা আনন্দ, একদম একদম সত্যি কথা।
0: সঞ্চারী বলছে আলিপুর থেকে, প্রিয় চুপ কথা, কেমন আছো তোমরা?
1: খুব ভালো আছি।
0: এই মাত্র শারদীয়া উৎসবের রিহার্সাল শেষ করে রুমে এলাম। এবার কলেজে আমাদের ব্যাচের শেষ শারদীয়া উদযাপন, তাই জোর কদমে চলছে প্র্যাকটিস। অনুষ্ঠান শেষ করেই ষষ্ঠীর দিন বাড়ি যাব, তাই সঙ্গে বাড়তি উন্মাদনাও রয়েছে। জানো তো কবে যে পূজাবার্ষিকীগুলো হাতে পাবো, মাকে গুছিয়ে রেখে দিতে বলেছি, বাড়ি গিয়ে পড়া শুরু করব, সেই অপেক্ষাতেই রয়েছি। তোমরা ভালো থেকো, শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল।
1: থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থেকো।
0: একদম সঞ্চারী, খুব আনন্দ করো বাড়ি গিয়ে নিজের লোকজনের সঙ্গে। এবং এই যে তোমাদের প্রোগ্রাম, সেটার জন্য আমরা কিন্তু আমাদের দুজনের তরফ থেকে অল দ্য বেস্ট
1: জানাচ্ছি, একদম খুব ভালো হোক প্রোগ্রাম।
0: আচ্ছা তুমি একটা কথা বলো, ছোটবেলাতে মানে তুমিও যেহেতু পারফর্মিং আর্টস এর সঙ্গে যুক্ত, তো ছোটবেলাতে পাড়ায় পাড়ার যে কালচারাল প্রোগ্রামগুলো হতো, সেইটার কোনো একটা মেমরি শেয়ার করো প্লিজ।
1: একদম অ্যাবসলিউটলি, খুব ভালো কথা বলেছো। আমাদের পাড়ায় যে কালচারাল প্রোগ্রামটা হতো, সেটা ইউজুয়ালি দুর্গাপূজার সময় হতো না, সেটা হতো হচ্ছে দুর্গাপূজার পর, তার মহড়া শুরু হতো।
0: মানে কি বিজয়া দশমী?
1: বিজয়াদশমীর পর,
0: আচ্ছা,
1: মহড়া শুরু হতো সেই অনুষ্ঠানের, এবং অনুষ্ঠানটা হতো শীতকালে, মানে অক্টোবরে, যেহেতু মানে পুজো শেষ হতো, যে কোনো বছরই অক্টোবরে পুজো শেষ হয়ে যায়, দুর্গাপুজো কালী পুজো মিলিয়ে অক্টোবরে শেষ হলে নভেম্বর ডিসেম্বর মাসে আমাদের পাড়ার অনুষ্ঠানটা হতো। এবং এই দু মাস জুড়ে আমরা যে একটা ছুটির আমেজ নিয়ে আর কি, মোটামুটি পড়াশোনা সেই সময় লোকজন একটু কমই করে,

0: কারণ হাফ ইয়ারলি তো হয়ে গেছে পুজোর আগে, আর অ্যানুয়ালি হতে প্রায় মার্চ এপ্রিল, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তো সেই দু আড়াই মাসের মধ্যে আমরা বিভিন্ন রকমের নাটক, গানের প্রোগ্রাম, যারা গান করতো তারা গানের প্রোগ্রাম, যারা নাচ করতো তারা নাচের অনুষ্ঠানের জন্য মহড়া দেওয়া, নাটকের জন্য মহড়া দেওয়া। তো আমার জীবনের প্রথম যে পারফরমেন্স, যেটা নিয়েই আমি এখনও বেঁচে আছি, একটা নাটক, তো সেইটার মহড়া শুরু হয়েছিল এরকম দুর্গাপুজোর বিজয়া দশমীর পরে, এবং সেই প্রোগ্রামের প্রথম মঞ্চায়ন হয় হচ্ছে আমাদের পাড়ার মাঠেই, একদম বাঁশের প্যান্ডেল বেঁধে, একটা ডিসেম্বর মাসের কোনো একটা শনিবার বা রবিবার, এক্স্যাক্টলি আমার মনে নেই, তখন অনেক ছোট ছিলাম। এই হ্যাঁ, পুজোর অনুষ্ঠান এছাড়া, মানে নিজে পুজোর সময় অনুষ্ঠান করে থাকি বা না থাকি, বহু অনুষ্ঠানে আমি যোগদান করেছি বিভিন্নভাবে, নিজে পারফর্ম না করলেও আলো করেছি, হ্যাঁ বহু অ্যাঙ্কারিং করেছি, তারপরে বহু নাটক তৈরি করে দিয়েছি, ডিরেক্ট করে দিয়েছি, যেগুলো পাড়ায় পাড়ায় হয়েছে, এরকম বহু কাজ করেছি। তোমার কোনো এক্সপিরিয়েন্স?
1: আমার, হ্যাঁ আমার তো পাড়া জুড়ে আমার প্রচুর এক্সপিরিয়েন্স, এবং আমি আমার পাড়াতে কি বলবো, ওই ওই আমি ওখানে গিয়ে শাহরুখের মতো হাত ছড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারি, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আছে আমার পাড়ায়। আমার ছোটবেলার থেকে কালচারাল প্রোগ্রাম মানেই আমি, এরকম একটা ব্যাপার ছিল। তা আমাদের বন্ধুদের যে গ্রুপ ছিল, আমরা তো কিছু না কিছু করতামই, নাচ তো করতামই একসাথে, এবং সেই নাচ একসাথে যে পারফর্ম করা, সেটার জন্য রিহার্সাল, সেই রিহার্সাল করার জন্য সেই পড়া, কোনো টিউশন আছে হয়তো বা স্কুলের পড়া আছে, সেই সব সেরে নিয়ে তারপর যেতাম, এমন না যে পড়াশোনা না করে যাচ্ছি, কারণ তাহলে তো আরো ঝামেলা। সেই সব সেরে আমরা 9:30, আমার মনে আছে এই টাইমটা, আমরা রাত 9:30 শুরু করতাম রিহার্সাল, আর যদি বিকেলবেলা করতাম সেটা সম্ভব হলে 4:00 থেকে, কারণ স্কুল থাকতো। ওই রিহার্সালে গিয়ে আমাদের খাওয়া দাওয়া সব মাথায় উঠত, আমরা করেই যাচ্ছি, কারণ যখন আমি ধরো ডান্সের কোনো একটা মুদ্রা একজনের সঙ্গে আরেকজনের মিলছে না, ব্যাস মুশকিল। এবং এমনও হতো সেখানে ধরো যারা ডান্স করেই না একদম, বন্ধুকে তো নিতে হবে, এটা একটা ব্যাপার, তো তাকেও ডান্স করাবো টাইপের একটা এরকম অবস্থা হয়ে যেত। এবার সে সমস্ত করে ফাইনালি আমরা পারফর্ম করতাম, এবং যেটা হতো সেখানে না, ওই আনন্দটা, ওই মুহূর্তগুলো, ওগুলো আমাদের কাছে খুব ইম্পর্ট্যান্ট ছিল। আজও মনে পড়ে, আজও আমাদের যখন কথা হয়, কেউ আমাকে হয়তো বলছে মনে আছে তুই কিভাবে আমি ওই নাচটা করিয়েছিলি, ওই মুহূর্তটাই যে আজ আমরা বসে এই গল্পগুলো করছি। এবং আরেকটা জিনিস হয়েছিল, আমি একটু বড় হয়ে গিয়েছি যখন, তখনকার কথা, যখন আমি বাচ্চাদের দিয়ে প্রোগ্রাম করাচ্ছি এরকম একটা সময়, তো নাটক তো করাতামই, এবং আমি কিভাবে কি করতাম, কারণ আমি না ওই বাদ দিতে পারতাম না কাউকে, সবাই আমার কাছে খুব প্রিয়, আর এত ছোট ছোট, সবাই আনন্দে আছে আমার সাথে নাটক করবে, কি একটা কি এটা হবে ব্যাপার, এরকম একটা ব্যাপার। আমি না ভাবলাম আচ্ছা থাক, এই নাটকটা না করাবো না, আমি একটা নতুন নাটক লিখবো, ও আবার জয়েন করেছে, তো তারপরের দিন আরও 3 জন, ও বাবা এসে গেছে, আচ্ছা নাটকে আরও ক্যারেক্টার বাড়াই, তো এরকম করে নাটক লিখলাম। এবার নাটক লিখে আমি ভাবলাম যে ও তো সবাই সবটা তো করতে পারবে না, কেউ গান পারবে, কেউ নাচ, কেউ অভিনয়, আমি কী করবো, নাটকটাকে রিরাইট করে ওখানে একটা র্যাম্প শো ঢোকালাম, কারণ যে ধরো বলছে না না আমি কি করে বলবো, আমার লজ্জা করছে বলতে, আমি বলতে পারবো না, গানও করতে পারবো না। বললাম চল তুই ক্যাটওয়াক করবি, ঠিক আছে, এই নাটকেরই একটা পার্ট হবে সেটা। ওই ক্যাটওয়াকটা যখন হলো, সবাই বলছে আমরাও ক্যাটওয়াক করবো, বললাম চল নাটক আবার রিরাইট, রিরাইট হলো, এবং তুমি ভাবতে পারবে না গোটা নাটকের ওই পারফরমেন্সটা, সেটা মানে প্রায় সিটি পড়ে যায় এরকম একটা অবস্থা আর কি, মানে ওদের এত আনন্দ হয়েছে ওই বাচ্চাদের দিয়ে ওইরকম ব্যাপারটা দেখে, এবং আমি কাউকে কোনো কিছু স্টাইল শেখাচ্ছিলাম না আলাদা করে, ওরা যাতে ওদের মতন করে ব্যাপারটা করে, প্রত্যেকেই ছোট, ওরা যেটা করবে দেখতে ভালো লাগবে। নাটকের আগের দিন একটা বাচ্চা এলো, এসে বলল আমিও করব, এবার আমি কি করব। আমি তখন বললাম চল তুই স্বপ্ন দেখছিস সবটা, তুই স্বপ্নে পড়ি হয়ে স্টার দিয়ে এরম এরম করবি, আর একটা করে পারফরমেন্স হবে। এই হলো মানে আমাদের পাড়ার গল্প, মানে পাড়ার নাটক করা, ওদের সঙ্গে আমাদের সম্পর্ক, তো এইভাবে ব্যাপারগুলো চলতো। এবং এখনো যে আমি তোমাকে বলছি, আমার জাস্ট ওই দৃশ্যগুলো মনে পড়ছে।

0: মুহূর্ত গুলো মনে পড়ছে, এবং সবাই এসে প্রতিটা বাচ্চাকে আলাদা করে বলেছে, এরকম না যে এই তোরা ভালো করেছিস, প্রত্যেকের প্রতি মানে সত্যি। আমাদের, আমার মনে আছে আমাদেরকে এই জন্য দশমীর দিন আমাদের পাড়ার একটা জেঠু দোকান থেকে লজেন্সের একটা কৌটো, গোটা কৌটোটা কিনে নিয়ে এসে আমাদের হাতে এভাবে দিয়ে দিয়েছে আমাদের এই টিমটাকে। তো এরকমই পাড়ার যে সমস্ত স্মৃতি এগুলো মানে বলতে শুরু করলে যে কত চুপ কথা পেরিয়ে যাবে, এই হলো ব্যাপার। এবং সত্যি তুমি খুব সুন্দর জিনিস আমাদের মনে করালে, খুব ভালো লাগলো। আচ্ছা, এটাকে প্রজেক্ট করতে করতে আমাদের শুনছে, ভাবলাম একটা SMS করে দিই, অনেকদিন ধরেই শুনি বাট SMS করা হয় না। জানো তো ছোটবেলা থেকে এই প্রথম এমন বছর পুজো কোনো আনন্দ নেই, জানি না কেন। আমি অরিত্র, ক্লাস 9, রাজারহাট থেকে, রাত 3টে পর্যন্ত আছি, সাবধানে বাড়ি ফিরো দাদা ও দিদি।
1: অরিত্রর মনে পূজোর কোনো আনন্দ নেই, তার কারণ হচ্ছে অরিত্র পূজো পড়ে গেছে, তুমি এখনো স্কুলের প্রজেক্ট করছো, সেই জন্য তোমার মনে আনন্দ নেই। প্রজেক্টটাকে চটপট করে আজকে রাতের মধ্যে শেষ করে দাও, কালকে সন্ধ্যেবেলা বা সকালবেলা একবার বেরিয়ে পড়ো রাস্তায়, এমনি পাড়ার মোড়ে একটুখানি ঘুরে এসো। দেখো, আনন্দ যখন আকাশে বাতাসে থাকে তখন না গায়ে জামা থাকলো নতুন নাকি পকেটে টাকা থাকলো খুব বেশি সেটার কিন্তু ম্যাটার করে না। আমি দেখেছি আজকে এই যে মহালয়া, আমি এতদিন ধরেই আকাশবাণীতে কাজ করছি, FM রেইনবোতে কাজ করছি, আমি যতদিন কাজ করছি এতদিনের মধ্যে, এতগুলো বছরের পুজোর মধ্যে আমি কখনোই পুজোর সময় কোনো কাজ নিতাম না। আমার মহালয়ার আগে কাজ শেষ হয়ে যেত, অন্তত মহালয়ার রাত্রিবেলার মধ্যে কাজ শেষ হয়ে যেত। এই প্রথমবার মহালয়ার দিন এবং তার পরের দিন অবধি আমি কাজ করছি। স্বভাবতই মনটা একটু খারাপ ছিল আমার, যে আজকে মহালয়ায় পুজো পুজো ভাব, একটু আড্ডা ফাড্ডা না মেরে বন্ধু বান্ধবদের সঙ্গে কাজ করতে যাচ্ছি, যাই হোক কাজটাও ইম্পর্টেন্ট। বিশ্বাস করবে না তোমরা, আমি বাড়ি থেকে আজকে বেরিয়েছি 7:30।
0: আচ্ছা,
1: আমার বাড়ি থেকে আকাশবাণী অবধি আসতে সময় লাগে আধা ঘন্টা, 35 মিনিট ম্যাক্সিমাম। আমি আজকে এখানে এসে পৌঁছেছি, প্রায় 1 ঘন্টা লেগে গেছে আমার। রাস্তায় কত লোক, কত আলো, বিক্ষিপ্তভাবে মানুষ শুধু হাঁটছে, এদিক ওদিক যাচ্ছে, কেউ কিছুই করছে না। বিরাট কোনো দোকানের স্টল নেই, কেউ নতুন জামা পরেনি, কিন্তু ওই আলো, ঝকঝকে আলোতে সবাইকে মনে হচ্ছে সবাই যেন একদম ফ্রেশ মুডে বেরিয়েছে একদম এই পুজোটাকে এনজয় করার জন্য। কারণ টিপিক্যালি আজকে একটা স্যাটারডে, কালকে সানডে, একটা ছুটি ছুটি ভাব আছে, অনেকেই হয়তো মার্কেটিং করে ফিরছেন পুজোর আগে, শেষ মার্কেটিং। সো বেরিয়ে পড়ো, হাতের কাজগুলো শেষ করে নিয়ে বেরিয়ে পড়ো, দেখবে মনটা ভালো হয়ে যাবে। পুজোর সময়ে মন ভালো রেখে আনন্দ করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। মন ভালো থাকলে সব ভালো লাগবে।
0: ব্যাস, শুনে ফেলেছ অরিত্র, এবার এটা করতে হবে তো, একটু একটু করে ভালো, আর করে নিয়ে আবার কোনো না কোনো চুপ কথায় তো আসবো, তখন জানিও কেমন লেগেছে। আর যখন তুমি অলরেডি এর মধ্যে ইনভলভ হয়ে যাবে না এই কাজটা করতে গিয়ে, তখন তুমি ভুলে যাবে যে তোমার দুঃখ হচ্ছিল, তোমার একা লাগছিল। চুপ কথা টিম, তোমাদের শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা রইল। এবারে পুজোর প্ল্যানটা একটু আলাদা কাটবে। কলকাতার বাড়ি আর আসতে পারলাম না, প্রবাসে থেকে পুজো মিস করার মন খারাপটা যারা কাটায় তারাই জানে। বন্ধুদের সাথে আড্ডা, প্যান্ডেল হপিং প্ল্যান মিস, আর সব থেকে বড় মিস পুজো পুজো ভাবটা। কারণ বিদেশেও দুর্গাপুজো হয় ঠিকই, যাবো হয়তো একদিন, কিন্তু সেই পুজো ভাবটা নিজের জায়গায় নিজের মানুষদের সাথেই আসে। মনকে এটাই বোঝালাম, নো ওয়ারি, আসছে বছর আবার হবে। শ্রেয়া, তোর সাথে মিটিংটাও পোস্টপোন করতে হলো, তাই পুজোর আড্ডাটা 2 মাস পরেই কাটাবো না হয়। নতুন জামা পরে ফুচকা খেতে খেতে হবে। আচ্ছা প্রীতিজদা, থ্যাংক ইউ, আমার ভীষণ কাছের একজন মানুষ, আপাতত কলকাতা ছেড়ে অনেক দূরে। আমার মানে আমাদের কাজের সূত্রেই আমাদের সম্পর্ক, কিন্তু আজকে সেটা পরিবারের মতন দাঁড়িয়ে গিয়েছে। আর সত্যি সত্যি যেদিন ওরা, প্রীতিজদা এবং প্রীতিজদার ফ্যামিলি যখন চলে যাচ্ছে কলকাতা থেকে, লাস্ট টাইম আমাদের বাড়িতে আসে, আমি এতটা

0: আর শক্ত হয়ে গেছিলাম এটা শুনে যে মা মানে চলে গেলে আমরা একসাথে কাজ করব কি করে এরকম। কিন্তু কি হয়েছে জানো তো, দূর থেকে আমাদের প্ল্যান চলছে যে না এই তো তুমি এলে এটা হবে, তুমি আসবে যখন এটা হবে, এরকম একটা ব্যাপার। তো এটা আমার কাছে আনএক্সপেক্টেড ছিল এই মেসেজটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবং সত্যি সত্যি আরো প্রচুর মানুষ যারা বিদেশে কাটাচ্ছে সত্যি তারাই জানে যে তারাই ভাইবটা কিভাবে মিস করে, এটা আমরা বুঝতে পারবো না
1: সত্যি কথা।
0: এবং তুমি এরকম তোমার চেনাশোনা কেউ নিশ্চয়ই, তুমিও কারণ না কারোর থেকে তো শুনেই থাকবে।
1: হ্যাঁ, যে তারা বন্ধু থাকে বাইরে, শুধু বিদেশে নয়, আমি বলছি যে আমার বহু বন্ধু থাকে যারা হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় চাকরি সূত্রে রয়েছে এবং পুজোর সময় ছুটি পায়নি, বা তারা আসছে কিন্তু পঞ্চমী ষষ্ঠীতে এসে আবার তাদেরকে সপ্তমীতে চলে যেতে হচ্ছে। তাদের যা মন খারাপ, তাদের যা মনের বেদনা, আমি হাসছি ঠিকই, একেবারেই হাসির নয় ব্যাপারটা, খুবই কষ্টকর, খুবই দুঃখজনক যে আমি যে ভাষাভাষীর মানুষ, যে জনজাতির মানুষ, সেই ভাষাভাষী মানুষের, সেই জনজাতির মানুষের একটা এত বড় উৎসব, একটা ফেস্টিভ্যাল যেখানে সবাই আবার এক জায়গায় হয়, সব কিছু ভুলে গিয়ে, সমস্ত রাগ দুঃখ ক্ষোভ বিক্ষোভ ভুলে গিয়ে আবার একটা জায়গায় আসে, ফ্যামিলি মেম্বাররা সবাই এক জায়গায় আসে, ভেঙে যাওয়া একান্নবর্তী পরিবারগুলো, নিউট্রাল ফ্যামিলিগুলো আবার একটা জায়গায় আসে, পুরনো বন্ধুরা আবার একদিন একটা সময় দেখা করে। এই যে একটা সময়, এই সময়টা তো শুধু জামা কাপড় কিনছি, ঘুরতে যাচ্ছি, ঠাকুর দেখছি, খাবার খাচ্ছি নয়, আরও অনেক বেশি। কারণ এই একটা সময়ে আমাদেরকে, বাঙালিদেরকে, একটা নতুন জীবন শক্তি প্রদান করে গোটা বছরের মধ্যে। যে গোটা বছর ধরে আমরা যতটা কষ্টের মধ্যে দিয়ে যাই, খারাপের মধ্যে দিয়ে যাই, আমাদের এনার্জি ব্যাটারি লো হতে হতে হতে হতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছে যখন আর মনে হয় যে দূর আর ভাল লাগছে না, সেটা বর্ষাকালেও চলে আসতে পারে, গ্রীষ্মকালেও চলে আসতে পারে, কিন্তু যখনই শরৎকালটা আসে, যখনই দুর্গা পুজোটা আসে, তখন যেন একটা শক্তি আমাদের মধ্যে কেউ ছুঁড়ে দিয়ে, ফু দিয়ে ঢুকিয়ে দেয়। শক্তি রূপে শক্তি ইয়াদেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, দুর্গা পুজোর এটাই বোধহয় সব থেকে বড় মন্ত্র, যে বাঙালির শরীরে মনে এবং আত্মায় এক নতুন শক্তি সঞ্চারিত হয় দুর্গা পুজোর সময়। সেই শক্তির আঁচ যারা নিতে পারে না, তাদের তো মনে খারাপ লাগবেই, মন খারাপ হবেই, এই বিষয়ে কিছু করার নেই,
0: সত্যি তাই। এবং এটাও হয় দেখবে, যারা বিদেশে আছে তারা যেই জায়গায় খবর পাচ্ছে, জানতে পারছে এখানে পুজো হবে, একটু পুজোর প্রসাদ পাওয়ার জন্য তারা যে কতটা এফোর্ট দিতে পারে, কারণ ওইটুকু ওইটুকু আস্বাদন করেই যেন ভাববে হ্যাঁ আছি, একটু নিজের মতন করে নিজের পুজো, কিছু একটা, অ্যাটলিস্ট কিছু তো পুজোর একটা অংশ হলেও এইখানে এইখানে দাঁড়িয়ে এনজয় তো করছি, এক মুহূর্তের জন্য হলেও, ওইটাই, ওই মুহূর্তে বাঁচার একটা অভ্যাস তৈরি হয়ে যায় বোধ হয়। তোমরা যারা যারা এরকম অনেক দূর থেকে আমাদের সঙ্গে জুড়ে আছো, আমাদের জন্যে, আমাদের সঙ্গে চুপ কথার জন্যে, তাদের সকলের জন্য ডেডিকেট করলাম এই গানটা।

0: এখন বাজে রাত্রি 1:25 প্রায়, এবং চুপ কথায় তোমাদের মেসেজ আসছে, শারদীয়া শুভেচ্ছা আসছে, পূজোর মন খারাপের কথা আসছে, এবং বাসু এবং শ্রেয়া বহুদিন পর একসাথে এসেছে এই চুপ কথায় তোমাদের সঙ্গে কথা বলবে বলে। 9903653992 হচ্ছে নাম্বার, যারা প্রথমবার বা নতুন চুপ কথা শুনছো তাদের জন্য নাম্বারটা আরেকবার বলছি, 9903659992 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা মেসেজ করতে পারো। তোমাদের মেসেজ আসছে, পড়ছি দেখি।
1: আচ্ছা, আমাদের কাছে এখন প্রচুর মেসেজ জমে গিয়েছে, আমরা খুব চেষ্টা করব তোমাদের সব মেসেজ পড়তে। প্রিয় চুপ কথা, প্রিয় শ্রেয়াদি ও বাসুদা, এবং আমাদের জন্য একটা খুব সুন্দর প্রচুর ভালোবাসা পাঠিয়েছেন, হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন,
0: থ্যাংক ইউ।
1: কেমন আছো দিদি ও দাদা? দিদি, তোমার কণ্ঠ শুনে বুঝে গিয়েছি, ওই যে প্রথমে আমি জিজ্ঞাসা করেছিলাম সেটাই, যেমন তুমি SMS দেখলে বুঝে ফেলো, গতবার যখন দেবদা এসেছিল তখন খুব ভালো লেগেছিল। হ্যাঁ সত্যি, দেবদা অনেকদিন পর যখন এসেছিল আমাদের খুব ভালো লেগেছিল, তখন খুবই অনেকদিন পর তার কণ্ঠ শুনতে পেয়েছিলাম, তবে মনে মনে একটা বিশ্বাস ছিল পুজোর আগেই হয়তো তোমাকেও শুনতে পাবো শ্রেয়াদি। অবশেষে তোমাকে শুনতে পেয়ে সত্যি খুব ভালো লাগছে। এই শারদোৎসব যেন শুধু আনন্দ আর উৎসবের মধ্যেই সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের সেই সব নিম্ন আয়ের ও অসহায় মানুষদের জীবনের একটু আনন্দ বয়ে আনে, যাদের কাছে উৎসবের আনন্দ অনেক সময় অধরা থেকে যায়। তোমাদের দুজনের জন্য রইল শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। থ্যাংক ইউ। তুমি যদিও তোমার নামটা লেখনি কেন জানি না, কিন্তু তোমায় চিনি, বলে দিতেই পারি, তবে যতক্ষণ না তুমি বলছো বলতে ততক্ষণ তো বলতে পারি না, তো তুমি চাইলে তোমার নামটা আরেকবার লিখে দিতে পারো। হাই, আমি রমিস পরাশর থেকে বলছি। আচ্ছা
0: আচ্ছা,
1: আর একটা বন্ধু আছে, তার নাম শাকিব। আপনার ভয়েসটা খুব সুন্দর লাগে, আপনার ভয়েসটা খুব সুন্দর লাগে, আপনার প্রত্যেকটা শো শুনি, আপনাকে সে খুব পছন্দ করে। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের সত্যি বলছি, আমাদের এই সব কিছুর না সার্থকতা তোমাদের ভালো লাগাতে ভীষণভাবে, আমরা তো এটা খুব চেষ্টা করি প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে যখন আমরা এখানে আসি, হট সিটে এসে বসি, আমরা খুব চেষ্টা করি যে এমন ভাবে এমন কিছু করতে যেটা আমরা তোমাদের মনের কাছাকাছি পৌঁছতে পারি, এটাও আমাদের একটা এফোর্ট থাকে সত্যি সত্যি। আর তোমরা যখন বলো তখন সেটা কোথাও তো একটু সার্থক হয়। হাই চুপ কথা, আমার একটা মনের কথা আছে, আমার গার্লফ্রেন্ড আমায় ইগো দেখিয়ে দেখায়, প্লিজ এর ব্যাখ্যা করো। সরি, আমার নামটা বলা হলো না, আমার নাম, আচ্ছা, বাকবুল ইসলাম। ওকে, ওর গার্লফ্রেন্ড ওকে খুব ইগো দেখায়, এটার ব্যাখ্যা করো বলেছে।
0: কি ব্যাখ্যা করব কেন বলো তো, এটা ব্যাখ্যা করার কি আছে? একজন মানুষ, সে তোমার সব থেকে প্রিয় মানুষ, সে তোমাকে ইগো দেখাচ্ছে, এবার তার ইগো দেখে যদি তোমার ভালো না লাগে তাহলে সেটা তুমি তাকে মুখ ফুটে বলো, দেখ

তুই যেটা করছিস সেটা না আমার ভালো লাগছে না, কেন করছিস বলতো, আমি কিছু ভুল করেছি? আর যদি মনে হয় যে তার ইগো দেখানোটা তুমি বুঝতে পারছো না, তোমার ভালো লাগছে না এবং তুমি এই বিষয়ে কোনো কথা বলতে চাও না, তাহলে দুঃখজনকভাবে সেই মানুষটার থেকে তোমাকে সরে আসতে হবে। কারণ সত্যি সত্যি বহু সময় বহু মানুষের বহু ব্যবহার আচরণ আমাদের ভালো লাগে না। সো কমপ্লিকেটেড করার কিচ্ছু নেই, কাউকে নিয়ে কিছু ব্যাখ্যা করার নেই, কাছের মানুষকে

0: সেখান থেকে সরে আসাটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ কথা বলে আমি মনে করি।
1: এটা একদমই, তুমি তোমার যে সম্পর্কে তুমি রয়েছো সেই সম্পর্কে যদি মন খুলে পরিষ্কার করে মুখ ফুটে কথাই না বলতে পারো তাহলে একটু ভেবে দেখা দরকার। প্লিজ এটা একটু ফলো করে দেখো যেটা তোমাকে বাসু বললো, আর সঙ্গে থাকো 9903653992 এই নম্বরে। প্রিয় চুপ কথা, কেমন আছো দাদা ও দিদি? আজ মহালয়ার আবহে মনটা কেমন যেন অন্যরকম হয়ে গেল। মনে পড়ে গেল দু বছর আগের সেই দিনটার কথা, যেদিন রেডিও স্টেশন ঘোরাতে ঘোরাতে প্রথম খুঁজে পেয়েছিলাম চুপ কথার সেই মধুময় শো। সেদিনও ছিলেন আপনাদের প্রিয় কোকিলকণ্ঠী শ্রেয়াদি আর বাসুদা। আচ্ছা, কে জানতো সেদিনের সেই ছোট্ট খুঁজে পাওয়াটা একদিন মনের এতটা কাছের হয়ে উঠবে। আজ মহালয়া দেখে মনে হলো মা দুর্গা যেমন অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করে জয়ের পথ দেখান, তেমনি আমাদেরও জীবনের সব বাধা পেরিয়ে নতুন করে উঠে দাঁড়াতে হবে। সত্যি বলতে জীবনের কিছু লড়াই খুব কঠিন, কখনো কখনো মনটাও ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু আজ যেন আবার নতুন করে লড়াই করার, নিজের মতো করে ঘুরে দাঁড়ানোর সাহস পেলাম। আর এই পথ চলায় চুপ কথার মানুষগুলো অজান্তেই অনেকটা ভরসা যোগায়। আজ আর কোনো কষ্টের কথা নয়, শুধু চাই তোমরা সবাই ভালো থেকো, এত রাত পর্যন্ত আমাদের সঙ্গ দেওয়ার পাশাপাশি নিজেদেরও যত্ন নিও, সময় মতো খেয়ে দিয়ে শরীরের খেয়াল রেখো। তোমাদের কথা, গান আর এই চুপ কথার ছোট্ট পরিবারটা যেন এইভাবেই কাছাকাছি থাকে। তোমাদের ভাই স্পন্দন।
0: একদম স্পন্দন, তুমি যা বুঝেছ মহালয়া দেখে বা মহালয়া শুনে একদম সঠিক বুঝেছ। মানেটা এটাই যে সমস্যা যত বড়ই হোক না কেন, সমস্যা যত শক্তিশালী হোক না কেন, খারাপ শক্তি খারাপ মানুষ যতটাই গুরুতর হোক না কেন, ভয়ঙ্কর হোক না কেন, এক সময় তার অবসান হয়, তার শেষ হয়, আবার সব কিছু স্থির হয়, শান্ত হয়, পরিপূর্ণ হয়। একদম ঠিক, ভালো থেকো।
1: তোমার প্রথম গলার ভয়েস দিয়ে চিনতে পেরে গেছি তুমি শ্রেয়াদি। একটা কথা বলি, মানুষ মেন্টরকে বেছে নেয়, মেন্টর মানুষকে বেছে নেয় না। আর মানুষ যখন মেন্টরকে চয়েস করে নেয় একবার, তখন হাজারো ভিড়ে ঠিক তাকে চিনে নেওয়া যায়। আমি তোমাদের মেসেজ পাঠাচ্ছি, তবে এটা তোমাকে যে চিনতে পেরেছে তার জন্য একটা ছোট্ট করে লিখে পাঠালাম। আর বাসুদাকেও এর আগে একবার আমি শুনেছি দীপদার সাথে, এবার বলতো আমাকে চিনতে পারছো কিনা শ্রেয়াদি? তুমি সৌরভ, একদম আমার, আমি একদম বলে দিলাম তুমি সৌরভ, কিচ্ছু করার নেই। দেখো, ভেরি সরি, তুমি পরে আবার পাঠিয়েছো একটা মেসেজ, কিন্তু তোমারটা দেখার আগে আমি বলেছি, ওকে? তুমি প্রথম যে মেসেজটা পাঠিয়েছো আমি কিন্তু ওটাই পড়লাম, তারপরে তুমি একটা গল্প পাঠিয়েছো, ওই পর্যন্ত আমি পৌঁছইনি এখনো, তার আগে বলে দিয়েছি। সো তুমি যেমন আমাদের জন্য এতটা ডেডিকেটেড, আমরাও তাই। চলো এবার তোমার গল্পটাও পড়ি। হাই চুপ কথা, ছোট একটা গল্প পাঠালাম। এক ছেলে একটা দর্জির দোকানে কাজ করত, সে সবসময় মুখ বুঝে কাজ করতে, কারোর সাথে খুব একটা কথা বলতো না, সবাই যা বলতো সে তাই করত। একদিন বাইরে থেকে বড় লোক এসে বলল, আচ্ছা তুমি যে ছেলেটাকে কাজ করাচ্ছ, আচ্ছা কিছু কিছু সে কিছু বলল না, চুপচাপ কাজ করলো, সে চোরও হতে পারে। ছেলেটা শুনতে পেয়ে গিয়েছে, ছেলেটা শুনতে পেয়েই বলল, আচ্ছা আমার এই উইক লিস্টের জন্য আমি চোর হয়ে গেলাম, আমি মুখ বুঝে কাজ করি, কাউকে কিছু বলি না, সবাই বলে তোর মধ্যে কমতি আছে, সেটাকে তুই পূরণ করতে পারিস না, এটা কি আমার দোষ? আমি সবার সাথে মিশতে পারি না, কথা বলতে পারি না, এটা কি আমার দোষ? ধৈর্য ক্ষমা চেয়ে চলে যায়, যেতে যেতে রাস্তায় নদীতে ধাক্কা লেগে পড়ে যায়। আচ্ছা, নদীতে গাড়িতে ধাক্কা লেগে পড়ে যায়। এখানে ছেলেটা আমি, দর্জি হলো সমাজ, আর ওই লোকটা হলো সমাজের মানুষ। তবে জানো আমি ভালো নেই,

0: আজ বলতে গেলে মেসেজটা বড় হয়ে যাবে, তাই আর বললাম না। আমি রিসেন্টলি খুব হাসি খুশি ছিলাম, কিন্তু আমার সাথে এমন কিছু ঘটনা ঘটলো যে আর হাসিতে থাকতে পারলাম না। আমার বাবার অ্যাকাউন্ট থেকে অদ্ভুতভাবেই অনেকগুলো টাকা চলে গিয়েছে। এই নিয়ে অনেক কিছু থানায় ডায়েরি এই সমস্ত কিছু করেছি, জানি না কী হবে। সৌরভ বলছে মেঠিয়াবুর্জ থেকে। মানে এটা সত্যি খুব ভয়ঙ্কর ব্যাপার, যাদের হয়েছে শুধুই তারা জানে।
1: ডিজিটাল ক্রাইম আজকালকার দিনে অনেক বেশি বেড়ে গেছে। তো সৌরভ, তুমি হাসি খুশি ছিলে এবং হাসি খুশি আবার হয়ে যাবে যদি তুমি এই সমস্যাটাকে অনেক বড় করে না দেখো। বুঝতে পারছি অনেকগুলো টাকার লস হয়েছে, কিন্তু এটা ভাবো তো এর থেকেও খারাপ কিছু হতে পারতো। আর অনেক রকমের ফ্রড ফরজারি হয় এখন, ফ্রড হয় মানুষের সাথে। সো মন খারাপ করো না, সব ঠিক হয়ে যাবে, সময় ঠিক ফিরবে, দম রাখো, খেলা ঘুরবে, চাপ নিও না।
0: হ্যাঁ একদম, এটা খুব এগ্রি করলাম তোমাকে, তুমি হয়তো একটু অন্যরকম স্টাইলে বললে খেলা ঘুরবে, এটা একদম ঠিক। সৌরভ, আজকে এই যে তোমার সঙ্গে তোমাদের পরিবারের সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সে তো ভালো কাজ করেনি। আর এই যে টাকাটা তোমরা উপার্জন করেছিলে বা তোমার বাবা উপার্জন করেছিল, সেটাও তার কষ্টের উপার্জন ছিল। তো সেক্ষেত্রে ডেফিনেটলি কষ্ট করে হয়তো আবারও উপার্জন করে ফেলবে। তবে আমরা উইশ করছি তোমাদের জন্য, আজকে যা হারিয়েছে তোমরা তার দ্বিগুণ পাবে, এটা আমাদের উইশ তোমাদের জন্য। ব্যাস, এবার এফোর্ট দাও, আর যা কিছু হারিয়েছে এটা তো তোমার হাতে নেই, লিগাল স্টেপ যখন নিয়েছো দেখা যাক কতদূর কী হয়। তবে হ্যাঁ, হাল ছাড়বে না, লিগাল স্টেপ নিয়েছো একেবারে ব্যাপারটার একটু পিছনে পড়ে থাকো। জানি এখন অনেক কিছুতেই অনেক রকমের সমস্যা হয়, আমরা অনেকগুলো বিষয় জানি না বলে অনেক সময় ঠকেও যাই, কিন্তু তোমায় বলবো একদম প্রপার লোকজনের পরামর্শ নাও যারা এই বিষয়ে পরামর্শটা দিতে পারবে ঠিকঠাক, এবং তার সঙ্গে পিছনে পড়ে থাকো, লেগে থাকো, হাল ছেড়ে দেবে না। হাই আর জে শ্রেয়া ও আর জে বাসু, মা এসেছে বছর ঘুরে তাই চারিদিকে এত আলো, তবু আলোর মাঝেই থাকে কালো, প্রদীপের শিখার নিচেই থাকে গহীন আধার, দুঃখ হারিনি আজ সবার দুঃখ নিবারণ করুক এই শুধু প্রার্থনা সবার। জয়দীপ রায় বাঘা যতীন থেকে।
1: বাবা, জয়দীপ রায় আজকে দেড়টা অবধি আমাদের সঙ্গে আছে, এটা ভেবেই আমার খুব আশ্চর্য লাগছে এবং ভালো লাগছে। থ্যাংক ইউ জয়দীপ, থ্যাংক ইউ ভেরি মাচ।
0: থ্যাংক ইউ। আচ্ছা রূপান্তর, একবার তোমার মেসেজ তো পড়ে ফেলেছি, তুমি আবার একদম, তুমি তো শেষ পর্যন্ত আছো তাই তোমার আরেকটা কবিতা এখন পড়লাম না, একেবারে শেষে যদি সময় থাকে তোমার কবিতাটা পড়বো, তুমি আবার পাঠিও। কয়েক বছর আগে পূজোর আনন্দ ছিল অন্যরকম, পূজোর কেনাকাটা বা পছন্দের জামা কিনে রোল খেয়ে বাড়ি ফেরা ছিল আলাদা আনন্দ। সেই সময় আমরা সবাই ভাই বোনরা পূজোর আগে ঠাম্মির পিছনে পিছনে ঘুরতাম 10 টাকার লোভে, তখন রাজবাড়ির জ্যাঠাও আমাদের খুব প্রিয় হয়ে উঠত। সবাইকে একটা করে 20 টাকার নোট দিয়ে বলতো, পুজোতে খুব আনন্দ করিস, একটা জামা আর অফুরন্ত আনন্দ। এই ছিল 90-এর দশকের দুর্গাপুজো। এখন পুজোতে একটার বেশি জামা হয় শুধু হয় না, সেই পুজোর উপহার পাওয়া, বড় হওয়ার পর সব কিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেছে আর সেটা বুঝতেও পারিনি। সবাই আছে, সব আছে, হয়তো বেশি আছে, কিন্তু তাও কোথাও কিছু একটু কম মনে হয়। প্লিজ টেক্সটটা পড়ো, একটু বড় হয়ে গেল আমি মিষ্টিমে গড়িয়া থেকে।
1: যেটা মিস করো সেটা হলো শৈশব, আর কিছুই না, এটুকুই বলতে পারি। আমরা আমাদের পুজোর সব থেকে আনন্দের দিনগুলো কাটিয়েছি আমাদের শৈশবে, তার কারণ উৎসব সবার আগে ছোটদেরকে ছুঁয়ে যায়, যে কোনো উৎসব সবার আগে ছোটদেরকে ছুঁয়ে যায়, শিশু মনকে ছুঁয়ে যায়। সেই শিশু মনকে যে উৎসবটা ছুঁয়ে যায় সেইটাই আমাদের কাছে বড় হতে হতে আমাদের বড়বেলা অবধি থেকে যায়। যদি কোনো উৎসব আমাদেরকে না ছোঁয়ে, সেই উৎসবটা আমরা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে দিতে পারি না, কমিউনিকেট করতে পারি না, এরকম সমস্যা আমি দেখেছি। সো যতটুকু আছে, এখনও যতটুকু আছে সেটাকে নিয়ে আনন্দ করো, অতীতকে নিয়ে আনন্দ পাওয়া ভালো, মন খারাপ করাটা ভালো নয়। ভালো থাকো মিষ্টি মেয়ে।
0: অন্যবার এই সময় মোটামুটি কালী পুজো হয়ে যায়, এবার এখনো দুর্গাপুজো এলো না। এদিকে অপেক্ষা করতে করতে মনে হচ্ছে শীতকাল চলে এলো। অন্যান্য বারের মতো এবারেও ভোরবেলা উঠেছিলাম মহালয় শোনার জন্য। ছাদে যেতেই টের পেলাম বেশ ভালোই উত্তরের হাওয়া দিচ্ছে, যেটা সাধারণত কালী পুজোতে হয় শাওন বারাসাত থেকে। একদম শাওন, ঠিক কথা বলেছ না
1: শাওন। তুমি কিরকম আশ্চর্য একটা কথা বললে দেখো, এবং কি অদ্ভুত একটা সমাপতন এই কথাটার। সেটা হচ্ছে অন্যান্য বছর এই বছর এই সময়ের মধ্যে কালী পুজো হয়ে যায়, কিন্তু এই বছর এখনো পর্যন্ত দুর্গাপুজো এলো না। এবার তুমি ভাবো এই বছর কিরকম পরিমাণ বৃষ্টি হলো, সে গোটা সেপ্টেম্বর মাস জুড়ে, এবং কদিন আগে অবধিও বৃষ্টি হলো। এত বৃষ্টির মধ্যে তাহলে প্যান্ডেল হতো কি করে, পুজো হতো কি করে, তাই না? সবকিছুই কেমন ডিভাইনলি প্ল্যান করা থাকে। পুজোর সময় কি বৃষ্টি হয় না? বহু সব বছর পুজোর সময় বৃষ্টি,
0: প্রতি বছরই নি একটু একটু হয়,
1: ঠিক আছে,
0: কম বছরই হয়েছে যা হয়।
1: কিন্তু বৃষ্টি বাদলার জন্য পুজো যদি ভেস্তে যায় তাহলে কেমন লাগে? আমার মনে আছে আমি তখন কলেজে পড়তাম বা কলেজ সদ্য পাশ করেছি, এক বছর পুজোর সময় এমন নিম্নচাপ হলো যে ষষ্ঠী থেকে দশমী অবধি পুরো বর্ষায় ভাসলাম, তারপরে দশমীর পর থেকে সূর্য ওঠা শুরু হলো, পুরো পুজোটা ভেস্তে গেল পুজো বৃষ্টিতে। তো সেই বছর থেকে মনে করি যে যা হোক বাবা, পুজোর সময় যেন বৃষ্টি না হয়, ঠান্ডা থাকুক গরম থাকুক আমার কিছু যায় আসে না।
0: হাই প্রিয় চুপ কথা, আমি সূর্য, গড়িয়া থেকে। আমি ক্লাস 8-এ পড়ি। প্রথমেই জানাই সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা। জানো তো আজ সকালে ফুল সাউন্ডে সকালবেলা আমাদের ফ্ল্যাটের ছাদে মহালয়া চালিয়েছিলাম 107 FM রেইনবোর সাহায্যে। সবাই সকালবেলা উঠে যায় আর খুব খুশিও হয়, খুব মজা করি আমরা। সেই বীরেন্দ্র কৃষ্ণভদ্রর অপূর্ব গলা, উফ, আজ 3টে পর্যন্ত থাকতে পারবো না, কারণ কাল আমার একটা ভিডিও শ্যুট আছে। তাই যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ভালো কাটুক সবার পুজো, তোমার পুজোও খুব ভালো কাটুক। ওকে, শুনতে থাকো। আর আচ্ছা, বেশ কয়েকটা মেসেজ যেখানে শুধু এই কথাটাই লেখা দেখছি, যারা বলছে যে অনেকদিন পর শ্রেয়া দি আর বাসুদাকে পেয়ে খুব ভালো লাগছে। দুজন নাম লেখেনি, তাই আমি নামটা বলতে পারলাম না। আর আমি একবার মাঝখানে বললাম যে তুমি যদি তোমার নামটা বলতে চাও, সে নাম বলেছে, সে হচ্ছে আইচ।
1: আইচ,
0: ইয়েস। তো তোমাদের সবার জন্য একটা গান শুনতে থাকো আর আমাদের সঙ্গে থাকো।

0: ফিরে এসেছি আবার গানের পরে, তোমরা শুনছো চুপ কথা। আজকে বাসু আর শ্রেয়াস রয়েছে তোমাদের সঙ্গে রাত্রি 3টে অবধি, আমি তো সেই সন্ধে বেলা থেকে রয়েছি এখানে। বাট শ্রেয়া আসার পরে আবার একটু নতুন উদ্যমে তোমাদের সঙ্গে চুপ কথায় কথা বলতে পারছি, কিন্তু কারণ আজকে তো মানে সেই ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছি। তারপরে যতই শোয়ার চেষ্টা করি না কেন, একবার ঘুম ভেঙে গেলে আর ঘুম হয় না। ক্লান্তি রয়েছে, ঘুমও পাচ্ছে, কিন্তু ঘুমের পাশাপাশি এটাও মনে হচ্ছে যে তোমরা জেগে রয়েছো তোমাদের কথা বলার জন্য, বাকিদের কথা শোনার জন্য। তো এই মুহূর্তে তোমাদের আরও কিছু মেসেজ রয়েছে এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের 9903653992 নম্বরে, দেখা যাক।
1: হ্যালো শ্রেয়া দিয়ান বাসুদা, প্রথমে বলি তোমাদের দুজনকেই, তোমাদের দুজনের ভয়েসটা খুব সুন্দর।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
1: আমি আহেলি যাদবপুর থেকে লিখছি। আমি আজকে প্রথম এই শোটার সাথে পরিচিত হলাম, খুব ভালো লাগছে। পূজো নিয়ে একটা ভূতের গল্প আছে, সেটাই আজ একটু বলি। আমি একটা ইউনিভার্সিটির নাম লিখেছে ও সেখানকার স্টুডেন্ট। আমরা সবাই বন্ধুরা মিলে সেই বছরের ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। আমার ফোনের রিচার্জটা ছিল না, সেইটা আমি ঠাকুর দেখার এক্সাইটমেন্টে ভুলে গিয়েছিলাম। এইবার ঠাকুর দেখে টায়ার্ড হয়ে গিয়েছি, তাই রেস্ট নেওয়ার জন্য একটা জায়গায় বসেছিলাম। আমরা যেখানে বসেছিলাম সেখানে দুটো বাইক, আচ্ছা ওকে, ওটা দুটো দিকে রাস্তাটা চলে গিয়েছে। একটা দিকে আলো আছে, লোক আছে, আমরা যেদিক দিয়ে এসেছিলাম, আরেকটা অন্য দিক, বেশ ফাঁকা। এইবার আমরা ফ্রেন্ডরা বসে সেলফি তুলছি, রেস্ট নিচ্ছি। হঠাৎ আমার মায়ের কল আসে। এইবার রিচার্জ নেই তো কল ব্যাক করতে পারবো না, তাই রিসিভ করেছি। এবার রিসিভ করার

0: আনমনা হই। আনমনা হয়ে ওই রাস্তায় যখন চলে গেছি খেয়ালই নেই। আমার শুধু মনে আছে দুটো মানুষকে দেখে আমি এগিয়ে যাচ্ছি, কোথায় কিভাবে আজও বলতে পারবো না। কিন্তু হঠাৎ করে আমি খেয়াল করি আমার আমার একটা নামে কেউ একজন ডেকে উঠল। আর তারপরেই নোটিস করলাম যে আমি অ্যাকচুয়ালি ওই রাস্তার মাঝখানে, পিছনে কেউ নেই আর সামনে তখন ওই লোকগুলোও নেই। অদ্ভুত বিষয়, আমার সেই নামটা আমার ফ্রেন্ডরা কেউই জানে না। হয়তো ঠাকুরই সেদিন আমায় বাঁচিয়ে দিয়েছে। আজও পুজো এলে এই ঘটনাটা খুব মনে পড়ে, ভাবলাম চুপ কথার সাথে শেয়ার করি। একটু বড় হয়ে গেল লেখাটা, হ্যাপি পুজো তোমাদেরকে। আহেলি আহেলি ওর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠিয়েছে। আসলে কি জানো, তুই যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এখানে কিছুটা বিষয়টা সেরকমই। আহেলির বিশ্বাস, আহেলির যে কোনো কিছুর প্রতি শ্রদ্ধা, এটা না খুব ন্যাচারালি আমাদের জীবনে ওয়ার্ক করে। ওই তুমি তোমার জন্য যেমন করে ভাববে তোমার সঙ্গে তো তেমন হবে, খুব স্বাভাবিক ব্যাপার। এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ভাবছিলে যে কিছু একটা ভাবে কি করে আমি এই রাস্তাটা পেরোতে পারি, কি করে এই ভয়টা কাটিয়ে উঠে আমি এগিয়ে যাব। তাই আমরা না ভীষণভাবে ভাবি যে আমাদের সঙ্গে এটা কেন হচ্ছে, আমাদের সঙ্গে ওটা কেন হচ্ছে। আমার খুব মনে হয় যে আমরা যেটা আমার জন্য ভাববো আমরা তো করতে থাকি সেটাই, এবং সেটার ফলাফলটাই আমাদের কাছে আসে। একটা দেখবে খুব পরিচিত একটা কথা আছে না, আমরা খুব শুনতে পাই অনেকের কাছে, যে যেমন কর্ম তেমন ফল। কেউ যদি অন্যায় করে অন্যায়ের ফল পাবে। এই ক্ষেত্রগুলোতে না কিছু কিছু মানুষ বলে, আমি তো কারোর সাথে অন্যায় করিনি, তাও আমার সাথে কেন এমন হলো। এই ক্ষেত্রগুলোতে অন্যায়টা কি জানো, ধরো আজকে কোনো একজন, কোনো একটা বাড়ির কোনো একটি মানুষ যে সবার জন্য সব কিছু করছে, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গোছানো, তাদের যত্ন করা, তাদের হাতের সামনে খাবার তুলে দেওয়া, সব করছে। ঘরের বাকি লোকজনরা ঠিকঠাক করে কাজ করতে যাচ্ছে, বাইরে কাজ করতে যাচ্ছে বা আসছে, ঘরে এসে তারা বসছে, তারা তাদের এন্টারটেইন করছে নিজেদেরকে, টিভি দেখছে, গান শুনছে, গেম খেলছে, সব কিছু করছে। কিন্তু সেই অবস্থাতে যখন সবাই একসাথে বসে আছে, তাদের কিছু খেতে ইচ্ছে হলে সেই একজনকেই বলছে যে সারাদিন সবসময় সব কিছু করে। এবার আলটিমেটলি একটা সময় পর, এন্ড অফ দ্য ডে কিংবা বেশ কিছু সময় পর, যে সবার জন্য করে যাচ্ছে সে না ভাবছে আমার তো আর কিছুই নেই, আমার আর কিছুই করবার নেই, আমার তো এই এই তো এসে অর্ডার করবে, আমি এটা দেব, আমার কথা কেউ ভাবে না। এবং তখন মনে হয় আমি তো কারোর সাথে খারাপ করি না, আমি তো ভালোই করে যাচ্ছি। কিন্তু তুমি বোঝনি, তুমি নিজের সাথে অন্যায় করেছিলে তাই তোমার সাথে অন্যায় হচ্ছে। নিজের সঙ্গে যদি তুমি অন্যায় করো, অন্যায় হতে দাও, তোমার সাথে গোটা ইউনিভার্স অন্যায় করার যে রাস্তাগুলো তোমার কাছে খুলে যাবে, সেটা বাকিদের তোমার সাথে অন্যায় করার রাস্তা খুলে যাবে। তুমি যদি নিজেকে দাম না দাও, নিজেকে গুরুত্ব না দাও, যখন যে যা বলছে তাই করে যাচ্ছ, তুমি আগের থেকে ভেবে নিচ্ছ আমি ছাড়া তো কেউই নেই, কিছুই করতে পারবে না, আমাকেই করে দিতে হবে, আমি না দিলে ঠিক করে হবে না, এটা ভেবে তুমি নিজেকে এমন পর্যায়ে নিয়ে চলে গেলে যে তোমার এই করা টানার গুরুত্ব নেই, তখনও কষ্ট তোমাকেই পেতে হবে। তাই এই জায়গাটা খুব মানুষ, অনেক মানুষ বলে, এবং আমিও আমার প্রফেশনাল ক্ষেত্রতে দেখেছি, অনেকে যখন আমার কাছে আসে এসে বলে যে আমি তো কারোর ক্ষতি করিনি, আমার সাথে কেন এমনটা হচ্ছে। তুমি জানো না যে তুমি নিজের কত বড় ক্ষতিটা করে বসে আছো, তাই তোমার সাথে এইগুলো ঘটছে। আহেলি ওয়েলকাম, চুপ কথায় তোমাকে, আমাদের সঙ্গে থেকো আরও আরও অনেক চুপ কথায়, তুমি আর তোমার অনেক অনেক কথা বলো। হাই চুপ কথা, কেমন আছেন আপনারা? আমি জুবিন। আচ্ছা, জুবিনদার কণ্ঠে একটা গান শুনতে চাও?
1: নিশ্চয়ই শোনাবো।
0: ওকে, জয়দুল আমাদেরকে আসাম থেকে লিখে পাঠিয়েছে, আমরা খুব চেষ্টা করব
1: এই এই একটা রিকোয়েস্ট আমরা চুপ কথায় অবশ্যই
0: রাখব, একদম অবশ্যই রাখব। এই এখন এই মুহূর্তে না হলেও তুমি শুনতে থাকো, আমরা নিশ্চয়ই শোনাবো। আচ্ছা, আমি ওকে, ইয়েস ইয়েস ইয়েস, আইচ বলছে, আচ্ছা আমি কে, তুমি কি বুঝতে পেরেছিলে? বুঝতে পেরেই তো বললাম, আমি বুঝেছি কিন্তু নামটা বলছি না। হাই চুপ কথা, সৌম্য চৌধুরী তোমাদের সবাইকে জানাই শুভ মহালয়া, ব্যাস।

0: দুইটুকুই জানিয়েছে আমাদেরকে।
1: থ্যাংক ইউ সুমু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।
0: হাই চুপ কথা, আমি সৌরভ দিল্লি থেকে তোমাদেরকে শুনছি। আজ প্রথম আমার কাছে, আচ্ছা আজ প্রথম আমার কাছে মহালয়া থেকে ষষ্ঠী এই সময়টাই সব থেকে প্রিয়। শারদীয়া দেশপত্রিকা শুরু করলাম পুজোর আমেজটা আরও ভালোভাবে উপভোগ করতে। সঙ্গে আছে প্রিয় চুপ কথা আর আমার প্রিয় জুটি। শুভ শারদীয়া তোমাদেরকে, বুঝো ভালো কাটুক সকলে।
1: অমাবস্যার পরের দিনটাকে প্রথমা বলে না, প্রতিপদ বলে।
0: হ্যালো চুপ কথা, বাসুদা ও শ্রেয়াদি কেমন আছো?
1: খুব ভালো আছি,
0: আমি ঐশী বলছি। শারদীয়ার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। তোমাদের ভয়েস আমার খুব পছন্দের। আমার খুব ঠান্ডা লেগে গেছে, শরীরটা ভালো নেই।
1: আমারও ভীষণ ঠান্ডা লেগেছে, গলা তখন থেকে করেই যাচ্ছি।
0: তোমাদের শুনছি খুব শান্তি লাগছে এখন। এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, তোমরাও কিন্তু সাবধানে থেকো। একদম ঠিক, আমরাও সাবধানে থাকার চেষ্টা করব। আচ্ছা এটা কি সৌর, সূর্য, সূর্য আবার কি হয়েছে? এত কান্নাকাটি করে কি পাঠিয়েছো? ঠিক আছে আমরা বাকিদের মেসেজ পড়ি নিশ্চয়ই শেষে, তোমাদের তোমার এই মেসেজটা পড়বার আবার চেষ্টা করব। হ্যালো চুপ কথা কেমন আছো? দিদি ভাই দাদা ভাই, আমি ইশাক লালগোলা মুর্শিদাবাদ থেকে। আমি চুপ কথাতে তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি, আজ প্রথমবারের মতো তোমাদের শোতে এসেছি, ওয়েলকাম। আজ আমি আমার একটা কবিতা তোমাদের সাথে শেয়ার করতে চাই, তোমরা অবশ্যই পড়বে। কিন্তু কবিতার নাম ভাগ্য। ভাগ্য আমাকে এমন এক বয়সে কষ্টের সাথে পরিচয় করিয়ে দিয়েছে, যে বয়সে মানুষ স্বপ্ন পূরণ করে, শখ পূরণ করে, আনন্দে মেতে থাকে আর জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো উপভোগ করে। অথচ আমি সেই বয়সে হাসির আড়ালে দুঃখ লুকোতে শিখেছি, নিজের ইচ্ছেগুলোকে চুপচাপ বিদায় দিতে শিখেছি। ইশাক,
1: ম্যাচিওর হয়ে গেছো এটুকুই বলতে পারি, এটা ম্যাচিওরিটির কথা। তবে এখনো কমপ্লিটলি ম্যাচিওরিটি আসেনি, কারণ যেদিন ম্যাচিওরিটি এসে যাবে সেদিন তুমি এই কথাগুলো আর লিখবে না।
0: একজন লিখেছে, নাম লিখেছো? হ্যাঁ অজয়, অজয় বলছে লাভ গুরু বাসুদা ও সাইকোলজিস্ট শ্রেয়াদি তোমরা ভালো অনুষ্ঠান করছো। লাভ গুরু দিদি আজকে একটা অন্যরকম প্রশ্ন, তার মোটিভেশন দেবে। তোমরা কতবার প্রেমে পড়েছো আর সাকসেস কত নম্বরে গিয়ে হয়েছো? অজয় বাড়িপুর থেকে, কতবার প্রেমে পড়েছো জানতে চাইছে, জানতে চাইছে কত নম্বরে গিয়ে সাকসেসফুল হয়েছো।
1: কি বলি তোমাকে অজয়, তো
0: হ্যাঁ
1: অজয় এই একটা প্রশ্ন হলো, আমি তো রোজ প্রেমে পড়ি আর রোজই প্রেমে সাকসেস পাই, কিন্তু তুমি যে কথাটা বলছো যে প্রেমে পড়ে রিলেশনশিপে যাওয়ার কথা, অ্যাকচুয়ালি রিলেশনশিপ শুরু হওয়া বা রিলেশনশিপ ভেঙে যাওয়ার উপর একটা রিলেশনশিপের সাকসেস বা ফেলিয়ার ডিপেন্ড করে না। একটা প্রেম, একটা ভালোবাসা, একটা রিলেশনশিপের সাকসেস বা ফেলিয়ার ডিপেন্ড করে তখন যখন দুটো মানুষ একসাথে থেকে ভালো থাকে অথবা খারাপ থাকে। আর একবার যদি কোনো মানুষ কোনো রিলেশনশিপে এসে সেই রিলেশনশিপে ভালো থাকা শুরু করে এবং সেই রিলেশনশিপটার মধ্যে সে থেকে যেতে পারে, সেটাই সাকসেস। সেই সাকসেস আমার জীবনে, শ্রেয়ার জীবনে, আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে আসে, একটা বন্ধুর হয়ে, হ্যাঁ একটা টিচার হয়ে। তবে তুমি যখন টিপিক্যালি প্রেমের কথা বলছো তখন নাম্বারটা আমি বলতে পারবো না, তবে হ্যাঁ সেই সাকসেসের সেই আনন্দটা আমি পেয়েছি, জানি না শ্রেয় হয়তো পেয়েছে, অবশ্যই পেয়েছে শ্রেয়া, এইটাই।
0: ওকে এবার তোমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই তুমি পেয়ে গিয়েছ। আর সাকসেস না একবারে শেষ হয়ে যায় না, এটা তো একটা প্রসেস, এটা চলতেই থাকে। তাই কখনোই এটা বলতে পারবো না যে আমি এমন একটা জিনিস ভেবেছিলাম সেটা অ্যাচিভ করে ফেললাম, ব্যাস আমি সাকসেসফুল। না, যখন টার্গেটটা তুমি অর্জন করছো, অর্জন করার পর না আরও দায়িত্ব বেড়ে যায়, আমার তো অন্তত তাই মনে হয়। তাই সাকসেস শব্দটাকে একদমই এইভাবে ব্যাখ্যা করতে চাইবই না কখনোই। ওকে চলো তোমরা আমাদের সঙ্গে থাকো, শুনতে থাকো, এবং যারা বলছিলে কখন ইনস্টা লাইভে আসবে তোমাদের জন্য আমরা নিশ্চয়ই ইনস্টা লাইভে তো আসবই, এবং আসছি বেশ কিছুক্ষণ পরে, মানে কিছুক্ষণের মধ্যেই আসছি। জুড়ে যাও আমাদের সঙ্গে ইনস্টাগ্রামে 107 FM রেইনবো কলকাতা, 107 FM রেইনবো কলকাতা। ব্যাস চলে আসো, আর বেশি কথা না বাড়িয়ে জুড়ে যাও, তার মাঝখানে শুনতে থাকো আমাদের তোমাদের জন্য রাখা বেশ সুন্দর তিনটে গান পরপর, তিনেককে তিনে, 9903653992, এটা আমাদের ম্যাজিক্যাল নাম্বার। এই নাম্বারে তোমাদের কথা, তোমাদের গল্প সবটা আমাদের সঙ্গে শেয়ার করো।
2: FM রেইনবোতে।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: রাত 2:20, চুপ কথার একদম শেষার্ধে আমরা চলে এসেছি আর মাত্র 40 মিনিট বাকি রয়েছে। বাসু আর শ্রেয়া রয়েছে তোমাদের সঙ্গে আজকে মহালয়ার পরের রাত্রিবেলাটা, একদম ভোরবেলা অবধি, মানে রাত 3টে অবধি আমরা দুজন রয়েছি।

0: আপনাদের মেসেজ আমরা পড়ছি 9903659992 তে।
1: আমরা বিশ্বাস করো কারোর ধৈর্যের পরীক্ষা নিচ্ছি না, কিন্তু আমাদের কাছে এখন আর যে মেসেজটা পড়বো এটা সে কত নম্বরবার পাঠিয়েছে জানো?
0: আচ্ছা,
1: 55 নম্বরবার। এবং এই কাজগুলো যখন তোমরা করো না সবসময়, যে আমরা এরকম ভেবো না আমরা সবসময় বিরক্ত হচ্ছি বা কিছু, কখনো কখনো মনে হয় এই তো এটাই হচ্ছে এফার্ট। 55 নম্বরবার পাঠিয়েও ভাবছে যে ওরা ঠিক পড়বে, কারণ ওরা আমার নিজের মানুষ, ঠিক পড়বে। আর তাই তোমার মেসেজ পড়বো না, এটা কি হয়? তুমি বলছো, দিদি ও দাদা তোমরা কেমন আছো, আশা করি ভালো আছো। টলিগঞ্জ থেকে বিশ্বজিৎ। আজ আমাদের চুপ কথা পরিবারের তরফ থেকে আমার ভাই বিক্রম আর দাদা বিমলকে শুভ মহালয়ার শুভেচ্ছা জানিয়ে দিও প্লিজ।
0: বিক্রম এবং বিমল, শুভ মহালয়া এবং দেবীপক্ষের শুভেচ্ছা দুজনকে।
1: আমি পারলে বলতাম না, তারপর লিখেছে রাধে রাধে,
0: থ্যাংক ইউ।
1: কোনো একটা ভাবে হয়তো ওর পক্ষে সম্ভব নয় বলাটা, তাই জন্যই ও আমাদের মাধ্যমে বলতে চেয়েছে। ওকে, হাই চুকথা, কেমন আছো? আমরা হাওড়া পাঁচলা থেকে বলছি। শুভ মহালয়া, আমাদের নাইট শিফট চলছে আর কাজ করতে করতে শুনছি, একটা ভালো গান শুনিয়ে দিও প্লিজ, বিজয় এবং অনির্বাণ।
0: বিজয় এবং অনির্বাণ, আমাদেরও নাইট শিফট চলছে এবং আমরা ভালো গানই শোনাচ্ছি, একটাও খারাপ গান শুনিয়েছি ভাই, বলো তো।
1: হাই চুকথা, সৌম চৌধুরী, বোধ হয় একবার তুমি অলরেডি মেসেজ করেছো, সরি দুবার মেসেজ করার জন্য। কাল সারা রাত ঘুমাইনি, খালি ভাবছিলাম কখন 4টে বাজবে, কখন মহালয়া দেখবো। আর ভোর 4টের সময় আমাদের বক্সে জোরে মহালয়া চালিয়ে দিয়েছিলাম, আর ভোর 5টায় আমার ফোনে অনেকক্ষণ মহালয়া দেখলাম। ওকে,
0: ভেরি নাইস।
1: হাই আর জে শ্রেয়া ও আর জে বাসু, মা এসেছে বছর ঘুরে, তোমার মেসেজ পড়ে দিয়েছি জয়দীপ, তুমি তখন শোনোনি তার মানে, তাই তোমার মেসেজটা আরেকবার পড়তে তো এখন পারবো না, কারণ এখনো অনেকের মেসেজ পড়া বাকি রয়েছে। আর হ্যাঁ, তোমরা বেশ কিছু রিকোয়েস্ট করেছো গান, আমরা সেটাও চেষ্টা করব যদি সম্ভব হয় শোনাতে, কারোর কারোর রিকোয়েস্ট চেষ্টা করি সকলে। চেয়েছে এখানেও কেউ একজন বোধ হয়, আবারও বিশ্বজিৎ। বিশ্বজিৎ আমাদেরকে SMS করেছে, হোয়াটসঅ্যাপও করেছে। না বিশ্বজিৎ, আমরা তোমার মেসেজ পড়ে ফেলেছি, আর অপেক্ষা করার ব্যাপার নেই। আচ্ছা, নাম বলছি না, স্কুলে আমার থেকে 2 বছরের ছোট একটা ছেলে আমাকে ভালোবাসে, 3 বছর হচ্ছে এখনো ভালোবাসে, 2 বছর অপেক্ষা করার পর বলেছিলাম ভালোবাসিস। ওকে, আমার তোমাদের যে বয়স তোমরা লিখেছো, তোমরা এখনো 18 পর্যন্ত পৌঁছোনি, যেটুকু তোমাদের মেসেজে বুঝলাম, এই বিষয়টা নিয়ে যেটা নিয়ে এত অনেক কিছু ভাবছো তোমরা, এখন অনেকটা সিরিয়াসলি ভাবছো, তোমাদের বলি একটা কথা, এই যে তোমরা যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছ টিন এজ, এই সময়টাতে না লাইফের অনেক আপস অ্যান্ড ডাউনস আসে, এটা সবে শুরু। তাই এখনই কোনো একটা সুন্দর সম্পর্ককে নাম দিয়ে ফেলার প্রয়োজন নেই, সময় নাও, ধৈর্য ধরো। ওই সেই একটা 3 ইডিয়টস একটা ডায়লগ ছিল না, সাকসেস ঝাঁক মার্কেটের পিছে,
0: ঝাঁক মার্কেটের পিছে, সাকসেস কে পিছে মত ভাগ, এক্সেলেন্স কে পিছে ভাগ।
1: সেরকমই তোমাকেও বলবো যে কিছু কিছু বিষয় থাকে না যেটা আমরা অনেক ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি অন্যভাবে, তো এই ক্ষেত্রেও তোমায় বলবো, তোমার জন্যও তাই, এক্ষুনি সম্পর্ককে নাম দিতে হবে না, একটু ধৈর্য ধরো, অপেক্ষা করো, সময় নাও, সব কিছুর প্রতি মনোযোগ দাও। আচ্ছা বিশ্বজিৎ, তুমি আবারও মেসেজ করছো কেন? দিদি ও দাদা তোমরা, এই আমি পড়ে দিয়েছি প্লিজ আর করো না, তোমার মেসেজ পড়লাম তাও তুমি করলে কি করে হয় বলো তো?
0: ও শুধু মেসেজই করে বোধহয়, আর শোনে না রেডিওটা।
1: হাই শ্রেয়াদি, আজ কি তুমি একা? আচ্ছা এটা তুমি অনেকক্ষণ আগে পাঠিয়েছিলে। শুভ দেবী পক্ষ, 10টায় ইডেন গার্ডেনের, আচ্ছা সেখান দিয়ে তুমি ফিরছিলে শো দেখে, জাস্ট ওয়াও বলেছে। আর আজ সকালে বাবার সাথে বড় কাচারি মন্দিরের পুজো দিতে গিয়েছিলে, আর আমাদেরকে বলেছে সাবধানে বাড়ি ফিরতে, অব্রনীল বিশ্বাস ফ্রম ঠাকুরপুকুর। ওকে,
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ অব্রনীল, এবং বছর বছর যেন এই আনন্দটা তোমার জীবনে থাকে এই পূজোয় এই কামনাই করি।
1: আচ্ছা, এই যে আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার ব্যাপারটা, আমাদের আরও অনেকে আছে যারা শুধু অ্যাটেন্ডেন্স দিয়ে আমাদেরকে জানায় যে আমরা আছি। সুজাতা মুখার্জি, রেণুকা মুখার্জি, মৌরি মিল বাজার সুভাষ ভবন থেকে, এবং আমি কিন্তু প্রতিটা চুপ কথাতে ওনাদের এই মেসেজটাই পাই, কারণ ওনারা একদমই আমাদের সবসময় এমন নয় যে

0: জন্য মেসেজ করেন, নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্য মেসেজ করেন, এই আনন্দটা কিন্তু সত্যি আর কেউ বুঝবে না আমরা ছাড়া।
1: ডিয়ার চুপ কথা, আমি অনুষ্কা বলছি। অনেক কিছু বলার ছিল কিন্তু আজ আর বলবো না। লাস্ট দুটো উইক ধরে আমার মেসেজ পড়ুনি, রাগ হলেও এখন আর নেই। এই এই বছর নিয়ে কত বছর আমার 107 FM রেইনবোর সঙ্গে পুজো কাটালাম। লাস্ট বছর মহালয়াতে সারা রাত জেগেছিলাম আর চুপ কথাও পুরো শুনেছিলাম। আশা করছি তোমরা সবাই পুজো ভালো করে কাটাবে। বাসুদা, তোমাকে খুব ভালো লাগছে শুনতে। লাভ ইউ অল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: এবং গত সপ্তাহে যদি তুমি মেসেজ পাঠিয়ে গিয়ে থাকো এবং আমরা যদি সেটা মিস করে গিয়ে থাকি, কারণ গত সপ্তাহে আজকের এই দিনের চুপ কথাতে আমি ছিলাম, শনিবারের চুপ কথায়, সো আই এম সরি এক্সট্রিমলি, আই অ্যাপোলোজাইজ যে তোমার মেসেজটা মিস করে গেছি।
1: হাই বোথ অফ ইউ, আমি স্পন্দন চক্রবর্তী ফ্রম হাওড়া। কিছু পুজোর প্ল্যান করেছো জিজ্ঞাসা করছে, আর আমরা যাচ্ছি চতুর্থীতে উইথ মাই সিবলিংস জয় মা দুর্গা।
0: আমি পুজোর কোনো প্ল্যান করিনি, পুজো আমার কোনো প্ল্যান করতে হয় না, কারণ আমার বন্ধু বান্ধবরাই যা প্ল্যান করার করে নেয়, আমি শুধু যোগদান করার চেষ্টা করি।
1: আর এই যে তুমি লিখেছো তুমি তোমার কাজিনদের সঙ্গে যাচ্ছ ঘুরতে, এটা কিন্তু সত্যি সবাই সবার না সবাই পায় না এই জিনিসটা। এই কাজিন গ্রুপ যে কি দারুণ একটা ব্যাপার, সেটা সত্যি যারা পায় বা যারা পেয়েছে আর যারা মিস করে তারাই জানে। একদম অন্য রকমের একটা আনন্দ, আর চাই যে তোমাদের এই গ্রুপটা আজীবন এমন থাকুক। হাই টুক কথা, আমি দেবাশিস। দাদা ও দিদি, আমি আর পারছি না, আমি আচ্ছা আমি পাতালে ডুবে যাচ্ছি, আমার হাতটা ধরার আচ্ছা ধরার কেউ নেই। আমি কি আবার হাসতে পারবো, কিন্তু কিভাবে একটু বলো।
0: সমস্যাটা খুলে বলতে হবে দেবাশিস, কারণ এমন পৃথিবীতে কোনো সমস্যা নেই যে সমস্যার কোনো সঠিক সমাধান হতে পারে না কথা বলে। কিন্তু তোমার সমস্যাটা কি, তুমি কেন পাতালে ডুবে যাচ্ছ, এটা যদি তুমি আমাদেরকে একটু খুলে বলতে তাহলে আমরা প্রপার সলিউশন দিতে পারতাম। তবে একটা কথা তোমাকে অবশ্যই বলবো, যে কারণে তুমি মনে করছো তুমি পাতালে ডুবে যাচ্ছ, হয়তো দেখবে একদিন সেই কারণটার জন্যই তুমি স্বর্গের শির ধরতে পারবে, আকাশে উড়তে পারবে, তোমার দুটো ডানা গজাতে পারে। পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যেটাকে মানুষ নিজের ইচ্ছায় জয় করতে পারে না, এইটুকু আমার কাছে।
1: এক্স্যাক্টলি, যেদিন তুমি এই সমস্যাটা পেরিয়ে উঠবে সেদিন তোমার মনে হবে ভাগ্যে সেই সমস্যাটা ছিল, তাই আমি আজকে এগুলো শিখতে পারলাম, এবং আমরা চাই তোমার জীবনে এমনটা হোক। দিদি, আমি শুভ্রনীল, রাতে চুপ কথা শুনতে আচ্ছা রাতে বাবার ফোন দিয়ে মেসেজ করছি চুপ কথা শুনতে শুনতে। আচ্ছা পুরো শুনতে শুনতেটাও পুরো লিখতে পারিনি, মানে তুমি কি লুকিয়ে লুকিয়ে লিখছ? আচ্ছা আর কানে হেডফোন দিয়ে আছো, এটাই ভেবে নিলাম। আমি হরিদেবপুর থেকে আরিফ বলছি। আচ্ছা পুজোর গান শুনতে চেয়েছ, আজকে অলরেডি উইকেন্ড ফর মি ফিভারে প্রচুর পুজোর গান শুনিয়ে দিয়েছে বাসু আর বিহঙ্গি, জানি না তুমি শুনেছিলে কিনা।
0: আর এই সময়টা পুজোর গান বাজানো নয়ও, তোমায় যদি পুজোর গান শুনতে হয় আর একটু অপেক্ষা করতে হবে, সকাল থেকেই আবার পুজোর গান বাজবে
1: একদম। আমি সূর্যদেব ফ্রম বেলিয়াঘাটা। আচ্ছা যদি ক্লোজ বন্ধুরা আমায় না জানিয়ে পুজোয় ঘোরার প্ল্যান করে তাহলে মন ভালো করতে কি করা উচিত, তোমাদের সবাইকে শুভ শারদীয়। এটা একদম সিম্পল, মানে যদি তুমি দেখো তোমার বন্ধুরা তোমায় না জানিয়ে আলাদা প্ল্যান করেছে, তুমি তোমার প্ল্যান বানাবে, ওরা একমাত্র নিয়ে গেলে তবেই যে তোমার ঘোরা হবে এমনটা না। আর যদি এমন হয়, হ্যাঁ তোমাকে এখনও বলেনি বলবে, সেটা আলাদা কথা, কিন্তু এমন হলে নিজের প্ল্যান বানিয়ে নাও, আর দেখবে তো ঠাকুর দেখতেই যাবে, বা সব প্রচুর মানুষের মধ্যে দিয়ে তুমি যখন যাবে না তোমার আর একা মনে হবে না, অন্তত আমার তো তাই মনে হয়, তুমি যদি কিছু বলো বাসু।
0: এরকম বহু পুজো গেছে যে পুজোতে আমার কোনো বন্ধু ছিল না, বন্ধু ছিল না নয়, পুজোর পরেই আবার বন্ধুরা ফিরে আসতো, কিন্তু পুজোর সময় কেউ আমাকে ডাকতো না সঙ্গে। তো পুজোর মজা বন্ধু, পুজোর মজা বান্ধবী, পুজোর মজা নতুন জামা কাপড়, এগুলো নয়, পুজোর মজাটা হচ্ছে তুমি।

0: তুমি কিভাবে আনন্দ করছো কাউকে নিয়ে বা কাউকে ছাড়া। ডোন্ট ওয়ারি, সময় ঠিক ফিরবে।
1: আজকে বাসুপুর সবেতে পাঁচ লাইন দিচ্ছে, খেলা ঘুরবে, সময় ফিরবে। বাহ, লিখে রাখো কিন্তু খাতায়। হ্যাঁ, নেক্সট দিন যখন তোমরা আবার বেশি বেশি করে বলবে যে শ্রেয়াদি আর বাসুদাকে একসঙ্গে চাই, তখন আমরা আবার আসবো, তখন আরও কয়েকটা পাঁচ লাইন আমিও খাতা পেন নিয়ে আসবো, লিখবো। আমি পায়েল সাহা পার্ক সার্কাস থেকে বলছি। দিদি ও দাদা কেমন আছো? জানো তো আজকে আমার মনটা খারাপ। আমার সাথে আচ্ছা একটু বোধ হয় কিছু লাইন মিস করে গিয়েছো, তাও চেষ্টা করছি। সে আছে, তার বাবার কাছে গেছে এবং এই বছরটা কাটাতে হবে। তাকে খুব মিস করছি, বোধ হয় তাকে ছাড়া কাটাতে হবে এমন কিছু বলতে চাইছো। আমরা তোমাদের প্রোগ্রাম একসাথে শুনতাম, কিন্তু আজ আমি একলা। কিছু খেয়ে নিও, তোমরা তিনটে পর্যন্ত থেকো, তোমাদের সঙ্গে আছি। প্লিজ আমার মেসেজটা পড়বে দিদি? পায়েল তোমার মেসেজ পড়েছে আমার যতদূর মনে হচ্ছে। ওর খুব প্রিয় কাছের মানুষ, তার সঙ্গেও প্রতিটা পুজো কাটাতো, কিন্তু এই বছর সে তার বাবাকে দেখতে গিয়েছে বলে পুজোটা একসাথে ওরা কাটাতে পারছে না। এটা ওর কাছে একটু খারাপ লাগছে, ওর শেয়ার করছে সেটা আমাদের সাথে। দেবাশিস, আচ্ছা দেবাশিস, তুমি কি সেই দেবাশিস, দেবাশিস মুখার্জি? তোমায় একটা কথা বলি, তুমি ও আবারও মেসেজ করেছে, দিদি আমাকে প্লিজ বাঁচাও, এই কথাগুলো বলেছ। তোমায় বলবো ইমিডিয়েট, এই মুহূর্তে তোমার যেটা অবস্থা, তোমাকে বলবো এক্ষুনি, তুমি না কারোর অপেক্ষা করো না, এক্ষুনি জাস্ট সকাল হলে, আলো ফুটলেই তুমি প্লিজ তোমার কাছাকাছি কোনো এমন জায়গা খোঁজার চেষ্টা করো, দেখার চেষ্টা করো যেখানে মেন্টাল হেলথ প্রফেশনালরা রয়েছে এবং তারা তোমায় হেল্প করতে পারে। তুমি যা লিখেছো তোমার মেসেজটা পড়ে, আমি তোমাকে একদম, আমি তোমাকে এটা কনফার্ম করে বলছি, তোমার স্বস্তি হবে। তুমি প্লিজ কারোর মুখের দিকে তাকিও না, কারোর অপেক্ষা করো না, আর অন্য কোনো রাস্তা তো ভাববেই না। তার কারণ তুমি যদি এখন অন্য কোনো একটা রাস্তা ভাবো, তাহলে তোমার জানা হবে না যে তোমার সাথে আর কত ভালো ঘটতে পারে। তুমি সম্ভবত এর আগে একবার বলেছিলে আর্থিক সমস্যা, এই জিনিসগুলো বলেছিলে। তোমায় বলি যে আমাদের যে সমস্ত গভর্নমেন্ট হসপিটাল রয়েছে সেখানে গিয়ে তুমি দেখাও। তুমি, আমার মনে হচ্ছে যে তোমাকে এর আগে যখন বলেছিলাম তুমি হয়তো গিয়ে উঠতে পারোনি, আর ধরে নিচ্ছি তোমার এমন কাছাকাছি এমন কোনো মানুষজন তোমার পাশে বা কাছে নেই যাদের সঙ্গে তুমি শেয়ার করতে পারো, যাদের সাথে যেতে পারো। তবে তোমায় বারবার বলছি, অন্য কোনো ডিসিশন নেওয়ার কথা ভেবো না, নিজের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কথা বা নিজের জীবনকে নষ্ট করার কথা একবারও ভেবো না। না ভেবে প্লিজ ইমিডিয়েট তুমি আলো ফুটতে না ফুটতেই, বা তুমি যেমন করে আমাদের জানাচ্ছ না, এটাও তো একটা এফার্ট দিচ্ছ, ফোনটা নিচ্ছ, হোয়াটসঅ্যাপ করছো, টাইপ করছো, ঠিক এইটুকুই কাজ করতে হবে। জাস্ট মেন্টাল হেলথ প্রফেশনাল নিয়ার মি এটা লিখে সার্চ করো, এআই এর হেল্প নাও, তোমার কাছাকাছি যা আছে প্লিজ ইমিডিয়েট তুমি যাও এবং তুমি স্বস্তি পাবে। হাই, আমি আচ্ছা এও অনেকবার মেসেজ পাঠিয়েছে, সৃজিতা। জানো এবারে আমাদের এক্সাম শেষ হচ্ছে পঞ্চমীর দিন, তারপরেই ষষ্ঠীর দিন ফ্লাইট আছে হায়দ্রাবাদ যাওয়ার জন্য, কারণ আমার বাস্কেটবল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আছে। জানো আমাদের নিজেদের বাড়িতে দুর্গাপুজো হয় এই সময়টাতেই, আমাদের বাড়ির যে যেখানে থাকে সবার সঙ্গে দেখা হয়। এই পুজোটার জন্য আমি পুরো ইয়ারটা ওয়েট করি। এবারে মনটা ওই জন্য খুব খারাপ যে আমি যেতে পারবো না।
0: কোথায় যেতে পারবে না?
1: ওর বাড়ির পুজোয় কাটাতে পারবে না। কিন্তু ওই একটা কথা আছে না, আমার তো তাই মনে হয় যে কিছু হারাচ্ছ কিন্তু তুমি পাচ্ছ অনেক কিছু, দেখতে পাচ্ছি স্পষ্ট।
0: এবং মন খারাপ করে খেলা খেলতে যেও না, নিজেকে এক্সাইটেড রেখো, কনফিডেন্ট রেখো, যাতে এই খেলাটা জিতে তুমি ফিরতে পারো।
1: ও শ্রেয়াদি, 2 উইক পরে এলে, তোমার ভয়েসটা শুনেই মনটা ভালো হয়ে যায়। বাসুদা ও দিদি তোমরা কেমন আছো? শুভ মহালয়া সঞ্চিতা।
0: শুভ মহালয়া সঞ্চিতা, খুব ভালো কাটুক তোমার এই পুজোটা এবং আগামী সমস্ত পুজোর দিনগুলো তোমার আনন্দে কাটুক, এটুকুই প্রার্থনা করি।
1: হাই, আমি শান্তনু, আজ একটা শক্তি নিয়েই ঘরে ফিরছি।

0: মঠ থেকে। তারপর আচ্ছা সবই খরচ, আচ্ছা সব খরচ আমি একটু আলাদা করলাম। আচ্ছা মেবি ও লিখতে চাইছে সব কিছু আলাদা করে রেখে আমি একটু ধ্যান করলাম, তিনটে পর্যন্ত আছি। আসলে কিছু কিছু মানুষ তাদের যে রিল্যাক্সেশন হয় সেটাও আমাদের কাছে শেয়ার করে এই জন্যেই, যাতে অন্যরাও সেটা থেকে একটু বেটার ফিল করে। এবং শান্তনু যেটা লিখেছে একটু এদিক ওদিক হয়েছে কিন্তু আমরা বুঝে নিয়েছি, যে ও বলছে যে এমন একটা জায়গা যেখানে স্পিরিচুয়াল জিনিসপত্র বা স্পিরিচুয়াল সমস্ত কিছু অ্যাক্টিভিটি হয় সেখানে ও গিয়েছিল এবং গিয়েও শান্তি পেয়েছে। দেখো এই যে দেবাশিস, তুমি যে বলছো না তুমি তোমাকে কি আমরা বাঁচাবো না, তুমি কি এমন পর্যায়ে পৌঁছে যাচ্ছ, তোমাকে বাঁচানোর জন্য আরও অনেকগুলো মানুষও কিন্তু এগিয়ে আসছে। আমরা চাই তুমি ভালোভাবে বাঁচো, একটু ট্রাই করে দেখবে কি এটা, এই কাজটা একবার করে দেখতে পারো।
1: আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে গত সপ্তাহে আমি যখন এসেছিলাম আমি এবং দেবদা, তখন সম্ভবত দেবাশিসই আমাদেরকে ফোন করেছিল এবং ফোন করে ওর সমস্যার কথা বলেছিল, এবং দেবাশিসকে তখন আমি এবং দেবদাও যথেষ্ট বোঝানোর চেষ্টা করেছি। নিজে না পা বাড়ালে, হাত বাড়ালে কোনো সাহায্যের হাতই তোমাকে বিপদ থেকে তুলে আনতে পারবে না, এটুকু তোমায় বুঝতে হবে।
0: আচ্ছা অ্যান্ডি, অ্যান্ডি বলছে শ্রেয়া তুমি ঠিক বলেছো বাসুকে, শুনছি ওই যে পাঁচ লাইনের কথা আমি বুঝে গেছি, ওইটাই বলছে অ্যান্ডি একদম। 9903652992 এটা আমাদের ম্যাজিক্যাল নাম্বার, তোমাদের এখনও অনেক অনেক মেসেজ রয়েছে, শুনতে থাকো আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে এই যে আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন লাইভে সুবিনের, জুবিন গর্গের একটা গান শোনাতে, আমরা একটা গান শোনাচ্ছি এবং তারপর ফিরছি, ফিরে তোমার মেসেজ পড়বো।

0: সময় প্রায় শেষের দিকে, আর মাত্র কয়েকটা মেসেজও বাকি রয়েছে, সেগুলো আমরা পড়বো। এবং তোমাদেরকে যেটা বলতে চাইবো এই মুহূর্তে শেষ মেসেজগুলো পড়ার আগে, যে তোমরা আমাদের সঙ্গে যে বিভিন্ন ধরনের সমস্যা এবং চুপ কথাগুলো শেয়ার করো, আমরা তো সবসময় চেষ্টা করি সেগুলোর সমাধান খুব কনসার্নলি তোমাদেরকে দেওয়ার। ফলত যখন তোমরা কোনো সমস্যার কথা আমাদেরকে বলছো, আমরা যখন সেইটার সমাধান তোমাদেরকে দিচ্ছি, চেষ্টা করো সেই সমাধানটা শুনে ইউটিলাইজ করার। আর যদি ইউটিলাইজ না করতে পারো, তাহলে একই সমস্যার কথা বারবার বলো না, কারণ এমনটা হতেই পারে যে আমাদের সমাধানটা তুমি ইউটিলাইজ করার চেষ্টা করলে কিন্তু তাতে কোনো কাজ হলো না। সেটা নিয়ে তোমরা মেসেজ করতেই পারো যে তোমাদের এটা বলেছিলাম, তোমাদের এই বলার কথাটা চেষ্টা করেছিলাম কিন্তু কিছু হলো না, আমরা সেই কথাটা শুনবো। কিন্তু একই সমস্যা যখন আমরা বারবার সেটা সলিউশন দেওয়ার চেষ্টা করছি, বারবার একই সমস্যার কথা বললে কিন্তু আমরা আলাদা করে নতুন করে কিছু হেল্প করতে পারবো না। আমি বলছি চুপ কথায় যারা যারা আসে, শ্রেয়া বলো, অপরূপা বলো, বাসু বলো, দেব বলো, দীপ বলো, অরিজিৎ বলো, এনিবডি যেই আসুক না কেন, দিনের শেষে সবাই কিন্তু মোটামুটি একই রকম কাছাকাছি উত্তর দেবে। কেউই খুব বেশি আলাদা উত্তর দেবে না। ভাষা হয়তো আলাদা থাকতে পারে, কথা বলার ধরন আলাদা থাকতে পারে, বোঝানোর ধরন আলাদা থাকতে পারে। দেবদা হয়তো একটা গল্প করে বোঝাবে, বাসু হয়তো ডায়লগ মেরে বোঝাবে, শ্রেয়া হয়তো সাইকোলজিক্যালি বোঝাবে, অরিজিৎ হয়তো একটা গান শুনিয়ে বোঝাবে, কিন্তু আলটিমেটলি সলিউশনগুলো আমরা মোটামুটি কাছাকাছিই দেব। সো একই সমস্যার কথা বারবার বললে যেটা হবে, সেটা হচ্ছে অন্য যে মানুষটা নিজের জেনুইন সমস্যা নিয়ে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, তাকে হয়তো আমরা মিস করে যেতে পারি। সো থ্যাংক ইউ।
1: হাই চুপ কথা, আমি শুভঙ্কর জানা, কর্মসূত্রে কলকাতায় থাকছি। অনেকদিন পর আবার খুঁজে পেলাম সকলকে শুভ মহালয়া। শেষ যখন শুনেছিলাম, আমি জীবনের একটা কঠিন সময় অতিক্রম করছিলাম, মোটিভেশন দিয়েছিল, অক্ষরে অক্ষরে পালন করেছিল, এখন তাই অনেকটা ফ্রেশ আর পরিপক্ক হয়েছি, তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। কাজে ফিরেছি, সল্টলেকে থাকি, এবারে পূজোয় ছুটি নেই, নাইট ডিউটি আছে, প্রেমিকা প্রাক্তন হয়েছে, আমিও জীবনের লক্ষ্য পাল্টেছি, সর্বোপরি বেঁচে আছি, লড়াই জারি আছে। সকলের পূজো ভালো কাটুক। আর আমার অনুরোধে, আচ্ছা তুমি একটা গানের অনুরোধ করেছো, নিশ্চয়ই কোনো এক চুপ কথায় তোমায় শোনানোর চেষ্টা করব। আচ্ছা, এই লাস্ট মুহূর্তে যে একটা মেসেজ পাঠালে, তোমার পক্ষে যদি সম্ভব হয় যোগা নিয়ে লিখেছো, একটু কি মেসেজটা ছোট করে দেবে প্লিজ, নাহলে বাকি দিকটা পড়তে পারবো না। আচ্ছা, একজন লিখেছে তোমাদের ঘুম পায় না, প্রশ্ন করেছে রাত ঘুম কিভাবে কন্ট্রোল করো, আর রাত জাগার

0: আর দিনের বেলায় ঘুম ও কাজের মধ্যে কিভাবে ব্যালেন্স রাখো, ভালো থেকো সবাই। আজও নাইট ডিউটি, যাচ্ছি রামপুরহাট, পাকুড়, রাজমহল, সাহেবগঞ্জের পথে। ডিউটি শুরু করার আগে পর্যন্ত তোমাদের সঙ্গেই আছি, কানে হেডফোন, তোমাদের শুনছি, সামনে অসীম আর সমান্তরাল পথ।
1: আসলে কাজের যখন একটা তাগাদা থাকে, তাগিদ থাকে, তখন ঘুমটা কিন্তু নিজে থেকেই কেটে যায়। তার উপরে যখন এরকম ভালো ভালো মানুষ আমাদেরকে মেসেজ করেন, আমাদের সঙ্গে কথা বলেন, আমরা তাদের সঙ্গে কথা বলি, এই যেমন আপনার মেসেজটা আমরা পেলাম, পড়লাম, আপনি সেটা শুনছেন এবং সেটা শুনে আপনি বোঝার চেষ্টা করছেন যে আমরা কিভাবে রাত জাগি,
0: এবং উনি নিজেও তো নাইট ডিউটি করেন বলছেন।
1: তো আমরা এই কাজ করতে করতেই আমাদের ঘুম চলে যায় বা ঘুম কেটে যায়, ঘুম যে পায় না তাও নয়, গানগুলো শুনতে শুনতে মাঝে মধ্যে সত্যি ঘুমটা পায়, কিন্তু আবার মেসেজগুলো পড়লে মনে হয় যে না, এই এই মেসেজটা একটুখানি আমাদেরকে কমিউনিকেট করতে হবে, একটু কথা বলতে হবে। ঘুম পাওয়া বা না পাওয়াটা বড় কথা নয়, বড় কথাটা হচ্ছে এখানে কাজ করাটা। যতক্ষণ আমরা কাজে আছি ততক্ষণ সব কিছুকেই ইগনোর করার চেষ্টা করতে হয়, ঘুম হোক বা খিদে হোক। আর আমি পার্সোনালি স্পিকিং, আমি এখন এখান থেকে শেষ করে যখন এই আকাশবাণী ভবন থেকে বেরোবো তখন বাজবে হচ্ছে প্রায় ভোর 4:30 বা তার বেশি, বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় 5:30, তারপর একটু ফ্রেশ হয়ে শুতে শুতে 6টা, আমি ভোর 6টার সময় শুলে আমি আর কতক্ষণ ঘুমাতে পারবো, 4-5 ঘন্টা ম্যাক্সিমাম। পরের দিন সকালবেলাটা ছুটি থাকে বলে আমাকে খুব একটা অসুবিধা করতে হয় না, তবে হ্যাঁ, রিহার্সাল টিহার্সাল থাকলে একটু স্ট্রেস ফিল তো করতেই হয়, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।
0: হাই চুপ কথা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি দক্ষিণেশ্বর মন্দিরে গিয়েছিলাম, গঙ্গা স্নান করে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেছি এবং মায়ের পুজো দিয়েছি। এতটা পরিমাণে ভিড় ছিল যে বলার মতো নয়। একটা কথা বলবো, অনেকের মুখে শুনেছি দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দিতে গেলে নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এই কথাটা আমি অনেকের মুখেই শুনি, সেই কারণে আমার এক বন্ধু আমার সঙ্গে পুজো দিতে পর্যন্ত গেল না। তোমরা এই ব্যাপারে কি বলবে, হাবড়া থেকে অরূপ?
1: এই বিষয়ে একেবারেই আমরা কিছু বলবো না। প্রথমত এটা লাভ জাংশন নয়, দ্বিতীয়ত এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া মানে কোনো না কোনোভাবে কাউকে না কাউকে হার্ট করে ফেলা, কারণ কোনো ধর্মীয় স্থান বা কোনো রিলিজিয়াস প্লেস নিয়ে আমরা এখানে কোনো কথাই বলতে পারি না। তবে হ্যাঁ, তুমি যে প্রশ্নটা করেছো, যে কথাগুলো বলেছো, সেগুলো নিয়ে তোমার যদি কোনো রকম বক্তব্য থাকে তুমি এগুলো সোশ্যাল মিডিয়াতে জিজ্ঞেস করতে পারো, বাট চুপ কথা ইজ নট দি রাইট প্ল্যাটফর্ম টু আস্ক।
0: হ্যাঁ, এবং আমার মনে হয় সম্পর্কের বিষয়টা অনেকটা দুটো মানুষের ওপরও অনেকটা নির্ভর করে, তাই তোমাদের সম্পর্ক ভালো হোক এটাই চাইব। হাই চুপ কথা, আছি রাত 3টে পর্যন্ত বিবিরহাট মোড় থেকে অমির, থ্যাংক ইউ। আচ্ছা লিখেছে, শোনো, বাসুদার রক্স, শ্রেয়া রক্স, মলা রক্স, চুপ কথা রক্স, তপময় রয় ঢাকুরিয়া থেকে, অসাধারণ মেসেজ, একদম তপময় রক্স। হাই চুপ কথা, কেমন আছো? আমি হাওড়া আন্দুল থেকে বলছি। শুভ মহালয়া, আমাদের নাইট শিফট চলছে, কাজ করতে করতে শুনছি, ভালো গান শোনাচ্ছ, প্লিজ। ওকে, তোমাদের মেসেজও বোধ হয় একবার পড়েছি, আরও লিখেছো তোমরা যে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনার সন্ধিক্ষণে প্রতিটি দিন ভরে উঠুক অফুরন্ত আনন্দ ও সুখ সমৃদ্ধিতে। বিজয় এবং অনির্বাণ, তোমাদের মেসেজ তো অলরেডি পড়ে ফেলেছি। আচ্ছা, আর একটাই মেসেজ আজকের মতন, এটাই লাস্ট মেসেজ হিসেবে পড়ব। আর যদি আর কারোর কোনো মেসেজ মনে হয় যে পড়লাম না আজকে, নেক্সট টাইম অবশ্যই জানিও। হাই দাদা ও দিদি, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জানাই শুভ শারদীয়া, আগাম শুভেচ্ছা। লাইফে একটা জিনিস বুঝেছি, প্রবলেম আসলেও সেটাকে সমাধান করাটাই আসল ব্যাপার। আমাকে যোগা শিখিয়ে, আচ্ছা শিখিয়ে লাইফের গোলে স্থির থাকতে হয়। 1 ইয়ারের মধ্যে পরপর 3 বার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম যোগাতে। যাই হোক, তোমরা সাবধানে বাড়ি ফিরো, থ্যাংক ইউ। হ্যাঁ, এবং ওর ডিপিতেই দেখা যাচ্ছে সেটা, ও যোগা চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা চাই যে এমনটা তোমার সাথে বারবার হোক। আচ্ছা,
1: আমাদের মনে হয় আর মেসেজ পড়ার সময় নেই,
0: সময় তো অফকোর্স আর নেই, একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। একদম যেতে যেতে একটা মেসেজ পড়ে দিয়ে

0: Okay. যাওয়ার মুহূর্তে যখন এক গাদা মেসেজ চলে আসে একটু সমস্যাই হয়ে যায়। ওকে, গুড নাইট। তোমাকে নাম দিয়েছে শাইনি গোল্ড বয়, শাইনি গোল্ড বয় আর সুইট শান্ত স্নিগ্ধ শ্রেয়া। তোমরা সাবধানে বাইক ড্রাইভ করে বাড়ি যেও, ফিট অ্যান্ড ফাইন থেকো, সেলফ কেয়ার করো, বেস্ট অফ লাক, লাভ ইউ, বাই বাই, সাবধানে থাকবে, আবার কবে তোমরা আসবে?
1: চলে আসবো খুব শিগগির, চিন্তার কিছু।
0: আচ্ছা, এটা অ্যান্ডি বলেছে।
1: হ্যাঁ, বুঝলি।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সো অ্যান্ডি আমাদেরকে প্রচুর প্রচুর আদরের নাম দেয়। আর এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি। গোটা পুজোটা তোমাদের খুব ভালো কাটুক, ভালো মন্দ মিশিয়ে জীবনে লড়াই করার ক্ষমতা তৈরি হোক। আজকের মতো বাই বাই, সঙ্গে থাকো, শুনতে থাকো 107 FM রেইনবো। শুভ শারদীয়া।

শুনছিলাম এতক্ষণ আমরা চুপ কথা, সঙ্গে ছিলেন বাসু আর শ্রেয়া। আর ঘড়িতে 3টে বেজে গিয়েছে, চলে এসেছি আপ কেলে নিয়ে আপনাদের কাছে ইন্দ্রাণী। শোনাব হিন্দি ছবির গান বিভিন্ন শিল্পীর গলায়। প্রথম গানে মোহাম্মদ রফি।

শুনছিলাম 1977-এর ছবি দরিন্দা। এই ছবির গান গাইছিলেন মোহাম্মদ রফি, লিরিসিস্ট ইন্দিবর, কম্পোজার কল্যাণজি, আনন্দজি। এই গান দিয়ে শুরু হলো আমাদের আপকে লিয়ে। পরের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম তেরে ঘর কে সামনে, এই ছবির গান লতা মঙ্গেশকরের গলায়, 1963 ছবিটা। লিরিসিস্ট হাস্তার জয়পুরি, কম্পোজার এস ডি বর্মন। আপকে লিয়েতে এবারের শিল্পী মুকেশ।

শুনছিলাম 1969 ছবি মাই লাভ। এই ছবি থেকে মুকেশের গলায় এই গানটি, লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার দন সিং। আপকে লিয়ে তে এবারে শিল্পী আশা ভোঁসলে।

শুনছিলাম 1974-এর ছবি রেশম কি ডোরি। এই ছবির গান গাইছিলেন আশা ভোঁসলে, লিরিসিস্ট হাসরাত জয়পুরি, কম্পোজার শঙ্কর জয়কিষণ। দেখতে দেখতে ঘড়িতে 3:18 হয়ে 27:28 চলছে, শুনছি হিন্দি ছবির গান। এবারে শিল্পী কিশোর কুমার।

শুনছিলাম 1975-এর ছবি আমানুষ। এই ছবির গান গাইছিলেন কিশোর কুমার, লিরিসিস্ট ইন্দিবর, কম্পোজার শ্যামল মিত্র। এবারের গানে অনুরাধা পড়ওয়াল।

শুনছিলাম অনুরাধা পাড়ওয়ালের গলায় প্রেম শক্তি, এই ছবির গান। লিরিসিস্ট রাহত ইন্দোরি, কম্পোজার নরেশ শর্মা। এবারের গানে কৈলাশ খের।

শুনছিলাম কৈলাস খেরের গলায় কন্নাপ্পা এই ছবির গান, লিরিসিস্ট গিরিশ নাকোড, কম্পোজার স্টিফেন দেবাসি। এবারের গানের শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

শুনছিলাম কবিতা কৃষ্ণমূর্তির গলায় নাম ছবির গান, লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যাডেলাল। এবারের গানে অভিজিৎ।

শুনছিলাম ইয়েস বস ছবির গান অভিজিতের গলায়, জাভেদ আখতার লিরিসিস্ট, কম্পোজার যতীন ললিত। আপকে লিয়েতে এবারের শিল্পী আলকা ইয়াগনিক।

শুনছিলাম 1996 ছবি রাজা হিন্দুস্তানি ছবির গান। গাইছিলেন নালকা ইয়াগনিক, লিরিসিস সমীর, কম্পোজার নাদিম শ্রাবণ। আর অল্পই সময় রয়েছে হাতে, দেখা যাক কটা গান শোনা যায়। এবারের গানে উদিত নারায়ণ।

শুনছিলাম উদিত নারায়ণের গলায় এই যে গানটি ও জানে জানা, এটি 1990-এর ছবি দিওয়ানা মুজসা নেহি। এই ছবির গান লিরিসিস্ট সমীর, কম্পোজার আনন্দ মিলিন্দ। আজকের শেষ গানটি শুনব চিত্রার গলায়, 1995-এর ছবি বোম্বে। এই ছবির গান লিরিসিস্ট মেহবুব, কম্পোজার ইয়ার রহমান। এই গানটি দিয়ে শেষ হবে আজকের মতো আপকে লি।

এখানের সঙ্গে শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ রাম কেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীতে এতক্ষণ শুনছিলেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য, রাগ চারুকেশী। ঘড়িতে 5টা বাজতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, শুরু হতে চলেছে তারপরেই আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন,

অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবিবার ভোর 5টা থেকে। আজ 11ই অক্টোবর, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903659992 এই নম্বরে। আজকের দিনটা একটা তো বিশেষ দিন গতকাল থেকেই শুরু হয়ে গিয়েছে, দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, মানে আমরা প্রত্যেকেই শারদীয়ার আনন্দে মেতে উঠব। মনে মনে সেই প্রস্তুতি, বা যদি বলে যে কাউন্টডাউন, তা শুরু হয়েছে। কিন্তু আজকের এই দিনটি গতকালকে নির্ভর করেই এত সুন্দর একটা সংযোগ স্থাপন হয়েছে, ভাবতেও ভালো লেগেছে, বলতে তো ভালো লাগছে। আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। দেবীপক্ষে শুরু, কন্যা শিশু দিবস, সব যেন মিলেমিশে একাকার। নারীর ক্ষমতায়ন, তার অধিকার প্রতিষ্ঠা আর নানান রকম বৈষম্য আর প্রতিকূলতা সম্পর্কে বিশ্ব জুড়ে সচেতনতা বাড়াতে প্রত্যেক বছর 11ই অক্টোবর এই কন্যা শিশু দিবস পালন করা হয়। আসলে কোথাও একটা আমাদের পুরাণ বলে যে এই তো স্বাভাবিক ছিল, দেবী দুর্গা আদ্যাশক্তি মহামায়ার এক অপূর্ব প্রকাশ। কখনো তিনি দুর্গা, কখনো কালী, কখনো উমা, কখনো পার্বতী রূপে পূজিতা হয়েছেন। পার্বতীর কাহিনী শুধুমাত্র দেবাদিদেব মহাদেবের সঙ্গে তার বিবাহের গল্প নয়, প্রেম, আত্মবিশ্বাস, অধ্যবসায় আর নারীর শক্তির এক অপূর্ব আখ্যান এটি। সেই জন্যে গতকাল মহালয়া, তারই মধ্যে দিয়ে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষে শুরু হয়েছে, আর আজ কন্যা দিবসের এই শুভ মুহূর্তে বারবার মনে হচ্ছে সবই তো থাকে, তবু কেন তা মাঝে মাঝে অমন আবছা, অমন ফ্যাকাশে হয়ে যায়। যা আছে, যা ছিল, হয়তো তেমনই থাকবে, আর এইভাবেই চিরপ্রবহমান সেই সত্য যা চিরন্তন সত্য।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম শম্পা কুণ্ডুর গলায় এই গানটি। একই রূপকে কত রূপে দেখা হয়, দেখানো হয় পুরাণে গল্পে, কেন এই কেনটাই তো আমাদের জানতে ইচ্ছে করে, আর এই কেনটাই আমাদের কাছে গল্পর মতো হয়ে থাকে। আজকে যে গল্পটা শোনাতে বসবো, বোঝাই যাচ্ছে কার গল্প শোনাব, কিন্তু সেখানে এই গল্পের ধরনটা কেমন, যা কিনা পরম্পরায় প্রজন্ম থেকে প্রজন্মে এই গল্পগুলো চলতে থাকে। ঠাকুমা অন্নপূর্ণা নাতনি পূর্ণাকে বলতে বসলেন সেই গল্প, সেই চিরন্তন গল্প। বহুকাল আগে প্রজাপতি দক্ষের কন্যা সতী ছিলেন মহাদেব শিবের স্ত্রী। সতী শিবকে গভীরভাবে ভালোবাসেন, কিন্তু তার পিতা দক্ষ তিনি শিবকে পছন্দ করেন না মোটেই। তো একবার দক্ষ বিশাল যজ্ঞের আয়োজন করলেন, সেখানে বহু দেবতাকে আমন্ত্রণ জানানো হলো, কিন্তু না, শিব এবং সতী অর্থাৎ কন্যা এবং জামাতা তাদের কাউকেই তিনি সম্মান দিলেন না। বাবার এই আচরণে সতী গভীরভাবে ব্যথিত হলেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে তিনি যোগ বলে দেহত্যাগ করলেন। পূর্ণা মন দিয়ে শুনছে ঠাকুমার কাছে সেই গল্প, শুনতে শুনতে ভাবছে, আচ্ছা এরকমটা তার মানে সব দিনই হতো, বাবার অপছন্দের মানুষকে বিয়ে করলে শুধু এখন সমস্যা হয় তা নয়, চিরকালই হতো। আচ্ছা তারপর তারপর তারপর কি হলো? সতীর অভাবে শিপ্ত শোকে বিহ্বল হয়ে পড়লেন তিনি। সমাজ সংসার সমস্ত জাগতিক কর্ম থেকে নিজেকে সরিয়ে নিলে গভীর ধ্যানে নিমগ্ন হলেন। এই কথা শুনে পূর্ণা ভাবছে, আচ্ছা সত্যি তাহলে পারস্পরিক ভালোবাসা বা অনুভূতিটা এরকম হয়? ঠাকুমা তখন জানালেন, তারপরে কি হলো জানো, সবে তো শুধুমাত্র শুনলে এইটুকুনি, এরপর কত কি ঘটে গেল, কেন ঘটলো, এই কেনগুলোই তো আমরা জানতে চাই, তোরা জানতে চাস তাই না? তখন পূর্ণা মানে নাতনি সে তখন বলছে যে, হ্যাঁ কি হলো তারপরে, উনি তো চলে গেলেন আর ইনি গভীর ধ্যানে নিমগ্ন হলেন, কেন ব্যাপারটার মানে কি? বলছি বলছি বলছি সবই বলছি। তো যখন শিব গভীর ধ্যানে নিমগ্ন হয়ে পড়লেন, অন্যদিকে দেবতারা বুঝতে পারলেন যে জগতের শক্তি আর চেতনার ভারসাম্য ফিরিয়ে আনতে দেবী শক্তির পুনরাবির্ভাব প্রয়োজন। কি বলেন, জগতের শক্তি যেমন প্রয়োজনীয় তেমনি চেতনাও প্রয়োজনীয়, সচেতনতা এবং শক্তি এই দুয়ের ভারসাম্যই এই জগৎকে রক্ষা করে। কত সুন্দর একটা কথা, এবং এই গভীর দর্শন লুকিয়ে আছে আমাদের পুরাণের সর্বত্র। আমরা জানি কিনা, বুঝি কিনা, বুঝতে পারি কিনা এবং বুঝতে চাই কিনা, এই সব মিলিয়েই তো এই চিরন্তন সত্যের পরম্পরা চলতে থাকে। আর আজ সেই পরম্পরা, সেই পরম্পরার মধ্যে আরও কি গভীর সত্য লুকিয়ে আছে, আজও কেন তা সমানভাবে প্রয়োজনীয়, এই নিয়েই তো দুই প্রজন্ম ঠাকুমা এবং নাতনি তারা জানার চেষ্টা করছে, বোঝবার চেষ্টা করছে যে যা যা ঘটনা যা যা গল্প বলে তারা শোনে সেগুলো কতটা সিম্বলিক, সেটা কতটা তার সার সত্য এক গভীর দর্শনকে উপলব্ধি করে বয়ে চলে প্রজন্মের পর প্রজন্ম, কি সেটা সে কথাই আজ ওরা জানতে চাইছে। আর ঠাকুমা নাতনির গল্প থেকে আমরাও বেশ জেনে নিই সেই গল্পগুলো কি ছিল, সেই গল্পগুলোর মধ্যে কি বলা ছিল। অবশ্যই মাঝে মাঝেই ওই যে সতী যখন দেহত্যাগ করলো, তারপরে কি হলো, তারপরেও তাকে ফিরে আসতে হলো, এইরকমভাবে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গানটি শুনছিলাম শ্রাবণী ব্রহ্মচারীর কণ্ঠে। আর একটু আগে বলছিলাম না, যখন জিজ্ঞেস করছে নাতনি পূর্ণা ঠাকুমা অন্নপূর্ণাকে যে কেন এটা ঘটল, কি হয়েছিল, তখন তিনি যখন বললেন যে জগতের শক্তি আর চেতনার ভারসাম্য ফিরিয়ে আনার জন্য দেবী শক্তির পুনরাবির্ভাব প্রয়োজন, এ কথা যখন তারা বুঝতে পারলেন, না হলে এই জগতের ভারসাম্য নষ্ট হচ্ছে। যে তারপরে কি হলো, তারপর দেবী আবার জন্ম নিলেন হিমালয় রাজ হিমবান আর রানী মেনকার কন্যা হয়ে। তখন তার নাম রাখা হলো পার্বতী। কেন না, তিনি যে পর্বতের কন্যা তাই তার নাম পার্বতী। পার্বতী বাবার অনুমতি নিয়ে শিবের ধ্যানস্থানের কাছে যেতে লাগলেন, ফুল সংগ্রহ করতেন, আশপাশ সব জায়গা পরিষ্কার রাখতেন আর ভক্তি ভরে শিবের সেবা করতেন। না কিন্তু মহাদেবের ধ্যান ভাঙল না। তখন পার্বতী বুঝলেন শুধু বাহ্যিক সেবায় তার সাধনা সম্পূর্ণ হবে না, তাকে নিজের মনকে আরো দৃঢ় করতে হবে। তিনি হিমালয়ের নির্জন অরণ্যে কঠোর তপস্যা শুরু করলেন। এখানে একটা ব্যাপার আছে বলছি, প্রচণ্ড শীত, গ্রীষ্মের দাবদাহ, বৃষ্টি, কোনো কিছুই তাকে তার সংকল্প থেকে বিচ্যুত করতে পারল না। পুরাণের বিভিন্ন বর্ণনায় তার তপস্যার নানান রূপের কথা পাওয়া যায়। কোথাও বলা হয়েছে তিনি ফলমূল খেয়ে সাধনা করতেন, পরদিনই পাতা খাওয়া পর্যন্ত ত্যাগ করলেন, এই কারণেই তার নাম হয়ে উঠল অপূর্ণা। তার তপস্যা দেখে দেবতারা বিস্মিত হলেন। এই যে ঘটনাটা কি না, বাইরের যে একটু আগে যেটা বলছিলাম, বাইরের সেবায় বাহ্যিক সেবায় তার সাধনা সম্পূর্ণ হবে না, তার মানেই হচ্ছে কোথাও যেন একটা সংঘাত দেখানো হচ্ছে প্রথম থেকেই স্পিরিচুয়ালিজম আর রিচুয়াল। আমরা বিভিন্ন পুজো আর্চা বা বিভিন্ন অনুষ্ঠানে দেখি অনেক রিচুয়ালস থাকে, অনেক রকমের আচার কানুন নিয়ম ইত্যাদি প্রভৃতি থাকে। বলা হয় যে না, মঙ্গল সাধনার জন্য এই সমস্ত নিয়ম পালন করা দরকার বা উচিত। কিন্তু সত্যি সত্যি কি শুধুমাত্র আচার বিচার পালন করলেই অভীষ্টে পৌঁছানো যায়? এই কথাটাই কিন্তু এখানে এই গল্পটার মধ্যে দিয়ে বলছেন যে না, শুধুমাত্র বাহ্যিক সেবায় সাধনা সম্পূর্ণ হয় না।

এখানে আসলে এই যে বলছে যে অপর্ণা হয়ে মানে পাতা পর্যন্ত তিনি আর ভক্ষণ করছেন না, তিনি একেবারে কঠোর উপবাসে তিনি ধ্যান করে চলেছেন। এই যে গল্পটা, এর গভীর তাৎপর্য হচ্ছে পার্বতী নিজের শক্তিকে চিনতে শিখলেন। তিনি শুধু কারো ভালোবাসা পাওয়ার জন্য অপেক্ষা করেননি, নিজের সাধনা, নিষ্ঠা আর আত্মবিশ্বাসের মধ্যে দিয়েই নিজের লক্ষ্যকে তিনি উপলব্ধি করতে শিখলেন, যে তিনি কি চান, তিনি কোথায় পৌঁছতে চান, কি লক্ষ্য নিয়ে তিনি এগোতে চান। এই সমস্ত কিছু আজও কিন্তু যখন একজন কেউ তার ক্যারিয়ার তৈরি করে, তখন কিন্তু তাকে খুব স্পষ্ট করে বুঝতে হয় সে কি চায়, কি ভালোবাসে, সে কি সে দক্ষ, এই সমস্ত কিছু তার জীবনের সাফল্যের জন্য জানাটা ভীষণ জরুরি। আমরা হয়তো অনেকেই মনে করি, হ্যাঁ এইটা হয়েছে, বাহ এই আমার বেশ আদর্শ, আমি এর মতো হতে চাই, আমি বড় হয়ে এরকম হয়ে উঠতে চাই, তাহলে কোথাও একটা কপি। কিন্তু সত্যি কি কেউ কারোর কপি হতে পারি? প্রত্যেকটি মানুষ একজনের থেকে আরেকজন আলাদা, তাই না? আর সেই কারণেই তার সেই অনন্যতাই কিন্তু তাকে একেবারে আলাদা করে গড়ে তোলে। সে কি পছন্দ করে, সে কি করতে পারে, এই দুটো সম্বন্ধে এবং তার লক্ষ্য, তার ইচ্ছেটা কি, এ সম্বন্ধে যখন সে যতটা বেশি জানতে পারবে, যত বেশি সচেতন হবে, ততই কিন্তু তার পথ চলাটা সহজ হবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা হয়তো চলতে চলতে কী জন্য চলছি, কোথায় পৌঁছতে চাইছি, এগুলো ভুলে যাই, তখন আমাদের চলার নেশায় আমরা ছুটে চলি, হয় না? এটা তো যখন নাতনি দেখছে যে আরে কি, এ তো আমার মনের কথা বলছে ঠাম্মা, তখন ঠাকুমা তাকে বলেন, চিরকালই তাই ছিল, আজ নতুন কিছু হচ্ছে না, মানুষের মনের গভীরে কি কি হয়ে চলেছে সেটা নিয়ে আজকে হয়তো বেশি কথাবার্তা বলা হচ্ছে, কিন্তু একসময় আমরা তাই করতাম যা আমাদের মন আমাদেরকে চালিয়ে নিয়ে যেত, মন আমাদেরকে দিয়ে করিয়ে নিত সেই কাজ। আমরা তাকে নানান রকমভাবে ব্যাখ্যা করি, কিন্তু আসলে হচ্ছে মন বলছে এই চাই, আর যদি চাও তাহলে তোমায় কি করতে হবে, তোমাকে কিন্তু গভীরভাবে নিমগ্ন হতে হবে আর তোমাকে সচেতন হতে হবে। বাহ, ঠাম্মার গল্প শুনতে শুনতে, পুরাণের গল্প শুনতে শুনতে পূর্ণা তো দারুণ একটা কিছু সন্ধান পেল। বাহ, আর এভাবেই যখন সে ধীরে ধীরে এই উমা হয়ে উঠল, যখন পার্বতী হয়ে উঠল, এবং এইভাবে সে আরও অনেক কিছু হলো, পার্বতী হলো, উমা হলো, গৌরী হলো, অন্নপূর্ণা হলো, অপর্ণা হলো, দুর্গা হলো, আমরা তার আগমনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে আছি, আনন্দে মেতে উঠবো বলে অপেক্ষা করে আছি। কিন্তু শুধু আনন্দটুকু দেখলে হবে? তার পিছনের যে কাহিনী আছে, কেন এই কাহিনী, কোথায় এই কাহিনীর তাৎপর্য, তাও তো জানতে হবে। আর তাই সে কথা জানতেই মাঝে মাঝেই আমাদের সুরে সুরে ফেরা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম হৈমন্তী শুক্লা এবং সহশিল্পীদের কণ্ঠে এই গানটি। গল্প শুনতে শুনতে পূর্ণার মনে অনেক প্রশ্ন আসছে, স্বাভাবিক। এখনকার মেয়ে, সে সব কিছুকেই যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে বিচার করে জানতে চায়। আর ঠাকুমা অন্নপূর্ণা, তিনি গল্পগুলো বলছেন আর মাঝে মাঝে সেই ব্যাখ্যাও করে দিচ্ছেন যে এই গল্পগুলোর মধ্যে আসলে কি কথা বলা হয়েছে। বলছেন, দেখো, এই যে দেবাদিদেব শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য পার্বতী যে দীর্ঘকাল কঠোর তপস্যা করলেন, এই তপস্যাতে কি হলো, ঝড় জল বৃষ্টি কোনো কিছুতেই তার সেই মেডিটেশন, তার সেই তপস্যাকে ভঙ্গ করা যাচ্ছে না। অর্থাৎ যাই ঘটে যাক না কেন, আমি যে লক্ষ্য